রাংমানো শাশু জাংমানত রুকসাবই বেটি বাঁচাও বেটি পড়া হইলে চিনি ভারত হা কতর অ স্লোগান রিজাগৈ দো সাজাগৈ দোতে সাকথার জাগৈ দো ভারত হা কতর নাইকল ফাংনি বিশিং দেখলাই ফিয়াবা তিনি সাল ব্রী বসারকনি হায়ং গনাঙ্গৈ ব্রী বসারকনি সাল ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড বিশিপুরুমন অক্টোবর তালনি তিনিহাই জিসা সাল মারিব অ সাল পালাই জাগৈ দো 2012 বিসিনি সিমি বুড়ি রক জে ইকুয়েল জে সেলার বাইবাকসে বুড়ি রব সামু খাইমান তে বুড়ি রকনি যে মানথাই বুড়ি রকনি যে নিউট্রিশন মানথাই যে বুড়ি রকনি যে রায়দে তোমানি বুড়ি রক যে থাং ফাইলাই সুথানি যে কেবিং গরি খেলায় থাং ফাইলাই সুথানি আথানি তৈব সেপসাপ মাননি বাকে অ রায়দান বা অ সাল ন পালাই জাগাই ফায়ো আইকি তাকে বহু মারে গেছি ককদুক থাংলাইনে ককদুকনি ফাইসিঙ্গ তামিকে তিনি বুড়ির বসারকনি সাল তাবো ফানো চিনি বুড়ি বসারকনি বিসিঙ্গ অমহায় নুকজা খ কিসিসা কেবেং মুরক হাইয়া দেয়

আৰু তাকো বহু মাৰি কি চিং কক দুক ফাইজা খা নাই নাই ৰে এনে কক দুক চাব তো হেল্ল' কক দুক ফাই তোমানি ককৰে চই থাকা আৰু তাকো বহু মাৰি কি চিং বুঢ়ী বসারক নক সারাই তিনি যেন কগলাম সালাই নেই হ্যালো তখন হলাম সক ফুং কহাম লামসগো ননব তাকো গকরা

আকার মশানো আং তিনি নরক নিব খুব খামামন ও জরাবো খাখলাই নরক যত্ন কাহাম করেন তমাই না হিনে তাই তিনি ইন্টারন্যাশনাল চাইল্ড অবন রকসাবই বুড়ি বসা হাই গনঙ্গে বুড়ি বসা রোগনি সালন রকসাবই তিনি কক্রাম সালাই দো বুড়ি বসা রোগ নজন গবাং মা জাগাবনো নগো উমর চাসুগিয়া সিনিন উমর রাগিয়া সিনিন বন কাই রহ যাবনে ফেব অবজায়া খরকসা বুড়িনি পুরা বসাক ডেভেলপ পুরা খলাইয়ে ছয় ছয় খেলাইয়ে উঙ্গো টুয়েন্টি ইয়ার্স এবার কেবা উমর নিজিব আপনি ইয়াগুলো সকাংবাড়িয়া তুমুন চেন চেয়ারে রকাইজাকে উঙ্কাহে বোমানি বাকে বেলাখিন রিস্কি আপনি বাকি তাকে বহু মারে কিছি তিনি নও সালো সময় তালাইয়ানে বুড়ি বসারকন চেন বসকাঙ্গত লাগানি বাকে ফাইদে হাইকেও জরাব হাইনি খরাং ফাইজিং থাকলাইয়ানা

আকাশবাণী আগরতলা যতন ন ফুং কাহাম ইয়াফারি চেংজাক ফিক তিনি ফুংনি কক্রক আওয়াই পান্ডা হায়ুংনি খরাং তিনি ককটি শাল তালুমাই তালনি শাল চিচুকু শালমারি চিবড়িরা থামচিবা তিপ্রা বিশি অক্টোবর তালনি শালচিসা শালমারি নৈশায় নিচিদক ইংরেজি বিশি নৈরা থামচিদক পয়েন্ট ব্রেই মিটার শাসাই নিরাদক চিচুকু কিলোহার্স এবা সারাসা পয়েন্ট দক মেগাহার্জ অপান্ডা এ এম তে এফ এম নি বাকসাকেই বাকসাকে আওয়াই খাইজাকি তঙ্গ পান্ডানি পুইলাওন চং খালায়ানো কক কাহাম তিনি কক কাহাম নাহারজাখা ডক্টর এ পি জে আব্দুল কালাম সালাংমা ককরক ককবরক বাই শাক শাকন কাহাম তনিনানি বাকি শাকন শাকমাথার নাই তামনি হিনমালে হামিয়ান কেব কাহাম খাইনা নাইয়া বরকন সাকা সাকা নুগৈ তা সেলেংদি রমদি বিনি বিশিঙ্গ অবহাই কাইসা তঙ্গৈ মানো আব রাংচাক রিজাকনি সাইফানো মরক ইমাং কমাও মুক্তিনি বাচাকে তেই বড় রকব অমহাইখেন কমাওই থাঙ্গ বিনি শাকনি সামং নাংমা পাইখাহিনকে পুইতু বাইজাক তেই খিবি কাবুজাক জরাতেই গিফিল ফাইয়া নাইথক শালসানন খিবি থাংনাই ফিয়া সিমংতেই জ্ঞান রকলে থিয়া শাকন নংবাই তংনাই বাক্সা বাক্সা বরক শাক শাকন বলায়ো তেই শাকন বেলাই কতর হিনি ওয়ানসগো ফিয়া বরক অবন সাইমানিয়ানা খুমনি মতম বাহাইতেই বরকনি বলাইমুং স্রাব সাসে হাইকে চং আশুক জরা ডক্টর এ পি জে আব্দুল কালাম সাউইক লাংমা কক থাইরক খানাবাইখ্যা

আও তাবক থাংলাইনে অজরাও দিন সালন রেকসাবই কক থাই যা থাইনে দিন ইন্টারন্যাশনাল ডে অব দ্য গার্ল চাইল্ড এবার কেবা হায়ুং গনাঙ্গই বুড়ি বসারকনি সাল পালাই যাগাই দো অবনকারীব দিনও সালো সাজাগাই দো

সাকামনি আগুল যাবো খালাই হুকবারী কক দিন হুকবারী কক ক্যাপসিকাম খাইমানতি ককিসা খালায় আও ক্যাপসিকাম হাতি নি কাইসা মরক মৈখং নি বিশিং খবজাগ যাতিও গখরং কর্ম গজাক পদ্র পদ ক্যাপসিকাম মানি দো হিন্দি বাইকে সিমলা মির্চে ইংলিশ বাইকে ক্যাপসিকাম হিনো যেবো কেবো খে কামরাঙ্গা মশো হিনই হিনমানী রকব খাও হাইকে যা ক্যাপসিকাম খাইকা হিনকে নগো জামানী লগি লগি হাতি রগবো ফালেই চুনি রং থংরকনো কাক সামে মানো ক্যাপসিকাম চুনি সাকনি বাকি বেলাইনো নাঙ্গ অর ভিটামিন সি ভিটা ক্যারোটিন ভিটামিন এ তেই ভিটামিন বি টু বেলাইখেন মানথগ তেই চ অবন সেলাড মৈখং সামই তৈ নুডলস রক বাই যাওই মানো ক্যাপসিকাম চিনি বুয়া বেকরেং তৈ বসাক বুকুর বাকিব বেলাইন কাহাম কুক দাবুক সেলাইন ক্যাপসিকাম কাইনানি রাইদা রক নতী ক্যাপসিকাম কাইনানি বাকি দোয়াস এবার বেলে দোয়াস হা কাহাম হিনই চঙ্গই নাহার জাই তৈ চুক স্র স্র থাই জে থায় আতই নি তৈ কচা আতই যমতি হাই হা বিনি বাকি চঙ্গই মানা হারাই যাইসা কক মৈতো মানার থাই ক্যাপসিকাম বেলাই গরান এবার ইয়াফাঙ্গ তৈ তৈ কচা খাহিনকে যায় ক্যাপসিকাম বুসলই কাইনানি গাহাম জরা রকমখা অক্টোবর তৈ নভেম্বর তাল শতক থগই হানি বাকি সাগ্রাম বসেলৈনাঙ্গ যইলান বসেলৈনি ফং বসা সামই নাহারাই আবনি বাকি বসেলৈন দামচিনই এবার টুয়েলভ আওয়ার্স তৈকে জমই মাতনি নাই জমানী আগুল বসেলৈন জি সেন্টিমিটার গজাল বসেলৈ বতং বতং খেমা কাইনাই বসেলৈ কাইমানী হাতি বারসা এবার সালচিনী আগুল বলাই লাইনই লাইথাম লুকজাখা হিংকে আবনো পলিথিন বেগকে মাসে নাই যে হাও কাইনাই আহানো চুয়ায়ই জকাম সৌই হানো রফরফকে সামই টু পয়েন্ট ফাইভ ফিট ওয়ারিউই হানো চুকস্র স্র মাসনামনাই তৈ গজারো তৈ লাইনানি লামা খ্লাই নাহানা নামাই ফাংবসা তালসা কাকা হিংকে ওয়ান পয়েন্ট ফাইভ ফিট জালে জালরিউই আথাই সামনা জাগা মাকাইনাই সার রকমকে শতক থগই হানি বাকি মুসকি ব্রেজি কেজি ইউরিয়া সাব্রই কেজি টিএসপি সাব্রই এমওপি সেরসা দশটা নৈজি গ্রাম তৈ জিপসাম ব্রেরা বাচি গ্রাম নামাই ইয়াফাং উরাম উরাম ন জাবরা ববরা নুকজগেতিখে মাতনি থাই তৈ বুথাই থাইনা চেনখে বুফাং হিলেগি কলাইয়ানি বাকি ওয়াফি বাইকে খাওয়াই মারিনাই বুফাঙ্গ বুথাই মুনিয়া সানি হাতি ব্রম ব্রম বুথাই খাগি মাসিনাই হাইকে যা আশ্রিক জরা হুকবানী কগো ক্যাপসিকাম খাইনাতেই কক থাইসা থাইনি খালাইকা যাবুক দিনী কক থমরকনি বিশিং হাবলাইসিনাই তিনি পুইলানি কক্টোম দঙ্গ বসকাং ফিফটিন অক্টোবর এবার ও অক্টোবর তালনি সালচি বা সালমারিও ফং দামচি তামফ্রো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টনি মোহনপুর সাব ডিভিশন বাই খবজাক খোয়াই চমুনিব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এবার আইআইআইটি নি হাও হলংবিটি কাইমং পান্ডা সংসার জাকায় পান্ডানো কাহামতেই সৈকে পাইরিনা বাকি মোহনপুর পঞ্চায়েত সমিতি নি কনফারেন্স হল কাইসা তিয়ারি পান্ডাব সংসার জাকা ফিফটিন অক্টোবর নি অ পান্ডাও মানজাক বাইনাই ত্রিপুরানি গভর্নর এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্টার ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স মিনিস্টার

IIIT ni chairman director nok hobai kobuni narwairo. Youth Affairs and Sports Department ni bakhatai biskang salchini ni shimi eba khanani shimi. Shalchibri shalmari jora. Under 14 chalabu sharokni street level football school sports meet biluniani BKI synthetic ground songcha jaknai o sports meet no jasharina bagai bilunia puro porishodni conference holo kaisa tiari pandabo songcha jaka o football sports meet o shara bachi tham thungnai no khobui borokni coach rokno tongai chawai sports meet no shoike chashari tisana bagai executive committee tai kabangma sub committee rokbo snam jakha TIDC limited eba tripura industrial development corporation limited assistant manager achuk thayo borok langna ni bagai sakla jakha achuk thainkha assistant manager bebagai buk achuk thai tongo kainai ST kaisa tai SC kaisa obo contractual basis ot lang jaknai mo chungnai candidates rok no koilai ni logi nangmani documents rok email tei rohnani bagi saja kha email address ankha tidcestablishment@gmail.com nangmani rengmari tei kubun rokno ti saimannani bagai official website nainani bagai saja kha website ankha https://tidc.tripura.gov.in eba https://tripura.gov.in koilai rinani paithak shalankha 30 october 2026 phasal sharikni dambatamui shoti thamchi jora tripura undergraduate medical counseling 2026 o ug achuk thai slaijakmani puila shaklaimong tripura medical counseling committee ni official website https://trmcc.admission.nic.in tiklai jakha haike tabuk saklai jakha khati ja category ni book cha achu khairok undeserved achuk thayo slai jaknai slai jakmani yakulo bo tumung achuk thai book cha tongkhu hinke haike sakango saklai ja counseling raidanorogei abo bag jaknai hinai আপনি বাকি বিভাগ চুকজা ক্যান্ডিডেটস রকন 12 অক্টোবর 2026 এবার খনা ফুংনি দামচিসা তামফ্রুনি বিশিং TRMCC কাউন্সিলিং পোর্টালও https://trmcc.admissions.nic.in টিকে অনলাইন রেজিস্ট্রেশন খাইনা নিবাগি দাগি যাখা স্রাই স্রাইকে সিনা নিবাগি ক্যান্ডিডেটস রকন ত্রিপুরা মেডিকেল কাউন্সিলিং কমিটি নি অফিসিয়াল ওয়েবসাইট https://trmcc.admission.nic.in নাইনে নিবাগই সাজাক্ষা সিপাহীজলা ডিস্ট্রিক্ট নিয়ে ভারত বাংলাদেশ হায়ুং বেরামনি আরিয়াম চায় থাংলাই সু থানি রায়দা বক্সিন জাখা সিপাহীজলা ডিস্ট্রিক্ট নি বিশালগড় তে সোনামুড়া সাব ডিভিশন নি ভারত বাংলাদেশ হায়ুং বেরামনি আরি আমচাইনি 12 মিটার নি বিশিং খবজাক আমচাইও ও মানা খাইমুং বজাক টংনাই 12 ডিসেম্বর 2026 জরা ও দাগিমুং বজাক টংনাই 12 ডিসেম্বর জরা ও দাগিমুং নরগৈ সানজা দামচার তামফ্রুনি সিমি টেন দিন ফং দাম্বা তাম্মা জরা টংকসং টংনাই বড় রকনি থাংলাইশু থানি মানানি রায়দান বক্সিন জাখা ভারতীয় ন্যায় সংহিতা 2023-163 ধারানি বিশিঙ্গ ও রায়দারক বক্সিন জাখা ফিয়া কেরং রায়দানি নাইমুথাংনি সামুঙ্গ থেপাজাক সিপাই শ্যাংক্রাক তেই হাস্তে মুথাং বাহিনী বড় রকনি থাংলাই সুথানি সিপাহীজলা ডিস্ট্রিক্ট নিয়ে পুলিশ সুপার তেই সোনামুড়া বিশালগড় সাব ডিভিশনের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নি গোসিমুং মানজাক বড় রকনি থাংলাই সুথানি হাফাংনি

0: আও জরাও থাকলাইনে যেবগো বরক দলংমাও নাইনাইলাইনে কেজিসা আসাম রাইফেল নি বখাক দই খলাইয়ে সাজাকা ট্রেডসম্যান পোস্ট থামরা বাসি বরি হাই বরক দলং বরক দলং জাগনাই ট্রেডসম্যান নি নুও আজাগাবো কইবলাই রহনানি বাকে দোকলাম ফিওক জাগাই রেখা অনলাইন তে পাইথাক সালমারি কইবলাই রহনানি বাকে অবংকা ও তালনি ন নিশিচা সালমারি ও 28 সালমারি ও তালনি অরুণ বাকে রংমারি উংনানি নাংনাই যে বড় রক তে আইটিআই সরঞ্জাক বরকনি বাকে তে রংমারি উংনানি নাংনাই গ্রেজুয়েট তে উমর বিসি চি চারনি সিমি বিসি নিচি থামনি বিসিঙ্গ উংনানি নাংনাই তে অবনি বাকে নরক স্রাই স্রাই খেলায়ী তৈব সাইমানানি মসাই নরক ওয়েবসাইটও হাবিব নাই মানো www.assamrifles.gov.in থাঙ্গাইব তে অবনি বাকে কইবলাই রহনানি বাকে রংমারি নাংনাই খক রা হাই রং আবনি ইয়াগুলো নরক নরকনি কইবলাই রহরে মানে তে স্রাই স্রাই খেলায়ী সাইমানানি মসাইকে হাইন হাই সাপিরানে www.assamrifles.gov.in ওয়েবসাইটও হাবি নরক স্রাই স্রাই খেলায়ী সাবি মানে আবনো কারিব চিনি টেকাইসা চিনি ইয়াফাব দঙ্গ অবংখা জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট ভারত সুপ্রিম কোর্ট ত্রিপুরানি যে বড় রক মুচুনাই সুপ্রিম কোর্ট সেবক খেলায় বরক সাইটকই মানো পোস্টনি মূ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট অবনি বাকে বুকচা আচুক থাই দঙ্গ নৈরা বাচিহাই সিট আচু ভেকেন্ট তে অবনি বাকে রংমারি উনানে নাংনাই জেসা কলেজনি ফানো গসিজাক গ্রেজুয়েট উনানে নাংনাই তে কম্পিউটার টাইপিং এক্সপার্ট উনানে নাংনাই অবনি বাকে বড় রকনি উমর খাজাক দঙ্গ উমর চি চারি সিমি উমর থামচি জরা অব খাজাক তে এস সি এস টি এবার রংনি বাকে তে বিশি বা অবহাই রেজা এবার 35 জরা উমর উনানি নাংনাই কইবলাই রহনানি বাকে সালমারি এবার কইবলাই জেঙে রেজাকা রহরই মানো অ তালনি ন সিনি সালমারি নি সিমি জেংজাকা তে অ তালনি নৈশিচার সালমারি জরা কইবলাই রহরনানি সালমারি বক্সিং জাকা তে অবনি বাকে নরক হাইনহাই স্রাই স্রাই গেলাই সাইমানানি মুচুকাইকে নরক সুপ্রিম কোর্টনি ওয়েবসাইট দানি নরক স্রাই স্রাই খেলায়ী নাই মাননাই
1: আও আনি ইয়াফাও দঙ্গ ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ইনফরমেশন এবার টিআইএফটি নি বাকতেই কিসাসক বুক চাচুক থাই অব কন্ট্রাকচুয়াল বেসিস তলাং জাকনাই বেবাগে বুক চাচুক থাই দঙ্গ 12 এবার কাইচি নই তাল থাকি মানমারি মাননাই 30,000 নি সিমি 150,000 আচুক থাইনরগৈ রংমারি হিংকে গ্রেজুয়েট ডিপ্লোমাতেই মাস্টার্স ডিগ্রি খাইজাক আচুক থাইনরগৈ ন বুকচ আচুক থাইরক অংখা সিনিয়র কনসালটেন্ট গভর্ন

আসেক জরা সাধনারি আংনি খরাং রচাপ জাগ রচাপ মং খারি জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি ফুনি কক বরক আওয়াই পান্ডা হায়ংনি খরাং পাইথাগ হাইন হাই যতন হামবাই

0: পরিবেশনী সমানকে চলাবসা ব্যবস্থা বন পরির নাই বিনি তরনানি লগ্নানি বিনি কাম সুমং বিনি বেগগন সুম খেলনার লাইনে দেখো ও রং থাকন ও লক্ষ্মী রসং আবো খাইমাক লাইনে ও সালক পালাইমানি বল আবো সাথে আসো সবাই পারি কামাই
1: দাদা দাদা বেলা খেন হামবাই ও বেলা খেন নাংমানি ক ক শাখা হামবাই তখন তো আমি এঁকে ও জরাব চিন বুড়ি সারক চিনি বসে সারক নি বিশিঙ্গ চবং বড় রক দঙ্গ সেবসাপ মাইয়া বড়নি ইমাং সপুংজাংনা তো হাকসালনি ককসি যে সালব্রুমনি যে মান মু বা মান থাই আবশে বরক মানিয়া হাইয়া দা হ্যালো তখন ওলাম সগো ফুঙ্কহা লাম সগো

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় চাষের কাজকে আরও উন্নত করার লক্ষ্যে চালু হওয়া প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ আজ খুলে দেওয়া হয়েছে। রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধ করতে ও সমঝোতা করতে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত বলে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্দোরের হোলকা স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো রেল প্রকল্পের পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি পৌর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন। উল্লেখ্য, পুনামাল্লি পৌর করিডোরটিতে 3.7 কিলোমিটার দীর্ঘ এক অনন্য ডাবল ডেকার ব্যবস্থায় চালকবিহীন ট্রেন পরিচালনার উপযোগী অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত 5টি স্টেশন পালানি, ভেলোর ক্যান্টনমেন্ট, আম্বাসামুদ্রাম, পরমাকুডি এবং নামাক্কাল সহ 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামোর প্রকল্প উৎসর্গ ও উদ্বোধন করবেন। উদ্বোধন পর্বের পাশাপাশি প্রধানমন্ত্রী পৌর হ্রদের কাছে অবস্থিত জালাকান্দেশ্বর মন্দিরে দর্শন করে পূজা করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় কৃষিক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর 6 বছর মেয়াদী এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর আজকের দিনে চালু করার জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় 100টি জেলাতে নির্দিষ্ট জেলা কর্মপরিকল্পনা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা কার্যকর রয়েছে, যা কৃষি উন্নয়নে সহায়তা করছে। এই প্রকল্পের উদ্দেশ্য কৃষি উৎপাদনশীলতা, সেচ ব্যবস্থার সুবিধা, কৃষি সংক্রান্ত ঋণ প্রাপ্তির সুযোগ এবং ফসল তোলার পরবর্তী পরিকাঠামোর উন্নয়ন ঘটানো। উল্লেখ্য, এই উদ্যোগ কৃষিজীবীদের উৎসাহিত করেছে। এ ব্যাপারে 2025 সালের ডিসেম্বরে আয়োজিত PMDDKY ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন সঙ্গমে 15টি রাজ্য প্রকল্পের আওতাভুক্ত 33টি জেলার 72টিরও বেশি কৃষক উৎপাদক সংগঠন একত্রিত হয়েছিল। সেই আলোচনায় অভিজ্ঞতা বিনিময়, কৃষি উৎপাদনশীলতা, কৃষিক্ষেত্রে বাজার ও আয় বৃদ্ধির সুযোগ সুবিধার কথা উঠে এসেছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইথিওপিয়ায় অ্যাডিস আবাবায় অ্যাডোয়া ভিক্টোরি মেমোরিয়াল মিউজিয়ামে এক সভায় শ্রী জয়শঙ্কর বলেন, স্থায়ী এবং অস্থায়ী দু ধরনের সদস্যপদের ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিত্ব থাকা উচিত। 2023-এর G20 সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছিল শ্রী জয়শঙ্কর তা উল্লেখ করেন।
1: India and Africa cannot remain unrepresented in global decision making, and that is why India worked resolutely during its G20 presidency in 2023 to secure a permanent membership for the African Union. This decade has seen the UN slide steadily into irrelevance, helpless in the face of major challenges. Our objective is not merely to add more seats around an old table. It is to make global governance more democratic, more responsive, and more represented.
0: ত্রিদেশীয় আফ্রিকা সফরের চূড়ান্ত পর্যায়ে বিদেশমন্ত্রী ইথিওপিয়ায় বলেন, ভারত আফ্রিকার চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক অংশীদার দেশ। দুপক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায়

$100 বিলিয়ন। ইতালীয় বাহিনীর বিরুদ্ধে 1896 সালে অ্যাডোয়াতে ইথিওপিয়ার বিজয় গাথা স্মরণ করে জয়শঙ্কর বলেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ওই জয় মানুষকে উজ্জীবিত করেছিল। ভারত জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি পরিবর্তিত পরিস্থিতির ভিত্তিতে চূড়ান্ত করা হবে। নতুন দিল্লিতে শিল্প সংগঠন PHDCCI এর সদস্যদের উদ্দেশ্যে ভাষণে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, আমেরিকার শুল্ক সংক্রান্ত নীতিতে পরিবর্তনের প্রেক্ষাপটে ফেব্রুয়ারি মাসে ঘোষিত চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। শারীরিক সুস্থতা, যুব ক্ষমতায়ন এবং মাদকমুক্ত সমাজের বার্তা ছড়িয়ে দিতে আজ বারাণসীতে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের আয়োজন করা হয়েছে। নমখা থেকে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দীক্ষামণ্ডপ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বিকশিত ভারতের জন্য মাদকমুক্ত যুব সমাজের উদ্দেশ্যে আয়োজিত এই উদ্যোগের লক্ষ্য যুব সমাজকে স্বাস্থ্য সচেতন করা এবং মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে থাকতে তরুণদের উৎসাহিত করা। উত্তর রেলওয়ে জানিয়েছে, আজ সমস্ত রেল পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। উল্লেখ্য, গতকাল ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনগামী সব মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। অন্যদিকে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ এখন খুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব মেট্রো স্টেশনে ইন্টারচেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধাও আবার চালু করা হয়েছে। উল্লেখ্য, নিরাপত্তার কারণে গতকাল রাত 10টা পর্যন্ত 45টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। জাতীয় রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দিল্লি পুলিশ আজ একটি ট্রাফিক নির্দেশিকা জারি করেছে। এ কারণে সকাল 6টা থেকে বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লি অভিমুখী শঙ্কর রোড, বন্দে মাতারাম টি পয়েন্ট, ঝান্ডেওয়ালান পঞ্চকুইলান মার্গ, গোলডাকখানা, প্যাটেল চক, ম্যান্ডি হাউস, ভাইরন রোড, রিং রোড টি পয়েন্ট এবং লোধি রোড ফ্লাইওভার সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। এর সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন বা ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এর বিষয় শুনবেন একটি আলোচনা। বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ সকাল 9টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির ডাকা এই বিক্ষোভ নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর OHCHR যে উদ্বেগ প্রকাশ করেছে তা দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনিচ্ছাকৃত হস্তক্ষেপের সামিল বলে ভারত জানিয়েছে। জেনেভায় ভারতের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার যে দায়িত্ব OHCHR এর রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্থাটির উচিত অন্যান্য জায়গায় বিক্ষোভের বিষয়েও মনোযোগ দেওয়া। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এখানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে বলেও স্থায়ী মিশন তার বিবৃতিতে জানিয়েছে। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সংঘাত বন্ধ করা এবং সেই লক্ষ্যে সমঝোতা করতে সক্ষম এমন একজন নতুন প্রেসিডেন্ট ইউক্রেনের নির্বাচন করা উচিত বলে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও তিনি রাশিয়ার যেসব শোধনাগারে ডিজেল উৎপাদিত হয় সেগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের হামলা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে। উল্লেখ্য, সামাজিক মাধ্যম ট্রুথ সালের এক বার্তায় কয়েকদিন আগে তিনি জানান, রাশিয়া অবিলম্বে মার্কিন ও বিশ্ববাজারে 3 লাখ টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে এবং আগামী মাসগুলিতে সেই সরবরাহের পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সময় অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিম রাজস্থানেও অনুরূপ আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে তারা। এছাড়া আজ উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন এবং গোয়ার কিছু কিছু এলাকায় গরম ও আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বলে IMD জানিয়েছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে জয়ী হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। দল ছেড়ে চলে যাওয়ার কারণে পর্তুগিজ ফুটবল ফেডারেশন PCF সেদেশের জাতীয় দল থেকে আন্তর্জাতিক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সাসপেন্ড করেছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তাদের শাস্তিমূলক তদন্ত কমিটি

0: কাছে পাঠানো হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তদন্তের ফলাফল গোপন রাখা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় চাষের কাজকে আরও উন্নত করার লক্ষ্যে চালু হওয়া প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ আজ খুলে দেওয়া হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে, এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুনামাল্লি ও ভাদাপালানের মধ্যে 14.5 কিলোমিটার মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করতে চেন্নাই সফরে যাচ্ছেন। এই অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 5টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। তিনি মেট্রো রেলে পোরুর থেকে পুনামাল্লি পর্যন্ত যাত্রা শুরু করবেন এবং পোরুর বাইপাস স্টেশনে ফিরে আসবেন। পোরুর হ্রদের কাছে জলকান্দেশ্বর শিব মন্দিরে দর্শন ও পূজায় তাঁর অংশগ্রহণের কথাও রয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় চেন্নাইয়ে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রী আইআইটি মাদ্রাজের ব্রেইন সেন্টার পরিদর্শন করবেন। এরপর চেন্নাই কনভেনশন সেন্টারে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি আজ জয়গোপাল গারুদিয়া উদযাপনেও যোগ দেবেন। রাজ্যে 21টি পুরসংস্থার আসন্ন নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ গতকাল শেষ হয়েছে। দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 17ই অক্টোবর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 4ঠা নভেম্বর। উল্লেখ্য, 21টি পুরসংস্থার খসড়া ভোটার তালিকায় মোট ভোটার রয়েছেন 6,31,388 জন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সারা রাজ্যে ট্রাফিক ব্যবস্থাকে আরও সুসংহত করার উদ্যোগ নিয়েছে। গতকাল এডিনগর পুলিশ গ্রাউন্ডে সড়ক নিরাপত্তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই অনুষ্ঠানে তিনি সড়ক নিরাপত্তা সামগ্রী, ব্রেথ অ্যানালাইজার, ট্রলি ব্যারিকেড, হেলমেট, রেইনকোট, রিফ্লেকটিভ জ্যাকেট, রোড ডিভাইডার পোল ইত্যাদি প্রদান করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সড়ক সুরক্ষার সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য 2024 সালের তুলনায় 2025 সালে পথ দুর্ঘটনা 9% এবং মারাত্মক দুর্ঘটনা 15% হ্রাস পেয়েছে। পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও প্রায় 13% কমেছে। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, পরিবহন পরিষেবাকে আরও সুশৃঙ্খল, যাত্রীবান্ধব ও বিশ্বাসযোগ্য করে তোলার পাশাপাশি পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল পরিবহন দপ্তরের উদ্যোগে এমবিবি বিমানবন্দরে প্রিপেড ট্যাক্সি ও অটোরিকশা চালক ভাইদের মধ্যে ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। অতিথি দেব ভবর মতো চিরন্তন ভারতীয় আদর্শকে পাথেয় করে প্রত্যেক যাত্রী ও পর্যটকের জন্য সৌজন্যপূর্ণ, মার্জিত ও সহযোগিতামূলক আচরণ করার জন্য প্রিপেড ট্যাক্সি ও অটোরিকশা চালকদের তিনি আহ্বান জানান। আগামী 13-17 অক্টোবর আগরতলার দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ র্যালি আয়োজিত হবে। 5 দিনব্যাপী এই নিয়োগ র্যালিতে অগ্নিবীর পদে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে। গতকাল ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, প্রত্যেক দিন ভোর 5টা থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। রাজ্যের তরুণদের র্যালিতে অংশ নিতে আহ্বান করা হয়েছে।

0: শব্দ দূষণ রুখতে পুজো উদ্যোক্তাদের নিয়ে রাজ্য জুড়ে সচেতনতা অনুষ্ঠান করবে আইনসেবা কর্তৃপক্ষ। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদপ্রতিম দেববর্মা জানিয়েছেন, এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি ডক্টর টি অমরনাথ গৌড়ের নির্দেশে সর্বে ভবন্তু সুখিন, অর্থাৎ সকলেই সুখী ও মঙ্গলময় থাকুন নামে বিশেষ আইনি সচেতনতা অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানগুলিতে জেলা ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নেওয়া হবে। এর উদ্দেশ্য হল পুজোর আনন্দে শব্দের দাপট যেন কারো প্রাণের ঝুঁকি না ডেকে আনে। সম্প্রতি উত্তরপ্রদেশে ডিজের তীব্র শব্দ ও কম্পনের ফলে 7 বছরের এক শিশুর হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর ঘটনার খবর সামনে আসার পর শব্দ দূষণ রোধে আইনি সচেতনতা বাড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হচ্ছে। হায়দ্রাবাদের জিমখানা মাঠে এই ম্যাচটি হবে। মণিশঙ্কর মুরাসিং এর নেতৃত্বে রাজ্য দল এই ম্যাচে লড়াই করবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বিশ্ব যার উমান রোগী অসেবনা হার নাই যতন খা কাহামিয়া ভারত নুংতাইনি নিন্নকুনি বড় রোগ নিশা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিচি থাম তাং বদাং রাং নাংয়া ওই চুবা মুগলু ওই দং ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনানি সামু খলাই জাগি দং কেম্প সা কাহামনগ দায় নক নক চিনি বদলনি বড় রোগ হাঙি দং নি নিন্নকুন চুগুই দং খে তিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবা আয়ুষ্মান এপ নিচু বা চুবাই নং বাই থাং ন আয়ুষ্মান কার্ডস নামই মাননাই সা কাহাম না রুগনা যতনি মানথাই আয়ুষ্মান উঙ্কুম যতনি নুকুম তেইব কাহামকে সিনানি বাকি টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককতমা পড়েও বিনতা দেবর মা মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী তিনি পুনামাল্লিতেই বাদা পালানি নিবিশিং ত্রিব্রী দশমিক বা কিলোমিটার কলক মেট্রো রেল লাইক সুমুং চেঙ্গে রেনাবাগৈ চেন্নাইও থাঙ্গানো ও মেলো ব ভিডিও কনফারেন্স নিয়াক্তে অমৃত ভারত স্টেশন কাইবানো সঞ্চয় রুয়ানো ব মেট্রো রেল বাই পূর্ণি সিমি পুনামাল্লি জরা থাঙ্গানো তে পুরো বাইপাস স্টেশনও কিফিলি ফায়ানো তামিলনাড়ু মন্ত্রী অক্রা সি জোসেফ বিজয় চেন্নাইও মন্ত্রী বখরকনি মেলো মানজাগানো মন্ত্রী বখরক আইআইটি মাদ্রাসনি ব্র্যান্ড সেন্টার নক গুড়ি নাইয়ানো আবনি উল মন্ত্রী বখরক চেন্নাই কনভেনশন সেন্টার তাংবুতাং কিসাশকনীয় হলংথং কাইরওয়ানো হাস্তিনি কাই নৈচি সা আউলি মথানি বুসকাং চংবাড়ি বাকে সংসাগ্রামা বুট রাই রগনি বুমং বুতং নয় সানমুং তৈ কেবেং মূ রগ্ন ইয়াচাকি সামুং মিয়া পাইসুখা সানমুং তৈ কেবেং মূ রগ্নি কক রাজাগানো অক্টোবর তালনি সাল স্নি পাইথাক মূ বুতং কারি জাগানো বুসকাং নভেম্বর তালনি সাল ব্রয় খুরচাইমানো নৈচি সা আউলি মথানি সংসাগ্রামা বুমুং বুতাঙ্গ বুট রাই টঙ্গ খরক দক রা সাই থামচি সা সাই থামরা চারচি চার মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা হাস্তে হাপাং হাস্তে গনাঙ্গে ট্রাফিক বেখ্রেপ নতে ব যাই যাইখে খ্লাইনানি চেতন নাহার খা মিয়া এডিনগর পুলিশ গ্রাউন্ড লাহার নাইমুথাংনি মানিকনি বাগমা মেলো ব অকক শাখা মন্ত্রী অক্রা শাখা হাস্তিনি আগিনি সেলাই লাহার দেরামুং রাও চিথাম কমিখা মন্ত্রী অক্রা তেব শাখা ট্রাফিক বেখ্রেপ নিয়ে হামক্রাইনি বাকে তাং সেপ্ন তেব গবাংখে সামুঙ্গ ফুনাংনা নাঙ্গানো লাহার দেরা থতক থাই রগ্ন সায়ে পুলিশ গুড়ি গুড়ি বই মরগুই টংনা নাংনাই হর ইয়াং উয়াং কে সাথায় মালখুং পার্কিং কেবেঙ্গই পুলিশ নাইখুংনো ইয়াপ্রিকরাক রমনা বাকে মন্ত্রী অক্রা দাগিখা রেকামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা রেকামুংনি সেবসাবনতে বহামক্রাই খ্লাইনা বাই বাকসা বেড়াইনাই রগনি মথাংমুংনি ককনো ওয়ানসুগৈ হাপাং সামুং তাঙি দঙ্গো মিয়া রেকামুং নাইখুংনি চেতন বাই এমবিবি বীরখুং খোলাব প্রিপেড ট্যাক্সি তাই অটো রিক্সা চালকনাই রগনি বিশিঙ্গ ইউনিফর্ম বাকমুংনি পান্ডাও ককনা রেকনা থাঙে ব অকক শাখা অতিথি দেব বহাই ওয়ানসুখ মুংন ভারতনি

কি শ্রোতা বন্ধুরা, আমাদের নতুন নতুন অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে? তো জানাবেন কিন্তু কেমন। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে সুপ্রভাত আগরতলা পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু অঙ্কুরিতা। শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। কন্যা শিশুদের অধিকার রক্ষা, লিঙ্গ বৈষম্য দূর করা এবং তাদের শিক্ষা ও পুষ্টিকে নিশ্চিত করার উদ্দেশ্যেই এই দিবস। জাতিসংঘের উদ্যোগে 2012 সালের এই 11ই অক্টোবর প্রথম এই দিবসটি পালন করা হয়। চলুন আমরাও যেন এই বিষয়ে অত্যন্ত সচেতন থাকি।

শ্রোতা বন্ধুরা, এবার জেনে নিই আজকের দিনের ঐতিহাসিক ঘটনার কিছু খবরাখবর। 1877-এর আজকের দিনে জন্মেছিলেন সাহিত্যিক ও সমালোচক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিংবদন্তি অভিনেতা অমিতাভ শ্রীবাস্তব বচ্চন জন্মেছেন আজকেরই দিনে 1942 সালে। 1971 সালের আজকের দিনে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত হন আজকেরই দিনে 1909 সালে।

শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের হাতে আসা প্রভাতী দৈনিকগুলোর কিছু উল্লেখযোগ্য খবরাখবর আপনাদের জানিয়ে দিচ্ছি। আমাদের শহর আগরতলা থেকে প্রকাশিত প্রভাতী দৈনিকগুলোর উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই আমার হাতে যেই সংবাদপত্রটি রয়েছে তার নাম সন্দন পত্রিকা। এখানে খবর রয়েছে, রাজ্যে পথ দুর্ঘটনা 9% কমেছে বলেছেন মুখ্যমন্ত্রী। গতকাল এডি নগর পুলিশ গ্রাউন্ডে আরক্ষা ও পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত বিভিন্ন সড়ক নিরাপত্তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরবর্তী সংবাদপত্রটি আমার হাতে রয়েছে, তার নাম মানুষ পত্রিকা। এখানে খবর রয়েছে, রাস্তায় মায়ের চিকিৎসার অর্থ জোগাড়ে ব্যস্ত 2 শিশু। জটিল রোগে আক্রান্ত দীন দরিদ্র পরিবারের একজন মা, বয়স 30। এই মায়ের জন্য চাঁদা তুলছে 2 শিশুপুত্র ও কন্যা, সঙ্গে রয়েছে তাদের স্কুল সহপাঠীরা। চলে যাব পরবর্তী সংবাদপত্রে। এবারে আমার হাতে যে সংবাদপত্রটি রয়েছে তার নাম কিরাত বার্তা। এখানে খবর রয়েছে, মহালয়ার রাজধানীর বিভিন্ন স্থানে তর্পণ। গতকাল পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণে পূর্বপুরুষদের আত্মার তৃপ্তির জন্য জল ও তিল দেওয়ার মধ্য দিয়ে তর্পণ করা হয়। বিশ্বাস করা হয় এই সময়ে পূর্বপুরুষদের আত্মা মর্তলোকের প্রায় কাছাকাছি এসে অপেক্ষা করেন। তারপরে আমার কাছে যে সংবাদপত্রটি রয়েছে তার নাম ত্রিপুরা ভবিষ্যৎ। এখানে খবর রয়েছে, ক্যান্সারের ওষুধের নাম 70% কমাতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। ক্যান্সারের ওষুধের দাম সর্বোচ্চ 70% পর্যন্ত কমানোর এবং লাভের পরিমাণ বিক্রয় মূল্যের 30% সীমাবদ্ধ রাখার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।

শ্রোতা বন্ধুরা, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিছু মানুষ তার কর্মধারা, একাগ্রতা, নিষ্ঠা ও সততার মাধ্যমে একটা সময়ে সাফল্যের আকাশ ছুঁয়ে ফেলে। আজ আপনাদের এমনই এক সফল মানুষকে দেখাবো সাফল্যের আয়নায়। ইতিহাসের আয়নায় আমরা এমন কিছু ব্যক্তিত্বকে দেখি যাদের জীবন আমাদের পথ দেখায়। আজ আমাদের সাফল্যের আয়নায় যার মুখ ভেসে উঠেছে, তিনি আর কেউ নন, ভারতের মিসাইল ম্যান এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের এক সাধারণ দরিদ্র পরিবারে তার জন্ম। শৈশবে পরিবারকে সাহায্য করতে তিনি বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করতেন। অভাব ছিল তার নিত্য সঙ্গী, কিন্তু তার স্বপ্নের কাছে সেই অভাব হার মেনেছিল। তিনি স্বপ্ন দেখতেন আকাশ ছোঁয়ার। কঠোর পরিশ্রম

পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি মহাকাশ বিজ্ঞানী হয়ে ওঠেন। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থায় তার অবদান ভারতকে বিশ্বের দরবারে এক অনন্য মর্যাদায় বসিয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে ভারতের মিসাইল প্রযুক্তি, সব কিছুতেই তার অবদান অতুলনীয়। 2002 সালে তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি হন, কিন্তু পদমর্যাদা তাকে কখনোই সাধারণ মানুষ ও তরুণদের থেকে আলাদা করতে পারেনি। তিনি নিজেকে সব সময় একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতে ভালোবাসতেন। ডক্টর কালাম বলতেন, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। সফলতা মানে কেবল অর্থ বা ক্ষমতা নয়, সফলতা হলো প্রতিকূলতার মুখোমুখি হয়ে নিজের লক্ষ্য পূরণ করা এবং সমাজের জন্য কিছু করে যাওয়া। ডক্টর আব্দুল কালামের জীবন আমাদের শেখায়, শুরুটা যতই সাধারণ হোক না কেন, নিষ্ঠা ও সততা থাকলে যে কেউ অনন্য উচ্চতায় পৌঁছতে পারে।

শ্রোতা বন্ধুরা, আজকের এই সুন্দর সকালে চলুন মনটাকে একটু হালকা করে নিই রম্য কথায়। আজ আপনাদের গোপাল ভাঁড়ের একটি মজাদার ঘটনা শোনাব। এক চাষির একটি গরু হারিয়ে গিয়েছিল। চৈত্রের কাঠফাটা রোদ্দুরে বনবাজারে খুঁজে খুঁজে সে বিকেলে নিজের বাড়ির দাওয়ায় ধপাস করে বসে ছেলেকে ডেকে বললে, ও ভাই, জলদি এক ঘটি জল আনো, তেষ্টায় ছাতিটা ফেটে যাচ্ছে। চাষির বউ রান্নাঘরে ছিল, সে চাষির কথা শুনে বললে, মিনসের এতটা বয়স হলো, তবু যদি একটু কাণ্ডজ্ঞান থাকতো, নিজের ছেলেকে ভাই বলে ডাকছে গা। স্ত্রীর কথা শুনে চাষি বললে, গরু হারালি এমনই হয় মা, বুঝুন ঠেলা, ছেলেকে বলছে ভাই আর স্ত্রীকে বলছে মা।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের লেখা চিঠি পড়ার পালা। আমাদের অক্টোবর মাসের চিঠি লেখার প্রথম পক্ষের বিষয় ছিল পুজোর কেনাকাটা। আমার হাতে যেই চিঠিটি রয়েছে, তিনি লিখেছেন, বাড়ি থেকে বেরিয়েছি, দেখি পাশের বাড়ির এক দাদা মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে হাঁক পাড়ছে। কি গো, তোমার হলো? কখন থেকে তো সেজেই চলেছ, তাড়াতাড়ি করো, এখনো নদী পার হতে হবে। এখানেই যদি এত দেরি করে ফেললে বাড়ি ফিরব কখন? রাত হয়ে যাবে তো। বুঝলাম দাদা বৌদিকে ডাকছে। হাসতে হাসতে আমি জিজ্ঞেস করি, হেই বিকেলে বৌদিকে নিয়ে কোথায় চললে দাদা? দাদা উত্তর দিল, পুজো এসে গেল তো, তাই কেনাকাটা কিছু করতে হবে, তাই একবার খড়কুশোমার কাপড় দোকানে যাব। মেয়েটার কয়েক মাস আগেই বিয়ে দিয়েছি, মেয়ে জামাইয়ের জন্য কিছু একটা তো দিতেই হবে, তাছাড়া বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলো তো আছে, তারাও তো মুখ চেয়ে আছে নতুন পোশাক পরার জন্য। এই দুর্গাপূজার জন্যই তো আমরা সারা বছর অপেক্ষা করতে থাকি। বলতে বলতে দাদা বৌদিকে মোটর সাইকেলের পেছনে চড়িয়ে বেরিয়ে গেল। দাদা বৌদির মতো এভাবেই কি শহর কি গ্রাম, সব পরিবারগুলি পুজোর কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেছে। হবেই বা না কেন, আমাদের বাঙালিদের কাছে শারদীয় পুজো মানেই আলাদা অনুভূতি, অন্য রকম মেজাজ। আর এই মেজাজকে রাঙিয়ে দেয় নতুন পোশাক, নতুন গয়না। তাই তো শহর নগর গ্রামগঞ্জের দোকানপাট সব নতুনভাবে সেজে ওঠে, রেঙে ওঠে। দোকানে দোকানে উপচে পড়ে ক্রেতাদের ভিড়। শুধু পোশাক আশাক কেন, যারা সংস্কৃতিবান, লেখাজোখা করতে ভালোবাসেন, সেই লেখকগুলো নতুন

লেখানি পত্রিকার শারদ সংখ্যাগুলি ভরিয়ে তোলেন। ছোট বড়, নামি অনামি অসংখ্য নতুন পত্রপত্রিকা ম্যাগাজিন প্রকাশিত হয়। কেউ গল্প পড়তে ভালোবাসেন, কেউ কবিতা ভালোবাসেন, কেউ বা পছন্দ করেন উপন্যাস। পাঠককুলের সবারই জন্যই নতুন নতুন লেখা মেলে এই পত্রপত্রিকাগুলোতে। পূজোকে কেন্দ্র করে কত যে কেনাকাটা চলে তার ইয়ত্তা থাকে না। যত দিন যাচ্ছে কেনাকাটার এই ধুম বেড়েই চলেছে। চিঠিটি লিখেছেন মঙ্গলপ্রসাদ মাইতি, পশ্চিম মেদিনীপুর থেকে।

পরবর্তী চিঠিটি আমার হাতে রয়েছে। তিনি লিখেছেন, হারুন ভেবেছিল আগের বছরের ইস্ত্রি করে রাখা জামাটাই পুজোর সময় পরবে, কিন্তু আমরা কয়েকজন ওকে চমকে দিতে চলে গেলাম ওর বাড়ি। হারুন দিন মজুর, হরি কাকার নাতি, বাবা মা নেই, কোনো এক দুর্ঘটনায় তারা গত হয়েছেন। হারুন হরি কাকার সাথেই থাকে। আমরা কয়েকজন এবার পুজোর কেনাকাটায় সামান্য অতিরিক্ত ব্যয় করে একটি করে অতিরিক্ত পোশাক কিনেছি, কেউ কেউ একের বেশিও কিনেছেন। এতে প্রায় জুড়ে গিয়েছি কমপক্ষে 20 থেকে 25 জন, সাথে যোগ দিয়েছে আরও অনেকে। হারুনের মুখে হাসি এলো আমাদের দেওয়া একটা শার্ট প্যান্ট পেয়ে। আরও অনেক হারুন, শশী, জোস্মিতা, সুপ্রভাতের কাছে পৌঁছে গেলাম। আমাদের সাধ্য সত্যি কতটুকু, তবু প্রত্যেক বছর কেনাকাটার সময় 5টি করে অতিরিক্ত যে কোনো বয়সের পোশাক কিনে থাকি। আমার এই কর্মযোগ্যে এবার যুক্ত হয়েছে আরও অনেকজন। সবথেকে বেশি অবাক হলাম পাশের বাড়ির বছর দশেকের তানুষ্কা। আমার হাতে একটি ফ্রক দিয়ে বলল, পিসি, এটা আমার তরফ থেকে, আমার সমান কাউকে দিও। আমার অনেকগুলো জামা হয়েছে, তাই এটা তোমরা যাদের দিচ্ছ ওখানে দিও। আনন্দে মনটা ভরে উঠল। মনে হলো সত্যিই দেশের ভবিষ্যৎ এখনো আমাদেরই হাতে। আমার এবারের পুজোর কেনাকাটা একেবারে সার্থক, আর যাদের সাথে পেলাম তাদের জন্য মনটা কানায় কানায় ভরে উঠল। মায়ের মুখটা আনন্দে ভরে উঠেছে। একদম মণ্ডপের ত্রিশূলধারী মা আমার ঘরেই হেসে উঠল। দেখলাম ফোনে কাকে যেন বলছে, তোর বেশি জামা হয়ে গেলে একটা দিয়ে যাস তো। পুজোর কেনাকাটা, মায়ের আগমন সব মিলেমিশে গেল। শিশিরের গায়ে ভোরের আলোয় নতুন পোশাকের গন্ধ মিলেমিশে ছড়িয়ে পড়ল আগমনীর সুরে। চিঠিটি লিখে পাঠিয়েছেন সুনীতা দত্ত, জলপাইগুড়ি থেকে।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিই সুপ্রভাত আগরতলা অনুষ্ঠানের অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। আমরা যখন উৎসবে মেতে উঠি, তখন কেউ হয়তো হাসপাতালের বিছানায় শুয়ে থাকা প্রিয়জনের সুস্থতার জন্য প্রার্থনা করছেন। উৎসবের ভিড়ে রাস্তায় দাঁড়িয়ে যে আরক্ষাকর্মী আমাদের নিরাপত্তা নিশ্চিত করছেন, তার হয়তো খেয়ালই থাকে না কখন পেরিয়ে যায় উৎসবের দিনগুলি। আর গত বছর যিনি পরিবারের সকলের সঙ্গে আনন্দে মেতেছিলেন, এবছর তিনি হয়তো আর পৃথিবীতেই নেই। তার জন্য উৎসবের আলো আর জ্বলে ওঠে না। এই সব না বলা কথা, অনুভূতি আর জীবনের বাস্তব ছবি নিয়েই সুপ্রভাত আগরতলার বিষয়ভিত্তিক চিঠি পড়ার অনুষ্ঠানে অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, যাদের উৎসব নেই। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। আসুন উৎসবের আনন্দের পাশাপাশি তাদের কথাও ভাবি, যাদের জীবনে উৎসবের রং আজও ফিকে। FM উজ্জয়ন্তের সুপ্রভাত আগরতলা অনুষ্ঠানের অক্টোবর মাসে

শ্রোতা বন্ধুরা, এবারে ছোট্ট করে একটি সিনেমার খবর আপনাদের জন্য। সঞ্জয় লীলা ভনসালির আসন্ন পিরিয়ড ড্রামা লাভ অ্যান্ড ওয়ারে ক্যাবারে ডান্সারের চরিত্রে ধরা দিতে চলেছেন আলিয়া ভাট। সদ্য চরিত্রদের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। এই ছবিতে আলিয়া স্ক্রিন শেয়ার করবেন তার রিয়েল লাইফ হাজব্যান্ড রণবীর কাপুর এবং অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। গঙ্গুবাই কাঠিয়াবাড়ির পর আলিয়া ভাটের দ্বিতীয়বারের জন্য সঞ্জয় লীলা ভনসালির ছবিতে থাকবেন। এই ছবি নিয়ে ইতিমধ্যে উৎসাহ কিন্তু একেবারে তুঙ্গে। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে এই ছবি লাভ অ্যান্ড ওয়ার।

শ্রোতা বন্ধুরা, এবারে সুপ্রভাত আগরতলা অনুষ্ঠানে ছোট্ট করে একটি বিজ্ঞানের খবর জানিয়ে দিই। শ্রোতা বন্ধু, আজকের দিনে এমন কেউ কি আছে যে কম্পিউটারের নাম শোনেনি? তা হবে কি করে? কারণ এই যুগটাই যে কম্পিউটারের যুগ। মহাকাশে রকেট পাঠানোর অঙ্ক কষতে কিংবা রেলের টিকিট রিজার্ভেশনের কাজে কম্পিউটারের দক্ষতা সম্পর্কে কারোর মনেই সন্দেহ নেই। অনেকেরই ধারণা, কম্পিউটার এমন একটা যন্ত্র যা পৃথিবীর যে কোনো কাজই অবলীলায় করে ফেলতে পারে। কথাটা কিন্তু মোটেই সত্যি নয়। আসলে কম্পিউটার হলো অঙ্ক কষার যন্ত্র, যা শুধু যোগ আর বিয়োগ করতে পারে। আর যোগ বিয়োগ করেই তো গুণ আর ভাগ করা যায়। তবে কম্পিউটার কিন্তু গণনাও করতে পারে। 1980 দশকে সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে 130 কোটি গণনা করতে পারে। কম্পিউটারের এই গণনা করবার ক্ষমতাকে অন্যান্য নানা কাজে লাগানো হচ্ছে, তা দাবা খেলাই হোক বা আবহাওয়ার পূর্বাভাস ঘোষণাই হোক। কম্পিউটার একেবারে হাল আমলের যন্ত্র হলেও এর সূত্রপাত কিন্তু যীশুখ্রিস্টের জন্মেরও বহু আগে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অ্যাবাকাস নামে একটি গণক ব্যবহার করা হতো চীন, মিশর, গ্রিস, রোম, ভারত এই সমস্ত দেশে।

শ্রোতা বন্ধুরা, ঘড়ি বলছে সুপ্রভাত আগরতলা এখানেই শেষ করতে হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের সুপ্রভাত আগরতলা অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম আমি অঙ্কুরিতা। নমস্কার।

এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি ও ইংরেজি সংবাদ এবং পরে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, চলে এলাম পরবর্তী পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে। আমাদের এবারের পর্ব গান শোনাবো, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। শ্রোতা বন্ধুরা, আজকের পর্বটা একটু স্পেশাল, কারণ আজ আমরা কথা বলবো এমন এক কিংবদন্তির সম্পর্কে যার অভিনয় আমাদের হৃদয়ে ঝড় তুলে দেয়, আর যার গলার সেই গভীর ভারী ব্যারিটোন কণ্ঠস্বর, যাকে আমরা এক কথায় বলি ব্যারিটোন ম্যাজিক, সেটি যখন গানে রূপ নেয় তখন তা অন্য এক মাত্রায় পৌঁছে যায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমাদের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুপারস্টার অমিতাভ বচ্চন। আমরা সবাই সাধারণত জানি অমিতাভ বচ্চন মানেই অ্যাকশন, অ্যাংরি ইয়ং ম্যান, ডায়লগ ডেলিভারি আর রোম্যান্স। কিন্তু আপনারা কি জানেন, স্ক্রিনে লিপসিংয়ের পাশাপাশি তিনি নিজের দাপুটে ও মায়াবী গলায় বহু হিট গান গেয়েছেন, যেখানে প্রথাগত শাস্ত্রীয় সুরের চেয়েও বড় হয়ে উঠেছে তার আবেগ, স্টাইল আর ব্যক্তিত্ব। অমিতাভ বচ্চনের গানের কথা যদি বলতে চাই, তাহলে তালিকায় সবার আগে আসবে এমন একটা গান যা ছাড়া ভারতের হোলি উৎসব আজও অসম্পূর্ণ, 1981 সালের ব্লকবাস্টার ছবি সিলসিলা, হরিবংশ রায়ের বচ্চনের লেখা সেই বিখ্যাত লোকগীতি রং বরসে ভিগে চুনরওয়ালি। অমিতাভ বচ্চনের কণ্ঠে এই গানটি শুধু একটি গান ছিল না, হয়ে উঠেছিল এক সাংস্কৃতিক উৎসব। রেখা ও জয়া বচ্চনের সঙ্গে তার এই অনবদ্য উপস্থিতি আর সঙ্গে তার নিজের গলায় গাওয়া এই লোকসুর আজও কান পাতলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। শ্রোতাবন্ধু, আজকে এই পর্বে আমরা কথা বলবো কিংবদন্তি সুপারস্টার অমিতাভ বচ্চনকে নিয়ে, কারণ আজ এই কিংবদন্তির জন্মদিন। চলুন শুনে নেওয়া যাক তার গলায় গাওয়া একটি মিষ্টি গান।

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া নিয়েও অমিতাভ বচ্চন একবার বলেছিলেন, তিনি প্রফেশনাল গায়ক নন, কিন্তু যখনই কোনো চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে নিজের গলায় গান গাওয়ার প্রয়োজন হয়েছে, তিনি কিন্তু পিছিয়ে যাননি। আর ঠিক এই কারণেই তার গাওয়া গানগুলোতে এক ধরনের সততা এবং নিজস্বতা থাকে, যা শ্রোতাদের সরাসরি মনটাকে ছুঁয়ে যায়। শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠানে আমরা শুনব তারই গাওয়া বেশ কিছু জাদুকরী ট্র্যাক। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তের গান শোনাবো পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা।

আমরা জানি অমিতাভ বচ্চন শুধু সংলাপ বলেন না, তার গলা দিয়ে যেন কবিতা ঝরে পড়ে। যখন তিনি গান গাওয়ার সিদ্ধান্ত নেন, তখন সেই গান আর সাধারণ কোনো সুর থাকে না, তা হয়ে ওঠে একটা জীবন্ত অভিজ্ঞতা। আবেগ বা দুঃখ ছাড়াও কিন্তু বিগ বি তার গলার জাদুতে মাতিয়ে দিয়েছেন মজার এবং ফান ট্র্যাকগুলোতেও। 2009 সালের ছবি পা কিংবা তার আগেও বিভিন্ন প্রজেক্টে তার ফোন ভোকালে, তার ফান ভোকালে শ্রোতারা হেসে লুটিয়ে পড়েছেন। কে ভুলতে পারে বুড়া হো গিয়া হেরা ফেরি বা কম পঞ্জাবি কি, এই গানে তিনি সেই অননুকরণীয় স্টাইল। তিনি প্রমাণ করেছেন বয়স বা গম্ভীর ভাবমূর্তি তার এক্সপেরিমেন্টের পথে কখনো বাধা হয়নি।

শ্রোতা বন্ধুরা, আজকের এই গান শোনাবো পর্বে আমরা চেষ্টা করেছি সেই কিংবদন্তীর জীবনের কিছু সোনালি পাতা আপনাদের সামনে মেলে ধরতে। তার সিলভার স্ক্রিনের ম্যাজিক আর অফুরান অনুপ্রেরণা আমাদের সঙ্গে সব সময় থাকবে। তবে এই পর্বটি শেষ করার আগে ওই চিরপরিচিত ভঙ্গিতে সেই বিখ্যাত সংলাপটা তো মনে করিয়ে দেয়, রিশতে মে তো হাম তুমহারে বাপ লাগতে হ্যায়, নাম শাহেনশা। হ্যাঁ, অমিতাভ বচ্চনের এই সংলাপটি কোটি হৃদয়ে চিরকাল এভাবেই রাজত্ব করবে। শ্রোতা বন্ধু, আজকের এই গান শোনাবো পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবারও পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজে এফএম উচ্চায়ন্ত।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ পুনামাল্লি এবং ভাদাপালানির মধ্যে 14.5 কিলোমিটার মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করতে চেন্নাই সফরে যাচ্ছেন। এই অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 5টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। রাজ্যে 21টি পুরসংস্থার আসন্ন নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ গতকাল শেষ হয়েছে। দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 17ই অক্টোবর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 4ঠা নভেম্বর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সারা রাজ্যে ট্রাফিক ব্যবস্থাকে আরও সুসংহত করার উদ্যোগ নিয়েছে। গতকাল এডি নগর পুলিশ গ্রাউন্ডে সড়ক নিরাপত্তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, পরিবহন পরিষেবাকে আরও সুশৃঙ্খল, যাত্রীবান্ধব ও বিশ্বাসযোগ্য করে তোলার পাশাপাশি পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল পরিবহন দপ্তরের উদ্যোগে এমবিবি বিমানবন্দরে প্রিপেইড ট্যাক্সি ও অটোরিকশা চালক ভাইদের মধ্যে ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। আগামী 13 থেকে 17 অক্টোবর আগরতলার দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ র্যালি আয়োজিত হবে। 5 দিন ব্যাপী এই নিয়োগ র্যালিতে অগ্নিবীর পদে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে। গতকাল ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, প্রত্যেক দিন ভোর 5টা থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। শব্দদূষণ রুখতে পুজো উদ্যোক্তাদের নিয়ে রাজ্য জুড়ে সচেতনতা অনুষ্ঠান করবে আইন সেবা কর্তৃপক্ষ। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদ প্রতিম দেববর্মা জানিয়েছেন, এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি ডক্টর টি অমরনাথ গৌড়ের নির্দেশে সর্ভে ভবন্তু সুখিনা, অর্থাৎ সকলেই সুখী ও মঙ্গলময় থাকুন নামে বিশেষ আইনি সচেতনতা অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হচ্ছে। হায়দ্রাবাদের জিমখানা মাঠে এই ম্যাচটি হবে। মণিশঙ্কর মুরাসিংয়ের নেতৃত্বে রাজ্য দল এ ম্যাচে লড়াই করবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে। আমাদের এবারের পর্ব ছোট্ট কচিকাঁচাদের নিয়ে, লিল স্টার। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চান্তে। শ্রোতা বন্ধুরা, আজকের এই বেলাটা কিন্তু একদম অন্যরকম, কারণ আজ স্টুডিওর মাইকটা শুধু বড়দের হাতে নেই, আমাদের স্টুডিওতে কচিকাঁচাদের দখলে চলে গেছে। তাদের মিষ্টি বকবক, তাদের জাদুকরি কল্পনা আর হাজারো প্রশ্নের উত্তর নিয়ে সেজেছে আমাদের আজকের লিল স্টার পর্ব। তাই তো বলি, সব কাজ ফেলে একটু কান পেতে শোনো, বড়রা তো অনেক কথা বলে। আজ শোনাবো আমাদের ছোট্ট সোনাদের মনের গোপন কথা, বাবা মায়ের শাসন, স্কুলের মজার দিন আর রূপকথার রাজরাজাদের দেশ, সব কিছুই থাকছে আজকের এই লিল স্টার পর্বে। তাহলে আর দেরি কিসের, খাতা পেন্সিল আর গল্পের ঝুলি নিয়ে চটপট করে বসে পড়ো রেডিওর সামনে, কারণ আজকে আমাদের এই পর্ব ছোট্ট নৌকার মাঝি তোমরাই। তাহলে চলো শুরু করি আমাদের আজকের পর্ব লিল স্টার। আমার সঙ্গে চলে এসেছে আমাদের কচিকাঁচারা। প্রথমেই চলে যাব ছোট্ট কচিটার কাছে। বলো তো তোমার নামটা কি?
1: আমার নাম স্বাদিতা সাহা।
0: স্বাদিতা সাহা, কোন ক্লাসে পড়ো?
1: টু।
0: জোরে বলো,
1: টু।
0: ক্লাস টু। আর কোন স্কুলে?
1: হলি ক্রস স্কুল।
0: হলি ক্রস স্কুল, বাহ। আচ্ছা স্বাদিতা, তুমি পড়াশোনার পাশাপাশি আর কি কি শেখো?
1: ডান্স
0: আর
1: ড্রয়িং।
0: আচ্ছা ঠিক আছে, চলে যাব পরবর্তী আমার ছোট্ট বন্ধুর কাছে। কে রয়েছে?
2: রুদ্রাক্ষী।
0: রুদ্রাক্ষী, আচ্ছা রুদ্রাক্ষী কোন স্কুলে পড়ো?
2: স্বামী
0: বলো,
2: কাঠিয়া বাবা মিশন স্কুল।
0: আচ্ছা কোন কোন ক্লাসে পড়ো?
2: ক্লাস ফোর।
0: ক্লাস ফোর, আচ্ছা রুদ্রাক্ষী তুমি পড়াশোনার পাশাপাশি আর কি কি শেখো?
2: গান।
0: গান শেখো, তাই তো? তাহলে আজকে আমরা তোমাদের তোমার কাছ থেকে গান শুনবো, তাই তো?
2: হ্যাঁ।
0: আচ্ছা চলে যাব আমার পরবর্তী বন্ধুর কাছে। কে রয়েছে সেখানে, নামটা বলো?
3: আমার নাম অদ্বিতীয়া মজুমদার।
0: অদ্বিতীয়া, বাহ ভারী মিষ্টি নাম। অদ্বিতীয়া কোন ক্লাসে পড়ো?
3: সেভেন।
0: ক্লাস সেভেন, বাহ বেশ বড়। অদ্বিতীয়া পড়াশোনার পাশাপাশি আর কি কি শেখো তুমি?
3: আমি শুধুই গান শিখি।
0: আচ্ছা গান শেখো, তো আজকে তাহলে অদ্বিতীয়াকে দিয়েই শুরুটা করি। অদ্বিতীয়া আজকে কী গান শোনাচ্ছে আমাদের?
3: প্রথমত মোর বিনা উঠে কোন সুরে বাজি।
0: বাহ ঠিক আছে। অদ্বিতীয়া কালকে তো মহালয়া গেছে, তাই না? তো কী কী

0: করা হয়েছে মহালয়ার দিনে?
1: আমি টিভিতে মহালয়া দেখেছি, রেডিওতে মহালয়া দেখেছি, তারপরে বাকি দিনটা মজা করে কাটিয়েছি।
0: বাহ, খুব সুন্দর। কালকে কি পড়ালেখা হয়েছে কিছু?
1: হ্যাঁ, অল্প হয়েছে।
0: বাহ, খুব ভালো। তাহলে চলো শুরু করি, তোমার গানটা শুরু করো।

শ্রুত সেই তালে বাজে, করতালি পল্লব কুঞ্জে।

0: বাহ, খুব সুন্দর একটি মিষ্টি গান শোনালো আমাদের অদ্বিতীয়া। এবার চলে যাব রুদ্রাক্ষীর কাছে, তাই তো? রুদ্রাক্ষী, কালকের দিনটা কিভাবে কাটালে, মহালয়ার দিনটা?
1: প্রথম আমি গান শুনলাম,
0: আচ্ছা,
1: তারপর টিভি দেখলাম মহালয়া,
0: তারপর
1: ব্রেকফাস্ট করলাম,
0: আচ্ছা,
1: তারপরে আনন্দ করে দিনটা কাটালাম।
0: বাহ, আমার মনে হচ্ছে রুদ্রাক্ষী একটু ভয় ভয় পাচ্ছে, তবে ভয়ের কিছু নেই, এখানে শুধু কচি কাচাদের অনুষ্ঠান এবং তোমরাই রয়েছো, আর কেউ নেই, বাকিরা শুনছে আমাদের অনুষ্ঠান, ভয়ের কিছু নেই। তো রুদ্রাক্ষী, কি গান শোনাবে তুমি আজকে?
1: ও আইরে ছুটে,
0: আচ্ছা, পুজো চলে এসেছে তার জন্য, চলো শুরু করো।

করে বার দিবে যেয়েছে, গাছের শিউলি ফুটেছে কালো ভুমরা জুটেছে, গাছের শিউলি ফুটেছে কালো ভুমরা জুটেছে। আর

0: এসেছে।
1: বাহ, খুব সুন্দর, পূজোর গন্ধ চলে এসেছে এবার, কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে এই গানটা শুনে। এবার চলে যাব আমার ছোট্ট একটা মিষ্টি বন্ধু, কি নাম যেন, স্বাদিতা। স্বাদিতা, আজকে তুমি কি শোনাবে?
0: কবিতা।
1: কবিতা? কি কবিতা?
0: একটি গাছে দুটি পাতা।
1: একটি গাছে দুটি পাতা। আচ্ছা স্বাদিতা, কালকে টিভিতে মহালয়া দেখেছো? আর রেডিওতে শুনেছো?
0: হ্যাঁ
1: শুনেছো। ভালো লেগেছে? বাহ, তাহলে চলো তোমার থেকে ছড়াটা শুনে নি।
0: একটি গাছে দুটি পাতা, বৃষ্টি পড়ে ধরো ছাতা, সবুজ গাছে লাল ফুল, দাদুর মাথে সাদা চুল, নদীর জলে কত ঢেউ, বিড়াল করে মেও মেও, পাখির বাসায় দুই ডিম, শীতের দিনে পড়ছে হিম, শিব বাড়িতে শিব মেলা, সারাটি দিন করব খেলা, সূর্যি মামা দিলেন আলো, ছড়া ছবি আরো ভালো।
1: বা খুব সুন্দর। স্বাদিতা, তোমার এই ছড়াটা কে লিখেছেন?
0: অজয় ঘোষ।
1: বাহ, খুব সুন্দর। শ্রোতা বন্ধু, আজকের এই সকালটা কিন্তু খুবই মিষ্টি, কারণ একে তো রবিবারের সকাল, তার মধ্যে রবিবারের সকালে এক কাপ চা হাতে নিয়ে যদি এরকম মিষ্টি অনুষ্ঠান শোনা যায়, তাহলে কিন্তু আজকের রবিবারটা পুরোপুরি সর্টেড। আমার তো একেবারে সর্টেড, কারণ কচি কাঁচাদের কথা শুনতে কার না ভালো লাগে বলুন। তবে এই কচি কাঁচাদের সঙ্গে আরও আমরা কথা বলবো, তবে একটি মিষ্টি গানের পর। কি, আমরা একটি গান শুনে নিই, তারপর আবারও ফিরে আসছি তোমাদের গান শুনতে, তাই না?
0: হ্যাঁ
1: ঠিক আছে, চলো শুনে নাও যাক একটি গান।

0: আকাশের ঠিক কত দূর বলতো? মেঘের মুলুক পেরিয়ে প্রজাপতির ডানায় চড়ে পৌঁছে যাওয়া কি যায় আমাদের সেই ছোট্ট বন্ধুদের ভুবনে, যেখানে সকাল মানেই এক মুঠো রোদ, খিলখিল হাসি আর গুটি কয়েক সোনালি বলাই। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তের লিল স্টার পর্বে, এবং আমরা স্টুডিওতে রয়েছি আমাদের ছোট্ট ছোট্ট লিটল স্টারদের নিয়ে। প্রথমে আমাদের যে ছোট্ট বন্ধুটা আছে তার কাছে চলে যাব, স্বাধীতা, তাই না? স্বাধীতা, তোমার ফেভারিট সাবজেক্ট কি?
1: ইংলিশ।
0: ইংলিশ, ওয়াও, তুমি ইংলিশ পড়তে ভালোবাসো?

0: বলো তো, তোমার পড়াশোনা করতে বেশি ভালো লাগে না খেলাধুলা? খেলতে ভালো লাগে, তাই না? তাহলে আজকে তো ছুটির দিন, রবিবার, আজকের কী প্ল্যান? শুধুই খেলা নাকি একটু পড়তেও হবে? আচ্ছা ঠিক আছে, দেখো খেলাধুলার পাশাপাশি পড়াশোনা তো করতেই হবে, তাই না? না হলে আমরা বড় হব কি করে, স্টার হব কি করে, সুপারস্টার হব কি করে, তাই না? বলো স্বাদিতা, কি শোনাবে এখন? কবিতা শোনাবে, কার লেখা? চলো শোনা। বাহ কি সুন্দর ছড়া, মান্তু সোনা নিয়ে ছড়া, তাই না? ঠিক আছে, চলে যাব এবার পরবর্তী বন্ধুর কাছে, রুদ্রাক্ষী। রুদ্রাক্ষী, তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা?
1: ইংলিশ।
0: তোমারও ইংলিশ? আচ্ছা, কি করতে ভালো লাগে, পড়তে বেশি ভালো লাগে না খেলাধুলা?
1: দুটো
0: দুটোই ভালো লাগে, এটা ভালো। ব্যালেন্স করে চলাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আজকে তো সানডে, আজকে কোনো ঘোরাঘুরির প্ল্যান আছে না বাড়িতেই থাকবে?
1: হ্যাঁ আছে।
0: আচ্ছা, সানডে মানেই ঘোরাঘুরি, না হলে তো বাকি সপ্তাহ শুধু পড়াশোনা, স্কুল আর টিউশন, তাই না?
1: হ্যাঁ।
0: চলো রুদ্রাক্ষী, কী শোনাবে তুমি আমাদের এখন?
1: দুর্গে দুর্গতি না আসেনি।
0: আচ্ছা, পুজোর গান, তাই তো?
1: হ্যাঁ।
0: চলো শোনাও।

0: দুর্গে দুর্গতি নাশিনী মই শাশুড় মর্দিনী জয় মা দুর্গে।
1: খুব সুন্দর করে গাইলে আমাদের ছোট্ট রুদ্রাক্ষী। এবার চলে যাব আমার পরবর্তী বন্ধুর কাছে, ও যে এখন গানটা গাইলো অদ্বিতীয়া তুমি অনন্যা। আমাদের কাছে কিন্তু অদ্বিতীয়া আছে, তাই না অদ্বিতীয়া?
2: হ্যাঁ।
1: আচ্ছা অদ্বিতীয়া, তোমার ফেভারিট সাবজেক্ট কি?
2: বাংলা।
1: ওরে বাবা বা, বাংলা খুব কমই শোনা যায় বাংলা সাবজেক্ট, তবে ভালো। কি ভালো লাগে, পড়তে বেশি ভালো লাগে না খেলাধুলা?
2: সবচেয়ে বেশি গান করতে ভালো লাগে।
1: হ্যাঁ সেটা তো বোঝাই যায়, খুব প্যাশনেট মনে হচ্ছে অদ্বিতীয়াকে। অদ্বিতীয়া তুমি অনন্যা হয়ে ওঠো, এটাই আমরা চাইব। চলো অদ্বিতীয়া কি শোনাবে?
2: শিশিরে শিশিরে শারদ আকাশে।
1: চলো শুরু করো।

0: খুব সুন্দর একটি গান শোনালে, অদ্বিতীয়া। আচ্ছা, এটা কিন্তু ইন জেনারেল আমি সবাইকে জিজ্ঞেস করছি, তোমাদের গল্প শুনতে ভালো লাগে? গল্প ভালো লাগে? তাহলে এবার একটা গল্প শুনি।
1: হ্যাঁ,
0: কি সোয়াদিতা, একটা গল্প শুনবো? ঠিক আছে, মিষ্টি বন্ধু আমাদের চুপচাপ একেবারে সোয়াদিতা সব থেকে ছোট, চলো একটি গল্প শুনে নি।
2: মাংস খেতে গিয়ে তার গলায় মাংসের হাড় আটকে গেল।
3: গলায় হাড়ডি ফেসে গেল রে, এখন কি করি? ইস, এটাকে যে কেমন করে বের করি, একা একা তো কিছুতেই বার করতে পারছি না, কারো সাহায্য নিতে হবে। একটু খুঁজে দেখি, যদি কাউকে খুঁজে পাই তাকে বলবো বের করে দিতে।
2: নেকড়ে জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে চলতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর নেকড়ে একটা ছোট্ট খরগোশের দেখা পেল। সে খরগোশকে বলল,
3: ভাই একটু সাহায্য করবে? হ্যাঁ, আসলে আমার গলায় একটা হাড়ডি ফেসে গেছে, কিছুতেই বের হচ্ছে না, একটু বের করে দাও না ভাই।
2: আমি আর তোমাকে সাহায্য? ভুলে গেছো, সেদিন তুমি আমাকে মারতে চেয়েছিলে। তোমাকে কোনো বিশ্বাস নেই, এটাও তোমার কোনো বাহানা হবে। না বাবা না, আমি তোমাকে কোনো সাহায্য করব না। নেকড়ে সেখান থেকে চলে গেল। খানিকক্ষণ চলার পর নেকড়ের সঙ্গে এক বাদরের দেখা হয়ে গেল।
3: ও বাদর ভাই, তোমার একটু সাহায্য প্রয়োজন, তুমি তো আমার পুরনো বন্ধু। বন্ধু, আমার গলায় একটা হাড়ডি ফেসে গেছে, ভীষণ ব্যথা করছে, তোমার তো লম্বা হাত, একটু বের করে দাও না ভাই।
4: খাওয়ার সময় যত ঝামেলা, দেখতে পাচ্ছ না কলা খাচ্ছি? এখন আর বিরক্ত করো না, যাও তো বাপু এখান থেকে।
2: নেকড়ে মনের দুঃখে আবার হাঁটা শুরু করল আর মনে মনে ভাবল,
3: এইবার যারই দেখা পাবো যেভাবেই হোক তাকে রাজি করিয়েই ছাড়ব।
2: হাঁটতে হাঁটতে নেকড়ে নদীর তীরে এসে পৌঁছল।

0: সেখানে একটি বক মাছ ধরছিল। তার লম্বা ঠোঁট দেখে নেকড়ে ভীষণ খুশি হয়ে গেল।
1: আরে, এতক্ষণে আসল লোকের দেখা পেয়েছি। বকের তো বিশাল লম্বা ঠোঁট, এ খুব সহজেই আমার গলা থেকে হাড্ডি বের করে দেবে। একে যেভাবেই হোক রাজি করাতেই হবে।
0: এই ভেবে নেকড়ে বকের কাছে গিয়ে বলল,
1: কি সুন্দর দিন না আজকে। জানো ভাই, এই নদীতে না অনেক মাছ আছে। তুমি একা পরিশ্রম করছো, তুমি চাইলে মাছ খুঁজতে আমি তোমাকে সাহায্য করতে পারি।
0: তুমি আমাকে সাহায্য করবে? নেকড়েরা ভীষণ চালাক হয়।

0: বিনা কারণে তুমি আমাকে সাহায্য করতে চাইছ? এর পিছনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে।
1: না না ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সত্যি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু একটা সমস্যা আছে ভাই। আসলে আমার গলায় একটা হাড় ফেসে গেছে।
0: ও, এইটুকু ব্যাপার? এ তো কোনো ব্যাপারই না আমার কাছে, আমি এক্ষুনি বের করে দিচ্ছি। বক তার লম্বা ঠোঁট নেকড়ের গলায় ঢুকিয়ে গলা থেকে হাড় বের করে আনল। চলো এখন দুজনে মিলে মাছ খুঁজি।
1: মাছ? আরে বোকা বক, আমার গলায় মুখ ঢুকিয়ে হাড় বের করে আনলি? তুই যে এখনো বেঁচে আছিস এটাই অনেক। তোকে যে মেরে ফেলিনি এটা তোর ভাগ্য। এখন এখান থেকে ভেগে যা, নাইলে আজ তোকে আর বাড়ি ফিরতে হবে না।
0: বক ভয় পেয়ে সেখান থেকে উড়ে চলে গেল। এই গল্প থেকে আমরা এই শিখলাম, দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তে লিল স্টার পর্বে, এবং এই পর্বে আমরা রয়েছি কচি কাঁচাদের নিয়ে, তাদের মিষ্টি মধুর বকবক এবং গান নিয়ে। কিন্তু আমাদের স্টুডিওতে তো কচি কাঁচারা রয়েছে, বাইরেও ছোট্ট শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই রয়েছে এবং আমাদের অনুষ্ঠান শুনছে। দেখি কেউ রয়েছে কি না। যদি ছোট্ট বন্ধুরা ফোন করে গান বা কবিতা শোনাতে চাও, অবশ্যই কিন্তু আমাদের ফোন করতে পারো। আমাদের ফোন লাইন খোলা রয়েছে 03-81-232-6253 এই নম্বরে। এবার সব ছোট্ট শ্রোতা বন্ধুদের জন্য একটি সুন্দর গল্প, চলো আমরা একটি গল্প শুনে নেই। ঠিক আছে। এক যে ছিল ঘন সবুজ জঙ্গল, সেই জঙ্গলে নানা রকম পশু পাখি থাকত। সেই জঙ্গলের সবচেয়ে বড় একটা গাছের ডালে বাসা বেঁধে থাকত এক ছোট্ট পাখি, নাম তার টুনটুনি। আকারে সে ছিল ভীষণ ছোট, কিন্তু তার বুদ্ধি ছিল একেবারে তিরিক্ষি আর পাকা। একদিন জঙ্গলে এলো এক বিরাট বড় হাতি, নাম তার গজরাজ। কিন্তু সমস্যা হলো, হাতিটার শরীরটা বিশাল হলেও তার বুদ্ধি ছিল বড্ড কম, তাই সবাই তাকে আদর করে ডাকত বুদ্ধু হাতি। বুদ্ধু হাতিটা সারা দিন খুব অহংকার করত। সে ভাবত, আমি এত বড় আর শক্তিশালী, এই জঙ্গলে আমাকে কে আটকাতে পারে। সে যখন তখন ছোট ছোট গাছপালা ভেঙে ফেলত, পশু পাখিদের ভীষণ ডিস্টার্ব করত, এবং টুনটুনির ছোট্ট বাসাটার পাশ দিয়ে যাওয়ার সময় গাছটাকে সুর দিয়ে জোরে জোরে নাড়িয়ে দিত। এতে টুনটুনির বাসাটা প্রায়শই কেঁপে উঠত। টুনটুনি অনেকবার তাকে ভালোয় ভালোয় বোঝালো, দেখো গজরাজ, তুমি বড় বলে ছোটদের এভাবে কষ্ট দেওয়া কিন্তু একদম ঠিক নয়, সবারই বাঁচার অধিকার আছে। কিন্তু গজরাজ হেসেই উড়িয়ে দিল। সে সুর চেঁচিয়ে বলল, দূর ছোট্ট পাখি, তোদের আবার কিসের কথা, আমি যা খুশি করতে পারি। এরপর এলো এক গরমের দুপুর। হাতিটা গাছের ছায়ায় এসে ভীষণ জোরে পাঠুকে বলল, আজ খুব গরম পড়েছে, ওই ছোট্ট পাখিটার গাছের ডালেই আমি আমার পিঠ লুকাব। এই বলে সে গাছটাকে ধাক্কা দিতে শুরু করল। টুনটুনি তখন রেগে লাল। সে ভাবল, এইবার এই অহংকারী হাতির একটা শিক্ষা দিতেই হবে। যেমন ভাবা তেমনি কাজ। টুনটুনি সোজা গিয়ে বসল হাতির ঠিক একটা কানের ওপর। তারপর সে ছোট্ট তীক্ষ্ণ চঞ্চু দিয়ে হাতির কানে ফিসফিস করে গান গাইতে শুরু করল, আর সুযোগ বুঝে হাতির কানের ভেতরে একটু সুরসুরি দিল। হাতি তো ভড়কে গেল। সে ভাবল, কানের মধ্যে বুঝি কোনো দানবীয় মৌমাছি কামড়ে দিয়েছে। সে তখন সুর দিয়ে নিজের কান নিজেই সজোরে থাপড়াতে লাগল।

0: আর অমনি তার নিজের গায়ে ধরাস ধরাস মার পড়তে লাগলো। হাতিটা ব্যথায় চঞ্চল হয়ে এক দৌড় দিল জঙ্গলের পুকুরের দিকে। দৌড়াতে গিয়ে সে একটা বড় কাদার গর্তে গিয়ে সটান উপুর হয়ে পড়ে গেল। সারা শরীর কাদা মেখে একাকার। গাছের ডাল থেকে টুনটুনি খিলখিল করে হেসে উঠল আর বলল, কিরে গজরাজ, শরীর বড় হলেই কি সব বুদ্ধি বড় হয় নাকি? এবার বুঝেছ তো ছোটদের কখনো অবহেলা করতে নেই? হাতি তখন লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, হ্যাঁ টুনটুনি বোন, আমি বুঝতে পেরেছি, বড় বা ছোট বলে কিছু নয়, বুদ্ধি সবারই থাকতে পারে, আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে গজরাজ আর কখনো কাউকে ছোট ভাবত না এবং সবাই মিলে মিশে সুখে শান্তিতে থাকত। তাহলে আমার ছোট্ট শ্রোতা বন্ধুরা, এই গল্প থেকে আমরা কী শিখতে পারি বলতো? আকারে ছোট বা দুর্বল বলে কাউকে ছোট করে দেখা উচিত নয়, সবারই নিজস্ব গুরুত্ব এবং প্রতিভা থাকে। এবারে আবারও চলে যাব আমার স্টুডিওর ছোট্ট বন্ধুর কাছে। কে বলবে? স্বাদিতা। স্বাদিতা কি ছড়া শোনাবে এখন?
1: পদ্ম ফোটে ঝিলের জলে।
0: পদ্ম ফোটে ঝিলের জলে, কার লেখা?
1: অজয় ঘোষ।
0: আচ্ছা শোনাও।
1: পদ্ম ফুটে ঝিলের জলে, নদীর পাড়ে কাশ, দুর্গা এলো বঙ্গদেশে শিউলি ছড়ায় বাস, অন্তরে তাই জাগছে ধ্বনি আগমনী গানের, একই পথের যাত্রী মরা উৎসবটাই প্রাণের।
0: বাস, ছোট্ট ছড়া শোনালে স্বাদিতা। ঠিক আছে শ্রোতা বন্ধুরা, আবারও চলে যাব আমাদের ছোট্ট সোনাদের কাছে, তাদের গান শুনতে, কবিতা শুনতে। তবে আমাদের যারা অনুষ্ঠান শুনছে, যে ছোট্ট ছোট্ট বন্ধুরা এই অনুষ্ঠানটা শুনছে, তাদের জন্য তো একটা গান আমরা শুনতেই পারি। তাহলে একটি গান শুনে নিই, তারপর আবারও ফিরে আসছি এই পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 MHz FM উচ্চান্ত।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তের লিল স্টার পর্বে। আজকের এই রবিবারের সকাল একেবারে আমাদের কচি কাচাদের নিয়ে, সুন্দর মিষ্টি মিষ্টি গান, মিষ্টি মিষ্টি ছড়া এবং মিষ্টি মিষ্টি কথোপকথনে আজকে আমাদের এই পর্ব। এবার চলে যাব আমাদের অদ্বিতীয়া ম্যাডামের কাছে। অদ্বিতীয়া, একটা প্রশ্ন করি। হ্যাঁ
1: হ্যাঁ,
0: কে বেশি আদর করে, বাবা না মা?
1: বাবা।
0: বাবা, আচ্ছা, অনেক চিন্তা ভাবনা করে তারপর আনসারটা দিয়েছে। আচ্ছা যাই হোক, অদ্বিতীয়া কী গান শোনাবে তুমি এখন?
1: জাগো জাগো দনুজ দোলনী, রঞ্জিত ঘোষের লেখা আর সুর করা।
0: চলো শুরু করো।

যত অন্যায় আর অবিচার, ঘুচাও সকল গ্লানি দীনতা লজ্জাখানি।

0: বাহ, খুব সুন্দর গান শোনালেন আমাদের অদ্বিতীয়া ম্যাডাম। আচ্ছা অদ্বিতীয়া, এবার একটু পুজোর প্ল্যান জানি তোমার কাছে। কি প্ল্যান রয়েছে তোমার এই পুজোতে?
1: আমার প্ল্যান বেশি কিছু না, কারণ আমার একটা রিলেটিভের বাড়িতে খুব বড় করে পুজো হয়, তো আমি ম্যাক্সিমাম টাইম ওইখানেই স্পেন্ড করতে ভালো পাই। তো এবং আমি রাত্রেবেলা বাবার সাথে এবং মা ভাই সাথে ঘুরতে যাব।
0: আচ্ছা, রাতের বেলা, আর বাকি টাইম তোমার রিলেটিভের বাড়িতে কাটাবে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, এবার পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে?
1: হ্যাঁ, হয়ে গেছে।
0: কটা ড্রেস হলো?
1: অনেক কটাই হয়েছে, গুনা হয়নি।
0: ওরে বাবা, এত ড্রেস হয়ে গেল যে গোনাই সম্ভব হয়নি। ভেরি নাইস অদ্বিতীয়া। এবার চলে যাব আমাদের আরও একজন ছোট্ট বন্ধু, একেবারে চুপচাপ চুপটি করে বসে আছে, আমাদের রুদ্রাক্ষী। রুদ্রাক্ষী, কী গান শোনাবে তুমি এখন?
2: খরবায়ু বয় বেগে।
0: চলো শুরু করো।

0: খুব সুন্দর। আচ্ছা রুদ্রাক্ষী, তোমার পুজোর প্ল্যান কি?
1: এমন কিছু না।
0: পুজো দেখতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: আচ্ছা তুমি দিনের বেলা পুজো বেশি দেখো না রাতের বেলা?
1: রাতে।
0: রাতে? রাতে বেশি ভালো লাগে না? অনেক বেশি লাইটিং, অনেক বেশি গান, তাই না?
1: হ্যাঁ।
0: পুজোর কেনাকাটা শুরু হলো রুদ্রাক্ষী?
1: হ্যাঁ,
0: হয়ে গেছে। আচ্ছা এবারে শ্রোতা বন্ধু, আরও আমরা কথা শুনবো, গান শুনবো এবং অনেক কিছুই শুনবো, তবে একটি গল্প শুনে নিই। যারা বাইরে থেকে আমাদের অনুষ্ঠানটা শুনছেন, আমাদের ছোট্ট শ্রোতা বন্ধুদের অবশ্যই গল্প গান ভালো লাগে, তাহলে একটি গল্প শুনে নিই, তারপর আবারও এই পর্বে ফিরে আসছি। টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চায়ন্ত।
2: কচ্ছপের গল্প। একটা গ্রামে একটা খরগোশ থাকতো, আর থাকতো একটা কচ্ছপ। ওরা দুজনেই একটা জঙ্গলে থাকতো, দুজনেই খুব ভালো বন্ধু ছিল, কিন্তু দুজনেই একে অপরকে কিছু না কিছু ভাবে বিরক্ত করত। একদিন খরগোশ কচ্ছপকে বলল, কচ্ছপ, তুমি কি কালো? তুমি কি আস্তে আস্তে যাও? তুমি কি মোটা? তোমার পিঠের ওপরে কত মাংস, কি করে জানি না তুমি হাঁটাচলা করো? কচ্ছপ খরগোশকে বলল, ও কচ্ছপ, হো হো হো হো, তুমি জানো তোমার কান কত লম্বা? ওই কানগুলো তো একদম আকাশ ছুঁয়ে যাচ্ছে, হো হো হো। আর জানো তুমি কি ভয় পাও সব কিছুকে? একটুখানি বাতাস যায়, তুমি তো বাতাসকেও ভয় পাও, হো হো হো হো হো। এইভাবে দুজনেই দুজনকে বিরক্ত করত, কিন্তু আবার হেসে গড়িয়ে ফেলত। একদিন খরগোশ কচ্ছপকে বলল, তুমি তো প্রায় আমার সাথে ঠাট্টা করো, আমাদের দুজনে প্রতিযোগিতা করি।
3: প্রতিযোগিতা? তোমার সাথে আমি কি প্রতিযোগিতা করব?
2: দৌড়ানোর প্রতিযোগিতা, কচ্ছপ বলল।
3: আমি কি করে করব তোমার সাথে প্রতিযোগিতা? তুমি তো খুব জোরে জোরে দৌড়ো, আমি তো আস্তে আস্তে যাই।
4: না না, আমরা দৌড়ানোর প্রতিযোগিতা করতে পারবো না, বরঞ্চ আমরা এমন প্রতিযোগিতা করি যে কে শেষ পর্যন্ত আগে পৌঁছতে পারবে। ভেবে খরগোশ রাজি হয়ে গেল কচ্ছপের কথায়। পরের দিন দুজনে মিলে একটা জায়গায় জড়ো হলো, আর গেট সেট গো। এই বলে পরের দিন খরগোশ আর কচ্ছপ এক জায়গায় জড়ো হলো। খরগোশ লাফিয়ে লাফিয়ে যেতে লাগলো, কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে লাগলো। খরগোশ আধা রাস্তা পৌঁছে গেল, কিন্তু পিছনে যেই তাকালো, তাকিয়ে দেখে খরগোশ তো ওর চোখের সামনেই নেই। রাস্তায় যেতে যেতে খরগোশ দেখতে পেল সবুজ ঘাস, নরম সবুজ ঘাস, আর তার উপরে কমলা রঙের টকটকে গাজর। খরগোশ ভাবল, কচ্ছপ তো অনেক দূরে, আমি না হয় একটু ভালো মন্দ খেয়ে নি। এই বলে খরগোশ একটা একটা করে গাজর খেতে লাগলো। গাজর খেতে খেতে খরগোশের পেট একদম ভরে গেল আর প্রচণ্ড ঘুম পেল। খরগোশ ভাবল, কচ্ছপ তো খুব দূরে। এই বলে খরগোশ একদম ঘুমিয়ে পড়ল। কচ্ছপ আস্তে আস্তে খরগোশের কাছে এসে পৌঁছল। কচ্ছপ খরগোশের কাছে এসে দেখল যে খরগোশ তো একদম ঘুমিয়ে পড়েছে, কিন্তু কচ্ছপ কিন্তু চলতে লাগলো।

0: আস্তে আস্তে আস্তে আস্তে চলতে লাগলো। খুব তাড়াতাড়ি কচ্ছপ পৌঁছে গেল শেষ পর্যন্ত। এরপরে ঘুম ভেঙে গেল খরগোশের। ঘুম ভেঙে এদিক ওদিক দেখতে লাগলো, দেখে কোনো দিকে কচ্ছপ নেই। ও বুঝতে পারলো যে ও তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল। ও আমার ঘুম ভেঙে গেলেও কচ্ছপ তো আমার ধারে কাছেই নেই, ও নিশ্চয়ই অনেক পেছনে। এই ভেবে খরগোশ আবার হাঁটতে লাগলো আস্তে আস্তে। কিন্তু ওখানে গিয়ে দেখে খরগোশ হাসতে হাসতে দাঁড়িয়ে আছে শেষের মুখে। খরগোশ শেষ পর্যন্ত পৌঁছে কচ্ছপকে দেখে বুঝতে পারলো যে ও মাঝখানে অনেক সময় নষ্ট করেছে, আর কচ্ছপের ক্ষমতার কথা ভাবতেই পারেনি। তাই এই গল্প থেকে আমরা কি শিখলাম? আস্তে আস্তে হলেও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, কিন্তু অন্যের ক্ষমতার উপরে কখনো অগ্রাহ্য করবে না।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তের লিল স্টার পর্বে। শ্রোতা বন্ধুরা, এই যে খরগোশ আর কচ্ছপের গল্প আমাদের অনেকেরই জানা, তাই না? তবে এখান থেকে কিন্তু শেখার অনেক কিছু আছে। এই গল্পটা শুনে আমরা কিন্তু লেসন নিতে পারি, তাই না? শ্রোতা বন্ধু, আবারও চলে যাব আমার এই মিষ্টি কচি কাচাদের কাছে, অদ্বিতীয়ার কাছে। অদ্বিতীয়া, কী গান শোনাবে তুমি?
2: মাগো তুমি সর্বজনী।
1: বাহ, খুব সুন্দর, শোনাও।

জন্মদায়িনী মা তুমি আগলে রাখো দু হাতে সন্তানে, জগধাত্রী মা গো তুমি আগলে।

0: বাহ, খুব সুন্দর গান, মিষ্টি গান দিয়ে আমাদের আজকের এই পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়ি বলছে একেবারে এই পর্বটি শেষ করার সময় হয়ে গেছে এবং এই কচি কাঁচাদের বাড়ি যাওয়ার পালা চলে এসেছে। তাহলে শ্রোতা বন্ধু, আশা করছি এই রবিবারের সকালে কচি কাঁচাদের মিষ্টি বকবক গান ছড়া আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আমাদের নতুন অনুষ্ঠান অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন। তাহলে আমাদের ছোট্ট শ্রোতা বন্ধুরা এবং আমার স্টুডিওতে যারা রয়েছে, তোমাদের এখানে এসে ভালো লেগেছে তো?
1: হ্যাঁ, অনেক ভালো লেগেছে।
0: আবারও দেখা হবে তাহলে তোমাদের সঙ্গে।
1: হ্যাঁ, অবশ্যই।
0: একেবারে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বলে দাও সবাইকে।
1: বাই, তোমরা সবাই খুব ভালো থাকো।
0: একেবারে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
1: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
1: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
1: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
2: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
3: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90.
4: Because it's got more power.
5: And it also comes with all new safety features.
6: We love our eco, because we can bring all our friends.
7: We love our eco, because it's made every journey special.
8: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The eco family is growing. Get attractive offers up to ₹40,500. TNC apply.
9: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
8: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.

0: শ্রোতা বন্ধুরা, শুরু করছি আমাদের পরবর্তী পর্ব, আমাদের এবারের পর্ব তুমি অনন্যা। শ্রোতা বন্ধু, আজ কিন্তু 11ই অক্টোবর, ক্যালেন্ডারের পাতার আর 10টা সাধারণ দিনের মতো নয় আজকের দিনটা। আজকের সকালটা একটু বেশি আলো ঝলমলে, একটু বেশি আশার, কারণ আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। যে ঘরের প্রতিটি কোণ মেয়েরা আলো করে রাখে, যে ডানায় ভর দিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে আজকের কচিকাঁচারা, তাদেরই উদযাপনের দিন আজ। আজকের এই বিশেষ দিনে আমাদের চারপাশটা যদি একটু চোখ বুলিয়ে দেখি, ঘরের ছোট্ট সোনা থেকে শুরু করে ক্লাসের ফার্স্ট গার্লটি, প্রত্যেকের চোখে মুখে আজ কত বড় স্বপ্ন। তারা কেবল বাড়ির লক্ষ্মী নয়, তারা আগামীর দেশ করার কারিগর।
1: আও ফুঙ্গ বসালা কেন রকম চিনি তিনি নি তিনি বুড়ি বসা রকনি সাল ও জোরাবো বুড়ি রকনি আলাইটা পান্দাবো নরকন লাম সক ফির হয় হয় আং নরকনি বুকু খামন অ জোরাবো বুড়ি বসা রক রম দি চাই ফুরো আনি কক ন তুমুং সানা থাকা হেঙ্কে ফুয়াই হেঙ্কে চেরাইফ্রু জেফ্রুজ নক ফারনানি ফুরং

0: ও চা শ্রমিক মহিলাদের জীবন কথা। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, এবং আমার সঙ্গে রয়েছেন
1: আও নরকনাথা জিং ওসাকাং নরকনে আর যে মামন যে তিনি চিনি ত্রিপুরা হাসতেনি আলাইদা খেলাই যে বুড়ি রক্ত মানে যিনি বুড়ি বসং ফিয়াবা ফান গনাং যেন সামু গরং ফিয়াবা ও সামু গরং তাবুক দ্রুক দ্রুক খেলাইয়ে নকশা গিয়াং ওই দং হাইয়া দে অবনত ইসাজন লয় খেলাইয়ে যিনি অ কাহাম তমুং ন যেন কিফলি তুবনানি নাংনাই।
0: শ্রোতাবন্ধু, আমাদের ত্রিপুরা রাজ্যে মোট ১৯টি উপজাতি জনগোষ্ঠীর বাস। ১৯৫৬ সালে ভারত সরকার ত্রিপুরার উপজাতিদের তপশিলি উপজাতি বলে স্বীকৃতি দেয়। ১৯৭১ সালের আদমশুমারি অনুযায়ী ১৯টি উপজাতি গোষ্ঠীর লোকেদের কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে ত্রিপুরি, রিয়াং, জমাতিয়া, চাকমা আরও অনেক। ত্রিপুরা রাজ্যে ত্রিপুরীদের একটি প্রধান অংশ বসবাস করে পশ্চিম ত্রিপুরা জেলার সদর বিশালগড় এবং খোয়াই মহকুমায়, ধলাই জেলার কমলপুর, গন্ডাছড়া, উদয়পুর, অমরপুরেও তাদের বসবাস। বর্তমানে ঊনকোটি জেলার ঈশান চৌধুরীপাড়া, ফটিকরায় এই রকম এলাকায় তাদের বসবাস রয়েছে। শ্রোতাবন্ধু, ত্রিপুরীদের বিয়ের ক্ষেত্রে অভিভাবকদের আলাপ আলোচনার মাধ্যমে বিয়ে স্থির হয়। ঘটক আলাপ প্রদান করেন, বর বা কনের পছন্দ ততটা গুরুত্ব পায় না। এখানে মেয়েদের কর্মদক্ষতার উপর বিশেষ জোর দেওয়া হয়। যেই গুণাবলী আছে সেগুলি হল তুলার বীজ আলাদা করা, সুতা কাটা, কাপড় বোনা এসব। এছাড়া মেয়েদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং অন্যান্য সাংসারিক কাজেও তাদের দক্ষ হতে হবে। তাঁত শিল্পে জ্ঞান থাকা বিশেষ জরুরি। ত্রিপুরী মেয়েরা বা মহিলারা পাঁচরা পরে, একে তাদের ভাষায় বলা হয় রিগনাই, আর বক্ষ আবরণী তারা নিজেরাই তাঁতে তৈরি করেন। তাঁত বলতে হস্তচালিত কোমর তাঁতকে বোঝায়। এই তাঁত শিল্পে ত্রিপুরী মহিলারা বিশেষ দক্ষ। বয়স্ক মহিলারা জুমে উৎপন্ন তুলার দ্বারা সুতা তৈরি করতে এবং কোমর তাঁতের দ্বারা কাপড় তৈরি করতে পারদর্শী। এই বয়স্ক মহিলারা ছোটবেলা থেকেই ছোট মেয়েদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। যে সকল মেয়েরা তুলা থেকে সুতা বা সুতা থেকে কোমর তাঁতে কাপড় বুনতে ব্যর্থ, বিয়ের ক্ষেত্রে তাদের অনেক রকম সমস্যায় পড়তে হয়। যে জুমিয়া মেয়েরা কাপড় বুনতে পারে না তাদের বলা হয় পঙ্গি। শ্রোতাবন্ধু, আজকে আমরা এই তুমি অনন্যা পর্বে কথা বলবো ত্রিপুরার উপজাতি ও চা শ্রমিক মহিলাদের জীবন কথা। ফিরে আসছি আবারও, তবে একটি গানের পর।
2: চলে যাব ব্যান্ডেল তা কাইছে, সোনামুখ পটলের মতো চকলিয়ে তা কাইছে,
3: যতই আনো গয়না সারি ঝুমকো কানের দুল, যে বলেছে ভুলুক আমি করছি না তো ভুল, শাক খেলাম পালন খেলাম স্বাদ ভরি সোনা, নন দিলে খাই বাগিনি খোটা দিও না।
2: বিয়ের আগে ছিলাম হিরো নাম্বার ওয়ান, এখন বিয়ের পরে কুলি নাম্বার ওয়ান।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তীর তুমি অনন্যা পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি ত্রিপুরার উপজাতি ও চা শ্রমিক মহিলাদের জীবন কথা। উপজাতি সম্প্রদায়ের মধ্যে আরও একটি সম্প্রদায় রয়েছে, রিয়াং সম্প্রদায়। তারা কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। এখনও তারা আদিম প্রথায় কিছু কিছু স্থানে জুম চাষ করে থাকেন। তারা অনেকটা স্বাতন্ত্র বজায় রেখে বসবাস করেন। রিয়াংদের পাড়াগুলোকে বলে কামি। বাসস্থান নির্মাণ করার সময় সমতল মাঝারি ধরনের উঁচু পাহাড়, বাঁশ বন সংলগ্ন এলাকা, জলের উৎস আছে এমন এলাকা বেছে নেয়। প্রাকৃতিক শত্রুর কবলমুক্ত জায়গাকেই তারা বেশি ভালোবাসে। বাঁশের মাচার উপর দুই চাল বিশিষ্ট ঘর।

ঘরের সামনে পেছনে বারান্দা থাকে। রিয়াং মেয়েরা কিন্তু খুব পরিশ্রমী হয়। জুম চাষ, কৃষি চাষ, বাড়ি ঘরের সমস্ত কাজ মেয়েরা করে থাকে। রিয়াং সমাজে মেয়েদের গুরুত্ব অনেক বেশি। পরিবারের মেরুদণ্ড হচ্ছে মেয়েরা। শ্রোতা বন্ধুরা, আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা কথা বলছি ত্রিপুরার উপজাতি ও চা শ্রমিক মহিলাদের জীবন কথা নিয়ে। আরও শুনব তবে একটি গানের পর। ফিরে আসছি আবারও, টিউন করে রাখুন 101.6 MHz FM উচ্চতা।

আও তাকুব গমা রেখেছি যালাই দংলাইমানী আমি বসা যিনি ত্রিপুরা হাস্তি যিনি বরক দফানি বরী বসারকনি কগ্ন তৈয়ে যিনি বরী বসারক জেরাইফুরনি সিমিন আলাইদা সামু চুকজাক ইয়াকংবাই বসাই মানানি ফান গনা ফিয়াবা ইদানি তাবুনি বরী বসারকন নকবানি রংসরঙ্গে রংসরঙ্গা হিঙ্গা হিঙ্গাইন নকনি সামু মানিয়া অবয়া রংসরঙ্গমানি বিং তৈব যক নকুনি সামু তাঙ্গাকই নিন যে বেসিক যে সামু আপন খাই যংসরঙ্গমই মানো তে তৈ কুবনি সামুব যাইমান অকক সয় যে নক নকুনি সামু খাইন থাকাইকে যিনি ফাটানি সামু গিসা বেজবাঙ্গ ফিয়াবা তুমু নাইতকা হিঙ্গে তুমু নচুকা হিঙ্গে অব কলাই সা খাই নগৈ থাঙ অকক সয় হাইয়া দে তাকু বুকুমারি কিসিং চিনি বড়ি রকমের বিসঙ্গ নক নকুনি সামু খাইমানি বিং তৈন যুগ সামু খাইমানি ব নগু হুগ সামু খাইমানি ইয়াগুলো যিনি নক নকুনি তে কুবনি সামু রমদি রি তাকনানি রি তাকনা বাকি খদং সামানে অব যত্ন চিনি ইয়াকবাই থাকবাই যেন বড়ি রক সামু যেন বড়ি রক খাই হাইকে যেন বড়ি রক বড় উসলো যা হাইয়া দে আবুনি বাকি নিনি সাক বাই থাকন তৈ বসরাং সিনাই নগাই অব হাইকানি বাকি যংমারি বাই সাক নই বসকাঙ্গত লানি নাও যেন রিগনাই বথাইনি কক সাকা হিঙ্গাই তমু ন রিগনাই বথাই যসু জরাতে নাইথত খাই যাকৈমান গরং দং তে রি আং রংনি রিগিনাই বথাই সানা থাকা হিঙ্গাই চিকন সা ফিয়াবা চিকননি বিং ন খুমতাই বেলাই খাই নাইথত খাই তিসা যা চিকন চিকন মানেন বরক অ বথাইনি বিং দিয়ে রেগেনাই বথাই রেবই বরকনি বখরকনি বরকনি সোয়ার নিনি বসকাঙ্গ তিসাও ফনগৈর আনি আসুক সোয়ার দঙ্গে হিনে হাইয়া দা আও অজরাব থাকলেন হাইন হাই চিনি রচাপুনি ফাইচিঙ্গ রচাপুনি ইয়াগুলো রচাপুঙ্গ থাকলে

0: শ্রোতা বন্ধুরা, আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা কথা বলছিলাম ত্রিপুরার উপজাতি ও শ্রমিক মহিলাদের জীবন কথা নিয়ে। স্টুডিওর ঘড়ি বলছে সময় একেবারে শেষ পথে চলে এসেছে, তাই আজকের আমাদের এই ছোট্ট আয়োজন শেষ করার সময় চলে এসেছে। কিন্তু যাওয়ার আগে মনে করিয়ে দিতে চাই, কন্যা শিশুর মুখে হাসি ফোটানো এবং তাদের সমান অধিকার নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। প্রতিটি মেয়ে যেন নির্ভয়ে বাঁচতে পারে, ডানা মেলে আকাশে উঠতে পারে, এই প্রত্যয়ই হোক আজকের দিনের অঙ্গীকার। শ্রোতা বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তুমি অনন্যা পর্বটি এখানে শেষ করছি। কথা হবে আপনাদের সঙ্গে আবার কোনো নতুন অনুষ্ঠানে নতুন বিষয় নিয়ে।
1: আও হাইকে আসু জরা অংখাসিনি তিনি নিয়ে আলাইদা বুড়ি রৌনে পান্দাব আং আসু জরা তমনি নগ্নে বক মামন কাহাম করেন তমাইদি অশানি সালক যতনি কাহাম করেন থাকতন অক সবাই আং তিনি অরণ বাবু চাষিনাইছে।

যতনন ফুংকা হামতে লামশগো 101.6 মেগাহার্স এফএম জেন্ড স্টুডিও নি জরাখগ দীপ ফুংনি দামচিসা তামৈ সতি কাইনি এংজাক জরাতে ফাইশক পাইজাক নর নিকচার নরক নি বুকুক সবিতা হাই ন হাই দীপর নি দাম নি তামৈ সতি থামচি জরা তং নাই তে ও জরা সং খনালাই না তিনি নি হাসক নি খরাং নি রচামুং আবো খরাং দুয়ন বুকুক কনিকা ফাইদিকে ও জরা নরক যতন চুন খাই তং দি 101.6 মেগাহার্স এফএম জেন্ড না

amat bajuk dibual ko. Sena panah delu ba, dong jacing agual ko.

ಅಥರಾ

가지가 달아났네.

사다람 무라람조 짱덕덕 어따

जमना तुवा चो लुंगेरे आतम तो से उमिन नन नंग होम थई में

ไรหาไรไอระว่าง่ายหาตุนดอกเนนระว่าถ้าเรามีไง

0: নরকনাই তঙ্গ 101.6 মেগাহার্টজ এফএম অজন্ত স্টুডিও নি জরা খগ তাবুক ফংনি দাম চি সা দামে সতি থাম চি নে ইংজাক্তে আং জরা তঙ্গ নরকনি কে চারা নরকনি বুকু সবিতা তঙ্গ না দীপনি দাম নি দামে সতি থাম চি জরা তে অজরা সংখনালাই তঙ্গলাই হাসক নি রচামুং তঙ্গ না দীপনি দাম চি নে দামে সতি থাম চি জরা আবনি ইয়াগুলো সংথাংলাই লাইবু মানে কথমা ব ফাইডিংকে অজরা সংহাই নহাই তে দাংসা হাসক নি রচামুং খনালাই নে
1: হাই হাই হাই

কখনো ওয়ানসুগুই হাপাং সামুং তাঙ্গই তঙ্গ হাস্তেনি কাইনি চিসা আউলি মথানি বেসকাং চংবারিনি বাগে সংসাগ্রামা বুট রনাই রকনি বুমুং বুটাং ন তুই সান মুংতাই কেবেং মুং রক ইয়াচাকনা সামুং মিয়া পাইসখা বেসকাং ছালচি থামনি সিমি ছালচিনি অক্টোবর আগরতলানি দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স ভারতনি শেঙ্করাক অগ্নিবীর আচুক থায় চিতকনানি বাগৈ রেলি সংসা জাগানা খরাং দেরামুং কাশুনানি বাগৈ অসা খাইনাই কাইনাই রকন তৈ হাস্তে গ্নাঙ্গাই হজাক মুনি পান্ডা খ্লাইনানি হাস্তে কেরংসু বানাই মথা তীব্রাতাই হায়দ্রাবাদনি বিশিং রঞ্জি ট্রফিনি সালব্রীনি থংমুঙ্গ তিনি সিমি অঙ্গনা নবার তীব্র নাইখংনি বখাক্তি সাজাখা তিনি নখা কিসা মনাক তঙ্গনা হাস্তিনি কিসাশেক থাইরগ ফেরাঙ্গগৈ ওয়াদি ওয়াইমান হনৈ তিনি সাকানি তুংমারি তঙ্কা থামসি থাম ডিগ্রি সেলসিয়াস গানাগিনি আইসুগো তুংমারি তঙ্কা নৈজি থাম ডিগ্রি সেলসিয়াস আমসুসার তি সংখানালাইকা তিনি কক্রক নিউজ হেডলাইন্স ফাইডিংগা অজরা হাইন হাইর চামুং হাফারো চং থাংলাইনাই তাকে সানিয়াগল রকনাই তংদি 101.6 মেগাহার্স এফএম উচ্চ এন্টেনা।

哎，想和您哦美的，哎呀，哎哎哎。

den. Hallo, Omenika. Hej, hej, hej, hej.

Rotok na jo toy te kan hai hai hai hai

पतंजो ऐनाति मग हय्या हाय हाय।

أمل لكم منين رنسوك رجورنين هيا هيا.

con chạy bi lê con.

0: রক্ষণ তো 101.6 মেগাহার্স এফএম মজেন্তন স্টুডিও নিজরা কদি পর্ণি দামসি নি দামই সতি থামসি শ্যাংজা অজরা ফাইদিং গা অজরা হাইনো হাই সং থাং লাইনাই দিনি নি লাইভ মানি কত মানো খানানা নি ফাইশিং গ তাইন রক্ষণ তং দি অজরা ও সিনি লাইভ মানি কত মানো তঙ্গন দি পর্ণি দামসা জরা
1: খা কাহাম ইয়াফারি তিনি নি রাজমালানি কগলাম তাওইসা চ্যাংজাগ সকাংনি সালোচং বুবাগ্রা জয়মানিক খতল নি কক সালাইমানি আরও সালাইপ্রসং আফ্রুনি দেবমানিক রাজানি বসলা অমর দেবনি কগ্নতুই কিজা সালাই তোমানি অমর দেবাফ্র রাজাঙ্গি হোক আফ্রব সেনাপতি মহারাজ জয়মানিকনি সেনাপতি তাহলে আমনু তুই তাইসা সালাই ফিজাগান ককবারা তোমার হোক অমর দেব খা খাইমানখা বত রাজানি বসলা আপনি বাজিন সিংহাসন বিনি জাগানো কলাইনি দর ফেবা জয়মানি কবান সুখা অমর দেবন ইয়াফ সবই নারগনি সামুং বেলাই তুগান আবন ব অমর দেবন তুই বেলা উবানা কতরবানা জাগমানি নাংখা ফেবা অমর দেব কুসু কতরঙ্গই অমর বাং মাইয়া গুলো সিপাহী বদল হাবই বুমুং সিরিব আবং উল ব সেনাপতি খামপ্লাই ব আচুখা গরম নবাব বাই জবা নাংলাইমানি জরাও ববিনি শাক ফান তাই জবা নাংগ্রংনি ফুনুমারি গবাংমা ফুনুকা আয়ঙ্গ অমর দেব বনুখা বিনি তিপ্রাহা সিপাহ অজমারং নিজাগ মামাংসে কলাই তংসু আবনি বব সেনাপতি রোগনি ফান খাই মানখেন গথগ নয় ওয়ানসুমনি তঙ্গ সেনাপতি রণাগন নারায়ণ অমর দেবনি ও ওয়ানসুমু সাউই মানহরকা রণাগন বিনি বুবাগ্রা দঙ্গনি লামাও সুন্তা কাখ্রুবই সবাইনা নাংখা কেবং মন কবাংমা তমলে আর কেবং মন কবাংমা রক ব সবাইনানি নাংখা তা রণাগন আবনু ব অমর দেবন অ হাসাগানে হুই খিবিনা বেখা থনমানি তঙ্গ তামুঙ হিম্বা ব তমুং ন তংখাই বিনি লামব ব কবাংমা কেবং মুং কসমঙ্গ বসাবন বতে বিনি নাইমুং জাগব ব থাঙিমাংলা

দিব বিনি কিচিং কামা খা মানজাক খা বাইক কথা লাইজাক সাক বাইশাক বুঝি লাইজাক আপতে সিপাই এবার সিপাই অজমা কঙ্কা সেনাপতি ও সেনাপতি রকন সিপাই অজমা রং রিঙ্গই তামু খালাইনা জানো আবতি কগলাম সালাই বংনি কক বিতিরক আকরং নাখা বরক বাই পাল আসুকলাই ব কক বিতি খলাইনা নাখা তামু খাইমান তামু খালাইমাইয়া আ কক রক চাবলাই আবন ইয়াগুলো ব বাই থাং টিপ্রানি বুবগ্রা সান্দাই হিনই সাকলাইখ্যা কারণ আরো চাবলাইখ্যা বত বুবাগ্রা সান্দাই বলে রাজা নিব সাজলাইবা তাবুক সাংমাই তংজ আসুক কক বুইনি ইয়াগ ক্ষমতা গলাই মায়ুং করাইতে সিপাই রং ফানকরাক দগ ধাক বসারি ওই বরনাগর নারায়ণ বাই চবা নাংনা বাকই চাঙ্গরি ফানকা কগংখা বতে কেসেন টংলিয়া মাংখাই বিনি বুফানি যে রাজত্ব ব ফানকরাক সেগিনা নাই তামগি হিমবা সিপাইর কবাংমা তেসি সেনাপতি কবাংমর তাবুক বিনি বখাগ ফাইকা দেখাক্কা ফেবা বিনি বদল কাইসা সিপাই বিনি বখাগ টংলিয়া যতটা টংবা বদল কাইসা সিপাই বিনি কক না আলিয়াতা বড় রনাগ নারায়ণী বেখক থাঙি পাইখা আয়ঙ্গ রনাগ নারায়ণ ব সিরিং সিরিং আসুকই টংলিয়া বব ফেয়াবা বলংনি মশা কতর মুইচানানি করং আবাইন ব অমর মানি কখারি কুতুলি থাংমানি তাই চবানি বাকি চাঙ্গুরি খামানি ফানথুমানি কক রক বেবাগ্ন খোনাবাইখা বিনিবুত কক তুমনাই তঙ্গ কক থুমনাই তঙ্গ ববুত ইয়াগ ক্ষমতাতেই তঙ্গ আমি বাকিং বেবা কগলাম যে বখাও সবইনা বাইখা খুঁজবাই খাবই তাই তামু খালাইতে তং আবু আনসুকা আমন বাকিং বব জবানি বাকি ফানথুমানি নাংখা হেগা হেগা খালাই বাহিকাই ও অমর দেবন কাসুইমান ব সিপাই রং খরক থিগই দুটি মুগ্ধক মুগ্ধক মুগ্ধক খালাই খরক কাংসা কাংসা খালাই ইয়াফারাই রেখা যত মুগ্ধ মুগ্ধ কাংসা কাংসা দুটি অমর দেবন মানজাক খাই তাম খাইনি ব তাম নিদা গেখা বদা গেখা ততরাবি ফানই তবুনা নাঙানো বয়ারি কলক কলক দুটি আবনি বাঙে রিহর আবু সিমিয়া বয়ারি বাই কতক ফান মিচিং ফানই কতক সরি ওই তবুনা বাকি সিপাই রগ্ন আদেশ দিখা আবনি বাকি অরি কলক কলক বড়হরতাব অ কক বহল সাহরি মানখা উপত বিনি দাগিমুনি কক রক্তা আবতই বখা চঙ্গই ব নগিউং মা এবার রাজবাড়ি দগলাম থাঙ্গই নাসিঙ্গই তঙ্গিখা বুফুরু অমর দেব সফাইনা বন কতক সরেরি তুবই ফাইন আয়ঙ্গ অমরনি করাই কসাবই চবলাম রেলাইখা অমরনি ছানা রক্তা করাই কসাই চবলাম রেলাইখা চৌহাটিয়া মুঙ্গই জাগা কৃংসাব অমরনি সিপাই রং তংখর খরচা তঙ্গ আরও অব তংখর রং দি সিপাই তোমান জাগাতা তাবু আমন দুর্গন্তা মৈতলং তৈসাওকে রনাগ নারায়ণনি সিপাই রক তংমানি জাগা আরও রনাগ নারায়ণ সিপাইকে মৈতলং তৈসাও তঙ্গ থাই মুঙ্গই লামপ্রাও রনাগননি সিপাই রক তঙ্গ আর জরাও অমরনি বখরগ বুদ্ধি থাইচা থাইজাক্কা বা সাউই মানু রনাগননি বুফেং সমরজি দিনখা বেলাই চবা করং বরক বন ব সলি বুথানা বাকি বিনি থানি তৈতুন কাংসা সৈখ্যা বরক খরকসানি ইয়াকই রনাগননি মুংরিউই সৈজাক আর তৈতুন সমরজি নারায়ণনি থানি রিহরকা বুতানি মুংরিউই সৈজাক আর তৈতুন মানই তৈতুন কমখা চিঠি তা তাবুক চিঠি হিনলাইতা কওয়ানজিবাই টিপ্রাসার উপ তাবুক চিঠি রং হিনলাই গবাং মানো ফের তৈতুন শ্যাম তৈতুন জাংনাই আর তৈতুন বলাই মানই সমরজি নারায়ণ বখরক বমই আর তৈতুন খুলুমখা খুলুমানি জরাও ন তৈতুন তলাঙ্গই থাংনাই বরক ব তামুখলাইকা বিনি বখরক তানসুই কচক নৈখে বসাক বাই বখরক ন জুদা খাইয়ে খেগলাই রেখা আশেক বব অমর ব

রাজানী বসলা বলে বতাবো সেনাপতি উঙ্গি তো কগলে সয় ফেবা বিবো তো রাজানী ওয়া সুমুং তঙ্গ বাহিকে বরং মেচেন নাই বাহিকে কপ্লাইং নাই বাহিকে সিংহাসন কনাই রাজানী বসানো রাজানী ওয়ান সুমুং মানো বুদ্ধি মানো আমন বাগিং বব ও রদাং রনাগণনি বুমুং রে ওই কঙ্কা বুতানি বুমুং রে বুফায়ুং ন ব চিঠি রুই সই তৈ ফেগে তৈ থই ফাই কচং নেকে বুতারি কিবা আমন ইয়াগুলো বুফায়ুংনি বখরক বুতা রনাগণনি থানি রুই রিহর জাকা আবু নুগৈ রনাগণ বখাও কিরিমা হাবজাগৈ তাম খাইগা বিনি গড় এবার বিনি যে শিপা জব তংমানি যে গড় ইয়াকারৈ খারি থাঙ্কা ব খাটি পুষ্করণী ও থাঙ্কা অর কখেজা যেন সানানি নাংতা ও খাটি হিনমানি তাম আবংখা আকর কৃং সাও সবই তনি না বাকই হাকর কতর খলাই খুরজাক হাকর কতর খলাই খুরই ও পুখুরী নে আরক আর ও থাং তোমায় হাকর কতর আপনি ইটা আমন বাগিনে কচারা হাকর কতরকে খুঁজা আমন হনু খাটি আফুরুনি কক বানজি বেতা তাবু খাটি দা হিন আমলে আনি সিজাকরি আপনি রং না আফুর হিন খাটি আ খাটিও ন থাঙ্গই খরগ তৈক খাইছে হুঙ্গই রনাগণ তৈয়াও হইজাগৈ টঙিখা নাই দি বুসু যে শক্তিশালী ক্ষমতাশালী ফান গনাং সেন গনাং বসি তাবু সৈ কেসেন হাইগে খারৈ আ আ তংমানে যে খাটি হাকর কুথুক আরও সে তুক তুক হুঙ্গই বখর হুইয়ই আরও হুইজাগি মা তঙ্গিখা বসে ক্ষমতাবান শুধু এই যে জরাবো ক্লাইখিয়ায় সৈ কেসেন কাহাই উঙ্গুই মাতং ও বিনি বসা জেলান ওই যে রনাগুনি বসা জেলানো তা বনকাই হীরাপুর কামিনি মাইসুকমান নক খুংসানি রমই তুবু জাক্ষা আর মাইসুমানি নক খুংসা ব হুইজাগি তংমান তা অমর দেবনি সিপাই রক্তাঙ্গই ওয়াইসেন বন রমই তুবা খর তুগে অমনি সানো সামো তুবু ফেকাই আর অমর বন যে ইয়াকারি রিলিয়া বন তানই খিবি জাক্ষা আয়েঙ্গ রনাগণ সিপাই তংখর নখা সালনই হুইজাগি তঙ্গই তাই নখা সালতাম খাটি পুখুরি নিয়ে তুইয় ব তঙ্গই তংখা নখা নখা সালনই হুইজাগি তংখা নখা সালতাম খাতে পুখুরি তুইয় তুই বিশিং হুইজাগি তংনানি আবো থঙ্গি তংমানি কগ্রৌদা তুইয় তংত তুই নব বসা কলিজাগি তঙ্গ লুকুরক বন তুইয় হুইজাগি তংমানি সাউইমানখা আগ গানাগিনি লুকুরক সাউইমানখা নাই বা আমো রনাগণ নারায়ণ সে হেনকেন সে রনাগণ নারায়ণ আরও নীলুকর সাজে এঙ্গি তংমানি বব তমুং সিত্রা চামুং সিত্রা হঙ্গাই বা আরও নীলুকরক বাহিক বন হামজাকি নাই বন নগৈ ব্রক ব অমর দেবনি খুঁজব আ ক খিকলাই রিখা গা অমর দেবনি খুঁজব আ ক কলাইমাই আগুল তামু খাইকা বিনি সিপাই রক থাঙ্গই রনাগণ রঙই তুবুখা বনব অমনি বুসকাঙ্গন তবু ফেমেন ইয়াগুল অমরনি দাগি বুমানই বা অমরনি বুখা তামো নাই বিনি মুসুমুক তামো আবো সাউইমানই বন কসং নিখে তানি খিবি জাক্ষা ককংখা আফুরু তান লাইনানি সুর লাইনানি বুথা লাইনানি আমনে কারই মুংসাবো নুগিয়া নিমানতা রাজা সম্রাটনি আমলগ আপতিনঙ্গ অপতিঞ্জ চিনি ত্রিপুরানি আমলব ত্রিপুরান রাজানি জরারগ বসং আপতিঞ্জ নুখাতা চিনি মকল আপতিন কলাইখা খুঁজব কলাইখা আর রনাগণনি বখরক তান নাইন বতাম খাইকে বা ববিনি বখা কতরনি সিনি মুং মানখাতা আর অমর দেব আবৈন বন মুং জাক্ষা সাহস নারায়ণ সাহস নারায়ণ উপাধি ওই বন প্রমোশন রেখা হিনমানতা তামুনি কক বাইখায় আমন ইয়াগুল কতর্মা অকক্তমা রাজা জয়মানিক কনিথানি রিহরকা কংখা রনাগণ নারায়ণ তানমানিক কক তোমা জয়মানিক রাজা জয়মানিক কনথানি রহকা আপ্র তো জয়মানিক কন রাজা ফিয়াবা রনাগণ নারায়ণ জয়মানিক কন চালুক আসে যে কক অমন্য কক তোমা মানই তিপ্রা বুবাগ্রা মুংসা কক পুংয়া সিরিং সিরিং তঙ্গ পুংনান লামব করিখিয়া আফুরো অমর দেব সিপাই কবাং মাতলাঙ্গই তিপ্রা বুবাগ্রানি থানি থাঙ্কা তেই বন সিপাই বাই আকো বাই থাংমানুগই কিরিজাগৈ তাম খালাইকিয়া ব ব রাজা ব ত্রিপুরান রাজা ব দক্ষিণ গালাও থাঙি পাই খারি পাইখ্যাত দক্ষিণ গালাও খারি থাঙ্গাতা অর

ngel lihat otra. Acha. Oro kongi kok sanani nango. Apa tu gothi hui thangjak samungrog ni kok kena woi bubagra joy manik ko belai kha khamjak ka kibo kiri jak kha bukhabo kali jak kha amar devni os hak saishong wansugi tangmani samungrog no bo belai no chajak yang kha tai chajak yang woi amar dev no bini samanungui lang kha Amar Dev Wansukha Chobani Sheng Yago Tuinobo Bubagra Joy Manikobai Malainai Tamgu Himba Afuro Jora Jora Wo Nungit Langi Razaro Xenapotirno Butari Kibimani Tongu Triprani Labuima Wo Abok Bangma Nukjaka Kai Amar Dev Chobakurung Ba Wansukurung Chobakurung Buddhiganang Bokrakubang Bakau Buktiganang Abanyo Bo ও জয় মানিক কবে মানে যা থাংপুরু শ্যাং কাশে কলক মা মানে বিনি অস্ত্র যা তোমানি শ্যাং কলক আবতলাং থাঙ্গা তে লগিব সিপাই কবাং মা প্লাং খাবো আবর প্লাংব মহারাজ জয় মানিক কবাই মালাইনি থাঙ্গ লগি তো লগিও খাই প্লাং খা দলমা দলসা সিপাই আবু নগৈ জয় মানিক বখা কলিজাকা বখা ক্রিমা হাবজাকা বখা ক্রিমা হাবজাগৈ বতাম খাইকা মায়ং সাকাবো কসাবুই যে খারি থাংজাগোয়া আফ্রু অমর দেবনি বসাগ রকব বসারক অমর দেবনি তো বসারক তঙ্গ আবরক বিন উকল উকল রিফ্রেগি থাংলাইকা সেপাই কবাং মতলাঙ্গৈ কালিকে মুতাইনি মুতাই নক গানব বরক বুবাগ্রানো রিফ্রেগি থাংকা তাই রমই খিবিকা আরো নো বন রমই খিবিকা আরো মানজা খাতা বথাঙ্গই বসে খার মানবা তাঙ্গি হিমা সিপাই রক্ত মুগ্ন বিদ্রোহ খাইকাই বিনি কগ নাই হাঙ্কাই রাজানা হামজাগে হাঙ্কাই আ জরা ও বয়ংনা নিলা আমা করই সিপাই রক লুকু রক বেবাক মিলি ব গেরাপসাই খিবজাং নাই অপতিনিয়ম খাতা বব সিপাই রক থাঙ্গি বন রমই রেখা কগংখা বখ ক্রিমা হাবজাগৈ মায়ং কসই রাজা খরিয়া করই কলাঙ্গই থাংমানি জরা ও তিপ্রা বুবাগারা জয় মানে কমর দেবনি সিপাই রুনি ইয়াগো ইয়গ ইমান লিয়া অ কৌন সানা কলাই খেতে যেন ইয়গ ইমান লিয়া খার ইমান লিয়া হৈজাগি টং ইমান লিয়া ব রমজাংনানি নাংখা অমর দেবনি সিপাই রুনি ইয়াগো অমর দেবনি বসলা অকরা রাজবল্লভ নারায়ণী থানি বুবাগারা জয় মানিক সলমুং এবং মল্লযুদ্ধ সেরুমানি টঙ্গ আরও অক কক থাইছে বসং তি সানা নাংতা হ্যাঁ বংখা যে রাজবল্লভ নিথানি তাম খাইকা সলাই মুং সেরঙ্কা রাজবল্লভ নিজাগো মানজাগৈ ব সামনি তঙ্গ ও রাজবল্লভ নং তানি গুরু সে তাঙ্গে বিন থানি তো ব সেরঙ্কা ওই যে জয় মানিক যুদ্ধ বিদ্যা সেরঙ্কা আবেঙ্ক নঙানি গুরু সে তামনো হিনবা নানো সলাইমুং জবা ফরঙ্কা আংন কই যাব নি লংমা তা সকমা যা দি আনো তা বুথার দি আনো মতংজা দি গুরু আকো খনবই রাজবল্লভ হিনজাখা মহারাজই আংন বাহাইকে মতংজানাই আনি বখা তংফন ইয়াক চুক যাইয়া বেবাক সিপাই রক্ষি নন বুথানা নাই তঙ্গ নন গসিলিয়ে গজা নন নাসলে যাকবইও আং হিনিবা তেতা মূলে খাইনি তংসি আবনি ইয়াগল জয় মানিক কনি কতগ বাদখুনি চা খেলা বগৈ বাদখুন থমজাক বাদখুন কগৈ বন আর ন চা খেলা গকসা হাবরি বুথারে খিবি জাক্ষা আপতিখিন জয় মানিক কনি বুবাগ্রা আমাল মথাক জগি থাঙ্কা অ কগ রগ্ন বুবাগ্রা অমর মানিক কবাই রণচতুর নারায়ণ ও খরম নই থানচাকে আসুগৈ তেনে সালাই যাব আবন ইয়াগুল বুবাগ্রা অমর মানিক্য রণ চতুর নারায়ণ সিংফিরকা মত রাজমালাং কক্সি সাহিত্যমূলা অরঙ্ক খানানেঙ্কা ওই যে লহর খাগ নইয় খানানেঙ্কা অমর মানিক্য সানেঙ্কা রণ চতুর নারায়ণ আবাই অব রণ চতুর নারায়ণ সিংফির অ বেবা কগ্রত খানাবাইখ্যা ফেবা রাজনী নগ আং বাহিকা আসাইখ্যা

chunmungno teichini kokrokna omsukai khna toto kai cheng kok thaibai kok shei cheng rechamung se jagrok khna ka kai busuk se kha ka changai thang busuk se tong thogai thang hayada haiken ro bo omo haino one shu khna khna wei belai no khna toto rechamung cheng khnai pai kem sana ni thang ka kai chini langma o kabang ma slime mong kabang ma second to sini langma o slime mong tui phai ma no eba mok phli sha bai no sini langma o kai sha sang je mong sha angi thang moni phia ba hai ni ba gi no sang sal brum brum no chang sana ni thang ka kai ching no nai khlai tong nai sang no bini ruwai re thong nai no sang ham bai re bu ru bai sang no am sang zara te khesh ka ham kreng ke ton mani ba ga he da ba hai ke sang sal brum brum no obo hai ke no sin lang ma rong no bo bhai ke chang ka ham phashing go slide lang man ba hai ke chang bor rok no te ke sa ka ham wan shuk mung re wei man ab rok na tei no shalai na ni ba na ngo san sai ma na ni ba no ngo hai da sang tabok ni jora ono go ka bang ma charai rok ka bang ma পদ্রেপদ হামিয়াস লামাও থাংমানি পদ্রেপদ লামাও থাঙ্গি লাংমা আরে মারং অমাহাই রক ইয়াতই চং ওয়ান শুকনানি নাংখা তাঙি হেমালে চং চং বরক তৈ চং তাঙি অমাহাইকে কমাই দংনানি নাংখা অজরাও সিনি হাও চিনি হাও দং তৈ চং বাহাইকে চং অমাহাইকে বুইনি মানি বে কুবুলৈ এবা বুইনি হাস্তেনি মানি বে কুবুলৈ থৈনানি নাং আমতি হাই রক চং চয়াউই ইয়াকাবাই চং ক্লাইয়াবই তং মাংখাকাই বেলাই কেন কাহাম চং ওয়ান শুকনানি নাঙ্গো জেব্রো কাহাম দঙ আবার চং ওয়ান শুকনানি নাং বাহাইকে চং চিনি লাইফ ন স্লাইমান বা আবার চিনি থিনাং ন চং বাহাইকে কাহাম কে সামই তিসাইমান আবারক ন ওয়ান শুকাকাই আমো হাই রগ আসে কুবুল গলা খানে ওয়ান শুগো ফিয়াবা জরাও হাইন হাই চং থাংলাই না তে তাংসার রাজা মংনি ফাইসিংগো

নাইতে নাইতে আখিনে নেওয়া দীপর্ণী দামসা তামৈ সতী নেই চিবড়ি এংজাক অজরা তাই নরক নাই তঙ্গ 101.6 মেগাহার্স FM চিন্ত না আং তঙ্গ নরক নিকে চারা নরক নিব খুব সুবিধা তঙ্গনা দীপর্ণী দাম নাই তামৈ সতী থামচি জরা তে দাম সাহায় আনি ইয়াফাও জরা তঙ্ক নরক বাইরে চা মুখনা নাই তাই ককলাম সানানি ফিয়াবা নাই না খেঙ্কা অজরা আঙ্কা ফেস্টিভ্যাল এবার তেরনি জরা এবার চেন কবাংমা অবিশিনি পাই থাক ফাইসিংগ ফাইসক পাইজাক তে তের বকবাংমা ফাইসক পাইজাক অসা তের হজাগ্রি ইয়াখাবা কালী মতাই কবাংমা সিনি ট্রিং মতা ট্রিং তের আবহায় খ্রিস্টমাস টের কবাংমা বিশি কতাল ল বইব লাম সকলাইব অমহায় কবাংমা তের ফাইসক পাইজাক ত্রিক ত্রিক তে তাল নেই বিশৃঙ্গ কবাংমা এবার অতাল থামনে বিশৃঙ্গ কবাংমা তের সঙ্গ নগৈ মানানো বা সঙ্গ পালাই মানো হায়াদা হাইকে খাবো টংথকজাক সঙ্গজাতন তাঙ্গে হিমালয় পাই থাক ফাইসিং নেই তের ফাইসক পাইজাক অজরাব সঙ্গ অবিশি

0: Rogera 101.6 MHz FM 100 Rocha Moncana
1: Kisha Baka
0: চেইন এবার মালারক সপরে জায়গায় দঙ্গ এবার সতেরোই তলাং জায়গায় দঙ্গ হুঙ্কে যত না আং কয়না নিম সুঙ্গ চং বীরবার হিমপান চিনি চং রাংচাক নি গয়না গান্ধীরক ন চং কান্যাও অংখরকে জানাই তাঙে হিমালে আবংখা কাইসা দামনি এবার মরক মানই হিনি মানো আবরক সঙ্কমাই থাকাই তেওয়াইসা আজি না এবার তেওয়াইসা আবন স্নাম ফির না বেলাই জরা কুতুক তাবুক নি জরা বেলাই খেন মরক হাইনি বাকে আং কয়নাই যতন নরক অ জরা ও বীরবার হিম থানি ও চং অমহাই কান মং রং কাইনিয়া তঙ্গই চং মানিরক পাইফানো হুসকে পাইনানি নাংনাই তাহাই চং মানি পাইথানী রগব চং রং চাকরি চাক এবার রাংরি রক জাকি মানো হাইনি বাকে নিনি রাংনি ব্যাগ রগ্ন এবার রাংনি চং ব্যাগ তৈমা রগ্ন চং সেন ওই ইয়াকা বুসকাং ওখাই তৈনানি চাই টক দি তাঙে হেমালে গবং মানো সোশ্যাল মিডিয়া এবার নিউজ রগো নগুই দো তিনি অমহাইকে খক জাকা অম হাইকে তলাং জাকা হানাই হাইকে যতন হজাক লাইনানি আবনা আনি কাইসে সামং আনরক যতন হজাক তং দি তাঙে হেমালে চং যতন বিশি ওয়াইসা ফাইমা বা তং থক লাই ফিয়াবা অ তক থংমানি জরা খা তাবাই দি খা খান তাসবাই দি নিনি মরক মানিন সকামাওই হাইনি বাকে আং সানানি মুসঙ্গ চং পাইমুং কানমুং পাইনানি থাংপুর রগ অমহাই কানিয়া রক টংখাই সাওন চং জেসক মানসাক চিকন সা মানে কান ফানো তো কোনো লাগফিয়াবা চং গবং মা কদর কদর মানে খগুই পাই যাখাঙ্কাই চিনি মোবাইল অংথং চিনি মারনি ব্যাগ অংথং চিনি রাংচাকনি মানে অমরক ন হজাকাই এবার চং তন্নানি নাং সাক কাতির বই হাইনি বাকে আংনারক অমন সামং চং মানে রক পাইফানো অমহাইকে হুসকাই দংনানি নাংনাই যাতে নিনি ইয়াকনি মানে গাহাম গমায়া দেখে অজরা ফাইডি চং থাংলাইনাতে তাংসা রেচামং ফাইসিংগ রেচামং ইয়াকলাহাইনে হাইকক লামনি হাবার ফাইয়েনা

0: சார், உன் தினின்னு நீ எக்ஸ் வந்தா போய் இந்த கேக்கிச்சு பண்ணி எப்படியா இருந்த
1: 대부시 각성만 많죠.
2: নরক লেকুবিদা খাকসাংমা দামানো তুমুক ন নরক নি খানি বরক ন তে কুবনি বরক ভাই নুখাংকে নরক খা দেখা খা দেখ খা খাকসাং ন না তামো ইং ন নরক নি খাও সিঙ্গি নাই দি তামং ন ফিয়াবা অমহাইলে অংলাক না নে ওয়ান সুগু জং তামনে খানি বরক ন নুখাংকাই অবহাই ন ওয়ান সুগ জাক না যে বন কাহাম তং মান নুখা আও অংখানা বেলাই খেন কাহাম অংখা বেলাই খেন চাখা আবহাই র আও হাকে চেংতাই বড় চামুং খানা নাই রচামুং নি লগে লগে কক লাম্ব কেচা মেচা ছানা নাং বা চং মা সালাই দেব হাইকে নরক খানাই তঙ্গ যারা 101.6 মেগাহার্স এফএম ও জেন দন হাইন হাইতে তাংছে রচামুং বেলাই খেন খানা তো

ভাইদেও জরা তিনি অগ্রক নিউজ হেডলাইন্স খাই নেলে মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী তিনি পুনা মালি তাই বাদা পালিনি বিশিংচি ব্রি দশমিক বা কিলোমিটার কলক মেট্রো রেল লাই সুমুং চেঙ্গে রেনা নিবাগেই চেন্নাই থাঙ্কা ও মেইলো ব ভিডিও কনফারেন্স নিয়াক্তি অমৃত ভারত স্টেশন কাইবান সংসাই রুয়ানা মন্ত্রীগ্র প্রফেসর ডাক্তার মানিক শাহ সাকা হাসিনী লুকরকনি সাকা পৈতো নারগো স্রাই স্রাইকে সামুং তাংমানি বিশিংতেই চেং আ পৈতো চামানো নারগানাই হাফাংনি নাইমানি অংখা হাসিনী শাখা হালকন ক্রাক লাইনানি শাক হাম নাইখংনি শাক থার্মা বাই তিনি আগরতলা আইজিএম হাসপাতাল হোমিওফিলিয়া বেমার বাই মানজাক নাইরকন রং নাংয়াউইন এমইসিজিউ মুঙ্গই মলিকল শাক হামন চেঙ্গই কক নারক থানি মন্ত্রীয়করা অকন শাখা হাসিনি কাইনি চিসা আউলি মথানি বস্কাং চংবারিনি বাকে সংসা গ্রামা বুট নাইরকনি বুমুং বতাংন তৈয়ে সানমুং তৈ কেবেং মুং ইয়াচাকানি সামুং মিয়া পাইশখা আমসকজার তৈ চালাকা তিনি কক ব্রক হেডলাইন্স পাইথাক ফাইদি পাইথকন যতন খাকা হামিয়া ফরি মা বাচাসিনে কুবনি সালগ হাই নহাই ফাইফেনে হিনে কক রই অরণ মা বাচাসি নাই যতন দীপর কাহাম আসুজরতে আং নরকনি কাচার নরকনি বুকুক সবিদা তংমানি যতন কাহাম ক্রেং তংবাই তাই চয় ওই সিনি পান্দানো খানাই তংদি

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে সময় হয়ে গেছে বেতার নাটকের। আজকের নাটক শিউলিমালা।

0: এই নাও মিস্টার আজাহার, বার এক ল কিস্তি। তোমার রাজা সামলাও।
1: সে কি মুখাচ্ছি, তোমার ঘোড়াটা এমন বেমক্কা জায়গায় এসে পড়েছে লক্ষ্য করিনি তো ভাই।
2: আচ্ছা তোমাদের কি চাই ঘন্টার পর ঘন্টা দাবা খেলা ছাড়া কোনো কম্ম নেই? এমন সুন্দর সন্ধ্যা, আমি এলুম আজহার ভাইয়ের আড্ডাখানায় ওর গজল শুনবো বলে, তা নয় এই নৌকো ঠেললুম, এই নাও বড়ে টিপেছি, যত সব ঘোড়ার আবার আড়াই পা হয় এই তোমাদের দাবার আড্ডা এসে প্রথম জানলুম ভাই।
0: তা তা তা তোমার দাবা না পোষায়? তুমি তো বেশ গাবু খেলতে পারো অজিত। এমন ঝিরঝিরে হাওয়ার বিকেলে আজাহারের শুকনো ইয়ার দোস্তদের বৈঠকখানায় না কাটিয়ে চলে যাও না ওই স্ত্রীর বোনেদের বাড়িতে, ফার্স্ট ক্লাস সময় কাটবে।
3: হয়ে গেছে হয়ে গেছে, কে বলেছে দাবা নিয়ে কবিতা হয় না?
4: নাজিম ভাই, এই আড্ডার ফাঁকে কিন্তু চমৎকার কবিতা তুমি লিখে ফেলো।
2: সর্বনাশ, কবিতা শোনাবে নাকি? না মুখার্জি ঠিকই বলেছে, এর চেয়ে গ্রাবু।
4: শোনোই না অজিত, দাবা হলো আমার প্রাণ, দাবা খেলাকে যদি কেউ কবিতায় প্রাণ দিতে পারে তবে
2: যায় যাবে যাক প্রাণ। শোনো, দেশের কাজে যখন প্রাণ দিতে পারলামই না, নাজিম ভাই তোমার কবিতার ঘাই প্রাণটা যাক।
3: থাক তাহলে পড়বো না, আমার কবিতা লাঞ্ছিত, উদ্ভট ও অবাঞ্ছিত, সে কথাটা আমি মানছি তো, আমাকে আমিও জানছি তো, মনে পেছে ব্যথা সঞ্চিত, মনে হয় আমি বঞ্চিত।
2: ব্রাভো ব্রাভো ব্রাভো নাজিম ভাই,
0: এমন মুখে মুখে ছড়া বানাতে আমি আর কাউকে দেখিনি। কিন্তু হে আজাহা, ওই তোমার রাজা কিন্তু আমার ঘোড়ার কিস্তির মুখে ঠায় দাঁড়িয়ে আছে, যাই হোক কিছু করো
4: না। মুখার্জি, আজ আর দাবা খেলতে আমার মন চাইছে না, খালি খালি কেন অন্যমনস্ক হয়ে পড়ছে। আজকে দিনটা কি জানো?
0: না জানার কি আছে, পয়লা আশ্বিন।
4: শিউলি ফুলের গন্ধ পাচ্ছ?
2: পাবো না কেন, তোমার বাগানে তো একটা নয় শিউলি ঝাড় লাগিয়েছ।
4: নাজিম ভাই বাইরের দিকে তাকিয়ে দেখো,
3: কি সুন্দর চাঁদ উঠেছে।
4: তোমার কি মনে হচ্ছে তোমার মতো করে বলো তো নাজিম ভাই,
3: বর্ষা ধোয়া ছলছলে আকাশটা যেন একটা বিরাট নীল পদ্ম, তারই মাঝে শরতের চাঁদ যেন পদ্মমণি, তার চারপাশে যেন আলোক ভ্রমর।
0: না এশালা শিউলির ফুল আজ আর দাবা খেলতে দেবে না দেখছি। কোথায় দাবারে তুই দাবা নিয়ে জগৎ ফুলবি, তা না শিউলির গন্ধে সব মুচ্ছ যাচ্ছে।
2: যা বলেছ, দাবারের আবার রোমান্স, ওদের জীবনে একমাত্র লাভ অ্যাফেয়ার তো স্ত্রীর সঙ্গে, তা তিনিও তো শুনেছি বাপের বাড়ি গেছেন তোমার ওই দাবার জ্বালাতে।
0: তুই থাম অজিত, এই পাগলের মতো যাতা বললেই তাকে রসিকতা বলে না।
4: এ তোমার অন্যায় অপবাদ অজিত, স্ত্রীর সঙ্গে ছাড়া দাবারের জীবনে আর কোনো দুর্ঘটনা ঘটতে পারে না, এটা তুমি জানছো কি করে?
2: তোমাকে আর মুকুজ্জিকে দেখে।
3: সে কি হে, আজহারের তো বিয়েই হয়নি।
2: ওটাই তো প্রমাণ করছে ওর অবস্থা আরো কত শোচনীয়। মুকুজ্জি তবু স্ত্রীর সঙ্গে লভে পড়ল, আজহারের তো স্ত্রী জুটল না।
3: বাজে কথা ছাড়ো তোমরা, আজহার দাবা ছাড়ো, একটা গান শোনা।
4: শুধু গান নয়, আজ তোমাদের আমার জীবনের একটা না বলা গল্প শোনাবো।
0: দুধের স্বাদ ঘোলেই মিটুক, ওদিকে তোমার খানসামা কাটলেট আর চা নিয়ে হাজির।
2: এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, এ মরণ স্বর্গ সমান।
0: থাম থাম, তোকে আর গান শুনিয়ে আমাদের স্বর্গে পাঠাতে হবে না।
3: নাও শুরু করো আজহার।
4: তখন সবে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরেছি, আমি গিয়েছিলাম শিলং বেড়াতে। ভাদ্র মাস, ছুটিতে বেড়াতে আসা নিসর্গ প্রেমিকরা তখনও ভিড় জমায়নি। তোমরা তো জানো যে দাবার নেশা আমার বিলেতে গিয়ে আরো বেশি করে চেপে ধরেছিল। কেমব্রিজ ইউনিভার্সিটির হয়ে অনেক বিখ্যাত খেলোয়াড়কে আমি হারিয়েছি। ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, আমি ওখানে গিয়ে দাবাড়ুর সন্ধানে লাগলাম। যাদের পেলাম তারা মোটামুটি খেলোয়াড়, খেলে তৃপ্তি পাই না। ওদেরই একজন সন্ধান দিল এক বৃদ্ধ অধ্যাপক আছেন শিলংয়ে, যিনি নাকি দুর্ধর্ষ খেলোয়াড়। আমার সঙ্গী বিনয়বাবুকে নিয়ে একদিন হাজির হলাম ভদ্রলোকের বাড়ি। ইউক্যালিপটাস আর দেবদারু গাছে ঘেরা একটা রঙিন বাংলোয় গিয়ে পৌঁছলাম। গিয়ে

0: কি হলো মা শিউলি, গান থামালি যে?
1: দেখো বাবা কারা এসেছেন।
2: আরে আমরা কিন্তু গান থামাতে বলিনি।
0: আরে বিনয় বাবুজি, এসো এসো বসো বসো। সঙ্গে ইনি নতুন মুখ মনে হচ্ছে।
2: এই না জানি এসে পড়লাম, ডিস্টার্ব করলাম তো?
0: আরে না না, কিসে ডিস্টার্ব, তোমরা এলে আমার এই বাড়ি এই প্রান্তিক তবু দুদণ্ডের জন্য কোলাহল মুখর হয়। সারাদিনই তো বাপ আর মেয়ের নীরব দ্বন্দ্বযুদ্ধ, কথা নেই।
1: বাবা
3: দ্বন্দ্বযুদ্ধ কেন?
0: রীতিমতো লড়াই, মরণ পণ লড়াই।
2: বুঝলে না? না রাজা, আসলে দৈরথ যুদ্ধ বুঝলে। অধ্যাপক চৌধুরীর মেয়ে এই আমাদের শিউলি। শিউলি ওর বাপের মতো একজন মস্ত বড় খেলোয়াড়,
3: তাই নাকি?
2: হ্যাঁ।
3: আপনিও দাবা খেলেন?
1: একটু একটু, বাবার কাছে শেখা।
0: মা আমার গুরু মারা চালা বুঝলেন। আজ সকাল থেকে চারদান খেলায় তিনবারই আমি কুপোকার।
1: বাবা ভদ্রলোকের পরিচয় নিলে না, খালি আজি বাজি।
0: ও দেখেছো, সত্যি আমি কাণ্ডই করি বটে। বিনয় বাবু ইনি
2: পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হলেন আমাদের জনাব আজাহার ইসলাম। এই কিছুদিন আগে বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছে।
0: আচ্ছা আচ্ছা,
2: থাকেন এই কলকাতার লেক রোডে।
4: নমস্কার নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
2: সম্প্রতি শিলং বেড়াতে এসেছেন, আর আমাদের মধ্যে রাতনিক বন্ধুত্ব।
0: রাতনিক বন্ধুত্ব মানে?
2: মানে রতনে রতন চেনে তো? আমি দাবারু জানো, আর আমাকে উনি খুঁজে বার করেছেন।
0: আচ্ছা,
2: ইনিও একজন মস্ত দাবারু।
0: আচ্ছা বেশ বেশ বেশ, কি সৌভাগ্য। আসুন আসুন, এক হাত হয়ে যাক।
3: দেখুন বিনয়বাবু, মস্ত দাবারু বলে আমাকে লজ্জা দিচ্ছেন। তবে বিলেতে থাকার সময় ইয়েটস, মিচেন, উইন্টার, টমাস এসব নামজাদা দাবা খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগটা কিন্তু আমি পেয়েছি।
0: বলেন কি? আরে তাহলে তো আমাদের খেলা আপনার ছেলে মানুষই মনে হবে।
3: না না ঠিক তা
1: মোটেই না, তুমি বড্ড বেশি বিনয় করো বাবা। জানেন

0: বাবা অ্যালেখিন ক্যাবাব্লাঙ্কার খেলার রীতি মেনে খেলেন, যিনি বিগুল যুবোর মতো খেলোয়াড়কে অনায়াসে হারিয়েছেন।
1: আরে আপনি তো খেলার লেটেস্ট খবরও রাখেন দেখছি শিউলি দেবী, আমি কিন্তু খুব চমৎকৃত হচ্ছি।
2: এক কাজ করা যাক, প্রফেসর চৌধুরী,
3: হ্যাঁ বল বল বল,
2: মানে আজাহার আর শিউলি কেমন, এই দুই নবীন খেলোয়াড়দের একটা যুদ্ধ হয়ে যাক, আমরা বসে বসে দেখি।
3: হ্যাঁ খুব ভালো খুব ভালো, এই অতি উত্তম প্রস্তাব।
0: না না না যা, আমি কতটুকু জানি,
2: যে জানায় তুমি বাবাকে ঘায়েল করো তা যে খুব সামান্য তা মানবো কেমন করে বলো দেখি শিউলি।
0: আপনারা এলেন, আমি বরং চায়ের বন্দোবস্ত দেখি।
1: দেখুন আমি কিন্তু চাতাল নই, দাবা, চায়ের চেয়ে দাবা আমার ঢের বেশি প্রিয়। অনেকদিন দৈরথে জোরালো প্রতিদ্বন্দ্বী আমি পাইনি, আসুন না হয়ে যাক একা।
0: বাবা তুমি যে কি করো না, দেখো তো উনি সত্যি ভেবেছেন আমি এক মস্ত খেলোয়াড়।
3: আরে খেলাই তো, আমি যেটুকু শিখিয়েছি দেখাই যাক না তার দৌড় কতটা। তাছাড়া নতুন প্লেয়ারের নতুন চাল দেখে শিখেও নেওয়া যাবে নতুন রীতির খেলা।
0: বেশ খেলছি, তবে তোমার নাম ডোবালে যেন দোয়া দিও না।

0: চমৎকার কাটলো আজকে সন্ধ্যেবেলাটা, তাই না প্রফেসর চৌধুরী? হ্যাঁ,
1: আচ্ছা, আপনারা এত খাবার দাবারের আয়োজন করেছেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু করে।
2: আমার শিউলি মা চেন অন্নপূর্ণা, আমার আর তোমার খেলার মাঝি না সব করে ফেলেছে।
3: আপনাকে আরেকটা লুচি দিই?
1: না, কোন লজ্জায় আরো খাই বলুন তো। দাবার বোর্ডে যা ধাক্কা দিয়েছিলেন না, তাই এখনো হজম করে উঠতে।
0: সত্যি বলেছো আজহার ভাই, একজন মহিলার হাতেই তুমি যে অমন করে নাজেহাল হবে এ তো আমি ভাবতেই পারিনি।
3: কিন্তু শেষ পর্যন্ত তো আমি হারলাম।
1: না, হারলেন হয়তো, কিন্তু দেখুন মেয়েদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মিস মেনচিকের সঙ্গে তো খেলেছি, কিন্তু এত বেশি বেগ পেতে হয়নি আমার। দুই গজ আর মন্ত্রী নিয়ে অফেন্সিভ না খেলে আমি তো নিজ্ঞাত হেরেই গেলাম।
2: দেখলি দেখলি মা শিউলি, আমাদের খেলোয়াড়দের বিশ্বাস গজ ঘোড়ার মতো খেলে না। দেখলি দেখলি তো জোড়া গজে কি খেললে, বড় ভালো খেলো তুমি আজহার।
0: তাহলে প্রভাজার চৌধুরী, হ্যাঁ, এবারে একজন মনের মতন খেলোয়াড় পেলেন তো।
2: এতদিন পর সত্যি একজন খেলোয়াড়ের মতন খেলোয়াড় পেলুম, যার সঙ্গে খেলতে হলে অন্তত আট চাল ভেবে খেলতে হয়। আমি বলি আজহার, তুমি সেই অত দূরে হোটেলে না থেকে আমার এখানে উঠে এসো না।
1: আমি বলছি,
2: হ্যাঁ, আর বাড়ি ফেরার কথা না ভেবে দেদার দাবা চালিয়ে যাওয়া যাবে?
1: দেখুন আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু অযথা দায় দায়িত্ব কারো কাঁধে চাপাতে আমার কোনটা হয়?
2: কিছু না কিছু।
1: আর তাছাড়া মিস চৌধুরী খাটনিও বাড়বে, আমি তাই বলছিলাম।
0: দেখো আজ তোমাকে অত শত ভাবতে হবে না, প্রফেসর চৌধুরী যখন এত করে বলছেন তুমি এখানেই উঠে এসো। এসো এসো, ভালো থাকো।
3: হ্যাঁ, বাবা সঙ্গী পাবেন, আপনি চলে আসুন, আমি খুশি হব।
4: কি হে অজিত, দাবাড়ুর জীবনে শুধু লোকসান নয়, দেখলে তো?
2: তা হ্যাঁ ভাই আজহার, তুমি কি সত্যি সত্যি প্রফেসর চৌধুরীর বাড়িতে আস্তানা নিলে?
5: আসো, আমি খুশি হব। এ ডাক কি প্রত্যাখ্যান করা যায়? তোমার চঞ্চল অঞ্চল প্রান্তে আনমোনা আঙুলে জড়িয়েছ বৃন্দ, তোমার পায়ে পায়ে ভাঙে বুক জানতে, তবুও পদপাত কত স্বচ্ছন্দ।
4: না না, যে মাঝে মাঝে এমন কবিতা ছাড়ে তারিফ না করে পারাই যায় না। তা ভায়া আজহার, তোমারও বুক ভাঙলো নাকি?
1: হ্যাঁ, একে ভাঙলো বলো বলতে পারো, কিন্তু ও তো শুধু বেদনা নয়, ও যে সুখ। সোনার দিনগুলোকে সোনার খাঁচায় বেঁধে রাখা যায় না, তবু চলে যাওয়া দিনের স্মৃতি শিউলি ফুলের ঘ্রাণ নিয়ে আজও আমার বাতায়নে এসে দাঁড়ায়।

0: বাবার কাছে শুনলাম আপনি এবার কলকাতায় ফেরার কথা ভাবছেন, সত্যি?
1: ফিরতে তোমাকে হবেই শিউলি, আমার কোর্ট খুলে গেছে। আর তাছাড়া ক্লায়েন্টের দল তাগাদা দিয়ে এমন চিঠি দিতে শুরু করেছে না, কাজে কাজে আমাকে না ফিরলে
0: বলেই যাই, আপনি কাজের মানুষ, দাবা খেলা আর গান গাওয়া ছাড়া আর কোনো কাজ আপনার দ্বারা হতে পারে ভাবিনি।
1: শিউলি, এই কদিনই যত গান শেখালুম তোমায়, সেগুলোই তোমার কাছে আমার স্মৃতি হয়ে থাকবে। তোমাকে একটা কথা বলে যাচ্ছি,
0: বলুন।
1: তোমার এমন অপূর্ব সুরেলা কণ্ঠস্বর, তুমি আমার কথা দাও, তুমি কোনোদিন গান ছাড়বে না।
0: আমি তো গান ছাড়তে চাই না, গানই তো আমার একমাত্র সম্পদ। যা কাউকে নিবেদন করতে হলে আমাকে কারো অনুমতি নিতে হয় না,
1: শিউলি,
0: মানতে হয় না ধর্ম আর সমাজের অনুশাসন।
1: জানো শিউলি, সেদিন যে টকটকে লাল শাড়িটা পরেছিলে দেখে মনে হলো আমি মিথ্যে বলছি না, যেন সারা আকাশকে বঞ্চিত করে সন্ধ্যা শুধু আমার জন্য নেমে এসেছে। এত বিষণ্ণতা ছিল তোমার দু চোখে, কেন কেন শিউলি? এই তো আমি এখনো তোমার কাছে রয়েছি, কেন এখনই তোমার মুখে অনাগত নিশীথের ম্লান ছায়া?
0: আপনি চলে যাবেন নতুন জায়গায় নতুন পরিবেশে, এখানকার কথা মাঝে মাঝে আপনাকে আনমনা করবে হয়তো, কিন্তু আমি তো এখানেই থাকলুম, এই গানের ঘর, দাবার ছক, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, এমনি নীরব শান্ত সন্ধ্যা, তারা ভরা রাত, সবই সবই ঠিকঠাক থেকে যাবে, শুধু আমার কথা আপনি বুঝবেন না।
1: আমি বুঝি শিউলি, কিন্তু যেতে যে হবেই ভাই, আজ আছে এই সুখে কাল থাকবো না, এই আশঙ্কা ঢাকা পড়ে না। আমাদের কাছে পাওয়ার দিনগুলো যেন স্পর্শাতুর কামিনী ফুল, আর আমরা যেন ভীরু ভোরের হাওয়া, যত ভালোবাসা তত ভয়, ও বুঝি ছুলেই ধুলোয় ঝরে পড়বে। তাই আজকের এই কাছে থাকা দিনটাকেও দু হাতে ছুঁয়ে দেখতে
2: আরে
1: বড় ভয় করে শিউলি।
2: তোমরা তোমরা এখানে? আরে আমি অন্যত্র খুঁজে বেড়াচ্ছি, কি হলো আজাহার? আজ বিকেল থেকে এক দানও দাবা হলো না তো।
0: আজ থাক না বাবা, আর তো কদিন পরেই চলে যাচ্ছেন, আজ শুধু গল্পই হোক।
2: হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ মা, তাই হোক। আজাহার চলে যাবে যেন ভাবতেই পাচ্ছি না, এমন মনোরম একটা অভ্যাস হয়ে উঠেছিল ও আমাদের জীবনে।
1: কাকাবাবু, কবিগুরু বলেছেন, হায় রে হৃদয়, তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয়।
2: নাই নাই নাই যে সময়, তাই দেখুছ আজহার, আজকের সন্ধ্যাটা কেমন নিষ্কলঙ্ক, নির্মেঘ, নিরাভরণ।
1: কাকাবাবু, এখানে এসে অনেক পেলাম, বিশেষ আপনার কাছে এলে মনে হয় যেন এক অটল পাহাড়, যার পায়ের তলায় বসে শুধু ধ্যান করতে হয়, আপনাকে কোনো ঝড় স্পর্শ করতে পারে না।
2: আমি আমি অতি ক্ষুদ্র বাবা, পাহাড় নয় বল্মিক স্তূপ, তবু তোমাদের শ্রদ্ধা থেকে গিরিরাজ হতে ইচ্ছা করে। আজ একটা গান হোক আজহার।
1: শেষের দিনের গানটি আমার হবে কাকাবাবু, আজ শিউলি গুরুদক্ষিণা দেখ, এত যে গান শেখালাম তার মধ্যে থেকে যেটি ভালো লাগে ও আজকে শোনাক।
2: হ্যাঁ সেই ভালো, একটা গান শোনা তো মা, মনটা আজ বড় ভার।
0: বেশ গাইছি।

0: শিউলি ফুল কেমন ভুল, এমন ভুল রাতের বাই। গুড মর্নিং, গুড মর্নিং ম্যাডাম। কি হলো, জানলায় মুখ রেখে কি দেখছো? আমাদেরকে ফিরবে না? তুমি কাঁদছো?
1: কখন থেকে থালায় সাজিয়ে রেখেছি
0: এত শিউলি ফুল, নিয়ে যাবো কেমন করে?
1: ঠিক আছে, আমি মালা করে গেঁথে দিচ্ছি।
0: দাও, আমাদের তো মালা বিনিময় হলো না, হবেও না কোনোদিনই জীবনে, কিন্তু আমার কণ্ঠের গান তোমার কণ্ঠে দিয়ে গেলাম শিউলি। এই কণ্ঠ বদল চিরকালের হবে, এই আশা নিয়ে আমি চললো।
1: আবার কবে আসবে?
0: হয়তো আসবো, হয়তো আসবো না।
1: আসতে ইচ্ছে হবে না?
0: হবে, ভীষণ ভাবে ইচ্ছে হবে, আর সেই জন্যেই আমি আসবো না। হয়তো এসে দেখবো তুমি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আর কালো হয়ে গেছো। না শিবলি, সেদিনটার মুখোমুখি হতে আমার ভালো লাগবে না।
1: বলেছিলেন শেষ দিনের গানটি আপনার হবে, শোনাবেন না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শোনাবো। হয়তো কাঠের উপর হারমোনিয়াম সাজিয়ে রেখেছ, তোমার ফুলের ডালির বদলে আমার গানের অঞ্জলি নাও।

0: বুঝলে অজিত, এই হলো দাবাড়ে প্রেম। সব কাটাকাটি করে শূন্য প্রান্তরে দুই রাজা নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকে।
1: বুঝলাম। মুকুচ্চে, তুমি কি বলো?
2: আমার ভাই গল্প শুনে মন কেমন করছে।
3: আচ্ছা আজহার, তোমাদের মেলামেশাটা কতটা ঘনিষ্ঠ হয়েছিল বলতে আপত্তি আছে?
4: না, আপত্তি কিসের? এক মাস ছিল আমাদের বাড়ি, অবাধ মেলামেশা। সেখানে কোনো নিষেধ, কোনো গ্লানি, কোনো বাধাবিঘ্ন, কোনো সন্দেহ ছিল না। আর এসব ছিল না বলেই বুঝি এতদিন ধরে এত কাছে থেকেও করস্পর্শটুকু লাগেনি কোনো দিন।

0: মুক্তি ছিল সবচেয়ে দুর্লঙ্ঘ বাধা। কোনো কথা বলতে হয়নি, প্রশ্ন করতে হয়নি ভালোবাসি কিনা। অসীম আকাশ আর অতল সাগর কথা বলে না, শুধু চোখে চোখে চেয়ে থেকে সবকিছু বুঝে নেয়।
1: তার সঙ্গে তোমার দেখা হয়েছিল?
0: না, হয়নি, হয়তো হবেও না। আমি জানি সে এখন কোথায়, একটু হাত বাড়ালেই হয়তো আমি তাকে ছুঁতে পারি, এত কাছে থাকে সে। তবু ছুঁতে সাহস হয় না, শিউলি ফুল বড় মৃদু, বড় ভীরু, গলায় পড়লে দুদণ্ডে ম্লান হয়ে যায়। তাই শিউলি ফুলের আশ্বিন যখন আসে তখন তখন নিজের হাতে দুটো শিউলি মালা তৈরি করি আমি। আর তারপর জানো, এখানকার লেকের জলে আমি ভাসিয়ে দিয়ে আসি, এইভাবেই তাকে স্মরণ করে আসছি নাসিম, এইভাবেই তাকে স্মরণ করবো চিরদিন।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী FM উচ্চান্ত। আমরা প্রত্যেক রবিবার যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি, সেই অনুষ্ঠান এবারে আমরা শুরু করছি সুরে সুরে রবিবারে।

শরৎ তাহলে চলেই এলো। মহালয়ার সুরে আমাদের কাউন্টডাউন আরো তীব্র হলো। আজ প্রথমা, শৈলপুত্রীর পূজা। প্রত্যেককে জানাই

0: শারদীয়ার আগাম শুভেচ্ছা। আর পাশাপাশি আজকে যেহেতু রবিবার, আমাদের আমেজটা আরও বেশি তীব্র হয়ে গেছে, তাই না? উৎসবের আমেজ, তার উপরে রবিবার, আর তার উপরে এফএম উজ্জয়ন্তের বিশেষ অনুষ্ঠান সুরে সুরে রবিবারে, সব মিলিয়ে আমরা কিন্তু রয়েছি উৎসবের মেজাজে। তাই এই উৎসব মুখর দিনে আপনাদের সবাইকে এফএম উজ্জয়ন্তের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অনেক অনেক অনেক স্বাগত আমাদের সুরে সুরে রবিবারে অনুষ্ঠানে। এই অনুষ্ঠান আপনাদের মন ভালো করে দেবে আমি নিশ্চিত। আজকে যে অতিথি আমাদের সঙ্গে রয়েছেন তার সম্পর্কে পরিচয় করি। আর তার সম্পর্কে বলতে গেলে এটা বলতেই হয়, গানকেই জীবন ভেবেছেন তিনি। কারণ গানকে নিয়েই এগোবেন সেই লক্ষ্যে, গান নিয়েই পড়াশোনা, একটা ছোট্ট নিজের স্কুল তৈরি করেছেন যেখানে ছোট্ট ছোট্ট কুঁড়িদের গলায় সুর বেঁধে দিচ্ছেন। আর পাশাপাশি অনেক স্বপ্ন রয়েছে তার চোখে, বাকিটা শুনবো তার কাছ থেকেই। চলুন সবাই মিলে স্বাগত জানাই আমাদের ত্রিপুরার অত্যন্ত গুণী একজন শিল্পী বৈশাখীকে, বৈশাখী পাল। বৈশাখী নমস্কার, অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: অসংখ্য ধন্যবাদ।
0: কেমন আছো বলো?
1: আমি ভালো আছি, তুমি ভালো আছো?
0: একদম ভালো আছি। আর বৈশাখীর প্রত্যেকটা গানের মধ্যে যারা প্রাণ সঞ্চার করবে, আমাদের প্রিয় বন্ধু সমীরণ আর তমাল। তো সবাইকে সঙ্গে করে নিয়ে, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে চলুন শুরু করি আমাদের অনুষ্ঠান গানে গানে। বৈশাখী, গানে গানেই শুরু করি?
1: হ্যাঁ ঠিক আছে।
0: প্রথম কী গান শুনবো?
1: প্রথম যেহেতু সামনে দুর্গাপুজো আছে, তো প্রথমে আমি একটা আগমনী গান দিয়েই আজকের অনুষ্ঠানটা শুরু করছি।
0: ক্যা বাত! সত্যি যেই উৎসবের মেজাজে আমরা রয়েছি, সেই উৎসবের গান হবে না, আগমনী গান হবে না, তা কী করে হয়? তাই আজকের এই পর্বের প্রথম গান মায়ের নামে। চলুন আমরা সবাই মিলে সামিল হই বৈশাখীর আগমনী গানে, আর তার গানে গানে আমাদের মনের প্রার্থনাটুকু পৌঁছে দিই মায়ের কাছে, আর বলি তাড়াতাড়ি এসো মা, আর অপেক্ষা যে সয় না।

0: জগত জননী মারে করিয়া আহ্বান। সত্যি জগত জননী মা আমাদের সামনে আর কটা দিনের অপেক্ষায় রয়েছেন, তিনি আসবেন, তিনি সমস্ত কিছু ভালো করে দেবেন, আর সেই আশাতেই আমরা বুক বেঁধে থাকি গোটা এক বছর ধরে। আর যখন মহালয়া চলে আসে তখন আমাদের অপেক্ষা আরো একটু বেশি করে তীব্র হয়ে যায়, তাই না বৈশাখী?
1: হ্যাঁ।
0: আচ্ছা বৈশাখী, অনেকটা তো মানে আমরা সময় পের করে চলে এসেছি জীবনের, তো এখন এসে কি মনে হয় যে ছোটবেলার দুর্গাপূজাটা বেশি ভালো ছিল না এখনের দুর্গাপূজাটা বেশি ভালো?
1: ছোটবেলাটাই অবশ্যই খুব বেশি ভালো ছিল।
0: কেমন কাটতো ছোটবেলাটা? তোমার বাড়ি ছিল কৈলাস শহরে?
1: হ্যাঁ, কৈলাস শহরে।
0: তো শহর থেকে শহরতলিতে পুজোর একটা অন্য আমেজ, বনেদি পুজো ছিল, বারোয়ারি পুজো ছিল, এখন তো বিশাল বিশাল থিম পুজো হচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ।
0: তো কতটা ডিফারেন্ট মনে হয়?
1: অনেকটাই। আগে যেমন যখন ছোট ছিলাম তখন যেমন পুজোর জামা নিয়ে একটা খুব বেশি এক্সাইটমেন্ট থাকে, খুব বেশি, মানে পুজোর মোটামুটি এক মাস আগে থেকেই শুরু হয়ে যেত বাবার কাছে, কবে কিনে দেবে জামা, কবে কিনে দেবে। এটা এখন আর তেমনভাবে হয়ে ওঠে না এখন।
0: এখন বরং রেসপন্সিবিলিটি চলে এসেছে যে বাবার জন্য এটা কিনবো, মায়ের জন্য এটা কিনবো, তাই না? অনেকটা বদলে গেছে। তো সব মিলিয়ে আমাদের কিন্তু আজকের অনুষ্ঠানে পুজোর আড্ডা তো অবশ্যই থাকবে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, কারণ পুজো চলে এসছে। আর পুজোর গান দিয়ে বৈশাখী এত সুন্দর একটা অনুষ্ঠান শুরু করলো, তারপরে যেটা বলার যে আমরা উৎসবে রয়েছি, এক কথায় আমরা সবাই উৎসবে রয়েছি, আর সেটা নিশ্চয়ই আপনারা আমাদেরকেও বলতে চাইবেন। তো বলে দিচ্ছি আমাদের ফোন নাম্বার, যেটাতে ফোন করে আপনারা আমার সাথে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, 0381-232-6253। এই নম্বরে ফোন করে অথবা আমাদের করতে পারেন হোয়াটসঅ্যাপও। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হয়েছে 9402169965। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমাদের মনের কথা আপনাদের কাছে তো আমরা পৌঁছে দিচ্ছি, তার বদলে আপনারাও তো আপনাদের মনের কথা আমাদের কাছে পৌঁছে দেবেন। তো সেটাই যোগসূত্র বেঁধে দিলাম, আর এই মুহূর্তে আবারও চলে যাই, চলুন বৈশাখীর গানে। ফিরে এসে অনেক অনেক আড্ডা দেওয়ার আছে। তো বৈশাখী এবারে কি শুনবো বলো?
1: এবারে আমি একটা রবীন্দ্রসঙ্গীত করছি, কতবারও ভেবেছি না আপনা ভুলিয়া।
0: কেয়া বাদ, প্রেম পর্যায়ের গান। আর বলে যে পূজা আর প্রেম একে অপরের সঙ্গে একেবারে ভীষণভাবে জুড়ে আছে, তাই তো? তাহলে চলো অসাধারণ একটি প্রেম পর্যায়ের গান শোনা যাক তোমার কাছ থেকে, রবীন্দ্রনাথ। আমাদের উৎসব হোক, আনন্দ হোক, সব কিছুতেই তো তিনি রয়েছেন, তিনি ছাড়া প্রতিটি মুহূর্ত বড় অসম্পূর্ণ। তাই চলুন আজকেও যখন উৎসবের মেজাজে রয়েছি আমরা, আশ্রয় নিই রবি ঠাকুরের কাছেই।

0: অনেকবার আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু সবটা কি মুখে বলা যায়? বলা যায় না তো, কিন্তু তখন সেই রবি ঠাকুরের গান আমাদেরকে তার কাছে পৌঁছে দেয়, সেই না বলা কথাগুলো গান হয়ে ঝরে পড়ে। ঠিক তেমনি আমরা যেহেতু উৎসব মুখর মেজাজে রয়েছি আর মা আসছেন আমাদের মধ্যে, তাতেই মনের মধ্যে একটা আনন্দ, আনন্দ প্রকাশ করার তো কোনো ভাষা হয় না, তো সেখানেও কিন্তু আমরা রবি ঠাকুরের কাছেই আশ্রয় নেই। আর রবি ঠাকুরের গানে গানে বলতে পারি যে পূজা আর প্রেম একসঙ্গে মিলেমিশে থাক সমস্ত উৎসবে, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা বৈশাখী, প্রথমেই যেটা বলছিলে যে খুব ভালো আছি, তাই তো? আর উৎসবের মেজাজে আছি আমরা সবাই,
1: খুবই
0: তো। কেমন কাটছে এই দিনগুলো? পুজো আসছে, পুজো পুজো আসছে, সেটাই একটা উৎসব নাকি ওই পুজোর চারটে দিনই শুধুমাত্র?
1: না না, পুজো আসছে যে ভাবটা থাকে সেটাই বেশি ভাল লাগে।
0: একদম,
1: এলেই তো তারপর তাড়াতাড়ি চলে যায়,
0: চলে যায়। একদম একদম একদম। আমরা যদি একেবারে ছোট্টবেলার বৈশাখীতে পৌঁছে যাই, ছোট্টবেলার বৈশাখী কেমন ছিল? একটু ডান পিঠে ছিল, একটু দস্যিপনায় ভর্তি ছিল, নাকি খুব শান্ত স্বভাবের ছিল?
1: শান্ত ছিলাম না, শান্ত একদমই ছিলাম না, আমি খুবই চঞ্চল প্রকৃতিরই ছিলাম আমি।
0: আচ্ছা,
1: খুবই দুষ্টুমি করতাম।
0: তো এই যে দুষ্টুমিতে ভরা ছোট্ট মেয়েটি যখন ফ্রক পরে বাড়ির এপার থেকে ওপারে ঘুরে বেড়াতো, চিৎকার করতো, চাঁচামেচি করতো, মায়ের সঙ্গে একটুখানি খুনসুটি করতো, বোনের সঙ্গে করতো, সেই মেয়েটি একটু একটু করে যখন বড় হলো, তখন একদম স্থির ধীর হয়ে গেল এবং নিজের মধ্যেখানে একটা রেসপন্সিবিলিটি নিল যে আমি আমার মতো করে ছোট ছোট বাচ্চাদেরকে তৈরি করব, তাদের গলায় আমি গান বেঁধে দেবো, তাই তো? কিন্তু সেই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের একেবারে যদি আমরা গোড়ায় চলে যাই, যখন বৈশাখী নিজে শুরু করলো গান গাওয়া, সেটা কিভাবে তো শুরু হলো বা কখন বুঝলে যে না আমার গান করতেই হবে? ছোটবেলায় কি করে শুরু হলো?
1: ছোটবেলায় প্রথমত আমার মার খুব ইচ্ছে ছিল গান শেখার, বিভিন্ন কারণে উনি শিখতে পারেনি। তাই ক্লাস ওয়ানে যখন আমি পড়ি, আমাকে আমি যে ম্যামের কাছে শিখেছি, কাবেরী চক্রবর্তী ম্যাম আমাদের কৈলাস শহরেই, ওনার কাছে প্রথম নিয়ে গিয়েছিলেন। তো আমার গান পছন্দ ছিল না প্রথম দিকে, একদম প্রথম দিকে একদমই না না, একদমই ভাল লাগতো না। আমি গানের অনেকগুলো ডায়েরি, গান করবো না বলে অনেকগুলো ডায়েরি ছিঁড়ে ফেলতাম।

0: আচ্ছা,
1: তারপর আস্তে আস্তে যখন ক্লাস 5-এ পড়ি তখন গান আমি বন্ধ করে দিয়েছিলাম, টোটালি বন্ধ। আমি আর করব না গান, আমার ভাল লাগছে না। তারপর আস্তে আস্তে আবার ইন্টারেস্ট আসলো। আমার যে ম্যাম ছিল ওনার খুব বড় ভূমিকা আমার এই গান বাজনার জগতে, খুবই বড় ভূমিকা। আমি যখন গান টোটালি ছেড়ে দিয়েছিলাম, উনি একদিন ফোন করে তারপর বাড়িতে এসেছিলেন যে না, তোকে যেতেই হবে, চল।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তারপর ওই ম্যামের সাথে যাওয়ার পর থেকে, তারপর জানি না কী হলো, তখন আর গান বাজনা ছাড়া, আর পড়াশুনো একটা সাইডে, গান বাজনা আরেকটা সাইডে চলে আসলো।
0: কেউ বাদ। আর পাশাপাশি যখন ডিসাইড করলে যে গান নিয়েই পড়াশোনা করবে, বাকি পড়াশোনাটুকু গ্র্যাজুয়েশনটা
1: হ্যাঁ
0: গান
1: হ্যাঁ
0: নিয়ে করবে, তখন যখন একটা সময় আসে, আমাদের প্রত্যেকের জীবনেই আসে, বিশেষ করে আমাদের ত্রিপুরাতে এটা বেশি হয় যে পড়াশোনার ক্ষেত্রে আফটার 10th গান বাজনাকে ঠিক আছে একটু সাইড করে নাও, এবার তোমাকে মাধ্যমিক দিতে হবে,
1: হুম
0: উচ্চ
1: হুম হুম
0: মাধ্যমিক দিতে হবে, ক্যারিয়ার তৈরি করতে হবে, একটা জোর থাকে, তাই
1: হ্যাঁ
0: তো? সায়েন্স নেব কি আর্টস নেব, একটা বিশাল একটা আমাদের কি বলবো টেনশনের মধ্যে চলে ওই জীবনের
1: হ্যাঁ হ্যাঁ
0: ফেজটা।
1: হ্যাঁ হ্যাঁ
0: তো
1: একদম।
0: সেখানটায় দাঁড়িয়ে কিভাবে ডিসাইড করলে যে গান নিয়ে পড়াশোনা করব?
1: যখন পরে যখন আমি আবার গান বাজনা শুরু করেছিলাম, তখন থেকে গানের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্ম নিয়েছিল। তারপর মানে আফটার 12 আমার প্রথম থেকেই ভাবা ছিল, মোটামুটি মাধ্যমিকের পর থেকেই ভাবা ছিল যে গান নিয়ে করব। কিন্তু আমার মার আবার ইচ্ছে ছিল একটু নার্সিং বা কিছু মেডিকেল লাইনে।
0: প্রফেশনাল
1: হ্যাঁ হ্যাঁ
0: কোর্স।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: তো তারপর প্রেশার কেউই দেয়নি আমাকে, মানে ইচ্ছে ছিল আমার সেটা। তারপর আমি বললাম না, আমি করব না, আমি আর্টসই নেব। তারপর আমি শচীন্দ্র বর্মন মিউজিক কলেজে তারপর গ্রাজুয়েশনের জন্য এডমিশন নিই।
0: বাদ। গ্র্যাজুয়েশনের দিনগুলো কেমন ছিল জানতে ইচ্ছে করছে না? আমারও ভীষণ জানতে ইচ্ছে করছে, অবশ্যই জানবো, কিন্তু এবারে একটা গান হোক। তো এবারে কি গান শুনবো বলো?
1: এবারে আমি শোনাচ্ছি একটি আধুনিক গান করছি,
0: আচ্ছা,
1: আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা।
0: কেয়া বাদ। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, কারা কারা ভেসেছিল ভালো, আপনারা হয়তো বা, আর তার জন্যেই সূর্যের আলো নিভে গিয়েছিল। বাকিটা শুনবো বৈশাখীর কণ্ঠে। আর শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আবারও জানিয়ে দিই, আমাদের ফোন নাম্বার হচ্ছে 0381-232-6253। এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের কথা বলতে পারেন, আর কমেন্ট করেও বলতে পারেন যে লাইভ ভিডিওটি আপনারা দেখছেন সেখানে কিন্তু কমেন্ট করতে পারেন। এই মুহূর্তে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা।

0: বাত ক্যা বাত ক্যা বাত, অসাধারণ অসাধারণ অসাধারণ। আর এই গানগুলো আমাদের ভীষণ কাছের, কারণ এই গানগুলো হয়তো বা পুরোনো দিনের গান, কিন্তু ওই যে বলে না যেই সুরগুলো মনে গেঁথে যায় সেই সুরগুলো সারা জীবন মনে থাকে, তো এই গানগুলো হচ্ছে তেমন। আর ওই যে আমাদের যখন মন খুব বেশি উচ্চাটন হয় তখন এই গানগুলোই সেই মনটাকে স্থির করার সলিউশন, তাই না বৈশাখী?
1: হ্যাঁ,
0: তুমি কি একমত
1: একদম
0: এই কথাগুলোর সঙ্গে?
1: একদম।
0: তো বৈশাখী, আগের দিনের পুজোর গান বলতেই হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, তাই তো? তখন এত থিম বেসড গান ছিল না, কিন্তু এই গানগুলোর জন্য আমরা কান পেতে বসে থাকতাম। আর এখনো যখন কোনো কোনো পুজোর প্যান্ডেলে এই গানগুলো আমরা শুনি তখন মনটা ভালো হয়ে যায়, এবং কোথাও যেন মনের মধ্যে আমরা গুনগুন গুনগুন করে গাইতে থাকি। তো তোমার কাছে পুজোর গান কোন গানটি ছাড়া অসম্পূর্ণ? কোন গানটা মানে তোমার এটা পুজোর গান মানেই আমার এই গানটা চাই চাই?
1: যেমন ছোটবেলায় সঙ্গীত বাংলায় শুনতাম ঢাকের তালে কোমর দুলন তুলে, ওই গানগুলো খুব
0: ভীষণ মন কাড়ে, তাই তো? কেয়া বাত। আর এখন যখন এত এত মানে থিম পুজো রয়েছে, তো পাশাপাশি কোথাও গিয়ে কি মিস করো সেই বারোয়ারি পুজোগুলোকে?
1: হ্যাঁ, কিছু তো যেমন কিছু কিছু থিম পুজো যেমন এখন আগে যেটা হতো না এখন হয়, সেটা যেমন দেখতে ভালো লাগে, কিন্তু আগের যে পুজোগুলো হতে পাড়ার পুজো, বেসিক্যালি পাড়ার পুজোগুলো অনেক ভালো লাগতো।
0: ঠিক, এখন গিয়ে আমরা কোথাও গিয়ে যেন এত এত আলোর রোশনাইয়ের মধ্যেখানে একটুখানি মিস ঠিকই করি, তাই না? আর সেই সঙ্গে মনের মধ্যে খুশিটাও থাকে যে ঠিক আছে, নতুনভাবে আপডেট হচ্ছে সব কিছু, নতুন নতুন আলো দেখতে পাচ্ছি, নতুন নতুন স্টাইল দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আরও একটা খুশির দিক। তো যেটাই হোক না কেন ভালোর জন্যই হয় সব কিছু, এই বিশ্বাসেই আমরা বিশ্বাসী, তাই না? এই মুহূর্তে বৈশাখী একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলো একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, বন্ধু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো হ্যালো, না বন্ধুর কথা আমরা শুনতে পাচ্ছি না। যাই হোক বন্ধু, আমরা অপেক্ষায় আছি আপনাদের ফোনের 03812326253 নম্বর, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। আরও একজন বন্ধু রয়েছেন, দেখি তার সঙ্গে কথা বলা যায় কি না। হ্যালো হ্যালো হ্যালো বন্ধু, হ্যালো হ্যালো, না শোনা যাচ্ছে না। আচ্ছা বৈশাখী, যেই কথাটায় আমরা আগের আড্ডার সময়টুকু ছেড়ে গেছিলাম, যে গান নিয়ে পড়াশোনা, কলেজ করা, কেমন ছিল ওই দিনগুলো?
1: কলেজে তো প্রচণ্ডই দুষ্ট ছিলাম আমি, মানে সবসময় শুধু মানে প্রোগ্রাম বা মানে এসব নিয়েই থাকতাম, সবসময় দুষ্টুমির মধ্যেই কেটেছে, মানে স্যার তারার সাথে একটু মজা।

0: আর সেটাকে আমরা দুষ্টুমি বলতে পারি না, এটা একটা ক্রিয়েটিভ টাইম কাটিয়েছো বলতে পারি, ভীষণ ক্রিয়েটিভিটিতে ভরপুর ছিল
1: তাই না? হ্যাঁ হ্যাঁ,
0: এখন মিস করো ওই দিনগুলো?
1: খুবই মিস করি, খুবই মিস করি।
0: বেশ, আর আমরা কিন্তু একটু একটু করে সময় বের করে ফেলছি, প্রায় আধ ঘন্টা সময় পার হয়ে গেছে কথা বলতে বলতে, গান শুনতে শুনতে, আর এত এত মিষ্টি মিষ্টি গান শুনছি বৈশাখীর কণ্ঠে। আমাদের রবিবারটা দারুণ হয়ে গেছে, সুরে সুরে রবিবারে আমরা রয়েছি আর বৈশাখীর সুরে মাতোয়ারা হয়ে আছি। এই মুহূর্তে আবার সুরের কাছে ধারা দিয়ে চলুন বৈশাখী, এবারে কি গান শুনবো বলো?
1: আরেকটি আধুনিক গানে করছি, কি নামে ডেকে বলবো তোমাকে।
0: আহাহা, বেশিরভাগই একটু প্রেম প্রেম গান, একটু প্রেম প্রেম গন্ধ পাচ্ছি, পুজো প্রেম মিলে একাকার হয়ে গেছে। তো চলুন অসাধারণ আরো একখানা গান, কি নামে ডেকে বলবো তোমাকে, চলুন।

0: কি জমে উঠেছে তো রবিবারটা? নির্দ্বিধায় নিঃসন্দেহে সুরে সুরে মাতিয়ে দিয়েছে আমাদের বন্ধু বৈশাখী। আমাদের বন্ধু একজন চেষ্টা করছেন অনেকক্ষণ ধরে, কিন্তু আমরা কেন জানি না তার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো
1: হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা?
0: না, এবারও শোনা গেল না, দুঃখিত। আমরা চেষ্টা করছি আবারও নতুন করে কথা বলার জন্য। আচ্ছা বৈশাখী, এই যে সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনাচ্ছ, পাশাপাশি নিজেরও তো একটা প্লেলিস্ট রয়েছে যেখানে নিজের পছন্দের গান সব রয়েছে, কি ধরনের গান তোমার বেশি ভালো লাগে?
1: আমার রবীন্দ্রসঙ্গীত আর আধুনিক।
0: বাহ, রবীন্দ্রসঙ্গীত আধুনিক,
1: হ্যাঁ
0: কেয়া বাদ। তোমার গান নিয়ে পড়াশোনা, তো সেখানে কোন জনাতে ছিল গানের?
1: রবীন্দ্রসঙ্গীতে ছিল।
0: রবীন্দ্রসঙ্গীতে পড়াশোনা, রবি ঠাকুরকে আরও বেশি

0: করে কাজ থেকে জানা,
1: হ্যাঁ
0: তাই তো? তো এখন কি মনে হয় যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা উৎসব, প্রত্যেকটা সময় কি তাকে ছাড়া আমাদের অসম্পূর্ণ?
1: হ্যাঁ একদমই, সব ধরনের গানই রবি ঠাকুর লিখে গেছেন।
0: একদম,
1: আমাদের যখন মন খারাপ হয় তখনও আমরা রবি ঠাকুরের গান শুনতে পারি, আর যখন আমাদের মনে খুব মানে আনন্দ,
0: আনন্দ
1: হ্যাঁ
0: থাকে।
1: আনন্দ থাকে, তখন আমরা রবি ঠাকুরের গানই শুনে
0: একদম।
1: থাকি।
0: তোমার সব থেকে প্রিয় রবি ঠাকুরের গান কোনটি?
1: আমার সব থেকে প্রিয় অনেকগুলো গানই পছন্দের, তার মধ্যে জাগরণে যাই বিভাবরী গানটা খুবই ভালো লাগে।
0: একটু শুনবো আমরা?
1: হ্যাঁ ঠিক আছে
0: চলো
1: নিশ্চয়ই।
0: তাহলে। বৈশাখীর পছন্দের রবি ঠাকুরের গান জাগরণে যাই বিভাবরী একটুখানি শুনি। সবার পছন্দের গান শোনাচ্ছে বৈশাখী, সবার পছন্দ মাথায় রেখে গান সিলেক্ট করে এনেছে, আমরা শুনে শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি। এবারে বরং তার পছন্দের একখানা গান শুনি, চলবো।

জাগরণে যায় বিভাবরী, অসাধারণ একখানা গান আমরা শুনলাম রবি ঠাকুরের। আর রবি ঠাকুরের গানগুলো আজকে উৎসব মুখর দিনে যত বেশি করে শুনছি, তত মনে হচ্ছেন তিনি তো এখানেই আছেন, তিনি তো যাননি কোথাও। দূরদিনে

0: যেমন সঙ্গে থাকেন, আজ উৎসবের দিনেও আমাদের সঙ্গে আছেন, হাতটি ধরে আছেন শক্ত করে। আর তাই আমরা রবি ঠাকুরের কাছে প্রতিটা মুহূর্তে ধরা দিই, প্রত্যেকটা সময়, প্রতিটা সময়। আরও একজন বন্ধু রয়েছে, এবার চেষ্টা করি দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, না এবারেও কথা শোনা যাচ্ছে না, হয়তো বা কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে। যাই হোক, আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে। এই মুহূর্তে ফেসবুকে কিছু কমেন্ট চলে এসছে, আমি একটু পড়ে দিই। শর্বাণী দাস ভালোবাসা জানিয়েছেন, তিনি জানিয়েছেন, শুভ রবিবার, অনেক ভালো হোক তোমাদের অনুষ্ঠান, শুভেচ্ছা রইল শারদোৎসবের, আগাম শুভেচ্ছা রইল তোমাদের জন্য, অনেক ভালো কাটুক তোমাদের পুজো, তোমার পুজোও খুব ভালো কাটুক, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তো আজকের রবিবারে আগরতলায় এসে অনুষ্ঠান করা, এমনিতে রবিবারগুলো কীভাবে কাটে তোমার?
1: এমনিতে তো প্রত্যেক রবিবারেই ক্লাস থাকে, গানের ক্লাস থাকে, তো ক্লাসের মাধ্যমে পুরো দিনটা কেটে যায়,
0: বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে
1: ওদের সাথে কেটে যায়।
0: ক্লাসের যে সময়টুকু তুমি অনেক অনেক বাচ্চাদেরকে গান শেখাও, পাশাপাশি তাদেরকে নতুন করে জানো, তো তোমার কি মনে হয় বাচ্চারা সত্যি কি মানে এতটা এখনো রবি ঠাকুরের কাছে পৌঁছে যেতে পারছে, বা তুমি যেভাবে চাইছো গানটা করাতে তাদেরকে, পাশাপাশি এই মানুষটার সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দিতে, তো কতটুকু মনে হচ্ছে যে পারছো?
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রেই পারছি, কারণ ওরাও মানে আমার যে স্টুডেন্টরা আছে, আমার যারা যাদের সাথে আমি সময় কাটাই, ওদের রবি ঠাকুরের গান খুবই পছন্দের, সাথে আধুনিক গান, তারপর অনেকের আছে ওদের মধ্যে ফোক সংটা খুবই প্রিয়।
0: আচ্ছা,
1: হ্যাঁ অনেকেরই আছে।
0: ক্যাবাত, একদম মাটির সঙ্গে মিশে আছে তারা, তাই তো? ক্যাবাত। আর এভাবেই আমাদের ছোট্ট কুড়িগুলো আস্তে আস্তে বড় হোক, আস্তে আস্তে সবাইকে চিনুক, রবি ঠাকুরকে চিনুক, নিজের ঐতিহ্যকে চিনুক, নিজেদের সংস্কৃতিকে চিনুক, আর সেখানেই হাল ধরতে হবে কিন্তু আপনাদেরকে, কারণ প্রথম শুরুটা হয় মা বাবার কাছ থেকে, তাই তো বৈশাখী?
1: একদমই একদমই।
0: ক্যাবাত। তো বৈশাখী, গান শেখা শুরু হয়েছে, গান নিয়ে ক্যারিয়ারে এগোনোর স্বপ্ন রয়েছে, নিজের একটা স্কুল রয়েছে, আর কি কি ইচ্ছে আছে মনের মধ্যে?
1: গান নিয়ে থাকার ইচ্ছেটা আছে বেশিরভাগ।
0: আর যদি ধরো গান নিয়ে তোমার ক্যারিয়ারটা না হতো, তুমি আর কি হতে চাইতে?
1: টিচার,
0: শিক্ষিকা, তাই তো?
1: একদমই।
0: ক্যাবাত, আইদার শিক্ষিকা না হলে টিচার। খুব সফট মেন্টালিটির আমাদের বৈশাখী, আমরা বুঝতে পারছি, কারণ সে খুব ভালোবাসার মধ্যে থাকতে ভালোবাসে, তাই তো বৈশাখী? একদম তাই। আর এই মুহূর্তে একটু একটু করে সময় পেরিয়ে 3:40 হয়ে গেছে, আমরা আরও গল্প আড্ডা নিয়ে থাকবো, কিন্তু পাশাপাশি গান নিয়েও থাকবো, কারণ বৈশাখী অসাধারণ সব গান এনেছে। তো বৈশাখী, এবারে কি গান শুনবো বলো তো?
1: এবার আমি আরেকটি আগমনী গানে করি, শিশিরে শিশিরে শারদ আকাশ।
0: আহা, যে গানটি ছাড়া আমাদের মহালয়ার ভোরটা অসম্পূর্ণ থাকে, এবং সেই গানটি তো আমাদেরকে জানান দেয়, আমাদের কাছে অ্যালার্মের মতো না, এই গানটা জানান দেয় যে মা কিন্তু চলে এসছে, আর ঘুমোলে চলবে
1: না,
0: কারণ ওই শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। চলো

0: क्या बात, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। ভোরের আগমনী বার্তা আমাদের কাছে বলে দিয়েছে যে মা আসছেন, এবার জেগে ওঠো। তো আমরা সবাই জেগে উঠেছি কাল ঠিক ভোর চারটে। সবাই মিলে মহিষাসুর মর্দিনী যখন শুনলাম, তখনই মনে হয়েছে পুজো স্টার্ট। আর এভাবেই আমাদের পুজো কিন্তু শুরু হয়ে যায় প্রত্যেক বাঙালির ঠিক মহালয়ার ভোর থেকেই, যখন আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই অসাধারণ মহিষাসুর মর্দিনী শুনি। তাই তো, মহালয়া নিয়ে আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু নস্টালজিক মোমেন্ট রয়েছে, আমাদের একটা আলাদা গল্প আছে। তো যেহেতু সদ্য পার করে এসেছি মহালয়ার সকাল, বৈশাখী, তোমার কাছ থেকে জানতে চাইবো তোমার মহালয়ার সকালটা ঠিক কীভাবে কাটে।
1: প্রত্যেক বছরই আমাদের একটা পাড়ার পুজো হয়, তো এবছর তো আমার প্রথম বছর, বিয়ের প্রথম বছর এবার পুজো।
0: আচ্ছা, হ্যাঁ, তো তাহলে অনেক অনেক স্পেশাল, তাই তো? অনেক অনেক প্ল্যান রয়েছে,
1: হ্যাঁ,
0: সবটাই জানবো কিন্তু আজকে আমরা।
1: তো কাল যেমন আমাদের মানে পাড়াতে একটা পুজো হয়, তো সেখান থেকে একটা প্রভাত ফেরি বেরিয়েছিল, তো সেখানেই ছিলাম, গান ছিল, প্রোগ্রাম ছিল, সেখানেই ছিলাম একদম ভোর মোটামুটি পাঁচটা, চারটা থেকে শুরু হয়ে গেছিলো আমাদের, ওখানে পাঁচটায় বেরিয়েছি, তারপর তো মোটামুটি ঘরে আস্তে আস্তে নটা সাড়ে নটা, তারপর তো ডেইলির যা রুটিন থাকে।
0: দারুণভাবে কাটলো মহালয়ার
1: সকাল, সকালটা খুব দারুণ।
0: আর এমনিতে ছোটবেলায় কিভাবে কাটতো?
1: তো ভোরবেলা উঠতাম মহালয়া দেখার জন্য, দেখার একটা এক্সাইটমেন্ট

0: ছিল তখনও, তো ভোরবেলা উঠে তখন মহালয়া দেখতাম
1: রেডিওতে শোনা হয় মহালয়া,
0: হ্যাঁ আগে অনেক ছোট থাকতে, হ্যাঁ অনেক ছোটবেলায় শুনেছি, তারপর যখন টিভি আসলো ঘরে তারপর তো টিভিতে হ্যাঁ দেখা শুরু হতো। তারপর আমাদের মানে আমাদের বাড়ির পাশেই আমার একজন পিসু ছিলেন, উনি এখনও রেডিও শোনেন, উনার তো মানে মহালয়ার মোটামুটি এক সপ্তাহ আগে থেকে মোবাইলে, এখন তো মোবাইলে
2: চলে এসেছে। ঠিক ঠিক ঠিক, এটা একটা দারুণ কথা, কিন্তু আমরা এখন রেডিও থেকে মোবাইলেও চলে এসেছি, আর মোবাইলে যে অ্যাপগুলোর মধ্য দিয়ে তুমি আপনি আমাদেরকে শুনতে পারবেন সেই অ্যাপগুলো হচ্ছে, আমি একটু বলে দিই, নিউজ অন এআইআর অ্যাপ রয়েছে, ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, তাছাড়াও গুগলে যদি FM উজ্জয়ন্ত লাইভ লিখে সার্চ করেন সেখানেও আমরা কিন্তু রয়েছি, পেয়ে যাবেন। তো এখন খুব ইজি হয়ে গেছে না ব্যাপারগুলো,
0: অনেকটা ইজি হয়েছে
2: একদম। তাই আচ্ছা বৈশাখী, এই তো গেল মহালয়া, তারপর থেকে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায় আমাদের। কিছুক্ষণ আগেই তুমি বলছিলে এই পুজোটা একটু বেশি স্পেশাল, বিয়ের পর প্রথম পুজো, কি কি প্ল্যান রয়েছে এবার?
0: প্ল্যান তো অনেক কিছুই আছে, অনেক ঘোরাফেরা, যেমন আগরতলায় ইচ্ছে আছে দুদিন পুজো দেখার,
2: রাত জেগে ঠাকুর দেখা,
0: হ্যাঁ হ্যাঁ রাত জেগে ঠাকুর দেখা, এই
2: আর সঙ্গে খাওয়া দাওয়া,
0: হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়, সেটা তো ভুললে চলবে
2: না, থাকলে পুজো চলবে
0: না, না না না একদমই না একদমই না।
2: তো বৈশাখীর কাছে কমফর্ট জোন কি খাবারের?
0: কমফর্ট জোন ইন্ডিয়ান,
2: হ্যাঁ
0: ফুচকা, ফুচকা একদম ফাস্ট, ফুচকা মোমো বিরিয়ানি এগুলো খুব ভালো লাগে।
2: ক্যা বাত, আসলে বাঙালিদের কমফর্ট ফুড যদি এটা হয় তাহলে ভেবে নিন আমাদের রিচনেসটা কোথায় গিয়ে দাঁড়ায় খাবারের প্রতি, কারণ আমরা খাবার খেতে কোনো কিছুই ভাবি না,
0: হ্যাঁ
2: শরীরটা নিয়েও ভাবি না,
0: কিছু ভাবি না,
2: যতই খারাপ হোক ভালো খাবার পেলে আমাদের শরীর অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, এটা একটা টনিক,
0: হ্যাঁ হ্যাঁ একদম,
2: এটা একটা বিশাল টনিক। তো শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন সুরে সুরে রবিবার, এই মুহূর্তে আরও একজন বন্ধু চেষ্টা করছেন, আমি জানি না কথা বলতে পারবো কি না, হ্যালো হ্যালো হ্যালো না, কোনো একটা হয়তোবা যান্ত্রিক গোলযোগ চলছে সফটওয়্যারের, যে কারণে আমরা বন্ধুর কথা শুনতে পাচ্ছি না। যাই হোক, আপনারা কিন্তু কমেন্ট করে আপনাদের কথা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন, কারণ আমরা রয়েছি ফেসবুকে লাইভ, আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত পেজ থেকে আমরা লাইভ রয়েছি, আমাদের মূল যে পেজটি রয়েছে আকাশবাণী FM উজ্জয়ন্ত সেখানেও লাইভ ভিডিওটি শেয়ার করা রয়েছে, সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সমস্ত কমেন্ট পড়ে দেব সেটা আমাদের প্রমিস। আর এই মুহূর্তে আবারও গানে ফিরে যাচ্ছি, অসাধারণ কিছু গান আমাদের এখনও লিস্টে পড়ে আছে, সময়ের মধ্যে শোনাতে হবে বৈশাখীর। তো বৈশাখী এবারে কি গান শুনবো বলো তো?
0: আধুনিক গানে করি আরেকটা,
2: গলায় স্ট্রেস পড়ছে না তো?
0: না
2: বৈশাখীর গলাটা নিয়ে একটু আমি বলি, বৈশাখী আমাদেরকে গান শোনাচ্ছে কিন্তু বৈশাখীর গলাটা কাল থেকে ভীষণ ঠান্ডায় বসে আছে, তো আমাকে সে ফোন করে খুব টেনশন টেনশন গলায় বলছে দিদি আমি কি পারবো, আমার তো গলাটা ভীষণ বসে আছে। বললাম নো টেনশন, কোনো চাপ নেই, তুমি তোমার জল খাও, গলাটাকে রেস্ট দাও, এসো, এখন কেমন লাগছে বলো, একটুখানি টেনশন কমেছে?
0: হ্যাঁ অনেকটাই, তোমার সাথে কথা বলার পর অনেকটাই টেনশন কমেছে, কিন্তু গলার যে ব্যাপারটা এটা এখনও ঠিকভাবে সেরে উঠেনি,
2: একটু জল খাবে?
0: হ্যাঁ
2: শিওর, আমরা একটু বৈশাখীকে জল দিই, সে একটু জল খেয়ে নিক, আর ততক্ষণে আপনাদেরকে জানিয়ে দেই আমাদের কিন্তু আজকের অনুষ্ঠান সূচিতে অনেক কিছুই রয়েছে, আপনারা এখন রয়েছেন সুরে সুরে রবিবারে অনুষ্ঠানে, আরাধনা অনুষ্ঠান শুনবেন বিকেল 5টা থেকে, 5:30টা থেকে আমরা শোনাবো আপনার পছন্দের গান, অর্থাৎ আপনার পছন্দ আমার গান, 6:30টা থেকে আমাদের অনুষ্ঠান ত্রিপুরার সুর, তারপর 8:05 আপনারা শুনবেন এই সময়ের গান স্লে টাইম, রাত 9:02, 9:30 থেকে থাকছে আজ রাতে অনুষ্ঠান, তো টিউন করে কিন্তু থাকতে হবে ঠিক রাত্র 11টা পর্যন্ত FM উজ্জয়ন্ত, কারণ নানান অনুষ্ঠানে রাঙানো আমাদের আজকের অনুষ্ঠান সূচি, তাই কোথাও যাবেন না, এই মোবাইলটি বা রেডিও সেটটি সবসময় সঙ্গে রাখবেন আর শুনতে থাকবেন FM উজ্জয়ন্ত। তো বৈশাখী এবারে আমরা গানে ফিরে যাই,
0: হ্যাঁ ঠিক আছে
2: চলো, এবারে আমরা আবারও গান শুনবো, অসাধারণ আরও একটি আধুনিক গান, চলুন শোনা যাক।
0: প্রথমে যেটা দিলাম

0: ওগো, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। সেই চোখ দুটো আকাশের সমান। আসলে আমাদের চোখ শুধুমাত্র স্বপ্ন দেখে না, স্বপ্ন পূরণও করে। আর তাই আমাদের জীবনের সব থেকে সুন্দর যদি কোনো মুহূর্ত আমরা কিছু দিয়ে অনুভব করি, সেটা হচ্ছে চোখ। চোখ দিয়ে দেখি, আর সেই দেখার মধ্যেই গোটা পৃথিবীটা লুকিয়ে আছে। আর তাই এই অসাধারণ গানটির সঙ্গে আমরা খুব সুন্দর করে রিলেট করতে পারলাম যে জীবনে কত কিছুই না সুন্দর, তাই না?
1: হ্যাঁ।
0: আচ্ছা বৈশাখী, তোমার কাছে জীবনের সব থেকে

0: সুন্দর মুহূর্ত কখন তৈরি হয়?
1: মানে আগে নাকি নর্মালি?
0: নর্মালি ইন জেনারেল।
1: আবার বলো প্রশ্নটা,
0: একটু ভেবে বলছি। একটু ভেবে বলছি, একটু আউট অফ সিলেবাস হয়ে গেছে তাই না? বলছি সুন্দর মুহূর্ত তোমার কাছে সেটা কি ধরনের হতে পারে? সবাইকে সঙ্গে করে নিয়ে একটা সুন্দর মুহূর্ত, নাকি একাকী সুন্দর মুহূর্ত?
1: না, সবাইকে সঙ্গে নিয়ে একটা সুন্দর মুহূর্ত, সেটাই আমার খুব।
0: সেটা পুজো হোক বা
1: যে কোনো অনুষ্ঠান,
0: যে কোনো গ্যাদারিং হোক, সব জায়গাতে নিজের প্রিয়জনেরা সঙ্গে থাকবে, তার থেকে ভালো আর কিছু হতে পারে না তাই না? আর এটাই জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। একবার ভেবে দেখবেন, আমরা তো বড় হচ্ছি, এই পুজোর কথাই যদি বলি, এই পুজোতেও ছোটোবেলা একরকম কাটাতাম, বড় হয়ে আরেক রকম কাটাচ্ছি। ছোটোবেলা অনেকেই আমাদের সঙ্গে ছিলেন, যাদেরকে একটু একটু করে আমরা হারিয়ে হারিয়ে বড় বড় এখন বড় হচ্ছি, বা এখনও যখন পুজোর সময় আমরা বের হই তখন ওই মানুষগুলোর কথা খুব মনে পড়ে, আজকে যদি তিনি থাকতেন এটা এরকমভাবে হতো, এটা ওই রকমভাবে হতো। তো হয়তোবা আমাদের জীবনটা তো ক্ষণস্থায়ী, কে কখন কতক্ষণ থাকবেন তার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না, কিন্তু তার মধ্যেও আমরা বাঁচি, আমরা মুহূর্তকে বাঁচি। সেই মুহূর্তটাই সব থেকে বেশি কাছের হয় যখন আপনজনেরা সঙ্গে থাকে তাই না? আর বৈশাখী পুজো মানেই সবাই মিলে একসঙ্গে বেরোনো, একসঙ্গে হই হই করা, পরিবার বন্ধু সবাই মিলে, তাই তো? তো এই যে পুজোর চারটে দিন কিভাবে কেটে যায় আমরা নিজেরাও বলতে পারি না, কাউন্টডাউন আমরা অনেক আগে থেকে
1: বারো ভুলে যাই,
0: বারো ভুলে যাই, ঠিক সময়টাও ভুলে যাই। কিন্তু এই যে পুজোর চারটে দিন, সকাল থেকে একেবারে ভোর রাত পর্যন্ত, আবার পরের দিন সকালে শেষ হয়, তো এই চারটে দিনের ভাগ ভাগ করা থাকে যে আজকে বন্ধুদের সঙ্গে, আজকে পরিবারের সঙ্গে?
1: না, এমন ভাগ কিছু থাকে না, হঠাৎ করে প্ল্যান হয়ে যায়। বন্ধুদের সাথে প্রতিবারই বেরিয়ে পড়ি, তো আলাদা করে কোনো প্ল্যান থাকে না। এবছর ইচ্ছে তো আছে, ষষ্ঠী সপ্তমী দুদিন আমি কৈলাসহরে থাকবো,
0: আচ্ছা,
1: তো ওদের সাথে বেরোবো।
0: মানে উমা যেহেতু মামেনুকার ঘরে ফিরে আসছেন বাপের বাড়িতে, তো বিবাহিত মেয়েরা বাপের বাড়ি যাবে না, সেটা হতে পারে নাকি তাই না?
1: একদমই,
0: একবারে স্টার্টটাই হচ্ছে বাপের বাড়ি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: কেয়াবাদ। আর তাই সব মেয়েরা যারা গোজগাজ করছে বাপের বাড়িতে যাওয়ার জন্য, তাদেরকে বলবো একটু বেশি করে প্যাকিং করে নিন, কারণ এই চারটে দিন কিছুর সাথে কম্প্রোমাইজ করা যাবে না, কারণ এই চারটে দিন আপনাদের নিজের। তো ওই মি টাইম, আমরা যেহেতু পুজোর সময় মি টাইমটা বের করি, প্রত্যেক দিনেও কিন্তু আমাদের নিজেদের একটা মি টাইম থাকে তাই না? শুধু আমার মুহূর্ত, আমার পার্সোনাল মুহূর্ত। তো বৈশাখীর নিজের মুহূর্ত বা নিজেকে সময় দেওয়াটা কিভাবে হয়?
1: নিজেকে সময় দিই একদম সত্যি কথা বলতে, আমি সকালে উঠার পর থেকে, তারপর যা যা কাজ থাকে নিজের পার্সোনাল কাজ বা যে কোনো কাজ থাকে সেগুলো সেরে প্রথমে আমি ঘুমোই। প্রচণ্ড ঘুম প্রিয় মানুষ আমি, প্রচণ্ড। তারপর উঠে ক্লাস থাকলে ক্লাস করাই, তারপর যেমন একটু গান নিয়ে বসি, ক্লাস সেরে আমি আমার নিজের গানগুলো নিয়ে একটু চর্চা করি, এভাবেই কেটে যায়।
0: তাই প্রত্যেক দিন একটুখানি মি টাইম সবার দরকার।
1: হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকের দরকার,
0: প্রত্যেকের দরকার। তো আমরা পরবর্তী গানে যাব, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, কারণ সময় হয়ে গেছে সংবাদ শিরোনামের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, মা জগদম্বার আশীর্বাদ সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনবে। এই উৎসব জাতীয় ঐক্যের চেতনা এবং দেশের অগ্রগতির সংকল্পকে আরও দৃঢ় করবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু বলেছেন, ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ, যুব সমাজের সর্বাঙ্গীন বিকাশ এবং আগামী প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধের প্রসারে ভূমিকা রাখবে। আজ সিপাহীজলা জেলার কেন্দ্রাইছড়া দেবচরণ বৈরাগী পাড়ায় অবস্থিত শ্রী গৌরাঙ্গ বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাঠে গৌরাঙ্গ সেবাশ্রমের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী বাউল উৎসব 2026-এর উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের বিভিন্ন জেলায় নেশামুক্তি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। প্রতিটি জেলায় এই পরিষেবা প্রসারণের লক্ষ্যে প্রায় 20 কোটি টাকা বরাদ্দের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। আজ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আগরতলা IGM হাসপাতালে হিমোফিলিয়ায় চিকিৎসার জন্য রোগীদের মধ্যে বিনামূল্যে এমিসিজুমেব নামক মলিকল চিকিৎসা পরিষেবার সূচনা করে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ এক বছর পূর্ণ করেছে। সারা দেশে 100টি জেলায় কৃষিকে শক্তিশালী

0: করার লক্ষ্যে গত বছর একই দিনে প্রকল্পটি চালু করা হয়েছিল। জেলাভিত্তিক কৃষি চাহিদা মেটাতে এই প্রকল্পটি 11টি মন্ত্রক এবং বিভাগের 36টি কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি রাজ্য প্রকল্প এবং বেসরকারি খাতের অংশগ্রহণকে একত্রিত করেছে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম, আর এবারে ফিরে যাব বৈশাখীর কাছে। বৈশাখী, এবারে কি গান শোনাবে বলো?
1: এবার আমি আরেকটি রবি ঠাকুরের গান করছি, আমার মুক্তি আলোয় আলোয়।
0: ক্যা বাত, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। চলুন

এই আকাশে আলোর মুক্তি, আলোয় আলোয়। এই গানটি যখন শুনছিলাম বারবার মনে হচ্ছিল আমরা তো এবারে দেবী পক্ষে রয়েছি, আর দেবীর তো কত রূপ, তিনি কখনো মাতৃরূপেন সংস্থিতা, মায়ের রূপে রয়েছেন, আবার তিনিই তো দনুজ দলনী, এক হাতে অসুরদেরকে সংহার করছেন, আবার তিনি কখনো শিবের প্রিয়া। সব মিলিয়ে মায়ের কত রূপ, নারীদেরও তো কত রূপ, তাই না? নারী কখনো মা, কখনো মেয়ে, কখনো প্রিয়া, কখনো বোন, কখনো বন্ধু। তো এত রূপের মধ্যে আমরা প্রত্যেক দিন কত রকমের রোল প্লে করে থাকি, তাই না? ঠিক তখনই মনে হয় যে সর্বোপরি নারীও কিন্তু মানুষ, দেবীত্ব তার মধ্যে আছে কিনা সেই কথায় আমি নাই বা গেলাম।

0: কিন্তু মার দশটা হাতে তিনি যেমন দশ দিক তুলে ধরছেন, নারীরা দু হাতেই দশ দিক রক্ষা করছেন। তো এই যে কথাটা বললাম বৈশাখী, নারী তো কখনো মা, কখনো মেয়ে, কখনো বন্ধু, কখনো বোন, তাই তো?
1: একদম।
0: তো এত এত ক্যারেক্টারের মধ্যে তোমার নিজেকে যদি বলতে হয়, তোমার কোন ক্যারেক্টারটা সব থেকে বেশি প্রিয়?
1: মেয়ে,
0: মা হিসেবে? কি আবার, সত্যি মাতৃত্ব একটা অন্য রূপ মেয়েদের, ধৈর্য, স্থিতিশীলতা, অহংকার সমস্ত কিছু প্রমাণ হয়ে যায় কিন্তু এই মাতৃত্বের মধ্যে। একটা মানুষ যে হয়তোবা খুব সম্ভবত নিজেকে নিয়ে খুব বেশি ভাবতো, সেও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায় যখন সে মা হয়, তাই না? আর তাই মায়ের রূপ সবার উপরে, যেটা আমাদের বৈশাখী বললো, বৈশাখীর কাছেও মায়ের রূপটাই সব থেকে বেশি প্রাধান্য। তো একদিকে তো মেয়েরা আজকে চাঁদে চলে যাচ্ছে, তাই তো? আরেকদিকে মেয়েরা স্পোর্টসেও একেবারে ছেলেদের সঙ্গে পায়ে পা মিলিয়ে
1: চলছে। হ্যাঁ হ্যাঁ, একদম।
0: কোনো দিকেই কিন্তু আজকের নারীরা পিছিয়ে নেই। আমরা যেহেতু মা দুর্গার আবাহনে ব্রতী হব, অনেক কিছু শেখারও আছে, তাই না?
1: একদম।
0: তো তোমার কি মনে হয় আজকের দিনে মেয়েরা সবটাই করতে পারে তো?
1: হ্যাঁ একদমই,
0: ঘরও সামলাতে পারে, বাইরের দিকটাও মেইনটেইন করতে পারে।
1: একদম একদম।
0: তো বৈশাখী, এমন কোনো ইচ্ছে রয়েছে তোমার যেটা তুমি খুব বেশি করে চাইছো পূরণ হোক, আর এবার মা দুর্গার শ্রীচরণেও সেই প্রেয়ারটাই থাকবে যে মা এই কাজটা করা হয়ে ওঠেনি, তুমি আশীর্বাদ করো এটা যেন হয়ে ওঠে?
1: এমনিতে এমন কোনো আমার মোটামুটি যা ইচ্ছে থাকে আর সেগুলো পূরণ হয়েই যায়, কোনো না কোনোভাবে হয়ে যায়। তো আমি চাই সবাই ভালো থাকুক, সবাই, মানে যাদের, আমার একটা জিনিস আমার ভেতরে থাকে যেটা মানে কোনো যদি আমি দেখি যে বাচ্চারা কাপড় কিনতে পারছে না, যেমন আমি একটা অনাথ আশ্রমে গান শেখাই, তো ওখানের বাচ্চাদের মানে ওদের সাথে আমি চাই যেটা ওরা সবসময় ভালো থাকুক। আমার কাছে যে বাচ্চারা আসে বা যারাই আছে সবাই যেন ভালো থাকুক সবসময়।
0: এর থেকে বড় প্রার্থনা বোধ হয় আর কিছুই হতে পারে না, যে মা যেন সবাইকে ভালো রাখে, সবার মুখে হাসি ফুটিয়ে তোলে। একদম তাই। কি সুন্দর বৈশাখীর ভাবনা, না? আমাদের কিন্তু মন ছুঁয়ে যাচ্ছে তার প্রতিটি কথা। আর তারই মধ্যে আপনাদের ভালোবাসাও চলে আসছে আমাদের ফেসবুক কমেন্টে। আজকে হয়তোবা ফোন একটু বিকল রয়েছে, তার জন্য আপনাদের সঙ্গে সরাসরি আমরা কথা বলতে পারছি না, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি ফেসবুকে লাইভ, আপনারা কিন্তু সেই লাইভ ভিডিওতে কমেন্ট করে আমাদের কাছে আপনাদের কথা পৌঁছে দিতে পারেন। দাস রিঙ্কু সুন্দর জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। নিতাই পদদাস লিখছেন ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে, খুব সুন্দর। শর্বাণী দাস লিখছে কথাও সুরে পুরো জমজমাট অনুষ্ঠান। বিকে হিতেন্দ্র দাস লিখছেন গুড আফটারনুন আরজেজি, গুড আফটারনুন বন্ধু। ঋতিকা দাশগুপ্ত লিখছে শর্মিষ্ঠা দিদি ভাই দারুণ হচ্ছে তোমাদের অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন 101.6 মেগাহার্জে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত থেকে, পাশাপাশি আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ থেকে, আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্ত পেজ থেকে আমরা লাইভ রয়েছি, এবং এই লাইভটি শেয়ার করা রয়েছে আমাদের মূল পেজ এফএম উজ্জয়ন্ত থেকে, আকাশবাণী এফএম উজ্জয়ন্ত থেকে। তো সেখানেও আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কমেন্টগুলো অবশ্যই পড়ে দেবো। এই মুহূর্তে আবারও গানে ফিরে যাচ্ছি। তো এবারে কি গান?
1: এবারে রবি ঠাকুরের আরেকটি গান করছি, মায়াবন বিহারিণী হরিণী।
0: ক্যা বাত, সব আমাদের প্রিয় প্রিয় গান খুঁজে খুঁজে নিয়ে এসছে আমাদের বন্ধু। তাই চলুন আমরাও এই সুরে সুরে রবিবারে তার সুরেই হারিয়ে যাই, আবারও রবি ঠাকুরের গান।

0: মায়া বনো বিহারিণী হরিণী, অসাধারণ রবি ঠাকুরের সৃষ্টি। আর অসাধারণভাবে শোনালো আমাদের বন্ধু বৈশাখী। তো বৈশাখী, অনেক অনেক আড্ডা, অনেক অনেক গান আমাদের এই আজকের শুরু শুরু রবিবারটাকে জমিয়ে তুলেছে। তো এই মুহূর্তে যেটা জানতে চাইব যে বৈশাখী কি খেতে ভালোবাসে?
1: পোলাও আর মাংস, চিকেন,
0: একদম বাঙালি খাবার, তাই তো?
1: চিকেন কষা, পোলাও খুব ভালো লাগে।
0: কেয়া বাদ। আর সেই সাথে প্রত্যেক দিন একটু একটু কি ট্রাইও করা হয় যে আমি একটু রান্না করি?
1: রান্না তেমন একটা করা হয় না, ওই যেমন পোলাও বা এগুলো টুকটাক মাঝে মধ্যে করা হয়।
0: কেয়া বাদ, মানে ওই ফ্যান্সি খাবারগুলো তৈরি করা হয়, তাই তো? কেয়া বাদ। তো এই মুহূর্তে আমরা যেটা বৈশাখী সম্পর্কে জেনেছি, একটু শান্ত স্বভাবের, একটু চুপচাপ থাকতে ভালোবাসে, গান নিয়ে থাকতে ভালোবাসে, খেতে ভালোবাসে, আর ওই পোলাও মাংস তো রয়েইছে বাঙালির একেবারে ফার্স্ট চয়েস যেটাতে থাকে। তো এই মুহূর্তে আমরা তো প্রায় অনেকটা সময় বের করে ফেলেছি। তুমি বলো তো, তোমার এখানে গান গেয়ে বা শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলে ইনডাইরেক্টলি যদি কথা হচ্ছে কেমন লাগছে বলো?
1: ভালো লাগছে। প্রথম খুবই নার্ভাস ছিলাম, একটু টেনশন ছিল, কারণ গলাটা প্রচণ্ড বসে আছে। মানে আমি ঠিক করে কথাও, মানে আজকে সকালে তো আমি ঠিক করে কথাও বলতে পারছিলাম না, এতটাই বসানো ছিল। গতকাল ওই ভোরবেলা যে প্রভাত ফেরিতে বেরিয়েছিলাম, যার কারণে পুরো ইয়ে হয়ে গেছিলো। তারপর এখন আস্তে আস্তে ঠিক আছে,
0: একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে, কুয়াশা পড়তে শুরু করেছে, তাই গলাটার একটুখানি আমাদের বেশি কেয়ার নিতে হবে। কিন্তু কেয়ার নিয়েও কি হচ্ছে, একটুখানি ঠান্ডা লাগলেই সেই তো বসে যাচ্ছে। ইনি কিন্তু আমাদের সঙ্গে সবসময় জাস্টিস করেন না, কখনো কখনো ইনজাস্টিসও করেন। তো এই যে মঞ্চের মধ্যে গান গাওয়াটা একরকম, তুমি বলছিলে প্রভাত ফেরি কালকে অনুষ্ঠান হয়েছে, সেখানে গান করাটা একরকম, কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে চার দেয়ালের মধ্যে তুমি বন্দী, এর বাইরে তুমি কাউকে দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না, আমরা চারজন রয়েছি একটা ঘরের মধ্যে, কিন্তু আমাদের কথা অন এয়ার দেশ বিদেশে রাষ্ট্র ছাড়িয়েও চলে যাচ্ছে। এই ব্যাপারটা কখনো কখনো নাড়া দিয়ে যায় কি?
1: হ্যাঁ, আজকে একদম একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে, ভালোই লাগছে।
0: আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন যেটা আমাদের মনের মধ্যে প্রায়শই আঁকিবুকি কাটে।

0: এবং আমরা আমাদের অতিথিদের কাছ থেকে জানতে চাই তার উত্তর। তো ধরো কোনো গান তৈরি হয়েছে, তো সেই গানটা কতটুকু সাকসেস হবে সেটা কি ডিপেন্ড করে যে সেই গানটাতে কতটা রিল তৈরি হচ্ছে সেটার উপরে? তোমার কি মনে হয়?
1: হ্যাঁ, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো এমনও আমি বলবো না ঠিক, কারণ যদি গানের লিরিক্স বা সব কিছু মিলিয়ে একটা গান সাকসেস হবে, এবার যদি শুধু যদি আমরা একটা সাইডে দেখি তাহলেও হবে না।
0: ঠিক, হ্যাঁ হ্যাঁ, প্রচারের ক্ষেত্রে রিলস তৈরি হতেই পারে, তাই না? হ্যাঁ সেটা। আচ্ছা বৈশাখী, তোমার কোনো স্বপ্ন রয়েছে কি, যেহেতু গানের লাইনেই রয়েছে এবং ভীষণ দৃঢ়ভাবে একেবারে স্টিক করে আছে যে গান দিয়েই আমি আমার জীবনটাকে সাজাবো, তো কখনো ইচ্ছে আছে যে গান গাওয়ার পাশাপাশি গান তৈরি করবে?
1: না, গান গাইতেই বেশি কমফোর্টেবল, ভালো লাগে।
0: তো যার যার কমফোর্ট জোন আলাদা আলাদা রয়েছে।
1: হ্যাঁ,
0: গান গাওয়া এবং গান তৈরি করা দুটো ডিফারেন্ট জনার, কিন্তু আমাদের বৈশাখী বেছে নিয়েছে গান গাওয়াটাকেই, একেবারে সে মনে প্রাণে ভালোবাসছে গান গাওয়া। আর তাই আমরাও আজকে সুরে সুরে রবিবারে অনুষ্ঠানে তার গান শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা পরবর্তী গানে যাব, কিন্তু তার আগে দুটো কমেন্ট চলে এসেছে, আমি একটু পড়ে দিই। রিক্তা দাস লিখছেন, খুব সুন্দর। মৌসুমী কৃষ্ণ লিখছেন, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, শুরু থেকে আছি সঙ্গে। অসংখ্য ধন্যবাদ বন্ধু, পাশে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। তো বৈশাখী, এবারে কি গান শুনবো বলো?
1: এবার রবি ঠাকুরেরই আরেকটি গান করছি, দাঁড়িয়ে আছো তুমি আমার
0: গানের ওপারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। অসাধারণ রবি ঠাকুরের এই সৃষ্টি, এবারে আমরা শুনবো বৈশাখীর সুর। হালকা

কিছু কিছু গান শুনলে আমরা শান্ত হয়ে যাই, কিছু কিছু গান শুনলে মন যতই কষ্টে থাকুক না কেন একটুখানি সেই টনিকের মতো কাজ করে, আমাদের মেডিটেশন হয়ে যায়। এবং এই গানটি সেই গানগুলোর মধ্যে একটি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। একটা অদ্ভুত ভালো লাগা।

0: আমরা শান্ত হয়ে যাই। কিছু কিছু গান শুনলে মন যতই কষ্টে থাকুক না কেন, একটুখানি সেই টনিকের মতো কাজ করে, আমাদের মেডিটেশন হয়ে যায়। এবং এই গানটি সেই গানগুলোর মধ্যে একটি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। একটা অদ্ভুত ভালো লাগা মিশে আছে আমাদের সকলের এই গানটির সঙ্গে, এবং গানটি যখনই আমরা শুনি না কেন মনে হয় যে সময় থমকে গেছে। এমনটা হয় যখন আমরা কোনো গানকে ভীষণভাবে ভালোবাসি, সেই গানটা যখন কানে আসে তখন হাজারো কোলাহলের মধ্যে আমরা শান্তি খুঁজে পাই, তাই না বৈশাখী? আচ্ছা বৈশাখী, আমাদের জীবনে তো নানা রকম মুহূর্ত তৈরি হয়। কখনো আমাদের ভীষণ হ্যাপিয়েস্ট মোমেন্টগুলো তৈরি হয়, আমরা ভীষণ খুশি থাকি, কখনো আবার দুঃখও আসে, চোখে জলও আসে। তো সুখের সময় কোন গান শোনো আর দুঃখের সময় কোন গান শোনো?
1: আমি রবি ঠাকুরের গানই সবসময়, মানে যখনই মন খারাপ থাকে
0: তখনই রবি ঠাকুরের গান, এবং মন ভালো থাকলেও রবি ঠাকুরের গান, তাই তো? এমন একজন মানুষ যিনি প্রত্যেকটা মুহূর্তে মিশে আছেন, তাই না? আচ্ছা, এই তো গেল আমাদের কথাবার্তার একটা দিক। আরেকটা দিক একটু যদি আমরা এখন টিপসের ভাবে নেই, আমরা এখন বৈশাখী থেকে কিছু টিপস নেব। আচ্ছা বৈশাখী, যেহেতু গানের সঙ্গে জড়িয়ে আছো, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তোমার গানের স্কুল আছে, তো ওদেরকে তো বিভিন্নভাবে শিক্ষা দিচ্ছ গানের পাশাপাশি, নিজের ইমপ্রুভমেন্টটা কিভাবে হচ্ছে? রোজ রেয়াজ করতে পারো?
1: হ্যাঁ মোটামুটি রোজ, হ্যাঁ রোজই করি।
0: যারা গান নিয়ে ভাবছে তোমার মতো যে পড়াশোনা করব আমি গান নিয়েই এবং ক্যারিয়ারটা আমি গান নিয়েই তৈরি করব, তাদের উদ্দেশ্যে কী টিপস দেবে? রেওয়াজটা কীরকম ভাবে ওদের জীবনের সঙ্গে জুড়ে নিতে হবে?
1: হ্যাঁ একদমই, যেমন আমাদের খাওয়া দাওয়া একটা পার্ট, জীবনের একটা পার্ট, ঘোরাফেরা সব কিছু তো একটা পার্ট, তেমনভাবে রেওয়াজটাকেও একদমই একটা পার্ট করে নিতে হবে।
0: ক্যা বাত, এটা খুব সুন্দর বলেছে।
1: প্রত্যেক দিনই মানে কিছুটা সময় গানের জন্য বের করতেই হবে।
0: এটা খুব সুন্দর করে বলেছে যে আমাদের খাওয়া দাওয়া যেভাবে আমরা মিস করি না, ঠিক তেমনি রেয়াজটাও কিন্তু লাগবে। আমি যদি খুব ভালো কিছু পেতে চাই আমাকে তো
1: দিতে হবে,
0: একদম দিতে হবে। তো সেই রেয়াজটা করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আচ্ছা এবার যদি বলি যে প্রত্যেকটা গানের ক্ষেত্রে বলা হয় যে শুরুটা যদি শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে হয়, সেই সারেগামা বাধা নিসা, সেই সাতটি সুর যদি আমি একদম ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে যে কোনো গান গাওয়া সম্ভব। তুমি এই কথাটাকে কতটুকু সমর্থন করো?
1: প্রথমত সাতটি না, বারোটি স্বর আছে, তো ওই বারোটি স্বরকে আমাদের আয়ত্ত যদি করতে পারি আমরা একদম, তাহলে সব ধরনের গানই আমরা করতে পারবো। কিন্তু এই বারোটি স্বরের উপরেই আমাদের প্রত্যেকটা গান, হিন্দি হোক, বাংলা হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, আধুনিক গান হোক, প্রত্যেকটি গানই বারোটি স্বরের মধ্যেই আছে।
0: আচ্ছা এই তো গেল গানের কথা। এবার যদি একটুখানি র্যাপিড ফায়ার আমরা খেলি বৈশাখীর সঙ্গে, কেমন লাগবে?
1: ঠিক আছে ট্রাই করব।
0: ওকে, সাদা কালো না রঙিন?
1: রঙিন।
0: পাহাড় না সমুদ্র?
1: পাহাড়।
0: গান না নাচ?
1: গান।
0: এটা আমি জানতাম, এটা আমি জানতাম, এটা আমি জানতাম। কোলাহল নাকি নিস্তব্ধতা?
1: কোলাহল।
0: আচ্ছা তাহলে তো কোলাহল তো বারণ হলো চলবে না, তাই না? একদম। কেয়া বাত, তো পাহাড় সমুদ্রের মধ্যে পাহাড়টাকে কেন বেছে নিলে?
1: পাহাড়টাই আমার ভাল লাগে, সমুদ্র খুব একটা বেশি ভালো লাগে না, পাহাড়টা খুব ভাল লাগে। পাহাড়ের যে নিস্তব্ধতা একটা থাকে সেটা আমার খুব ভাল লাগে,
0: মানে হাজারো কোলাহল
1: থেকে
0: দূরে থাকলেও একটুখানি সময় তো নিস্তব্ধ থাকতেই হয়। কেয়া বাত, আর এই মুহূর্তে আমরা বেশ অনেকটা সময় কিন্তু পার করে দিয়েছি, কেমন লাগছে বলো?
1: খুবই ভালো লাগছে,
0: রবিবারের আড্ডা, তাই না?
1: খুব ভালো লাগছে।
0: আর সেই সাথে বন্ধুদের কমেন্টসও চলে আসছে। আচ্ছা বন্ধুরা, হয়তো আমাদের ফোনে আপনারা পাচ্ছেন না, কারণ ফোন কিছু একটা সমস্যা রয়েছে। আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, যেহেতু হোয়াটসঅ্যাপের কথা বললাম, হোয়াটসঅ্যাপ অলরেডি চলে এসছে। লিখছেন হিতেন্দ্র দাস আসাম থেকে, তিনি লিখছেন গুড আফটারনুন আর জেজি। গুড আফটারনুন বন্ধু, আপনারাও যদি হোয়াটসঅ্যাপ করতে চান আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965, 9402169965। গানে গল্পে আড্ডায় আমরা রয়েছি সুরে সুরে রবিবারে অনুষ্ঠানে। কেমন লাগছে অনুষ্ঠান জানাতে

0: ভুলবেন না, এই মুহূর্তে আবারও গানে চলে যাই।
1: ঠিক আছে,
0: কি গান শুনবো বলো?
1: আরেকটি আধুনিক গান করছি, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়।
0: ক্যা বাত, আমরা সত্যি কেমন যেন একটা বন্ধনে জড়িয়ে গেছি, যদিও বিকেল, তারপরেও অসাধারণ একখানা গান, কারণ সে তো গানের বন্ধনে আমাদেরকে জুড়ে নিয়েছে। তো সেই বন্ধনটাকে আরও একটু সুদৃঢ় করতে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু।

0: ধনে জড়ালে গো বন্ধু? সেই প্রশ্নটা যদি বৈশাখীর কাছে করি যে আমাদের কি বন্ধনে জড়ালে আজকে, একেবারে আমরা মেতে উঠেছি সুরে সুরে রবিবারে অনুষ্ঠানে, দারুণভাবে বন্ধনে বাঁধা পড়ে গেছি, তাই না? আর সেই বন্ধন ছিন্ন করার তো কারোর জো নেই। তো এই মুহূর্তে বৈশাখীর কাছ থেকে জানতে চাইবো যে মায়ের হাত ধরে গান শেখার শুরু, মায়ের খুব ইচ্ছে ছিল গান শেখানো, তাই তো? আর সেই গানে গানে আজকে আমাদের কাছে এসে সে আমাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। তো বৈশাখী, তোমার এই গানের লাইফে যদি কাউকে আইডল মেনে চলতে হয়, সেই আইডলটা কি?
1: শ্রেয়া ঘোষাল ম্যাম, তারপর আশা ভোসলেজি, লতা মঙ্গেশকরজি, ওনাদের গানই শোনা হয়। তারপর এখন যেমন শান স্যার, সোনু নিগমজি, ওনাদের গান খুবই পছন্দের।
0: ক্যা বাত! আর আরেকটা ব্যাপার আছে, যেটা বলা হয় যে 90s-এর সং, সেই গানগুলোকে কেউ কিন্তু বিট করতে পারেনি আজ অবধি। তো সেটা কি তুমি মানো?
1: হ্যাঁ, একদমই।
0: 90s সংস আর বেস্ট
1: বেস্ট,
0: তাই না? আর এই মুহূর্তে অর্ষিতা কর লিখছে, তমাল ঘুম ধরেছে নাকি? উত্তরটা তমালের কাছ থেকে চাই। তমাল আর সমীরণের কথা বলতেই হয়, কারণ ওরা প্রত্যেক রবিবারে প্রত্যেক শিল্পীর গানকে এমনভাবে প্রাণ সঞ্চার করে যে সেই গানগুলো সোজা হৃদয়ে এসে গেঁথে যায়। খুব বেশি কিন্তু প্র্যাকটিস হয় না, কখনো কখনো প্র্যাকটিস পুরোটাই ছাড়া। যেমন আজকে বৈশাখী এসছে, কোনো প্র্যাকটিস নেই, কিছু নেই, শুধুমাত্র স্কেল বলে ওদের উপর দায়িত্ব দেওয়া হয়ে গেছে, তাই না? কেমন দায়িত্ব পালন করছে তারা!
1: খুবই সুন্দর, বলার অপেক্ষাই রাখে না।
0: ক্যা বাত! যখন শিল্পী স্যাটিসফাইড, সেখানে আমরা আর কি বলবো বলুন তো, আমরা তো মেতে যাচ্ছি। আচ্ছা বৈশাখী, এমন কোনো স্বপ্ন রয়েছে যে এমন একজন সিঙ্গারের সঙ্গে কাশ আমি যদি ওই স্টেজটাতে পারফর্ম করতে পারি কোনো দিন?
1: ইচ্ছে তো আছে শ্রেয়া ঘোষাল ম্যাম।
0: আহা,
1: সেটা তো
0: না, সেটা ইচ্ছে পূরণ হোক, আমরা এতটুকু তো আশা করতেই পারি, তাই না? আর সেই সাথে আশা এইটুকুনি আপনাদের কাছ থেকেও করতে পারি যে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে অনুষ্ঠান, তাই না? আর পেজ ফলো করতে ভুলবেন না আমাদের এফ আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত, যেখানে এই ভিডিওটি শেয়ার করা আছে সেই পেজটি ফলো করতে ভুলবেন না। আমাদের কিন্তু এখন 20,000 নয়, 21,000ও নয়, 22,000ও নয়, আমরা 23,000 বন্ধু, এবং 23,000 বন্ধুর পরিবারে যুক্ত হয়ে গেছি। আর খুব তাড়াতাড়ি আমাদের ইচ্ছে আমরা 50,000 বন্ধুদের কাছে পৌঁছে যাব, আর সেটা একমাত্র সফল হবে আপনারা আমাদের পাশে থাকলে। তো পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন আমাদের সঙ্গে, আমরা আমাদের পরিবারটাকে বৃহৎ থেকে বৃহত্তর করতে চাইছি। তো এইটুকুনি সাপোর্ট আপনাদের কাছ থেকে আমরা চাইব, তাই না বৈশাখী?
1: হ্যাঁ, একদমই।
0: তো এই মুহূর্তে আমারও গানে ফিরে যাই, কারণ সময় কিভাবে পেরিয়ে চলে যাচ্ছে আমাদেরকে আমরা বুঝতে পারছি না, তাই না? একটা দুর্গাপুজো পুজো ভাব রয়েছে, সন্ধে এলেই আমাদের মনটা কেমন যেন একটা করে ওঠে। বিভিন্ন জায়গায় কিন্তু লাইটনিংও শুরু হয়ে গেছে, বিভিন্ন ভাবে লাইটিং
1: দেখলাম, অনেক জায়গাতে হয়েছে,
0: প্যান্ডেল তৈরি হচ্ছে, একদম শেষ তুলির টান চলছে। আর তাই আমাদের তো অপেক্ষার আর তর্স হয় না, তাই এই মুহূর্তে আমরা চলুন সেই অপেক্ষাটাকে আরো সুন্দর করে তুলি গানের মধ্য দিয়ে। সুরে সুরে রবিবারে আমাদের সঙ্গে আজকে রয়েছে আমাদের বন্ধু বৈশাখী, আর সেই সাথে তমাল সমীরণ। চলুন সবাই মিলে আবারও গানের জোয়ারে ভেসে যাই। এবারে কি গান?
1: আরেকটি রবি ঠাকুরের গান করছি, মোর ভাবনারে কি হাওয়ায়
0: মাতালো। একেবারে অ্যাপ্রোপ্রিয়েট গান, আমাদের ভাবনাকে সত্যি একটা হিমেল হাওয়া, শরতের হাওয়া মাতিয়ে তুলেছে। তো চলুন সুরে সুরে সেই গানের কাছে ফিরে যাই, যেই গান আমাদেরকে বলে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মনোদোলে অকারণ হরষে।

0: মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। অসাধারণ একখানা গান, আর সেই সাথে আমরা কিন্তু হারিয়ে গেলাম গানের স্রোতে। তো গানের স্রোত তো বইছে রবিবারের সুরে সুরে রবিবারের অনুষ্ঠানে। তো এই মুহূর্তে যেটা জানতে ইচ্ছে করছে, এত এত মুহূর্ত আমাদের মধ্যে, তাই না? কখনো বিরহ, কখনো আনন্দ, কখনো প্রেম, কখনো একটু একাকিত্ব, তাই তো?
1: হ্যাঁ, একদম।
0: এই সব কিছুর মধ্যে তোমার কখন গান গাইতে বেশি ভালো লাগে?
1: যখন মনে দুঃখ থাকে তখন খুব বেশি ভালো লাগে।
0: দুঃখী মনে গান করতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: কেন, তার বিশেষ কোনো কারণ রয়েছে?
1: না, বিশেষ কোনো কারণ নেই। যখনই মানে মন খারাপ হয় তখনই মনে হয় যে একটু গান নিয়ে বসলে মনটা ভালো হয়ে যাবে।
0: আচ্ছা, এটা মানে থেরাপির মতো কাজ?
1: থেরাপির মতো কাজ করে।
0: ক্যা বাত, নিজের থেরাপিটা নিজেই কিন্তু বেছে নিয়েছে বৈশাখী। তো বৈশাখী, তোমার কি মনে হয় এখন যখন অনেক টিনেজাররা, বিশেষ করে জেনজি জেনারেশনের কথা বলছি আমরা এখন, তাই তো?
1: হ্যাঁ।
0: তো ওরা ভীষণ ভোগে, অ্যাংজাইটিতে ভোগে, ডিপ্রেশনে ভোগে। এখন একটা সময় ছিল যখন আমাদের মন খারাপ হলে মা বাবার একটা
1: থেরাপির মতো একটা কাজ করে, ঠিক একইভাবে ওই ওই জায়গাটা থেকে সরে আসতে গেলে গানটা একটা থেরাপির মতনই কাজ করবে।
0: তো সেই থেরাপিটা গান দিয়েই হোক, চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে এখন মেডিকেলে, যে মিউজিক থেরাপি বলে একটা ব্যাপার রয়েছে, যেখানে আমাদের মাইন্ডটাকে কাম করতে আমরা ইউজ করতে পারি। এবং সত্যি

0: মধ্যে যখন কেউ মেডিটেশন করে বা তখনও কিন্তু এখন একটু একটু করে সেই হালকা মিউজিক সান্তুর ধরো বা বিভিন্ন ধরনের মিউজিক এখন ইন্ট্রোডিউস করা হয়। তো এই মুহূর্তে আমরা একটু জানতে চাই বৈশাখের কাছে এত সুন্দর সুন্দর গান শুনে আমাদের রবিবারটাকে সে ভালো করে দিয়েছে, তো নিজের গাওয়া গানগুলোর মধ্যে তোমার কোনটা মনে হয় যে এই গানটা আমি খুব ভালো গাই এবং এই অনুষ্ঠানে কেন আমি সব অনুষ্ঠানে এই গানটা আমার কমন থাকবে?
1: এই জাগরণে যায় বিভাবরি, তারপর দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে,
0: এই গানগুলো তোমার,
1: তারপর আরেকটি এখন করব মধুমালতী ডাকে আয়।
0: এই গানটা কিন্তু আমাদেরও ভীষণ প্রিয়, আর আশা রাখি আজকের পর থেকে বৈশাখীর গলায় এই গানটা আরও বেশি প্রিয় হয়ে যাবে। তো চলুন দেরি না করে ফিরে যাই সেই চেনা গানে, সেই প্রিয় গানে যে গানটি আমাদের মনের কোণে বসে আছে। আর পুজোর মধ্যে এই গানটা কিন্তু বিভিন্ন প্যান্ডেলেও বাজে, তাই না?
1: হ্যাঁ,
0: বিভিন্ন প্যান্ডেলেও কিন্তু আমরা এই গানটা শুনতে পাই, তাই পুজোর সঙ্গে খুব ভাবে রিলেট করতে পারি এই গানটার সঙ্গে। ভালোবাসার গান কিন্তু পাশাপাশি ওই যে মনের মধ্যে ছুঁয়ে যায় একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা আছে কিন্তু গানের মধ্যে। চলো হয়ে যাচ্ছে,

0: মধুমালতি ডাকে আয়। একের পর এক অসাধারণ গান আমরা শুনছি আজকের সুরে সুরে রবিবারে পর্বে। আর শুনে শুনে বারবার মনে হচ্ছে যে বাংলা গান সব থেকে শ্রেষ্ঠ, বাংলা গানের চাইতে বড় আর কিছুই হতে পারে না, তাই না বৈশাখী?
1: একদম।
0: আমরা অনেক অনেক বাংলা গান শুনলাম আজকে তোমার কাছ থেকে।
1: হ্যাঁ, সবগুলোই বাংলা গান ছিল।
0: একদম। আর একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমি তো এখন ছোট বাচ্চাদেরকে গান শেখাচ্ছো, অনাথ আশ্রমে গান শেখাচ্ছো, গান শেখানোর সঙ্গে যুক্ত রয়েছো, তো কখনো ছেলেমেয়েরা কি বায়না করে যে ম্যাম এই বাংলা গান না অন্য কিছু শুনবো?
1: হ্যাঁ, অনেক অনেক সময় করে।
0: কিন্তু তাদের কাছে বাংলা গানের সেই জনপ্রিয়তা, সেই ভালোবাসাটুকু পৌঁছে দেওয়ার উপায়?
1: ওরা যখন, যেমন সবসময় তো বলে না, অনেক সময় যখন যেমন সবগুলো বাংলা গান করাচ্ছি, তো একজন হঠাৎ করে উঠে, এটা বিশেষ করে ওই আমি যে আশ্রমটাতে যে গানটা শেখাই ওখানের বাচ্চারা, না ম্যাম একটু অন্য রকমের গান শুনবো, তাও হিন্দি গানের মধ্যে, যেমন ও দেশ দেশ মেরে, তারপর
0: প্যাট্রিয়টিক,
1: হ্যাঁ প্যাট্রিয়টিক গানগুলো ওরা খুব পছন্দ করে।
0: কে বাদ, আর তাই হিন্দি বাংলা সবটাই চলছে, তাই তো?
1: হ্যাঁ,
0: তার মধ্যে বাংলা গানের ভালোবাসাটা একটু বেশি,
1: অনেকটাই বেশি,
0: অনেকটাই বেশি। ক্যা বাত! আর তাই আমরা কিন্তু এটা বলতেই পারি যে আমরা বাঙালি হিসেবে গর্বিত, তাই না? কারণ বাংলা আমার মায়ের ভাষা, আর আমরা সেই বাংলা ভাষা নিয়ে গর্ব করে বলতে পারি যে এই গোটা পৃথিবীর সব থেকে সুমিষ্ট যদি কোনো ভাষা থাকে সেটা হচ্ছে বাংলা ভাষা। খুব তাড়াতাড়ি হৃদয়কে ছোঁয়া যায় সেই ভাষার মধ্য দিয়ে। আর আমরা তো গর্বিত, কারণ আমাদের একজন রবীন্দ্রনাথ আছেন, আমাদের একজন নজরুল আছেন, আমাদের জীবনানন্দ দাস আছেন, যারা বাংলাকে আরও আরও বেশি করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আর তাই বাংলা ভাষা সবার উপরে। তো এই মুহূর্তে আমরা তো অনেকটা সময় পেরিয়ে এসেছি, প্রায় শেষের দিকে এগিয়ে যাচ্ছি। এখনো যারা মনে করছে যে গান নিয়ে এগোনোটা সুইটেবল হবে না, তাদের উদ্দেশ্যে কি বলবে?
1: দেখো, গান এমন একটা জিনিস, তোমার সবসময় সাথী গানটা। অনেক সময় দেখবে যে কেউ তোমার পাশে নেই, কিন্তু গানটা কিন্তু সবসময় পাশে থাকে, দুঃখেও পাশে থাকে, খুশিতেও পাশে থাকে, একাকিত্বেও পাশে থাকে। আমি বলবো যে হ্যাঁ, গান বাজনার সাথে যুক্ত থাকাটা খুবই ইম্পর্টেন্ট এখনকার দিনে।
0: একদম তাই। গান নিয়ে আর কি কি প্ল্যান রয়েছে সামনের দিনে?
1: এই তো আস্তে আস্তে আরও ইয়ে বাড়া, মানে পরিসরটা একটু বাড়ানোর ইচ্ছে আছে, এগুলোই। আর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার বা,
0: আচ্ছা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম বলতে মনে হলো পুজোর সঙ্গেও কিন্তু প্রোগ্রাম ভীষণভাবে রিলেটেড, তাই না? রাত জেগে গান শোনা হয়েছে গানের অনুষ্ঠানে?
1: হ্যাঁ, অনেক, প্রচুর প্রচুর প্রচুর।
0: আর এই মুহূর্তে যদি বলা হয় যে তোমার পুরো পুজোটা কাটাতে হবে পারফর্ম করে করে, মেনে নেবে কি সেটা?
1: না না, এটা মানতে পারবো না, এটা একটু চাপের হয়ে যাবে, কারণ এই চারটে দিনের অনেক কিছু প্ল্যান থাকে। অবশ্যই প্রোগ্রাম তো মোটামুটি দু তিন দিন তো থাকবেই, ষষ্ঠী সপ্তমী অষ্টমী, কিন্তু নবমীর দিনটা পুরো আলাদা থাকে,
0: আলাদা একটা দিন শুধুমাত্র নিজের জন্য, পরিবারের জন্য।
1: নবমীর রাতটা আমি আর কিছুই রাখি না, বাকি দিনগুলোতে ঠিক আছে, প্রোগ্রাম আছে, করতে হবে, করব, ঠিক আছে, কিন্তু নবমীর দিনটা আর কিছু রাখি না।
0: ঠিক ঠিক ঠিক। একটা দিন তো হোক না শুধুমাত্র মায়ের নামে, শুধুমাত্র বন্ধুদের নামে, শুধুমাত্র পরিবার পরিজনদের নামে, আর সব মিলিয়ে শারদোৎসব সবার ভালো কাটুক। বৈশাখীর শারদোৎসব খুব ভালো কাটুক,
1: তোমারও শারদোৎসব খুবই ভালো কাটুক।
0: অসংখ্য ধন্যবাদ। চলো এবারে গানে ফিরি, কারণ সময় হাতে বেশি নেই।
1: হ্যাঁ ঠিক আছে।
0: আর পরপর বোধহয় আমরা দুটো গান শুনতে পারবো।
1: আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজ মন চেয়েছে
0: আমি হারিয়ে যাব, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। চলো

0: আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। অসাধারণ একখানা গান শুনলাম, আর এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নেবার সময় চলে এসেছে, কারণ স্টুডিওর ঘড়িতে 4:57 হয়ে গেছে। যাওয়ার মুহূর্তে এইটুকুনি আপনাদের কাছে বলার, সবাইকে ভালো রাখুন, সবাইকে ভালোবাসুন, কারণ এই ভালোবাসাই একেবারে শেষ অবধি থেকে যায় আমাদের সঙ্গে। তাই এই মুহূর্তে বৈশাখীর কাছে জানতে চাইব, বৈশাখী কেমন লেগেছে?
1: আমার তো খুবই ভালো লেগেছে। প্রথম একটু টেনশন কাজ করছিল, যেহেতু গলাটা প্রচণ্ড ভাঙা আছে, মানে হয়তোবা কথা বলে বুঝতে পারছো আমার মানে কথা বলতে প্রবলেম হচ্ছে অনেকটাই। তো এখন ঠিক আছে, যখন তোমার সাথে কথা তো বোধহয় গতকাল বলেছিলাম, তখনই মোটামুটি একটা

0: ছিল। তারপর যখন আজকে সকালে দেখলাম যে আরো গলাটা বসে আছে, তখন তো মানে ভেবেছিলাম যে তোমাকে বলবো যে আমি কি করে করব আজকের অনুষ্ঠানটা। তারপর যখন তুমি বললে যে কিছু হবে না, চলে আসো, সব ঠিক হয়ে যাবে, তারপর আমি বললাম না যে না, ঠিক আছে, এত দূর যখন চলেই এসেছি তাহলে দেখা যাক। হ্যাঁ, কি হয়,
1: পাখিটা পড়ে,
0: পাখিটা পড়ে
1: একদম। আর এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, সুরে সুরে থাকবেন, সুরে সুরে রবিবারে রয়েছি আমরা, একেবারে শেষ গানে চলে যাব, কারণ সময় হাতে খুব কম রয়েছে। ঠিক আছে, তুমি জলটা খেয়ে নাও, খেয়ে আমরা বৈশাখীর শেষ গানে চলে যাব। আবারও অপেক্ষা করবো পরবর্তী রবিবারের জন্য, কারণ পরবর্তী রবিবারে আরও একজন বন্ধু, নতুন বন্ধু আসবেন আমাদের সঙ্গে, গান শোনাবেন, গানে গানে মাতিয়ে রাখবেন আমাদের সুরে সুরে রবিবারে। তাহলে চলুন দেরি না করে আমরা চলে যাই আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ গানে, যেই গানের মধ্য দিয়ে আমরা শুরু শেষ করব আজকের অনুষ্ঠান। শুরু করেছিলাম আমরা পুজোর গান দিয়ে, শেষ করব আরও একখানা অসাধারণ গান দিয়ে, সেই গান, আর সেই গানের রেশ তো থাকবে গোটা এক সপ্তাহ পর্যন্ত আমাদের সঙ্গে। তাহলে চলুন দেরি না করে সুরে সুরে শুনি আমাদের আজকের শেষ গান।
0: ঠিক আছে,
1: হ্যাঁ
0: ঠিক আছে, ঠিক আছে,
1: চলো।

0: ক্যা বাত! এই গানের রেশ নিয়েই বিদায় নিচ্ছি আপনাদের সবাইর কাছ থেকে এই মুহূর্তে। ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ,
0: ধন্যবাদ জানাচ্ছি সুমিরন এবং দমলকে। আপনাদেরকে সর্বোপরি ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আবারও কথা হচ্ছে সুরে সুরে রবিবারে, আগামী রবিবারে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী FM উচ্চান্ত। আমরা রয়েছি আরাধনা পর্বে, যেই পর্বে আমরা শুনছি আজকে আগমনী গান। চলুন আরও কিছু আগমনী গান শোনা যাক, কারণ মা চলে এসেছেন, আর মা এলেই আমাদের মন ভালো হয়ে যায়। আগমনীর সুরে আরও বেশি মন ভালো হয়ে যায়, এবং আগমনীর সুরের সঙ্গে মিশে যায় আমাদের প্রার্থনার সুর, যে প্রার্থনায় আমরা মাকে বলি, মা গো চিন্ময়ী রূপ ধরে আয়।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যেই অনুষ্ঠান আমাদের দরজায় করা নাচছে, সেই অনুষ্ঠান আমার আপনার আমাদের সবার ভীষণ পছন্দের অনুষ্ঠান। কেন বলছি আমাদের পছন্দের অনুষ্ঠান? কারণ সেখানে আপনার পছন্দের গান আমরা শোনাই, অর্থাৎ আপনার পছন্দ আমার গান। আপনার পছন্দ আমার গান অনুষ্ঠানে আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দিতে আপনাকে ডায়াল করতে হবে 03812326253 নম্বরটি, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে আপনার পছন্দের গান। হোয়াটসঅ্যাপ করবেন 9402169965 এই নম্বরে। এই মুহূর্তে বন্ধু একজন রয়েছেন ফোন লাইনের ওপারে, দেখি তার সঙ্গে কথা বলা যায় কিনা। হ্যালো,
1: হ্যালো, নমস্কার শর্মিষ্ঠা ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি আগরতলা টানপদাগড় থেকে মানস সূত্রধর বলছিলাম।
0: হ্যাঁ মানস, বলো কি গান শুনবে?
1: আমি একটি গান শুনতে চাই। হ্যালো,
0: হ্যাঁ, কোন গানটি শুনতে চাইছো মানস, বলো।
1: সোহাগ চাঁদ বদনে তুমি নাচো তো দেখি।
0: সোহাগ চাঁদ, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গানে গানে থাকবে। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03812326253, অথবা হোয়াটসঅ্যাপ করবেন 9402169965 এই নম্বরে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যাঁ ম্যাম, নমস্কার, আমি সুমন বলছি মিলনসংঘ থেকে।
0: হ্যাঁ সুমন বাবু, বলুন।
2: হ্যাঁ ম্যাম, অনুরোধের আসর তো ম্যাম?
0: অনুরোধের আসর।
2: হ্যাঁ ম্যাম, চাহাত থেকে দিল কা ধড়কনা এই গানটা শুনিয়ে দেন।
0: চাহাত থেকে দিল কা ধড়কনা, তাই তো?
2: হ্যাঁ ম্যাম, ভালো থাকবেন। নমস্কার,
0: আপনিও ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধুরা গানে গানে শুরু করি তাহলে আমাদের পছন্দের অনুষ্ঠান আপনার পছন্দ আমার গান। এই মুহূর্তে আমার পছন্দের একখানা গান দিয়ে শুরু করি, দেখুন তো আজকের সন্ধ্যায় গানটি ভালো লাগে কিনা।

0: ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গানটি আমরা শুনলাম, আর যিনি শুনতে চেয়েছেন আমাদের শ্রোতা বন্ধু মানুষ, তার পছন্দের গান তো শুনিয়ে দিলাম, এবার আপনার পছন্দের গান শোনানোর পালা। আর আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দিতে ডায়াল করতে হবে 03812326253 এই নম্বর, কারণ আমরা রয়েছি আপনার পছন্দ আমার গান এই অনুষ্ঠানে, আর আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা। যদি মনে করেন ফোন করে লাইন পাওয়া যাচ্ছে না, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যাঁ শুভ সন্ধ্যা, আমি পূর্ণিমা বলছি।
0: হ্যাঁ পূর্ণিমা বলুন।
1: এই কারণ আর যে মুভি থেকে জাতি হুমে, এই গানটা
0: জাতি হুমে।
1: হ্যাঁ
0: ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন বন্ধু, ধন্যবাদ আপনাকেও। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03812326253, সময় বয়ে চলেছে, 6:30 পর্যন্ত আছে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন, হ্যালো কে রয়েছেন? হ্যালো,
2: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি প্রদীপ বলছি,
0: কোথা থেকে?
2: লঙ্কাপুরা থেকে।
0: আচ্ছা প্রদীপ বাবু, বলুন।
2: আমি একটা গান শুনবো অন্যায় অবিচার থেকে। অন্যায় অবিচার,
0: কোন গানটি শুনতে চাইছেন?
2: জল থেকে, জলের মধ্যে উড়ল যে জল পরি, এই গানটি।
0: আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে আবারও গানে ফিরে যাচ্ছি, যে গানটি আমরা শুনবো এবারে সেই গানটি হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছেন বাদল খটিয়াল পশ্চিমবঙ্গ হাওড়া থেকে, তিনি শুনতে চেয়েছেন বাবুল সুপ্রিয় এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি। চলুন শোনা যাক তাঁর পছন্দের গান সবাই মিলে।

চাহাত ছবির এই গানটি আমরা শুনলাম বিনোদ রাথোর এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে, এবং যিনি শুনতে চেয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের শ্রোতা বন্ধু সুমনবাবু। তার পছন্দের গান আপনাদেরকে শুনিয়ে দিলাম, আর এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, তার কথা শোনার পালা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,

0: হ্যালো বন্ধু, কে রয়েছেন? না, কথা বলা গেল না। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253 নম্বরটি, জানাবেন কোন গান শুনতে আপনার ইচ্ছে করছে। অবশ্যই সেই গান বেজে উঠবে FM উচ্চান্ততে, কারণ আমরা রয়েছি আপনার পছন্দ আমার গান অনুষ্ঠানে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? কে বলছেন বন্ধু? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কে বলছেন? কে বলছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন? হ্যাঁ বলুন।
1: গান শুনতে পারবো?
0: হ্যাঁ শুনতে পারবেন। কোন গানটি শুনতে চাইছেন?
1: বাংলা না হিন্দি?
0: যে কোনো।
1: দিলে একটা গান প্রিয় ম্যাডাম, দুর্গা মা।
0: হুম হুম।
1: মা দুর্গা কে সুন্দরী কাহে গানটি দিন ম্যাডাম।
0: কোন ছবির গান বা কোন আর্টিস্টের গান একটু বলতে পারবেন বন্ধু?
1: দুর্গা মা, দুর্গা মা।
0: না না, কোন আর্টিস্ট গানটি করেছেন একটু বলতে পারবেন? কোন শিল্পীর গাওয়া? লতা মঙ্গেশকর। ঠিক আছে, আমি চেষ্টা করছি, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253 নম্বরটি, জানাবেন আপনার পছন্দ। হ্যালো, কে রয়েছেন? না, হোল্ড করে ফেলেছেন বন্ধু। ফোন করে খুব সংযত থাকতে হবে, কারণ আইদার হোল্ড হয়ে যাচ্ছে, না হলে আপনার অন্যদিকে কথা বলছেন, এভাবে কিন্তু কথা হবে না আমাদের। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? শুভ সন্ধ্যা, কে বলছেন বন্ধু? হ্যাঁ অবনী বাবু বলুন। হ্যাঁ হ্যাঁ, কোন গানটি শুনতে চাইছেন? পাপা কেতে হে বড়া নাম করেগা, তাই তো? ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। এই মুহূর্তে যার পছন্দের গান শুনবো তিনি হচ্ছেন আমাদের শ্রোতা বন্ধু বিধান দেব বর্মা। তিনি শুনতে চেয়েছেন তিসরি মঞ্জিল ছায়া ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি। চলুন, এই গানটি তার জন্য তো থাকলোই, পাশাপাশি আমরা সবাই মিলে শুনব।
2: দেবানা

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর শুনছেন আপনারা আপনার পছন্দ আমার গান, যেখানে আপনার পছন্দের গান আমরা শুনছি। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো ম্যাম।
0: হ্যালো, কে বলছেন বন্ধু?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বলছি পরদেবে একটা আমি গান শুনতে চাই।
0: কে বলছেন আপনি?
1: এই আমি একটু আগে আপনাকে বলেছিলাম না,
0: আপনার নাম কি বলুন বন্ধু?
1: পরদীপ। পরদীপ,
0: হ্যাঁ, আপনার গান শোনাবো তো, সঙ্গে থাকুন। যারা আগে রিকোয়েস্ট করেছে তাদের গান শোনাবো আগে, তারপরে আপনার। শ্রোতা বন্ধুরা, আমাদের গান শোনানোর যে সিকোয়েন্সটা সেটা হচ্ছে, যিনি আগে ফোন করবেন তার গান আগে শোনানো হবে, যিনি আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তার গান আগে শোনানো হবে। প্রথমে একটা ফোনের রিকোয়েস্ট, তারপরে একটা হোয়াটসঅ্যাপের রিকোয়েস্ট, এই সিকোয়েন্সেই আমরা গান শোনাবো, তাই অপেক্ষা করে থাকতে হবে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার দিদি।
0: নমস্কার।

0: কে বলছেন?
1: আমি নোয়াগড় থেকে কে কে বলছি।
0: ইন্দ্রনগর থেকে?
1: হ্যাঁ, কে কে নোয়াগড়, কে কে
0: কে কে?
1: হ্যাঁ, আমি ওই যে ইয়ারানা ছবির থেকে একটা গান, ভোলেও ভোলে।
0: আচ্ছা, ভোলেও ভোলে, কিন্তু এই কে কে নামটি বড্ড পরিচিত। বুঝতে পারছি। আমরা ফেভারিট সিঙ্গার আমাদের কে কে, আর ইনি আমাদের বন্ধু কে কে। বাহ, আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, কে আছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
2: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন খড়ামি কথা বলছি।
0: হ্যাঁ লালন বাবু, বলুন।
2: দিদি ভাই, আমার গান শোনাবেন গঙ্গা যমুনা সরস্বতী থেকে,
0: প্যার
2: কি ধুন সুনাতি হুঁ।
0: গঙ্গা যমুনা সরস্বতী থেকে প্যার কি ধুন সুনাতি হুঁ, তাই তো?
2: হ্যাঁ হ্যাঁ, এই গানটা।
0: ঠিক আছে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন বন্ধু। আমরা কিছুক্ষণ আগে যে গানটি শুনলাম, জাতি হুঁ মে জলদি হ্যা কিয়া, করণ অর্জুন ছবি থেকে, সেই গানটি রিকোয়েস্ট করেছিলেন পূর্ণিমা দেবী, তার পছন্দের গান শুনিয়ে দিলাম। আর এই মুহূর্তে শুনবো যার পছন্দের গান, তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, রথীন্দ্রনাথ। তিনি শুনতে চেয়েছেন জবাব হাম দেঙ্গে ছবির একখানা গান, সেই গানটি সাব্বির কুমার এবং অনুরাধা পারওয়ালের কণ্ঠে আপনাদের সবার জন্য রইল।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। এবার আস্তে আস্তে গানে গানে বিদায় নেবার পালা, কারণ সময় হয়ে গেছে সন্ধে 6:19 হয়ে 35 সেকেন্ড। আর ইতিমধ্যেই আর যে অন্তরা চলে এসছেন স্টুডিওতে রাত্রের নানান অনুষ্ঠান নিয়ে, তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত। এবারে যার পছন্দের গানটি শুনব, তিনি অনুরোধ করেছেন ধনলক্ষ্মী দেববর্মা, দুর্গা মা, লতা মঙ্গেশকর, কিন্তু তার অনুরোধ করা গানটি তিনি কমপ্লিট আমাকে ডিটেল দিতে পারেননি, তো তার জন্য শোনানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমি তার সিমিলার একটা গান শুনিয়ে দিচ্ছি। আর পাশাপাশি হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছেন কণিকা দেববর্মা টাকার জলা থেকে, তার গানটি শোনাবো।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে, অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে, অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

নমস্কার, শুভ সন্ধ্যা। এতক্ষণ ধরে আপনারা অনুষ্ঠান শুনেছেন আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠার সাথে, আর আজকের সন্ধ্যায় আপনারা রয়েছেন আপনাদের বন্ধু অর্থাৎ আমি আরজে অন্তরা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দিনের শেষে সন্ধ্যা মানে একটু শান্তি, একটু স্বস্তি, আর নিজের মানুষগুলোর সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত। সারাদিনের ক্লান্তি মুছে যাক একটুখানি ভালো লাগায়। জীবনের সব প্রশ্নের উত্তর হয়তো আজই মিলবে না, তবু আগামীকালের জন্য একটু আশা, একটু বিশ্বাস বাঁচিয়ে রাখুন। আপনাদের প্রত্যেকের সন্ধ্যা হয়ে উঠুক সুন্দর, শান্তিময় আর ভালোবাসায় ভরা। চলুন শুরু করি আজকের পর্ব, অর্থাৎ এই মুহূর্তে আপনারা যে পর্বটি শুনবেন, নতুন সংযোজন আপনাদের সাথে। আর আজকের পর্বে আমরা কথা বলবো ত্রিপুরার সুর, সেখানে একজন ব্যক্তিত্ব আপনাদের সাথে থাকবে, সে নিয়ে জানবো। কিন্তু তার আগে আমরা ফিরে যাচ্ছি এমনই একটি গানে, যে গানের পর এসে তার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে গানটি একবার শুনে দেখুন কেমন আপনার সন্ধ্যাটাকে মুহূর্তেই ভালো করে দিচ্ছে এই গানের কথা, গানের সুর আর অবশ্য

0: সম্পূর্ণ একটা দারুণ মুহূর্ত এই গানের মাধ্যমে আপনাদের জন্য। সঙ্গে থাকুন, ফিরে আসছি গানের পর।
1: ঠিক তো?
2: আচ্ছা, শিউলি ফুল, পূজোর গন্ধ, এগুলো দিয়ে একটা গান বানাও না।
1: ঠিক আছে, তাহলে তুমি একটা হামিং করো।

0: হ্যালো হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: আমি এফএম উজ্জয়ন্ত থেকে আর যে অন্তরা এই মুহূর্তে আপনার সাথে লাইভ রয়েছে। এই মুহূর্তে আপনারই এক গান, অর্থাৎ উমার বোধন, সে গানটি আমি শ্রোতা বন্ধুদের শোনাচ্ছিলাম। প্রথমে আপনাকে স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য বলছিলাম যে গান আপনাদের শুনিয়েছিলাম, আপনাদের খুব মন থেকে শোনার কথা বলেছিলাম। তার কারণ হচ্ছে যে গানখানি আপনারা এই মুহূর্তে শুনেছেন, সেই গান শুধু তো আর গান নয়, তার সুর আর শব্দের মেলবন্ধনও নয়। গান আমাদের মনের কথা বলে, আর সেই সমস্ত জিনিস বা যে মুহূর্তটা আমাদের কাছে তুলে ধরে, তাদেরকে অনেক সময় আমরা তাদের সম্পর্কে জানতে পারি না বা সরাসরি তাদের সাথে কথা হয় না। কিন্তু এই মুহূর্তে যে গানখানি আপনারা শুনেছেন, এটা ত্রিপুরার সুর পর্বের একেবারেই আমাদের রাজ্যেরই একজন শিল্পী, যার নাম তাপস ধর, বিশিষ্ট শিল্পী। তাপসবাবু, আপনারই সে গান শোনাচ্ছিলাম এবং গানের যে লয়টা চলছিল না, তাতে কোথাও বোধ আমি হারিয়েও গিয়েছিলাম, কিন্তু আপনার সাথে কথা হবে তাই গান বন্ধ করে আপনার কাছে ফিরে আসলাম। বলুন, কেমন চলছে আপনার পূজার প্রস্তুতি?
1: খুব ভালো চলছে। সর্বপ্রথম আপনাকে অসংখ্য মানে শুভেচ্ছা যে এই একটা সুন্দর মানে মহালয়া জাস্ট গেল, তো এই সুন্দর একটা সময় আপনি ফোন করেছেন। মানে সত্যি একটা মানে পুজো পুজো ভাব, আমিও কাজে ব্যস্ত, এর মধ্যে এই
0: আপনার গানগুলো সম্পর্কে আমি পরে জানবো, কিন্তু এই মুহূর্তে জানতে চাইছি যে পুজো নিয়ে কিন্তু প্রত্যেকেই ব্যস্ত, মানে সে ছোট্ট শিশু থেকে একেবারে আমাদের বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ রয়েছেন তিনিও কিন্তু ব্যস্ত থাকেন, কিন্তু শিল্পীদের ব্যস্ততা যেন অন্যরকম। সে মৃৎশিল্পী হোক বা আপনাদের যারা রয়েছেন যে পুজো উপলক্ষে শ্রোতাদের উপহার দেওয়ার জন্য সারাটা বছর আপনারা খুব পরিশ্রম করে যান যে পুজোর সময়ে শ্রোতাদের জন্য নতুন কিছু আনা যায় কিনা, তো এই সময় আপনাদের ব্যস্ততা ঠিক এই মুহূর্তে কতটা রয়েছে?
1: সত্যি বলতে কি প্রচন্ড ব্যস্ততা, মানে আমি এই কয়েকদিন মানে ঘুমোতেও আমার মোটামুটি 3-4, অনেক সময় 5টাও বেজে যাচ্ছে।
0: বাবা,
1: যেহেতু
0: নতুন কিছু পেতে চলছি আমরা বা শ্রোতারা নতুন উপহার পাচ্ছে পুজো উপলক্ষে, আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে তার সম্পর্কে, সেই অ্যালবামের গানগুলোর সম্পর্কে আপনি যদি কিছু বলেন।
1: একদম, একটা গান আমার বেরিয়েছে মানে প্রথমেই, এটা বেশ আগেই হয়েছিল, তো এটা বেঙ্গালোর মানে ওই একটা পুজো কমিটি আছে,
0: আচ্ছা,
1: ওইখানে মানে ওরাই মানে অ্যারেঞ্জ করে এই পুজোর ইয়েটা, তো সর্বপ্রথম মানে ব্যাঙ্গালোরে এই গানটা বেজেছে এবং ওইখানে মানে এই গানটা শুরু হয়েছে। প্রায় 2 মাস আগেই ওরা গানটা ডেলিভারি নিয়ে নিয়েছে, তো মানে এটা দিয়ে জাস্ট শুরু হলো। এরপর তো অনেকগুলো গানই মানে করেছি কিছুদিন আগে, ওই যে অন্বেষা আচার্যি, ওরকম মানে অরিজিন ফিল্ম সেখানে জড়িত ছিল, আচার্যি গিয়েছে গানটা, সঙ্গে মনীষা চক্রবর্তী ছিলেন এবং মানে সবাই মিলে গানটাকে খুব মানে ভালো করে ইয়ে করছেন, ভালো করে শুট করা হয়েছে মানিক কোয়েন ক্লিবে। তারপর আরেকটা গান, ওটা হচ্ছে মেবি শান্তির বাজার এন্টারটেইনমেন্ট, ওখান থেকে বেরিয়েছে।
0: লোকেশন সবগুলো গানের এখানেই শুট করেছেন আপনারা?
1: হ্যাঁ, এখানেই শুট হয়েছে।
0: আর পুরো শিল্পীরাও কি আমাদের এখানকার, আমাদের সবকটা রাজ্যের?
1: ইভেন বেঙ্গালুরের যে মানে বলছি উনিও ধর্মনগরেরই,
0: আচ্ছা,
1: তো মানে এখন এখানে থাকেন, তো ওইখানেও মানে আমাদের রাজ্যেরই মানে মিউজিক বা লিরিক্স এবং ওনার মানে লিখাটি লিখেছেন ওনারই বোন, মানে ধর্মনগরী থাকে ইন্দ্রাণী শর্মা, আর উনি হচ্ছেন চন্দ্রাণী শর্মা, মানে রাজ্যেরই অনেক ভালো ভালো মানে দূরদর্শনেও গান টান করেছেন, উনি সর্বপ্রথম এই গানটি করেছেন এবং এখনো তো গান চলছেই আর কি, একটা

0: প্রজেক্টটা আসছে, আমার ঠিক এখনো মনেও আসছে না, কিন্তু হচ্ছে মানে প্রত্যেকদিন ফেসবুক ঘাটলে মানে নিজেরই মানে গান চলছে আর কি, কোনটাতে হয়তো আমি গিয়েছি, কোনটাতে অন্যরা গিয়েছে, বাট মানে এই আর কি।
1: আপনার গাওয়া দুটো লাইন এই মুহূর্তে যদি আমরা শুনতে পাই।
0: একদম আসলে আমার গলাটা এই কয়েকদিন একটু খারাপ, বাট আমি একটু গাইছি আর কি।
1: একদম একদম
0: ভগবতীর গান, ভগবতীর গান আসিনে শোনো শোনো ভগবতীর গান, ভগবতীর গান, ভগবতীর গান আসিনে শোনো শোনো ভগবতীর গান, আশ্বিন মাস আসে যখন ঘরেতে মন রয়ে না তখন, আশ্বিন মাস আসে যখন আরে ঘরেতে মন রয়ে না তখন, আরে সোনার রোদে আরে শরৎকালে শোনো শোনো শারদীয়ার গান, ভগবতীর গান, ভগবতীর গান আশ্বিনে শোনো শোনো ভগবতীর গান, ভগবতীর গান, ভগবতীর গান সিংহ পিঠে দুগ্ধ আইলো আইলো খুশির বান।
1: পুজোর যে আবেশ সেটা আরো যেন মনে হচ্ছে একেবারে চলে এসেছে, এতটাই সুন্দর এবং প্রাণবন্ত ছিল। তাপসবাবু আপনার কাছে জানতে চাইব যে নিজেকে এই জায়গায় নিয়ে পৌঁছাতে বা নিজেকে তৈরি করতে শিল্পী হিসেবে আপনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল?
0: সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানে এই জিনিসটা বোঝানো যে মানে এখানেও মানে গান বাজনাটা করে মানে সাস্টেইন করা যায়, মানে এখানে তো সব
1: বিশাল। ঠিক বলেছেন, ঠিক
0: মানে সবাই বলতে চায় যে মানে করো গান বাজনা, বাট মানে ওইভাবে তো মানে ঠিক আছে না, মানুষ আর্নিং এর প্রথমে
1: একদম একদম
0: তো মা বাবাও প্রথম বলতো যে হ্যাঁ গান বাজনা ঠিক আছে, বাট ওইটা দিয়ে কি হবে, মানে ইয়ে তো আমি আছি, আমি একটা জব করি, বাট মিউজিক থেকে আমি ওর থেকে বেশি মানে
1: ভালোবাসা।
0: হ্যাঁ হ্যাঁ একদম, তো সেটাই, এবং মানে আমি এটাই বলতে চাই যে আমি যেটা মানে চাকরি বা যেটাই আছে ওটাইতে মিউজিকে বেশি ইনকাম হচ্ছে, তো এটা আমার খুব ভাবতে ভাল লাগে যে এক সময় আমি যেটা শুনেছি আমি গান বাজনা করে কি হবে,
1: একদম ঠিক,
0: তো সেইটা মানে একদম ভুল প্রমাণিত হয়েছে।
1: মানে এটা তো একটা সময় ছিল যে কি করো, কেউ যদি বলতো যে গান করি বা মিউজিক লাইনের সাথে জড়িত সেক্ষেত্রে বলা হতো এগুলো করে কি হবে, কিন্তু আপনাদের মতো শিল্পীরা যদি এভাবে এগিয়ে আসেন আমার মনে হয় আর কিছুদিন পর কেউ আর বলবে না যে করে কি হবে। আচ্ছা, আপনার কাছে গান কি শুধুই শিল্প নাকি নিজের মনের কথা প্রকাশ করার একটা মাধ্যম?
0: হ্যাঁ সেটা বলতেই পারেন যে হ্যাঁ মানে নিজের মনের কথা, প্রথমে মানে আমি গান বাজনা শুরু করেছি বা গান লিখছি গান মানে মিউজিক করেছি, আমি প্রথমে নিজের মানে যেটা ভাল লাগে সেটা করতাম, মানে এখন তো অনেক মানুষের মানে কন্ট্যাক্ট আছে বা মানে মানুষ করছে গান বাজনা যে দাদা একটা গান চাই বা এরকম একটা এইরকম প্লটের উপর ভাই, বাট শুরুতে আমি আমার যেরকম ভাল লাগতো একটা ফোক টাইপের গান করব বা একটা বলিউড টাইপের গান করবো, মানে নিজের ইমাজিনেশন যেটা আছে সেটাকে আমি মানে ফুটিয়ে তোলার চেষ্টা করতাম একদম নিজের কাছে। আমার অনেকগুলো গান শুধু আমার মানে কম্পিউটারেই আছে, ওটা আমি কাউকে শোনাইনি, শুধু মানে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য হ্যাঁ আমি এই এই ধরনেরও গান করতে পারি, তো এটা মানে মানে করতাম। পরে তো মানুষ জানলো তো কাজ এলো তো এই চলছে আর কি, বাট সেই মানে নিজের মনের জিনিসটা সর্বপ্রথম মানে প্রাধান্য দিতে হবে।
1: আমাদের রাজ্যের যে সঙ্গীত জগৎ সেটাকে আপনি কিভাবে দেখেন, মানে এখানকার যে শিল্পীরা রয়েছেন সেই শিল্পীদের আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরো কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন, কি এমন ভাবে শুধু আপনার নয় প্রত্যেকের করা উচিত যাতে যারা সঙ্গীত শিল্পীরা আছেন তারা যেন আরো বহু মানুষের কাছে পৌঁছাতে পারে?
0: এটা সত্যি মানে একটু ভাবারই বিষয়, মানে অনেক ট্যালেন্ট মানে সবাই আছে, মানে অনেক ভালো গান করছে, ভালো লিখছে, ভালো সুরও করছে, মিউজিকও শুধু আমি না আমি মানে

0: ছাড়াও আরো ত্রিপুরা রাজ্যে মানে এত মানে ভালো ভালো মিউজিক প্রডিউসাররা আছে, মিক্সিং করছে, তো হচ্ছেটা কি মানে সবাই আমরা আমাদেরই একটা মানে এরিয়ার ভেতরেই আমরা আছি, মানে যেটা কলকাতা থেকে এখানে আসছে ওই জিনিসটা আমাদের গান যাতে কলকাতাতে ওই রকম
1: এক্স্যাক্টলি একেবারে তাই। হ্যাঁ,
0: তো ওই জিনিসটার জন্য বলবো যদি প্রাইভেট চ্যানেল, যেটা মানে আমি বলতে চাই সঙ্গীত বাংলা বলে একটা চ্যানেল ছিল, ছিল বলবো না এখনো আছে, বাট ওই সময় কিন্তু ওইখানের গানগুলো আমরা দেব বা জিৎ বা অঙ্কুশ, মানে টলিউডের কথা বলছি, বলিউডের তো দূরদর্শন ছিল বা বাট সেইভাবে মানে DD7 বা বাংলার যে আমরা বলি কলকাতার দূরদর্শন কলকাতা, ওইটা তেমন ভাবে সিনেমা বা এই যে হালফিলের যে মানে সিনেমা বা এগুলো তেমন ভাবে মানে জনপ্রিয় ছিল না, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু
1: আমরা প্রমোট করার একটা মাধ্যম,
0: তো সেইটা খুব দরকার আর কি আমাদের গানগুলোর, যদি এটা এটা অনেক কস্টলি হয়ে যায় বাট এটাকে এটার জন্য কেউ এগিয়ে আসতে হবে যে আমাদের গানগুলো যাতে ওইখানে বাজে, একটা স্যাটেলাইট চ্যানেল বা যে কোনো ভাবেই হোক, মানে ওই জিনিসগুলো যদি আরেকটু হয়, যেমন ফেসবুক বলুন বা ইউটিউব বলুন এটা তো আছে, বাট এর কথাও বলবো যে এই ধরনের কিছু যদি একটা হয় সেটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ বা প্রাইভেট ইনিশিয়েটিভ হয়।
1: যাই হোক, আমরা যেমন শুরু করেছি FM উজ্জয়ন্ত, যেমন ভাবে শুরু করেছে ত্রিপুরার সুর, যেখানে আপনারাই থাকবেন, অর্থাৎ আপনার মতো আমাদের রাজ্যের কলাকুশলীদের নিয়ে আমাদের এই পর্ব, এমন ভাবেই যেন আরো অনেক মাধ্যম আপনাদের জন্য আছে যেখানে আমরা আমাদের রাজ্যের ট্যালেন্টদের প্রমোট করতে পারবো আমাদের মাধ্যমের মাধ্যমে।
0: একদম একদম, আর আমি বিশেষভাবে মানে আকাশবাণী আগরতলার কথা বলতে চাই, যে কিছুদিন আগে একটা অনুষ্ঠানও করেছি ওনারা, বা আজকে আপনি মানে নিজেই যোগাযোগ করলেন, তো সেটাই যখন আমি দেখলাম যে ফেসবুকে যে মানে ওই রবিবারের মানে
1: ঠিক আজকের অতিথি পর্ব,
0: আজকের অতিথি মানুষ বাইরে থেকে দেখছে এবং পছন্দ করছে এবং বলছে, মানে মানুষ ওয়েট করছে, ওরা সব বাইরে, ওরা আমাকে তেমন ভাবে চিনে না, বাট আকাশবাণী আগরতলাকে মানে খুব ভালোবাসে, তো এর মাধ্যমে যে আমাদের গানগুলো বাইরে পৌঁছাতে মানে পারছে বা এগুলো যাচ্ছে, বিভিন্ন শিল্পী আমি আছি, তারপর প্রত্যেক রবিবারে নতুন নতুন অনেক গুণী শিল্পীরা আছে,
1: নতুন নতুন শিল্পীদের সঙ্গে পরিচয় হয়, আমরা সেখানে শুনতে পাই বেশ অনেকটা সময়, এবং সবাই আমাদের রাজ্যের আমাদের নিজস্ব গান হোক বা আমাদের নিজের শিল্পীদের নিয়ে আয়োজনটা সত্যি অনেকটা আন্তরিকতা আমাদের মধ্যে মনে হয় যে বিশাল একটা ভালো লাগার অনুভূতি। আপনার কাছে একটা বিষয় জানতে চাইব, অনেক গান আপনি করেছেন বা হয়তো আরও করবেন, সামনে অবশ্যই করবেন, কিন্তু যেগুলো করেছেন তার মধ্যে এমন কোনো গান কি রয়েছে যা আপনার নিজের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে?
0: আচ্ছা, মানে সবগুলো গানই অনেক প্রিয়, একটা গান তো আমি মানে এটা ঠিক প্রথম মানে থাকে না ফার্স্ট লাভ বলে, যেটা গানের মানে বলতে চাইলে বিরাজো বলে একটা গান আছে, আমি 2010 সালে এটা করেছিলাম, ওইটা আমি যত্ন করে নিজেই মানে একটা ছোট ল্যাপটপ ছিল ওইটাতেই বসে বসে, আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম, আর প্রত্যেকদিন সন্ধ্যায় আমার যখন কোনো কাজ ছিল না, পড়াশোনা ছেড়ে দিয়ে আমি শুধু ওইটাতে গানই বানাতাম, তো এই গানটা মানে সত্যি মনে হয় 1 মাস ধরে শুধু মানে মিউজিক বানিয়েই গেছি, ওইখানে বসেই গিটারে গান করেছি, লিখেছি, কমপ্লিট করেছি, দেন দুর্গা পুজোতে এই গানটা বেরিয়ে ছিল তখনের সময় আর কি 2010-11, তো এই গান সবগুলো গানই প্রিয়।
1: এই মুহূর্তে কি সে গানের একটা লাইন আমরা শুনতে পারি?
0: অবশ্যই, ঠিক আছে। দুরু দুরু মনে রে কোনে শুরু শুরু প্রেম কে জানে, সারি সারি তেজে সাজানো ঘুড়ি ঘুড়ি।

0: দারুণ দারুণ, ভীষণ সুন্দর। আপনার যে সঙ্গীত জীবনের সফর, সেটার শুরুটা কিভাবে হয়েছিল?
1: সেটা বলতে গেলে বলবো একদম ছোটবেলা থেকেই,
0: হুম হুম
1: মানে আমার পিসি বা আমার মানে বড় মা সবার মানে চোখেই ছিল যে ছেলেটা গলা ভালো। তো মানে মা বাবা দুজনেই বলছে না ঠিক আছে, আমার একজন দিদি খুব ভালো গান মানে করেন, মানে রবীন্দ্রসঙ্গীতে খুবই ভালো, ত্রিপুরার নাম করা শিল্পী ছিলেন, এখনো আছেন, শ্রীমতী সুমিত্রা ধর আমার দিদি হন,
0: হ্যাঁ
1: ওনার কাছেই মানে হাতে খড়ি হয়। তো এই মানে সেখান থেকে
0: থেকেই
1: মানে
0: হাত
1: গান
0: শুরু। সব
1: শুরু।
0: শেষে জানতে চাইবো আপনার কাছে এই মুহূর্তে আপনি যখন কাজ করছেন, সেখানে নতুন প্রজন্মদের থেকে ঠিক কেমন সাড়া পাচ্ছেন?
1: নতুন প্রজন্ম থেকে হ্যাঁ ভালোই সাড়া পাচ্ছি,
0: হুম
1: কারণ
0: হুম
1: এখন মানে যেগুলো কাজ করছি সবই মানে ইউথ বেসড, মানে এর মধ্যে আমি বলবো যে কিছু কিছু একদম যারা নতুনরা আসছে মানে ঠিক এর
0: মানে আপনার
1: ধরুন
0: পরামর্শটা কি থাকবে তাদের জন্য?
1: পরামর্শটা থাকবে একটু একটু ধৈর্যশীল হতে হবে, মানে এখনের জিনিসটা হচ্ছে মানে একদম
0: ইনস্ট্যান্ট
1: হ্যাঁ দাদা এখন চাই এরকমই চাই, মানে এটাই মানে এর থেকে মানে কপি হলে কপি এই জিনিসটা থেকে বেরোতে হবে, আমার
0: বেরোতে হবে,
1: ওই
0: ঠিক
1: মতনই চাই মানে এই জিনিসটা থেকে যে হ্যাঁ না তাহলে তো নতুন কিছু সৃষ্টি হবে না, আমি যদি জিৎ গাঙ্গুলির গান এক্সাক্ট কপি করে নিই বা তো এই জিনিসটা থেকে মানে আছে না, এটা বেরোতে হবে, একটু ধৈর্যশীল হতে হবে। না এই গানটা আমি শুনি আরো 3 দিন শোনার পর অনেকেই আমাকে বলেছে প্রথম এক দুবার ভাল লাগবে না, কারণ ওর মাথায় ওই মানে যে গানটার রেফারেন্স ওইটা ভাল লাগবে, তো 3 দিন পরে বলছে না দাদা এই গানটা বেশি ভাল লাগছে। তো ওই যে একটা 3 দিনের যে ধৈর্য ওইটাই মানে মানে এখনের দু একজন আমি দেখলাম মানে ওরা এই টাইমটা দিতে রাজি না, মানে এখনই আমার লাগে এটাই লাগে, তো এই জিনিসটা থেকে একটু মানে ইয়ে হতে হবে।
0: কথায় কথায় আমাদের সময় তো ফুরিয়ে আসছে, কিন্তু শেষ করব আপনার সুর দিয়ে। আপনি সুরে সুরে কি শোনাতে চাইবেন আপনার শ্রোতাদের যারা এই মুহূর্তে আপনাকে শুনছেন?
1: আচ্ছা বিশেষ মানে এরকম বিশেষ ভাবে বলবো যে আকাশবাণী আগরতলার সঙ্গে থাকুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে মানে এত সুন্দর একটা সময়ে মানে আপনি যোগাযোগ করেছেন বা আপনার সাথে কথা বলছি বা নিজের এই খেয়ালগুলো বলতে পারছি। আর গান বললে আমি আমার একটা হিন্দি গান শোনাই,
0: একদম
1: এটা তো হিন্দি গান ছিল, সেটা আমি

0: সময়।
1: অসাধারণ অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। আপনার কণ্ঠের সুরে, আপনার গানের মধ্য দিয়ে শ্রোতাদের মন আরও সমৃদ্ধ হোক, আপনার সঙ্গীতের সফর আরও সুন্দর হোক, এই শুভ

0: কামনা রইল।
1: একদম, আপনাকে
0: আশা করি
1: অসংখ্য
0: আগামী দিনে
1: ধন্যবাদ।
0: আপনার গান আমাদের আরো বেশি মুগ্ধ করবে, এবং আমরা অপেক্ষায় রয়েছি এই মুহূর্তে আপনি যে অ্যালবামটি নিয়ে কাজ করছেন তা শোনার। ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য এবং আপনার পুরো টিমের জন্য।
1: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার পুজো খুব ভালো কাটুক,
0: একদম
1: আর আকাশ করতে লাগে, অসংখ্য ধন্যবাদ।
0: একদম, অসংখ্য ধন্যবাদ, পুজো আপনারও খুব ভীষণ ভালো কাটুক। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা শুনেছেন ত্রিপুরার সুর, এই পর্বটি শুনেছেন আমাদের এই রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী তাপস ধর, যার কাছ থেকে এই অল্পখানি সময় আমরা চেষ্টা করেছি তার সঙ্গীত জীবনের সফরটাকে সংক্ষেপে আমরাও যেন একটু অনুভব করতে পারি, এবং অবশ্যই সুরে সুরে। আপনাদেরকেও কৃতজ্ঞতা যে আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আর সময়ের সাথে সাথেই আজকের এই ত্রিপুরা সুর এর বিশেষ পর্ব এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি, তবে এই মুহূর্তে আপনারা শুনবেন ককবরক অনুষ্ঠান। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমানো রোগী অসেবনাহার নাই যত নখা কাহামিয়া ভারত নংতাইনি নিন্নকুনি বড় রং নিশা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাংয়াও চুবা মুরু বই দং ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনা নিশামু খলাই জাগি দং ক্যাম্প সা খামনগো তাই নক নক চিনি বদলনি বড় রখাঙ্গি দং নি নিন্নকুন চুগুই দং খে তিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি ডট এন এইচ এ ডট গভ ডট ইন ও ওয়েবসাইট বিশিংতি এবার আয়ুষ্মান আয়ুষ্মান কার্ড নামে মাননাই সা কাহাম না রুগনা যতনি মানথাই আয়ুষ্মান উঙ্কুম যতনি নুকুম তৈব কাহামকে সিনানি বাকি টোল ফ্রি হেল্পলাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দিই।

0: আকাশবাণী আগরতলা, ককটমা পরি ও শিল্পীদেব বর্মা, তিনি ককটমা ভূভাগ রক্ষা মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী, তিনি চেন্নাইনি আইআইটি মাদ্রাজ যোগালিজাক মেল কাইসাও তামিলনাডু গনাঙ্গী চিথাম সাইডাজাক রাংনি গবং মা হামক্রে গনাং তাংবুতাংনো চেঙি রেখাতাই কোনালা কাইখ্যা মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী নবরাত্রি নরগী হা কতনি লুকুরগ্ন খাকা হামিয়া ফারকা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিকশাল সাকা আচুগ্রাম এবারেংনি স্লাই যতনি নাংকুকমানি বাবা ইংখা সামনি বিসিংক্রী লুকুরগ্নি খাম মান্নানি ত্রিপুরাতে হায়দ্রাবাদ বিশিং রঞ্জিত ট্রফি নি সালবরী নি থংমুং তিনি নিশিমি চ্যাংখা তাবুক পক্তমা শুক্রবৈ মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী, তিনি চেন্নাইনি আইআইটি মাদ্রাজ যোগালিজাক মেল কাশ্যাও তামিলনাডু গনাঙ্গী চিথাম সাইরাজাক রাংনি গবং মা হামক্রাই গনাং তাংবুতাংনো চেঙ্গি রেখা তাই কুনালা কাইখ্যা অ তাংবুতাংনি বিশিংও তঙ্গ লাহারতে রেল রেকামুং তিখলা বেখ্রেব পেট্রোলিয়াম তাই সৈসিমুংনি আমজকমুং তাংবুতাংরংনি বিশিং তঙ্গ থাম সাই স্নিরারজাক রাংনি বসং লাহার কতনি সামুং চেন্নাই তৈখলা কামরাজ তৈখলা তাই বিও চিদাম্বরানা তৈখলানি সাক্ষার মুং তাই অমৃত ভারত স্টেশন তাংবতাংনি বিশিং রেল স্টেশন নংনি হামক্রাই আরও মন্ত্রীবক্রক মোচাং মোদী তামিলনাডু ও চিথামসাইরাজাক রাংনি তাংবুতাং চেংমানো লাইবুমানি কাইশ জরাহানি শাখা ব শাখা ও সামুরক লাইসুমানি হামক্রাই স্নামখরতাই বানিয়ানো ফানগনাং ক্লাইতি সাওয়ানো তাই শিখলা রংনি বাকি সামুনি শেপ স্নামানো
1: সশক্ত বনাকর ভারত কো সশক্ত বনানা হিসেবে কেন্দ্র সরকার তামিলনাড়ু জেসে রাজ্য মে ম্যানুফ্যাকচারিং কো প্রমোট কর রহি তামিলনাড়ু কা ম্যানুফ্যাকচারিং সেক্টর ইহাকে লঘু উদ্যোগ ইনমে কাম করনে ওয়ালে হর ব্যক্তি পর হর ভারতবাসী কো গর্ব হ্যাঁ আজ কেন্দ্র সরকার কে অভিযান চাহে ও মেক ইন ইন্ডিয়া হো ইয়া ভোকাল ফর লোকাল ও তামিলনাড়ু কো ভি লাভ পৌঁছা রহে হ্যাঁ
0: মোচাং মোদী আইআইটি মাদ্রাজ তংনাই সুদা গোপাল কৃষ্ণন ব্রেইন সেন্টার নব বসংনি বাকি ইয়াফারি রেখা ফুঙ্গ মোচাং মোদী ব্রী সাই চুকুরা রাজাক রাং সবাই তাংজাক চেন্নাই মেট্রো রেল তাংবুতাংনি উলনি রেমনি পোনামাল্লি বাদাপালানি বেদেকনো চেঙি রেখা মন্ত্রীবক্রক মোচাং মোদী তাই মন্ত্রী অকরা সি জোসেফ বিজয় কথালাই অকতা কচাল মেট্রো সেপসাপনো চেঙি রেখা মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী নবরাত্রি নরগী হা কতনি লুকুরগ্ন খাকা হামিয়া ফারকা সোশ্যাল মিডিয়া তাই কক মুংকাইশে ও মন্ত্রীবর্গ খাকা মনি কক শাখা আমা জগদম্বানি রোয়াই যতনি বাকি তংথক তংকচাং হামারিতে শাখা হাম তবুয়ান অতের বসং থানসা তংনানি খাতুং মুং তাই হা কতনি হামক্রাইনি সিনামন তাই বক্রাক খেলাইতে সাবান মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী লুক হামক্রাইনি বিশংতি দেশনি হামক্রাই ও লামানো নাহারি লুকু লাংমা ও বিশিনি চিবা কাকা লুক হামক্রাইতেই তংমুং কাহাম ও নাহার মুং সকাঙ্গ তনি বিশিনী সাই ব্রী চিসিনি বিশিং বিকশিত বার সামৈতে সানাই ন নাহারি থাকফ্লাই আখে সামংখ্লাই তঙ্গ হাফাং খবজা খামক্রাইতাই হদফানি বিশিংতে বরক নিলংমা ও সা কাহামতে বেমার করিখে তংনানি লজি মুং অংখা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তিনি নাংকুকমণি চফলাই আখে নুকজাগানো ভাইখে আয়ুষ্মান ভারত জন যোজনানি বিশিংতে ও ওয়ানসুক মুং বাইথাঙ্গ খ্লাইনানি লজি মুং নাহার জাখা
2: বরং রং নি লংমানি নাংকুকমানি সম্পদ রাংনি বাকি যেতে কে নুখুং

0: 공사부 사크미세 만자동이 어떠이 아부는 아하리노 겐더 쇼르카 쟁이리카 아이슈만 바르 몬트리 버크로 존어 아르고 주주나 에바 PMJAY 어땅 부땅니 비싱 세브만의 누쿵로 비시 부룽 랑바 라세이 조라 하스파탈로 버팅의 삭 나이작나니 세브만은 쇼르카타이 몽티세자 쇼르카 파타드니 하스파탈로 카자그랑 어 땅부땅니 비싱디 르자고 아부노 카레이 오모르비 시니치 에바 비니 카방 오모니 루크로기 바게이 보 아이슈만 바롯 땅바탕 노 사큰 셉사 동오 아이슈만 바롯 카함 사캄 나이마탕 타이 조토니 바게이 사 함니 카이샤 낭무니 야프리 아이슈만 바롯 노쿤 카함 하코토르 카함 콕토마 코토르니 슈론존 쿤노 조드리 아카슈만이 아구토라
1: Hastefa Indochina Redina Loshaka, Tongmung Sramtani Nankokma Berem Niring Taijoto Fashinti, Ham Grebus Kang Acherongi Bishing, Hukumuni Nankokma Fortani Shamung Klayana, Tini Shibai Jola Jelani, Jombu Jolani Deb Joran Boyragi Kamiwo, Koktum Hukumunai Kongi Choba Chobai, Tai Sri Gorango Shebas from Nilua Jima Bai Bidda Mundir, Remchini Ring Nogo Shongsaza Kukmu Panda Taijona Jati, Baul Terno Chengiru Frubo O Kok Shaka, Hastefa Jorano Doki, Kashep Tongmungo, Shak Sham Logi Tonani, Loi Sramtani, Serenai Rogno Kobo. Panda O by Tangi, Naimutangi Funuk Mung Hukumu Mel, Tai Jonajati Bowl, Rosamne Rogni the Chapmung, Akorogromiti Shazaka, Panda O Kubuni Bishing Manzaka, Jonajati Hamkrai Montri, because the Burma Shibajola Jilla Purishotni Casco, Okra Supriya, Das Dotto, Akoshong. Montriogra Professor Dr. Manisha Saka, Hemophilia A. Bemar by Manjak, Rogno, Kaham Shakhamni Shebrana Bagi Hapang, Kathonja, Hapang Rang Nayawi, O Shakhamni Shebrawanu, Tini. আগরতলানি নার্সিং কলেজ তাই আইজিএম কমপ্লেক্স লোয়া জিজাক মেল কাশে ও অকক শাখা মঞ্জুয়করা শাখা হাসতে ও তাবু জতে খড়ক চুকু চিসনি হিমোফিলিয়া এ তাই খড়ক চি থাম হিমোফিলিয়া বি বাই মাঞ্জাক টঙ্গ ও বেমারি ডগ্ন শাখামনি শেব্রনা বাগে হাসতে হাপাং বিশি ও রাং বানিসিমি দক রজাক সবাই টঙ্গ আইজিএম হাসপাতাল ও শেবসাপনি নোডাল সেন্টার ক্লাই তনজাখা মেল ও কুমনী বিশিং মাঞ্জাখা শাখাহাম সচিব কিরণ গীতে তাই শাখাহাম দা গিফাং ডক্টর দেবশ্রী দেববর্মা হুকবা মন্ত্রী রতনলাল না তিনি খুয়াইতে কল্যাণপুর কবাংমা তাংবতাংন চেঙ্গি রেখাতে কুনালা কাইখা খুয়াই অফিস তিলাব হুকবা তাই বাক তাই হা খাতি মংনাই খুঁ দাগি ফাংয়াকচুনি খুকনি তাংনক তাই বৃন্দাবন ঘাট ও কামিনী হাতি কাইসান চেঙ্গি রেখা কল্যাণপুর কাইচি চার মার্কেট স্টল হুকবা হামক্রে আমজক মুং তাই ফুরংমা কেন্দ্র চেঙ্গি রুই হুকবা মার্কেটনি স্টল কাইসানী কুনালা কাইখা মোচাংনাথ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খানাই তংবায়ো আকাশবাণী নিকক তোমানি আপডেট মানা বগে লগ ইন খাই দি www.newsonair.com তাই নিউজ অন এয়ার এপস ফলো খাই দিয়ে হদানি আওয়াইলাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এ আই আর নিউজ অ্যালার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার এ আই আর আপনার কারিবা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকক তোমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা আছুগ্রাম এবার রং ইসলাই যতনি নাংকুকমানী বাবাই এংখা সামনি বিশিংতি লুকুরগ্নি খামান্নানি তিনি আগরতলানি নার্সিং কলেজ তাই এ জিডিসি কমপ্লেক্স ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশনী শাকথারমা বাই যোগালি জাগরি চুম্বাকমা মেলো মন্ত্রী অকরা অকক শাখা মন্ত্রী অকরা শাখার প্রশাসনী পজা পালাইমানি লগি লগি হাবাংনি জোদা জোদা হামগ্রাই গনাং সামনি শেপসাপ লুকুরগ্নি থানি মানধুগরানি বাগৈ টি সি এস অফিসারং নাংমানি সামং টংনা নাঙানো মেইলো কুবুনি বিশিং মাঞ্জাখা টি সি এস অফিসার এসোসিয়েশন ইন টাংরা অসীম সাহা শাখা হামদা গেফাং ডক্টর দেবশ্রী দেববর্মা আইজিএম হাসপাতাল সুপার ডক্টর নির্মল সরকার আকশং শিলচর আর্মি রিক্রুটিং অফিস নাইকলমা বাই তাই আগরতলানি অসামরিক প্রশাসন তাই সেঙ্কড়াক বাহিনী গবাংমা ইউনিট নি চোবা চোবাই বুসকাং শাল চিথামনি সিমি শাল চিসনি অক্টোবর জলা আগরতলানি বাদরঘাট টংনাই দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স ও অগ্নিবীর থংলামনি রেলি অঙ্গানো ও বিশিব ও সামঙ্গ তেলাংনা বাগে খড়ক ব্রিশাই চাড়া চারচিবানি মুং তিসা জাখা শালথং ত্রিপুরা জেলা কেরং চুবাচু তংসংনি শাকথারমা বাই তাই সদর মহকুমা কমিটিনি চুবাচু বাই তিনি আগরতলানি জেলা তাই দায়রা দরমানকনি কনফারেন্স হল সর্বে ভবন্তু সুকিনাহ মুঙ্গি কেরংনি শাখা হজাক মুং শিবির অংখা বারথাপংনি নাইমুথাং ককচংলাইনকনি বিশিং খবজাক এনসিসি ডিরেক্টর জেনারেলনি নাইকলমা বাই তাই এনসিসি নি তের ও ব্যাটেলিয়ানি লোয়াজিমা বাই তিনি নরসিংগনি আই আই টি এ বীর বিক্রম একতা ক্যাম্প 2026 পাইখা আগরতলানী শহীদ ভগৎ সিং শিকলা টংথাই।

0: নগ সালসা অক্টোবর নিশিমি শালনি চিনি অক্টোবর জোড়া সংসার জাক ও কেম হাকতনি জোদা জোদা হাস্তে তাই আমচাইনি খড়ক ব্রিডা এনসিসি ক্যাডেট মানজাখা তিনি পাইথাকি পান্ডাও নারওয়াই অকরা অঙ্গি মানজাখা কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন ত্রিপুরাতে হায়দ্রাবাদ নি বিশিং রঞ্জিত ট্রফি নি শালবুড়ি থংমুং তিনি নিশিমি চ্যাংকা হায়দ্রাবাদ নি জিম খানা থংখলাও টস কপ্লাইঙ্গি ব্যাট খেলাইনা নংখরে হাস্তে বদল পুইলা ইনিংস যত উইকেট কমাওই সারা থামচি ব্রি রান খেলাইখ্যা সকাং থা নংখরি বিক্রম কুমার দাস বাচি রান খেলাইখ্যা কিফুলি স্বাগতিক হায়দ্রাবাদ নি পুইলা ইনিংস নি পাইথাক থংমুঙ ব্রি উইকেট কমাওই সারা নি চিশা রান খেলাইখ্যা ত্রিপুরা নি সন্দীপ সরকার ব্রিচি ব্রি রানো কাইব্রি উইকেট মানখা বসকাং দামনি চিব্রিও নখা কিসা চুমি কবলজাক তঙ্গনে হাস্তে নি যত জেলাও কিসানি সিমি কচার মজানে ওয়াতই ওয়াইমান হনি নবরতে বানাইকুনি বহাকতে সাজাখা খনা শালনি তুমি তঙ্গানো সাকাও থামচি থাম ডিগ্রি তাই খামাও নৈচিব্রি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ও তিনি শালনি তুমি তংমানী সাকাও থামচি থাম দশমিক নই ডিগ্রি তাই খামাও নৈচিব্রি দশমিক লক ডিগ্রি সেলসিয়াস পাইথাগ ককটুমা বারক তেসা পরিফির মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী তিনি চেন্নাই নি আইআইটি মাদ্রাজ যোগালি যাক মেলো কাইসাও তামিলনাডু গনাঙ্গি চিথাম সাইডজাক রাঙ্গি বক গবং মাহামক্রাই গনাং তাংবুতং নো চেঙ্গি রেখাতাই কোনালা গাইখা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী নবরাত্রি নরগি হাকতনি লোকরগ্ন খাকা হামিয়া ফারকা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিকশাল সাকা আছুক্রম এবার রং নিশলাই যতনি নাঙ্কমানি বাবা ইংখা সামনি বিশংতি লোকরগনি খামান্নানি ত্রিপুরাতে হায়দ্রাবাদ নি বিশিং রঞ্জিত ট্রফি নি শালব্রী নি থংমুং তিনি নিশিমি চেঙ্খা ককটমা তিন বগে অরণ পাইখ্যা উনি ককটমা আওয়াইঙ্গান খনাফুং দামসনি সতি ব্রিচি ও
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান, ক্যাম্পে হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার, আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ। 2

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুতে প্রায় 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজ্যপাল বলেছেন, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা আগামী প্রজন্মের মধ্যে মূল্যবোধের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুখ্যমন্ত্রী বলেছেন, হিমোফিলিয়া এ রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকেই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর আইআইটি মাদ্রাজে আয়োজিত এক অনুষ্ঠানে তামিলনাড়ু জুড়ে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সড়ক ও রেল পরিবহন, বন্দর পরিকাঠামো, পেট্রোলিয়াম এবং বৈজ্ঞানিক পরিষেবা। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় মহাসড়কের কাজ, চেন্নাই বন্দর, কামারাজার বন্দর এবং ভিও চিদাম্বরানার বন্দরের উদ্যোগ এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে রেল স্টেশনগুলির উন্নয়ন। সমাবেশে প্রধানমন্ত্রী মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই উদ্যোগগুলো যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে, শিল্প ও বাণিজ্যকে শক্তিশালী করবে এবং রাজ্যের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
2: हमें हमारे राज्यों को सशक्त बनाकर भारत को सशक्त बनाना है। इसलिए केंद्र सरकार तमिलनाडु जैसे राज्यों में मैन्युफैक्चरिंग को प्रमोट कर रही है। तमिलनाडु का मैन्युफैक्चरिंग सेक्टर, यहाँ के लघु उद्योग, इनमें काम करने वाले हर व्यक्ति पर, हर भारतवासी को गर्व है। और आज केंद्र सरकार के अभियान, चाहे वो मेक इन इंडिया हो या वोकल,

0: फॉर लोकल, वो तमिलनाडु को भी लाभ पहुंचा रहे हैं।
1: শ্রী মোদী আইআইটি মাদ্রাজে অবস্থিত সুধা গোপাল কৃষ্ণন ব্রেইন সেন্টারটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। সকালে শ্রী মোদী প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয় যৌথভাবে নতুন মেট্রো পরিষেবার সূচনা করেন। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু বলেছেন, চরিত্র গঠন, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা এবং সামগ্রিক বিকাশ আগামী প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সিপাহীজলা জেলার জম্পুই জেলার দেবচরণ বৈরাগী পাড়ায় তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তা এবং শ্রী গৌরাঙ্গ সেবাশ্রমের উদ্যোগে গৌরাঙ্গ বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী বাউল উৎসবের উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজ্যপাল সময়ের মূল্য দেওয়া, কঠিন পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার অভ্যাস গঠন করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, সিপাহী জেলার জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ। শিলচর আর্মি রিক্রুটিং অফিসের তত্ত্বাবধানে এবং আগরতলার অসামরিক প্রশাসন এবং সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সহায়তায় আগামী 13-17 অক্টোবর পর্যন্ত আগরতলা বাধারঘাটস্থিত দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে অগ্নিবীর নিয়োগ সমাবেশ অনুষ্ঠিত হবে। এবছর এই নিয়োগ প্রক্রিয়ায় 4,885 জন প্রার্থী নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে মোট 1,203 জন প্রার্থী নিয়োগ সমাবেশে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। 5 দিনব্যাপী এই নিয়োগ সমাবেশে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হবে। এই নিয়োগ সমাবেশে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগরতলার অসামরিক প্রশাসন এবং রেড শিল্ড ডিভিশনের সেনা জওয়ানদের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পদমর্যাদা বা শিক্ষাগত যোগ্যতার চেয়ে গুরুত্বপূর্ণ হল কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা। আজ আগরতলা নার্সিং কলেজ ও এজিডিসি কমপ্লেক্সে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে টিসিএস অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইজিএম হাসপাতাল এবং ডেন্টাল কলেজের সাফাই কর্মী এবং নিরাপত্তা কর্মীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম সাহা, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা, আইজিএম হাসপাতালের সুপার ডাক্তার নির্মল সরকার প্রমুখ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ খোয়াই এবং কল্যাণপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খোয়াই অফিস টিলায় কৃষি এবং উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপ অধিকর্তার 2টি কার্যালয় এবং বৃন্দাবন ঘাটে একটি গ্রামীণ বাজারের উদ্বোধন করেন তিনি। কল্যাণপুরে 18টি মার্কেট স্টল, কৃষি উন্নয়ন গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন সহ একটি কৃষি মার্কেট স্টলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শ্রী নাথ। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন এনসিসি ডিরেক্টরেট জেনারেলের তত্ত্বাবধানে এবং এনসিসির 13 ব্যাটালিয়নের উদ্যোগে আজ নরসিংগড়ের টিআইটিতে বীর বিক্রম একতা ক্যাম্প 2026 শেষ হয়েছে। আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে গত 1 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পে দেশের বিভিন্ন রাজ্য ও অঞ্চল থেকে 400 জন এনসিসি ক্যাডেট অংশ নিয়েছেন। আজ সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, হিমোফিলিয়া এ আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা প্রদান করবে। আজ আগরতলা নার্সিং কলেজ এবং আইজিএম কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে 97 জন হিমোফিলিয়া এ এবং 13 জন হিমোফিলিয়া বি আক্রান্ত রোগী নথিভুক্ত রয়েছেন। এই রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার বছরে প্রায় 5-6 কোটি টাকা ব্যয় করেছে। আইজিএম হাসপাতালকে একটি পরিষেবার নোডাল কেন্দ্র হিসেবে রাখা হয়েছে। অনুষ্ঠানের প্রতীকীভাবে মুখ্যমন্ত্রী নিজ হাতে এক হিমোফিলিয়া এ আক্রান্ত রোগীকে এমএসি জুমাব ইঞ্জেকশন প্রয়োগ করে এই চিকিৎসা পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার মাধ্যমে দেশ সেবা এই মন্ত্রকে পথ পাথেয় করে জনজীবনে 25 বছর পূর্ণ করছেন। জনসেবা এবং সুশাসনের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় সার্বিক সুস্বাস্থ্য এবং সুস্থতা নিশ্চিত করার উদ্যোগ আয়ুষ্মান ভারত প্রধান।

0: প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আজকের বিশেষ ধারাবাহিকে তুলে ধরব কিভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
1: সুস্বাস্থ্যই মানুষের জীবনের অন্যতম সম্পদ। আর্থিক কারণে যাতে কোনো পরিবারকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে না হয় সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJAY। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্য সুরক্ষার সুবিধা পেতে পারে। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে নির্ধারিত চিকিৎসার খরচ এই প্রকল্পের আওতায় বহন করা হয়। এছাড়া 70 বছর ও তার বেশি বয়সের সমস্ত প্রবীণ নাগরিকের জন্যও আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রয়েছে আয় নির্বিশেষে নির্ধারিত নিয়ম অনুযায়ী। আয়ুষ্মান ভারত সুস্বাস্থ্য সুরক্ষা ও সবার জন্য উন্নত চিকিৎসার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আয়ুষ্মান ভারত সুস্থ পরিবার সুস্থ দেশ। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন মা জগদম্বার আশীর্বাদ সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনবে। এই উৎসব জাতীয় ঐক্যের চেতনা এবং দেশের অগ্রগতি সংকল্পকে আরও দৃঢ় করবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। সারা দেশে 100টি জেলায় কৃষিকে শক্তিশালী করার লক্ষ্যে গত বছর এই দিনে প্রকল্পটি চালু করা হয়েছিল। জেলাভিত্তিক কৃষি চাহিদা মেটাতে এই প্রকল্পটি 11টি মন্ত্রক এবং বিভাগের 36টি কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি রাজ্য প্রকল্প এবং বেসরকারি খাতের অংশগ্রহণকে একত্রিত করেছে। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস আজ 29 জেলার জগন্নাথপুর চা বাগান এলাকায় লায়ন্স এবং লিও ক্লাবের উদ্যোগে দুর্গোৎসবকে সামনে রেখে হাট বাজার কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে এলাকার আর্থিকভাবে অসচ্ছল নারী পুরুষদের পছন্দের সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। পশ্চিম ত্রিপুরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং সদর মহকুমা আইনি পরিষেবা কমিটির সহায়তায় আজ আগরতলা জেলা ও দায়রা আদালত ভবনের কনফারেন্স হলে সর্বে ভবন্তু সুখী নও শীর্ষক এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। পশ্চিম জেলার জেলা ও দায়রা বিচারক আশুতোষ পাণ্ডে বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল আসন্ন দুর্গোৎসবে অতিরিক্ত শব্দ নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেক ক্লাব কর্তৃপক্ষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়া। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফি 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। হায়দ্রাবাদের জিমখানা মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 134 রান করে। ওপেনার বিক্রম কুমার দাস 50 রান করেন। জবাবে স্বাগতিক হায়দ্রাবাদ প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 4 উইকেট হারিয়ে 121 রান তুলে নেয়। ত্রিপুরার সন্দীপ সরকার 44 রানে 4টি উইকেট পান। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় হাজরা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুতে প্রায় 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজ্যপাল বলেছেন, মূল্যবোধভিত্তিক শিক্ষা আগামী প্রজন্মের মধ্যে মূল্যবোধের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুখ্যমন্ত্রী বলেছেন, হিমোফিলিয়া এ রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফি 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি FM উজ্জয়ন্তের সান্ধ্যকালীন অনুষ্ঠানের এই মুহূর্ত, এই পর্বে, যার নাম এই সময়ের গান। দিনের ব্যস্ততা, কাজের চাপ আর জীবনের নানা ওঠা পড়ার মাঝে একটু গানের আশ্রয় নিতে রাজ আবারও আমরা প্রত্যেকেই, অর্থাৎ আমি আর আপনি, আমরা হাজির হয়েছে এই মুহূর্তে আপনাদের প্রিয়

যার নাম এই সময়ের গান। আমি অন্তরা রয়েছি, আর আগামী কিছুটা সময় আমরা কাটাবো সুরের সঙ্গে, অনুভূতির সঙ্গে, আর এমন কিছু গানের সঙ্গে যে গানগুলো কখনো আমাদের মুখে হাসি ফোটায়, কখনো বা নিঃশব্দে মন ছুঁয়ে যায়। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব, এই সময়ের গানে একেবারে নূতন ছায়াছবির এই গান, যে ছায়াছবিটির অভিনয়ে রয়েছেন ইমরান হাশমির এবং জেনেলিয়া ডিসোজা। আর এই গানটি চেহারা হাসিন তেরা, এই মুহূর্তে আপনাদের জন্য।

সত্যি কিছু মানুষের মুখের সৌন্দর্য শুধু চোখে ধরা পড়ে না, মনের মধ্যেও একটা আলাদা অনুভূতি তৈরি করে। আর যখন সেই অনুভূতির সঙ্গে সুর মিশে যায়, তখন গান হয়ে ওঠে আরও বেশি সুন্দর, আরও বেশি আপন। গান তো আসলে মনেরই আয়না, কখনো ভালো লাগার, কখনো ভালোবাসার, আবার কখনো কিছু না বলা অনুভূতির। আরে, ভালো লাগার রেশ ধরে এবার শোনাবো আরও একটি সুন্দর গান। শুনতে থাকুন এই সময়ের গান।

আচ্ছা, বোধ হয় এমনই হয় যেখানে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতেও একজন বিশেষ মানুষের উপস্থিতি অনুভব করা যায়। কখনো সে জুড়ে থাকে হাসিতে, কখনো অভিমানে, আবার কখনো আমাদের প্রতিটি ভাবনায়। আর সেই ভালো লাগা, সেই মিষ্টি অনুভূতির গল্প নিয়েই এবার শোনাবো আপনাদের আমার সব কিছুতেই তুই। গানটি শুনুন, আর মনের কাছের মানুষটির কথা যদি মনে পড়ে তবে সে অনুভূতিটুকু আজ গানের সঙ্গেই ভাগ করে নিন।

ভালোবাসার মানুষটা জীবনে এমনভাবেই যদি জড়িয়ে থাকে যে তার উপস্থিতি ছাড়া যেন অনেক কিছুই অসম্পূর্ণ মনে হয়। কিছু মানুষ আমাদের জীবনের একটা অংশ নয়, বরং জীবনের প্রতিটি অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকে, আর সেই সুন্দর অনুভূতির রেশ ধরেই এবার এগিয়ে যাব পরের গানের দিকে। আর এই গানটি এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্য।

এবার শুভশ্রীর রসায়ন আর তার সঙ্গে এমন মিষ্টি একটা প্রেমের গান, সত্যিই কিছু কিছু জুটি পর্দায় ফিরলে পুরনো স্মৃতিরাও যেন নতুন করে বেঁচে ওঠে। আর এইমাত্র আমরা শুনলাম তোর শুধু তোর, দেব শুভশ্রী গাঙ্গুলি অভিনীত আসন্ন বাংলা ছবি দেশু 7 থেকে গানটি ছিল। গানটিতে কণ্ঠ দিয়েছেন রূপক তিওয়ারি, সুর করেছেন সেভি আর গানের কথায় রয়েছেন বারিশ। ভালোবাসা বোধ হয় এমনই, হাজারটা মানুষের ভিড়েও মনটা শুধু একজনকে খুঁজে, আর সেই মানুষটাকে যদি বলতে হয় আমি তোর শুধু তোর, তাহলে এর চেয়ে সুন্দর প্রকাশ আর কি হতে পারে।

আর মাত্র কয়েকদিন হাতের মুঠোয় রয়েছে আমাদের, তারপরে কিন্তু দুর্গাপুজো, আর এই শারদীয়োৎসব আসবে, আর নতুন বাংলা গান আমরা পাবো না তা কী করে হয়। আর এই পুজোতে ফাটাফাটি একটা দারুণ গান চলে এসেছে, যে গানটিতে সুর দিয়েছেন রাজ বর্মন এবং অরুণিতা কাঞ্জিলাল। আর সে গানটি এই মুহূর্তে আপনাদের সকলের জন্য শুনুন।

পুজো আসছে, আর তাতে বাংলা প্রেমের গান থাকবে না তা কি করে হয়? তাই এবারের পুজোয় শুনুন নতুন একটি বাংলা প্রেমের গান, মিষ্টি প্রেমের গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন অনুপম রায়, আমাদের প্রত্যেকেরই প্রিয় একজন শিল্পী। তার মিউজিকে রয়েছেন নীলাঞ্জন ঘোষ, গানের কথা লিখেছেন সৈকত চট্টোপাধ্যায় এবং নীলাঞ্জন মণ্ডল, আর অবশ্যই একটি মিষ্টি প্রেমের গান এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একমাত্র FM উজ্জয়ন্ততে।

সাথে সাথে আমাদেরও এই পর্ব শেষ করতে হবে। এই ছিল আজকের মতো আমাদের এই সময়ের গান অনুষ্ঠানের পথ চলা, গানের সুরে কথায় আর ভালো লাগায় আপনাদের সঙ্গে কাটানো এই সময়টুকু আমার কাছেও ভীষণ ভীষণ স্পেশাল। আশা করি আজকের এই গানগুলো আপনাদের মনে একটু হলেও ভালো লাগার রং ছড়িয়ে দিয়েছে। আবারও ফিরে আসব নতুন কিছু গান, নতুন কিছু অনুভূতি নিয়ে। তবে অনুষ্ঠান শেষ করব এই গানটি দিয়ে, গানটি শুনুন, তাও নতুন গান। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ততক্ষণ এনজয় করুন এই গানটি।

এই মুহূর্তে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর আইআইটি মাদ্রাজে আয়োজিত এক অনুষ্ঠানে তামিলনাড়ু জুড়ে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, চরিত্র গঠন, মূল্যবোধ, ভিত্তিক শিক্ষা ও সামগ্রিক

বিকাশ আগামী প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সিপাহীজলা জেলার জম্পুই জেলার দেবচরণ বৈরাগী পাড়ায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী বাউল উৎসবের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। শিলচর আর্মি রিক্রুটিং অফিসের তত্ত্বাবধানে এবং আগরতলার অসামরিক প্রশাসন ও সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সহযোগিতায় আগামী 13 থেকে 17 অক্টোবর পর্যন্ত আগরতলার বাধারঘাট স্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে অগ্নিবীর নিয়োগ সমাবেশ অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পদমর্যাদা বা শিক্ষাগত যোগ্যতার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা। আজ আগরতলার নার্সিং কলেজ ও এজিডিসি কমপ্লেক্সে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ খোয়াই এবং কল্যাণপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খোয়াই অফিসটিরায় কৃষি এবং উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপ অধিকর্তার দুটি কার্যালয় এবং বৃন্দাবন ঘাটে একটি গ্রামীণ বাজারের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, হিমোফিলিয়া এ আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা প্রদান করবে। আজ আগরতলার নার্সিং কলেজ ও আইজিএম কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, মা জগদম্বার আশীর্বাদ সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ এক বছর পূর্ণ করেছে। সারা দেশে 100টি জেলায় কৃষিকে শক্তিশালী করার লক্ষ্যে গত বছর এই দিনে প্রকল্পটি চালু করা হয়েছিল। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। হায়দ্রাবাদের জিমখানা মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 134 রান করে ওপেনার বিক্রম কুমার দাস 50 রান করে। আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন এফএম সংবাদ শিরোনাম।

আমাদের জেনজিদের প্রতিদিন অনুভব করা উচিত, কিন্তু বা তারা অনুভব করেও কিন্তু কাউকে বলে না। আর এফএম উজ্জয়ন্তের এই যে নূতন একটি সেগমেন্ট বা একটি পর্ব স্লে টাইম, শুধুমাত্র আমাদের জেনজিদের জন্য এই অনুষ্ঠান। আচ্ছা, স্লে মানে কি? আগে শব্দটার অর্থ আমি যদি আপনাদের কাছে জানতে চাই, তাহলে এই উত্তরটা কারা বলতে পারবে? স্লে শুধুই কি স্টাইলিশ আউটফিট বা পারফেক্ট সেলফি কিংবা ট্রেন্ডিং রিল নয়? এটা হচ্ছে নিজের মতো করে বাঁচা, নিজের কনফিডেন্সে এগিয়ে যাওয়া, আর অন্যের মতো হওয়ার চেষ্টা না করে নিজের পরিচয় তৈরি করাটাও কিন্তু একরকম স্লে।

অনুষ্ঠানটি আমাদের জেন জিদের জন্য। আর এই মুহূর্তে সবাই রেডি তো? কারণ এখন থেকে আগামী কিছুক্ষণ সময় আমরা একটু অন্যরকম মুডে থাকব। থাকবে পছন্দের গান, একটু মজা, কিছু কথা যেগুলো হয়তো

আজকের জেন জি, যাদের হাতে স্মার্টফোন, মাথায় হাজারটা ড্রিম, প্লে লিস্টে হাজার রকম গান আর মনে অনেক না বলা কথা, একদিকে ক্যারিয়ারের প্রেশার, অন্যদিকে রিলেশনশিপের কনফিউশন, কখনো বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এন্ডলেস গসিপ, আবার কখনো হাজারটা নোটিফিকেশনের মাঝেও একা লাগা। কিন্তু একটা কথা মনে রাখবে, সবসময় কুল দেখানোর দরকার নেই, সবসময় স্ট্রং থাকারও দরকার নেই। কখনো যদি মন খারাপ হয় সেটাও ওকে, নর্মাল। আজকের এই পর্বটি শুধু গান শোনার জন্য নয়, নিজেদের একটু নতুন করে চেনার জন্য। সো আমাদের জেনজিরা, ভলিউম বাড়িয়ে দাও আর মুড সেট করে নাও, আর এই গানটি এই মুহূর্তে শুধু তোমাদের জন্য।

নোটিফিকেশন চেক, তারপর ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ, লাইক, কমেন্টস, কখন যে নিজের জীবনে চেয়ে অন্যের জীবন দেখতে বেশি সময় চলে যায় বুঝতেই পারি না। কারো সুন্দর ট্রাভেল ফটো দেখে মনে হয় আমার জীবনটা এত বোরিং কেন কেন, কারো সাকসেস দেখে মনে হয় আমি এখনও কিছুই করতে পারলাম না, আবার কারো পারফেক্ট রিলেশনশিপ দেখে নিজের সম্পর্ক নিয়েও প্রশ্ন জাগে। কিন্তু আমরা একটা কথা ভুলে যাই, সোশ্যাল মিডিয়াতে মানুষ সাধারণত জীবনের বেস্ট মোমেন্টসগুলোই শেয়ার করে, পুরো গল্পটা নয়। একটা সুন্দর ছবির পেছনে কতটা স্ট্রাগল আছে, একটা হাসির পেছনে কতটা কষ্ট আছে, একটা সাকসেসফুল মানুষের পেছনে কতগুলো ফেইলড অ্যাটেম্প্ট আছে সেটা তো আর একটা রিল দেখে কখনো বোঝা যায় না। তাই জেনজিদের উচিত অন্যের হাইলাইট দেখে নিজের লাইফকে ছোট করে না দেখা। তোমাদের জার্নি তোমার, তোমার টাইমিংও তোমার। আর হ্যাঁ, সব মুহূর্ত কন্টেন্ট বানানোর জন্য নয়, কিছু মুহূর্ত শুধু বেঁচে থাকার জন্য, নিজের মানুষদের সঙ্গে কাটানোর জন্য। রিমেম্বার, তোমার ভ্যালু কতগুলো লাইকস পেলো সেটা দিয়ে কখনো ঠিক হয় না। চলুন এবার সেন্সিটিভের আরও একটু এনার্জি বাড়িয়ে নেওয়া যাক স্লে টাইমে। এবার এমন একটা গান যার বিটে মুচ একেবারে অবশ্যই বলতে যাবে, আর দেশি ভয়েস থেকে এই গানটি এই মুহূর্তে। The boys!

আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম ব্যাক করছি, কারণ আমরা একটা সুন্দর গানে মুহূর্তে শুনে এসেছি আর গানের ভাইবটা যথেষ্ট হাই ছিল। এবার আসে জেনজিদের খুব পরিচিত একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে রিলেশনশিপস। আজকাল ভালোবাসার সঙ্গে অনেকগুলো নতুন শব্দ জুড়ে গেছে, সিচুয়েশনশিপ, টকিং স্টেজ, ঘোস্টিং, মিক্সড সিগন্যালস। আগে হয়তো প্রশ্ন ছিল তুমি কি আমাকে ভালোবাসো, এখন প্রশ্ন তুমি অনলাইন ছেলে রিপ্লাই কেন দিলে না। মজা একদিকে, কিন্তু সত্যি বলতে কি একটা সম্পর্কের সব থেকে জরুরি বিষয় এখনও সেই পুরনো দুটো শব্দ, তা হচ্ছে বিশ্বাস আর সম্মান। যে মানুষটা তোমাকে সত্যিই গুরুত্ব দেয় তার কাছে নিজের ফিলিংস বোঝানোর জন্য প্রতিদিন অডিশন দিতে হয় না, আর যে বন্ধুত্বে তুমি নিজের মতে থাকতে পারো, নিজের মতো করে থাকতে পারো, ভুল করলেও সে বন্ধুর কাছে তুমি ক্ষমা চাইতে পারো, নির্দ্বিধায় শুধরে নিতে পারো, মন খারাপ হলে নির্দ্বিধায় সে বন্ধুকে বলতে পারো, সে বন্ধুত্বও কিন্তু জীবনের একটা বড় পাওয়া। আর অনেকের কাছেই রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল হলে জীবন কিন্তু ইনকমপ্লিট নয়, কিন্তু নিজের সাথে নিজের সম্পর্কটা সব থেকে বেশি প্রয়োজন, এবং এই মুহূর্তে তো অত্যন্ত বেশি প্রয়োজন। নিজের সাথে নিজের যে সম্পর্কটা, সেখানে নিজের সঙ্গে যেন সেই বন্ধুত্বটা খুব ভালো থাকে, আর নিজের সাথে নিজে যেন খুব ভালো করে চিনতে পারো, সেটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। তোমাকে কেউ কিছু বলেছে, কেউ কি পছন্দ করেছে, তার থেকেও বড় কথা তুমি নিজে কতটা ভালোবাসতে শিখলে। তাই কাউকে ভালোবাসলে মন দিয়ে ভালোবাসো, বন্ধুত্ব করলে পাশে থেকো, কিন্তু নিজের সেলফ রেসপেক্ট কখনো হারিয়ে ফেলো না। আর অবশ্যই আমাদের এই পর্ব শেষের পথে, কেননা আজ রাতে পর্ব চলে আসছে আর 5 মিনিটের মধ্যেই, তাই আজকের এই স্লে টাইম আমাদের শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে আমাদের এই জেন জি ফ্রেন্ডসদের জন্য যেটা বলবো, আমাদের তোমাদের জেনারেশনের হাতে অনেক সুযোগ আছে, অনেক স্বাধীনতা আছে, নিজের মতো করে কিছু করার সাহস আছে, সেই সাহসটাকে কাজে লাগাও, নতুন কিছু শেখো, প্রশ্ন করো, নিজের মতামত তৈরি করো, ভুল হলে শিখে নাও, কিন্তু এই দৌড়ের মধ্যে নিজেকে কখনো হারিয়ে ফেলবে না। অনলাইনে নিজের বেস্ট ভার্সন দেখার পাশাপাশি ব্যক্তি জীবনেও নিজের যত্ন নিতে ভুলবে না, বন্ধুদের সময় দেবে, নিজের মা বাবাকে সময় দেবে, পরিবারের সঙ্গে কথা বলবে, আর নিজের মনের কথাটাও অত্যন্ত গুরুত্ব দেবে। সব

ভালো করতে হবে এমন দিব্যি তোমাকে কেউ দেয়নি, তাই সবাইকে ইমপ্রেস করতে হবে এমনটাও কিন্তু নয়, আর সবার মতো হতে হবে না, কারণ তোমার মতো আর কেউ নেই, সেটা তোমার সবথেকে বড় স্ট্রেংথ। তাই স্টে কাইন্ড, স্টে কনফিডেন্ট, কিপ ড্রিমিং অ্যান্ড অলওয়েজ বি বিউটিফুল ইউর সেলফ। চলুন আজকের মতো তাহলে এই স্লে টাইম এই গান থেকে, এই গান দিয়ে শেষ করছি। কথা হবে অন্য কোনো পর্বে আমাদের জেনজিদের স্পেশাল এই একটি পর্ব যার নাম স্লে টাইম, আর পর্বটি শেষ করছি এই গানটি দিয়ে।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে জানাচ্ছি আরো একবার স্বাগত একেবারে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠানের সর্বশেষ পর্ব আজকের, যার নাম আজ রাতে। আজকের এই সন্ধ্যায় আপনাদের সঙ্গে থাকব কিছু কথা নিয়ে, কিছু অনুভূতি নিয়ে, আর এমন কিছু স্মৃতি নিয়ে যেগুলো হয়তো আপনার আমার প্রত্যেকের মনের কোনো এক কোণে লুকিয়ে রয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, মা আসছেন, এই কথাটা শুনলে কেন যেন মনটা একটু অন্যরকম হয়ে যায়? আকাশে সাদা মেঘ দেখলে, রাস্তার ধারে কাশ ফুল ফুটলে, ভোরবেলা শিউলির গন্ধ পেরে হঠাৎ মনে হয়, হ্যাঁ মা আসছেন, আর মাত্র কটা দিন পরেই তো চারদিকে ঢাক বাজবে, আলো জ্বলবে, প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় বাড়বে। কিন্তু আজ আপনাদের একটা অন্য প্রশ্ন করতে চাই, মা কি শুধু মণ্ডপেই আসেন নাকি আমাদের মনেও আসেন? আজকের বিষয় এই কথাটাই, মা কি শুধু মণ্ডপেই আসেন নাকি আমাদের মনেও আসেন? যে মনটা সারা বছর কাজের চাপে ক্লান্ত, যে মনে জমে রয়েছে কিছু অভিমান, কিছু না বলা কথা, কিছু হারিয়ে যাওয়ার কষ্ট, সেই মনেও কি মা একটু আলো জ্বালাতে আসেন না? হয়তো কেউ আজও অপেক্ষা করছেন দূরে থাকা ছেলের বাড়ি ফেরার জন্য, কোনো মা অপেক্ষা করছেন মেয়ের সঙ্গে পুজোর কয়েকটা দিন কাটাবেন বলে, কেউ হয়তো পুরনো বন্ধুটাকে ফোন করবেন ভাবছেন, কিন্তু অভিমানটা এখনো কাটিয়ে উঠতে পারেননি। আবার কেউ হয়তো বাইরে থেকে খুব হাসি খুশি, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ ক্লান্ত। তাদের সবার জন্যই আজকের এই অনুষ্ঠান। আজ আমরা কোনো ঠাকুর দেখার কথা বলবো না, নতুন জামার কথা বলবো না, আমরা কথা বলবো মনের মণ্ডপ সাজানোর, সম্পর্কগুলোকে একটু যত্ন করার, আর জীবনের ব্যস্ততার মধ্যে হারিয়ে যাওয়া ভালো লাগাগুলোকে আবার খুঁজে পাওয়ার। আজকের বিষয়, মা আসছেন শুধু মণ্ডপে নয়, আমাদের মনেও। চলুন তাহলে আজকের এই সন্ধ্যাটা আমরা একটু অন্যভাবে কাটাই, মন খুলে কথা বলি আর পুরনো স্মৃতির দরজা খুলে দিই। আর FM উজ্জয়ন্তের ফোন লাইন, আপনাদের ফোন নাম্বার জানা রয়েছে, আপনারা সেখানে অবশ্যই ফোন করবেন। ফিরে আসছি আপনাদের এই গান দিয়ে, যে গান দিয়ে মনে হবে, যে গানটা শুনলে মনে হবে যে এই তো মা এসেই গেল।

0: চলুন আমাদের সঙ্গে কথা বলতে আমাদের বন্ধুরা কিন্তু ফোন লাইনে চলে এসেছেন, একে একে বন্ধুদের সাথে কথা বলবো। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছিলেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: বলুন।
1: হ্যাঁ, সাদর শুভেচ্ছা দিদি।
0: আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিষয় নিয়ে কি বলবেন? মা কি শুধু মণ্ডপেই আসেন, না আমাদের মনেও তিনি আসেন?
1: না দিদি, দেখুন, হ্যাঁ মণ্ডপে কেউ মা আসেনি, কিন্তু আমাদের মনের মধ্যে মা কিন্তু চিরকালীন একটা আবাহন, যেটা মনের মধ্যে আমাদের অন্তরে স্থিত হয়ে থাকে। তো মণ্ডপে মা যখন আসেন, তখন আমাদের মা, অন্তরের যে মা, তাকেও কিন্তু আমরা স্মরণ করি। এবং সেই অন্তরের মা যখন মণ্ডপে এসে অধিষ্ঠিত হন, তখন কোথাও না কোথাও আমাদের অন্তরের সেই মাকে আমাদের স্মরণ করতে হয়। আসলে দিদি, এই মা শব্দটার মধ্যে একটা বেশ ভক্তিপূর্ণ বা ভক্তি শ্রদ্ধার একটা জায়গা রয়েছে, যেখানে মা, তার মানে তার কোনো তুলনা হয় না। যে
0: ঠিক।
1: সেটা জগৎ জননীও হতে পারেন,
0: হুম হুম হুম
1: আমার কোনো আমার নিজের মাও হতে পারে। কিন্তু এই যে মায়ের শুধু মণ্ডপে আগমন, সেটা কিন্তু নয়। মা আছেন আমাদের প্রত্যেকের অন্তরে, এবং সেই অন্তরকে পরিশুদ্ধ ভাবনায়, পরিশীলিত ভাবনায়, চিন্তায়, চেতনায়, মননে তিনি আছেন আমাদের সঙ্গে। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন।
0: একদম, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার।
2: হ্যাঁ হ্যালো, নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল।
0: বলুন বলুন, অম্বিকা দেবী।
2: হ্যাঁ দেখুন, সত্যি মা শুধু মণ্ডপে আসেন না, মা মনেও আসেন। কারণ দেখুন, একটা বছর আমরা এই প্রতীক্ষায় থাকি, দিন গুনি, একদিন দুদিন করে ক্যালেন্ডারের পাতা দেখি। নতুন ক্যালেন্ডার বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা ক্যালেন্ডারে চোখটা রাখি,
0: পুজো
2: দুর্গা
0: কবে
2: পূজা
0: আসছে?
2: কবে কবে আসছে।
0: ঠিক ঠিক
2: তো সেই সেটা দেখুন, শুধুমাত্র যে মণ্ডপে আসছে বলে নয়, আমাদের মনেও সব সময় থাকে। কারণ আমরা দেখুন বাঙালি, আর আমাদের সব থেকে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই দুর্গাপুজো। আর এই পুজোকে কেন্দ্র করে কিন্তু অনেক, মানে স্মৃতি বলুন, অনেক আনন্দ মজা, পারিবারিক একটা আত্মীয়, অনেক যারা বাইরে থাকছে তারা বাড়ি আসে, এবং অনেক আত্মীয় স্বজন একসঙ্গে একসঙ্গে জমায়েত হয়, এবং তারপর অনেক পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়। অতএব একটা বছর আমরা প্রতীক্ষা যখন করি, তখন শুধু মা যে মণ্ডপে আসেন তা কিন্তু নয়, মনেও আসেন। তাই মাকে বারবার আমরা স্মরণ করি, এবং ওই ক্যালেন্ডারের পাতার দিন গুনতে থাকি, দেখতে থাকি। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন।
0: একদম, খুব ভালো
2: আপনাকে
0: কাটুক।
2: আগাম শারদিয়ার শুভেচ্ছা, আগাম শারদিয়ার শুভেচ্ছা।
0: আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন
2: হ্যাঁ
0: রইল,
2: ভালো,
0: ভালো থাকবেন। আজ আমরা কোনো ঠাকুর দেখার কথা বলবো না, আজ আমরা নতুন জামার কথা বলবো না, আমরা কথা বলবো মনের মণ্ডপ সাজানোর, সম্পর্কগুলোকে একটু যত্ন করার, আর জীবনের ব্যস্ততার মধ্যে

0: হারিয়ে যাওয়া ভালো লাগাগুলোকে আবার খুঁজে পাওয়ার একজন বন্ধুর সাথে রয়েছেন। নমস্কার।
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি।
0: বলুন বলুন বিশ্বজিৎ বাবু।
1: বলছিলাম, দেখুন, মা তো আমাদের হৃদয়ে প্রথম থেকেই জেগে আছেন। কেন বিষয়টা কেন বলছি আপনাকে, দেখুন সারা বছরে যে সম্পর্কটা, এটা দুর্গাপূজাতে কিন্তু আমরা ঝালাই করে নিই। সম্পর্ক তো আমাদের সাথে, দেখুন এই যে পারিবারিক সম্পর্কটা, এটা কখন বেশি আর উজ্জীবিত হয় জানেন, সেটা দুর্গাপুজোকে কেন্দ্র করে। আজকে যারা বাইরে আছে, মনে করুন যেসব ছেলেমেয়েরা বাইরে থাকে, তারা দেখবেন পুজোর কটা দিনের জন্য অপেক্ষা করে থাকে, কখন মায়ের বুকে ফিরে যাবে। ছেলেরা বাইরে থাকুক, বিবাহিত মেয়েরা যখন বাইরে থাকে, তারাও কিন্তু অন্তত বাবার বাড়িতে আসার জন্য তার একটা আকুল আহ্বান থাকে, অনেক আগে থেকেই সময় গুনতে থাকে, কখন আসব, কখন যাব, কখন পরিবারের সবার সাথে মিলিত হব। এই যে মনের মধ্যে আমাদের যে একটা বিচরণ, এটা কিন্তু অনেকদিন আগে থেকে চলতে থাকে। সবচেয়ে খারাপ লাগে কি জানেন, মা আসছে আনন্দ, এই যে চলে যাবেন, এটা কিন্তু একটা বিষাদের ছায়া ফেলে যায় প্রতিটা পরিবারের মধ্যে। সুতরাং আমরা মানসিক ভাবে কতটা এটার সাথে যুক্ত আপনি দেখুন। আমরা যখন সিঁদুর খেলা শুরু হয়, আমাদের মা বোনদের চোখে কিন্তু জল চলে আসে, কারণ আমরা জানি মা চলে যাবেন। আমাদের পরিবারের ক্ষেত্রে সেরকম, প্রতিটা পরিবারের ক্ষেত্রে, বিশেষ করে আমরা বাঙালি সনাতনী ধর্মের যারা বিশ্বাসী, যারা মূর্তি পূজায় বিশ্বাস করি, আমরা মায়ের আগমনটাকে কিন্তু শুধুমাত্র কয়টা দিনের জন্য কাঠামো তৈরি করে প্যান্ডেলে আসা, এটাকে আমরা হয়তো উপলক্ষ হতে পারে, কিন্তু আসল লক্ষ্য কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা মেলবন্ধন গড়ে তোলা। আপনি দেখুন, ছেলে মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি আসবে? মা বলছে, না তুই আস, তাহলে এবার পুজোটা এখানে কাটাবো, না হলে চল সপ্তমী অষ্টমী এখানে, নবমী দশমী ওখানে। এই যে কত সুন্দর একটা সম্পর্ক, দীর্ঘদিন ছেলে ছুটি পাচ্ছে না, কিন্তু যখন দুর্গাপূজার কথা বলছে তখন কিন্তু ছুটি মঞ্জুর হয়ে যাচ্ছে। আমরা মনের দিক থেকে কতটা মাকে, কতটা নিজের ঘরের লোক ভাবি। আপনি বলুন, উমা আসবে, আমরাও কিন্তু ধরে নিই আমাদের মেয়েরা, বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে আসবে, সন্তান সন্ততিদের নিয়ে কিছুটা সময় কাটাবে, সুখ দুঃখের কথা ভাগ করবে। এটাকে আমরা চিরন্তন ভাবে আমরা কিন্তু এটা মেনে নিয়েছি। উমাকে কিন্তু আমরা প্যান্ডেলে একজন মূর্তি হিসেবে দেখি না, আমরা দেখি আমাদের ঘরের মেয়ে হিসাবে। এটাই মনে বাঙালির সবচেয়ে বেশি আবেগের বিরাট বহিঃপ্রকাশ, যেটা আমরা মাকে মূর্তি ভাবি না, ঘরের মেয়ে ভাবি, লক্ষ্মী ভাবি। এই জন্য মনে হয় বাঙালি এতটা উজ্জীবিত হয়ে ওঠে দুর্গা উৎসবকে কেন্দ্র করে। নমস্কার, ভালো লাগলো আজকের বিষয়টা।
0: ধন্যবাদ, ভালো থাকবেন।

0: নমস্কার, কে রয়েছেন সাথে?
1: আমি মণি পাল বলছি।
0: বলুন।
1: মা আসছেন, আমাদের সবাই আমরা জানি, তবে এই মায়ের পুজোটা অকাল বোধক রামচন্দ্র করেছিলেন এইটাও আমরা সবাই জানি। এইটাকে ধরেই আমরা জেনারেশন বাই জেনারেশন চলে আসছে। আমরা আনন্দ করি, উৎসবে আমরা মেতে থাকি, এবং আমাদের বাঙালির বড় উৎসব দুর্গা উৎসব। তা এই পুজোটা তো আছেই, মাকে শতকোটি প্রণাম জানাই। কিন্তু এই যে ঘরের মায়েরা, যে আমার জন্মদাতা মা, তারপর যারা বিবাহিত মেয়েরা যে বাপের বাড়ি আসে, তারাও তো মায়ের অংশ, নারী যাত্রাই তো মায়ের অংশ। এই নারীর যাত্রাকে যদি আমি দুর্গারূপে আমি ভাবি, মায়ের অংশ যদি হয়ে থাকে দুর্গারূপে যদি ভাবি, এদের মধ্যে আমি দুর্গারূপ দেখব, সেটা অনেক কঠিন ব্যাপার। মনটাকে প্রস্তুত করতে হবে,

0: ছেলে তো এটা ভাবা যায় না। আমি যদি আমার মাকে, জন্মদাতা মাকে যদি আমি ভাবি, ইনি আমার কাছে মা দুর্গা দশভুজা, এই ভাবনাটা যদি আমি রাখি, তবে আমার মায়ের মধ্যেই আমি মা দুর্গাকে দেখতে পাবো, ঘরের মধ্যেই দেখতে পাবো, মণ্ডপে তো উনি আছেন। এটা বাহ্যিক আমরা একটা আনন্দ করি, কিন্তু অন্তর ঘরে তুই মন রাখো সদা পাবে অমূল্য রতন। তো ঘরের মধ্যে যদি আমি মনটা রাখি এবং মা জন্মদাতা মাকে যদি আমি দুর্গারূপে ভাবি, তবে এখানে ঘরের মধ্যে আমার আনন্দ পাওয়া যায়। তো মাকে আমি শ্রদ্ধা ভক্তি করি, আমিও মাকে পুজো দেই, মা দুর্গা মণ্ডপে গিয়ে বসি, কিন্তু এটা তো একটা আছে, কিন্তু ওটাতে মনটা হয়তো ভরে যায়। কিন্তু ঘরের মধ্যে যদি আমি মাকে রাখি, তবে এটা এটা কিন্তু আরেকটা দৃষ্টান্ত, মা আমার ঘরেই আছেন, সর্বত্র মন মা বিরাজমান করছেন। মাকে আমি দুর্গারূপে ভাবলে মাকে আমার জন্মদাতা মায়ের মধ্যেই আমি দুর্গাকে দেখব। ওং ভুবনেশ্বরী দুর্গাই নম, শুভ করতং কল্যাণং আরোগ্যং ধন সম্পদং রূপং দেহি জয়ং দেহি যশ জয় যশোজী ভাজ্যের পক্ষে দুর্গে দুর্গতি নাশিষা দুর্গাচরণেই কোটি কোটি প্রণাম রাখলাম। নমস্কার,
1: নমস্কার, ভালো থাকবেন।

0: মা আসছেন শুধু মণ্ডপে নয়, আমাদের মনেও। আর এই বিষয় নিয়ে আজ কথা হচ্ছে আপনাদের সঙ্গে। ফোন করবেন 03-81-232-6253 এবং 9485-007-172 এ রয়েছে আমাদের এফএম স্টুডিওর ফোন নাম্বার। নমস্কার।
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছিলেন?
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে, বলুন।
1: প্রথমেই আপনাকে এবং আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের শারদীয় শুভেচ্ছা জানাই। তো সত্যি কথা বলতে কি, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই দুর্গোৎসব। আমরা সারা বছর অপেক্ষা করি কখন মা আসবেন, আমরা সবাই একত্রিত হয়ে মেতে উঠব। আসলে সেই কৈলাস থেকে আমরা এসে কল্পনার জগতে আসে, সে যাই হোক যেভাবেই হোক মা এসে আসেন সদল বলে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে তিনি আসেন একটাই বার্তা দিয়ে, যে সারা বছর আমরা যে যেখানেই থাকি না কেন, যেভাবে ব্যস্ত থাকি না কেন, এই পুজোর চারটের দিন আমরা সবাই একত্রিত হয়ে একসাথে থেকে সুখে দুঃখের সব কিছু ভুলে গিয়ে আমরা আনন্দে মেতে উঠি। এটাই এটাই এটাই হচ্ছে মায়ের বার্তা এবং এটাই হওয়া উচিত। আমরা বর্তমানে যে শতাব্দীতে দাঁড়িয়ে আছি, সত্যি কথা বলতে কি আমরা প্রত্যেকে ব্যস্ত, ছেলে মেয়ে আমরা প্রত্যেকেই যখন আস্তে আস্তে বড় হই তখন আমাদের কর্মক্ষেত্রে হোক যেভাবে হোক আমরা দূরে চলে যাই, পরিবার থেকে দূরে চলে যাই, চলে যেতে হয়, কিছু করবার থাকে না। কিন্তু এই যে পুজোকে কেন্দ্র করে আমরা সবাই আবার একত্রিত হই একসাথে থেকে, আবার যেখানে থাকি না কেন কাছে এসে আমরা সবাই মিলে আনন্দ যে করি, এটাই এটাই হচ্ছে মা দুর্গার মানে বার্তা সবাইকে নিয়ে। আমিও আসছি, তোমরাও সবাই একত্রিত হও, একসাথে সবাই মিলে আমরা আনন্দ করি।
0: ঠিক,
1: এটাই এটাই হচ্ছে আমাদের মনের মনের একত্রীকরণ। এই দুর্গা উৎসবটা দিয়েই আমাদের সবাই মনটাকে একত্রিত করে সবাই একসাথে একত্রিত হয়ে যাওয়া।
0: ধন্যবাদ,
1: উদ্দেশ্য।
0: অসংখ্য ধন্যবাদ, খুব ভালো কাটুক আপনার পুজোর দিনগুলো।
1: আপনাদের এবং সমস্ত শ্রোতা বন্ধুদের পুজোর দিনগুলি আনন্দে কাটুক, এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করি। নমস্কার।
0: নমস্কার।

0: পুজোর একটা অদ্ভুত ব্যাপার আছে। পুজো আসার আগেই পুজো আমাদের মনে চলে আসে, যে মনকে নিয়ে আজ কথা বলছি, যার জন্য বলছি যে মা শুধু মণ্ডপে নয়, মা আছেন আমাদের মনেও, মা আসছেন আমাদের মনেও। একটা শিউলি ফুল, এক টুকরো নীল আকাশ, পাড়ার মণ্ডপে বাঁশ বাঁধার যে শব্দ, সেই সামান্য জিনিসগুলো কত কথা মনে করিয়ে দেয়। ছোটবেলায় হয়তো বুঝতাম না কেন মা পুজোর আগে এত ব্যস্ত হয়ে পড়েন। আমাদের প্রতিটি ঘরে, আমাদের ঘরের মায়েরা এত ব্যস্ত কেন হয়ে পড়েন, পুজো আসছে পুজো আসছে এই বলে ঘর পরিষ্কার, জামা কাপড় গুছিয়ে রাখা, অতিথি আসবে তার ব্যবস্থা করা, পুজোর দিনগুলিতে কী কী রান্নাবান্না হবে সেই নিয়ে প্রস্তুতি, এবং পুজোয় কাদের নতুন জামা দিতে হবে, পরিবার পরিজন তাদের তালিকা তৈরি করা, সেই সমস্ত কিছু নিয়ে আজও আমাদের মায়েরা পুজো আসবে আসছে মা আসছেন বলে ব্যস্ত হয়ে পড়ে। আজ আমরা বড় হয়েছি, নিজেরাই কত দায়িত্ব সামলাই, তখন বুঝতে পারি উৎসবে আনন্দের পিছনে কত মানুষের পরিশ্রম, কত ভালোবাসা লুকিয়ে থাকে। আর সেই মানুষগুলোর মধ্যে আমার আপনার, আমাদের নিজেদের মায়েরাও রয়েছেন। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছিলেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়া রহমান বলছি।
0: বলুন।
1: দেখুন, পুজো প্রায় এসে গেছে দরজায়। আসলে মা শব্দটা আকাশের মতো, মানে মা মানে সবটা, গোটা আকাশ জুড়ে, গোটা হৃদয় জুড়ে। মা শুধু মণ্ডপে নয়, মণ্ডপে যে মা থাকে সে তো মৃন্ময়ী মা, আর চিন্ময়ী মা থাকে আমাদের হৃদয়ে, অন্তরে অন্তরে। কারণ চিন্ময়ী মাই তো আসল শক্তি, আসল চলার পথ, যার কাছে চাইলে কিছু পাওয়া যায়, যার কাছে চাইলে অনেক কষ্টের উপশম হয়। তো সেই মা সবসময় হৃদয়ে থাকে, এটুকু বললাম। ভালো থাকবেন, নমস্কার।
0: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। আর আজকের যে বিষয়, মা আসছেন শুধু মণ্ডপে নয় আমাদের মনে, ওই বিষয়ের উপর বার্তা লিখে পাঠিয়েছেন, অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন সুমন মুহুরি জোলাইবাড়ি থেকে। তিনি লিখেছেন, আমরা সবাই পুজোর সময় মায়ের দর্শন করতে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি মা দুর্গা কি শুধু মণ্ডপেই আসেন নাকি আমাদের মনেও আসেন? আমার মনে হয় মা দুর্গা শুধু মণ্ডপের প্রতিমার মধ্যেই সীমাবদ্ধ নন। যখন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, কারো মুখে হাসি ফোটাই, অন্যের দুঃখে পাশে থাকি, তখনই তো আমাদের মনের মধ্যে মায়ের আসল আবির্ভাব ঘটে। মণ্ডপে মাকে ফুল দিয়ে পুজো করি, আর মানুষের মধ্যে মাকে খুঁজে পেতে শিখে। তাই শুধু মণ্ডপ সাজালেই হবে না, আমাদের মনটাকেও ভালোবাসা, দয়া আর মানবিকতা দিয়ে সাজাতে হবে। কারণ মা দুর্গার আসল পুজো তখনই সার্থক যখন আমাদের কাজের মধ্যে মায়ের আশীর্বাদ আর আদর্শ ফুটে ওঠে। লিখেছেন সুমন মুহুরি জোলাইবাড়ি থেকে। ভীষণ ভীষণ সুন্দর আপনি এই কথার, এই বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, নমস্কার।
2: গুড ইভিনিং ম্যাডাম।
0: গুড ইভিনিং, কে বলছিলেন?
2: আমি এ রহমান ঘুরিসাদি।
0: কে বলছিলেন?
2: আমি এ রহমান ঘুরিসাদি।
0: বলুন বলুন।
2: ওই ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে।
0: বলুন।
2: আজকে বিষয়টা হচ্ছে মনে না মণ্ডপে, নাকি
0: মা আসছেন শুধু মণ্ডপে নয় আমাদের মনেও?
2: হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, দেখুন মনে ও মণ্ডপে দুটোতেই থাকেন। প্রথমে মনে

0: মনকে মনকে উদ্বেলিত করে, মনকে আনন্দিত করে মনের কামনাটা প্রথমে, তারপরে মণ্ডপে তিনি অধিষ্ঠিত হন সিম্বলিক সিস্টেমে। কিন্তু মন মন অনেক আগে থেকে অপেক্ষা করে থাকেন তার মায়ের আগমনের, ও মা দেবীর আগমন। তো আমি এটাই বলতে চাইছি যে মন প্রথমে, তারপর মণ্ডপে। দেখুন একটা কথা, এই এই উপলক্ষে ছেলেরা বাইরে থাকে, আপনি যেমন বলছিলেন, অনেক অনেক মেয়েরা যখন মায়ের ঘরে বেড়াতে আসেন অনেকদিন পর, তখন স্বাভাবিকভাবে তার যেমন আনন্দ, বাড়ি পরিবেশে সকলে ছোট বড় সকলেই আনন্দ পায়। সেইভাবে মা যে এক বছর পর আসেন ঠিকই, তার অপেক্ষা তার দিনগুলোটা কিন্তু এক বছর আগে থেকেই শুরু হয়। কারণ ছেলে মেয়ে বন্ধু বান্ধব ছুটির ছুটি পাবে, তারা এই সময় একটা একটা গ্যাদারিং হওয়ার স্কোপ পাবে, এটা একটা বড় পাওনা। তার সঙ্গে মা তো খুশি তো হবেনি, মণ্ডপ তো আছেনি, কিন্তু মনটাই আগে জায়গা তার। মনে মনের যদি মনের আসনে যদি তিনি আসতে পারেন, মনের মনের কোঠায় তিনি আসতে অধিষ্ঠিত হন, মণ্ডপ তো হবেই। তাই আমি বলছিলাম এই উমাদেবীর আগমনে যেমন পৃথিবী এই ধরনই আনন্দিত হয়, মানুষ যেন আনন্দিত হয় আবার আসছে বছর পাওয়ার জন্য অপেক্ষায় থাকে, এটাই বললাম। ভালো থাকবেন, নমস্কার।
1: আপনিও ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।
2: হ্যালো জি, নমস্কার।
1: হাই, নমস্কার।
2: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্মন থেকে শেখ নূর আলম বলছি।
1: বলুন।
2: দেখুন দিদি, মা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, মা শব্দের অর্থ হচ্ছে ভরসা, মা শব্দের অর্থ হচ্ছে সততা। সব কটাকে একত্রিত নিয়ে যখন মায়ের সামনে যাব, তখন মা আমাদের উপদেশ দেবে সত্যের পথে হাঁটতে। আমরা সত্যের পথে হাঁট, মা একটা সন্তানকে শিখায় হাঁটতে, শিখায় চলতে, শিখায় বিশ্বাস, শিখায় ভরসা, শিখায় আস্থা রাখতে, শিখায় স্বচ্ছতা, মানসিকতা নিয়ে হাঁটতে শিখায়। অতএব মণ্ডপে যখন মায়ের কাছে যাব, আমার মনের যে মা, সেই মায়ের যে আন্তরিকতা, আমার মায়ের যে উপদেশ, সেগুলোকে মাথায় রেখে আমি হাঁটবো, মানুষের পাশে থাকবো, সোজা পথে চলবো, মানুষের উপকার করব। এক কথায় কি জানেন তো, স্বচ্ছ মানসিকতা নিয়ে সততার উপর হাঁটতে শুরু করবো, এটাই হচ্ছে মায়ের সংজ্ঞা। অতএব মা যখন সামনে আসবেন মণ্ডপে, শুধু মাকে রাখলে হবে না, অন্তরে মাকে ঘুরে নিয়ে মায়ের মতদর্শন মধ্যে হাঁটতে হবে। এটুকুই বললাম দিদি, ভালো থাকবেন।
1: আপনিও ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
3: নমস্কার ম্যাডাম।
1: হ্যাঁ, কে বলছিলেন?
3: ঈশান দেবনাথ বলছি, চন্দ্রপুর পাদেশ।
1: বলুন।
3: মা মণ্ডপেও আছে, মনেও আছে।
1: আচ্ছা,
3: দেখুন, মনটাকে আগে স্থির করতে হবে। মন তো 14 ভুবনের রাজা, চতুর্দিকে ঘুরে
1: একদম,
3: কিন্তু মনটাই একাগ্রতা করে মাকে আরাধনা করি, এবং আমরা সবাই মন এক জায়গায় করে কামনা বাসনা এসনা মার কাছে প্রার্থনা করি। কিন্তু মা শুধু মণ্ডপেই বা প্রতিমার মধ্যেই সীমাবদ্ধ নাই, আমাদের মনের মধ্যেও মা দুর্গা বিরাজিত। প্রথম মা কিন্তু আমাদের মনের মধ্যেই আসে। হ্যাঁ, এরপরে দিয়ে চিন্ময়ী মা, মিলিন্ময়ী মার রূপ দিই আমরা অনেক ইয়েতে। কিন্তু মাকে উপর দিয়ে যতই মন্দ সাজাই না কেন, আগে মনটাকে একাগ্রতা করে, মনটা পরিষ্কার করে মার কাছে সমর্পণ করে মার সৎপথে চলে আমরা সবাই মার কাছেই প্রার্থনা করব যে সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। এইটুকু বলার ছিল ম্যাডাম।

যে বিষয়টাতে আমি ছিলাম, যে পুজো আসার আগে আমাদের মায়েরা কতটা ব্যস্ত হয়ে পড়ে, আজ আমরা বড় হয়েছি, নিজেরাই কত দায়িত্ব সামলাই, তখন বুঝতে পারি উৎসবের আনন্দের পেছনে কত মানুষের পরিশ্রম, কত ভালোবাসা লুকিয়ে থাকে। আর সেই মানুষগুলোর মধ্যে আমাদের নিজেদের মায়েরাও আছেন। তাই আজ একটা প্রশ্ন আপনাদের জন্য, পুজো এলেই আপনার প্রথম কার কথা মনে পড়ে? মায়ের, বাবার, ছোটবেলার কোনো বন্ধুর, নাকি এমন কারো যিনি এখন আর আপনার পাশে নেই? মনে রাখবেন, সব স্মৃতি যে আনন্দের হবে তা নয়, কিন্তু কিছু বিষয় রয়েছে যা চোখে জলও এনে দেয়, কিন্তু সেই জলেও ভালোবাসা থাকে। আজ আমরা কথা বলছি, মা আসছেন শুধু মণ্ডপে নয়, আমাদের মনেও। চলুন, উমা আমাদের বাড়িতে আসছে, আর এর থেকে আনন্দ।

0: আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে, এফএম উজ্জয়ন্ত শুনছেন। আর আজকের বিষয়, আজ রাতে কথা বলছি, মা আসছেন শুধু মণ্ডপে নয়, আমাদের মনেও। আপনারাও বলছেন আপনাদের মনে মন জুড়ে কতটা মা রয়েছে, মৃন্ময়ী মা আর আমাদের চিন্ময়ী মা। আপনারা বলছেন, জানাবেন আমাকে, রয়েছেন একজন বন্ধু, চলুন কথা বলে নিই। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছিলেন?
1: আমি অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: একটু জোরে বলবেন।
1: হ্যাঁ বলছি, আমি অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আমি আমি বলছি, আমি আমার বাড়ি হচ্ছে বরদলি মধ্যপাড়ায়, এখন আমি কলকাতাতে আছি। কলকাতাতে আছি বলতে আমার পিসতুতো বাড়ি বেরিয়েছে দুর্গাপূজা, তো আমি সেখান থেকে কথা বলছি। বলছি আমি এই প্রসঙ্গে বলছি যে মা আসছেন, হ্যাঁ, অন্তরে এবং মণ্ডপে। কিন্তু আমি মনে করি যে মা অন্তরেই থাকে, মণ্ডপে এসে আমাদের লোক দেখানো, মণ্ডপে মা রূপে পূজা করে। তার কারণ কত মা আমি দেখেছি কলকাতায়, আজকে দেখেছি কত মা অসহায় রাস্তার ধারে পড়ে আছে, কিন্তু কেউ খোঁজ খবর নেয় না, খাইতে পায় না। দেখতে পেয়েছি, আজ দেখতে পেয়েছি। আজকে একটা আমি এখানে গিয়েছিলাম, হাবড়ে গিয়েছিলাম, ওইখানে দেখলাম এক বৃদ্ধ মা একটা খাওয়ারের জন্য ওনাকে খেতে গিয়েছিল, ওনাকে একটু গরম জল দিয়ে ওনাকে ঢিল দিয়ে দিল। তখন ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে আপনি, আপনার মা আছে নি না, তাহলে আপনি ওনাকে গরম জলটা ঠিক দিয়ে দিলেন কেন? তো উনি বলল, ও জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। তখন আপনি তো আপনার মাকে খুব জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন, আর ওনার যন্ত্রণা আপনি একটা খাবার দিতে পারেন না বলে আপনি গরম জল ঠিক দিয়ে দিলেন, এটা আপনি কি ধরনের সন্তান? তখন আপনাকে, আপনি কোথায় থেকে এসেছেন? আপনি এখানে কথা বলুন না, বেরিয়ে যান এখান থেকে, আমি কি তোমাকে এখন পুলিশে দিয়ে দেবো? তুমি চিনুনি আমাকে? যখন কত মা বসে বসে তখন ওনাকে আমি খাওয়ার ব্যবস্থাটা করে দিই, বুঝেছেন? কি বলবো, মানে এটি বলবো যে মা অন্তর্যামী, আর সেই মাকে আমরা শ্রদ্ধা ভক্তি করি। আর কত মা অসহায় রাস্তাঘাটে পড়ে আছে, কেউ জিজ্ঞাসা করে না, খোঁজ খবর নেয় না। হ্যাঁ, এটাই কথাটাই আমি বলি আর কি। মা মণ্ডপে মণ্ডপে থাকে, কিন্তু অন্তর দিয়ে হয় না, এই কথাটাই বলার ছিল আর কি। নমস্কার, ধন্যবাদ।
0: একদম ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটুক আপনার, অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। তার জন্যই তো আজকে এই বিষয়টা আরও গভীরভাবে জানতে ইচ্ছে করে যে আমাদের মনেও, মন জুড়েও কতটা মা রয়েছেন। কারণ একটাই, আমাদের নিজেদের মায়ের আমরা কতটা সম্মান করছি, সেটা সব থেকে বড় বিষয়। নমস্কার, কে রয়েছেন সাথে?
2: আমি দেবী সেনগুপ্তা।
0: হ্যাঁ দেবী,
2: জয়নগর
0: থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন।
2: আমি এবার 15 দিন পরে আসছে, মনটা খারাপ হয়ে গেছে অন্তর। মানে
0: একদম মন খারাপ করবেন না, আপনারা মন খারাপ করলে তো আমাদের ভালো লাগবে না, বলুন।
2: আচ্ছা, ভালো আছেন তো? আপনি
0: একদম, আর আপনি দিন গুনে রেখেছেন ঠিক, আমি কখন আসি? হ্যালো,
2: তার মধ্যে শরীরটা ভালো না, হাত ধরা, একটা ডাক্তার দেখাইতেছি, কিসের থেকে হাত ধরা নাকি? আচ্ছা, কে বলছেন? মা আমার ঘরে গেস্ট এসেছিল, আগেই ধরতাম
0: মা আসছেন শুধু মণ্ডপে নয়, আমাদের মনেও।
2: তার মানে মা আমাদের মণ্ডপে হলো, লৌকিকতা মা আসছেন শুধু মণ্ডপে পূজা হবে, কিন্তু অন্তরে সারাক্ষণ বিপদে পড়লেন, জয় মা দুর্গা রক্ষা করো, মা দুর্গতি নাশিনী রক্ষা করো, বলি কিনা আমরা?
0: একদম,
2: হ্যাঁ, তাই মা আমাদের অন্তরে চিরদিন থাকবেন। এবং লাখে লাখে টাকা খরচা, মা আসছে, মা আসছে, সব বাড়িতে ড্রেস থেকে আরম্ভ করে খাওয়ার দাওয়ার সব পরিবর্তন, মণ্ডপে কত টাকা খরচ করছে, কিন্তু যেদিন চলে যায় আমার ঘরের সামনে দিয়ে সব মূর্তি যায়, মানে চোখের জলে প্রথম মূর্তি আসলে আমি কান্না আরম্ভ করি, একবারে প্রথম
0: ভীষণ কষ্ট হয়।
2: মা সব দুঃখ হরণ করে নিয়ে যাও, সবার মঙ্গলটা দিয়ে যাও, প্রায় পৃথিবীর সবার যেন মঙ্গল হয়, বুঝছেন? খুব মনটা কষ্ট হয় তখন, কিন্তু তিন আনন্দে মেতে থাকি, তবে মা আমাদের অন্তরে চিরদিন।

0: জোর দিয়ে বলবো, মাকে আমরা দীর্ঘদিন আসেনি, আর দুর্গা মাকে কে না ভালোবাসে। তাই বললাম, ওর মা আমাদের অন্তরে চিরদিন থাকবেন, আর আপনি অন্তরে ম্যাডামও সবসময় আমাদের কাছে থাকবেন,
1: একদম একদম ভালোবাসবেন, আপনাদের ভালোবাসায় আমার কাছে আসবেন,
0: ভালো কাটান।
1: আর আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, আপনার প্রতিটা দিন খুব ভালো কাটুক।
0: আচ্ছা, ভালো থাকবেন, এইটুকুই বললাম,
1: ধন্যবাদ, শুভরাত্রি। নমস্কার।
2: নমস্কার দিদি ভাই।
1: একদম, কে বলছিলেন? নমস্কার।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, দুর্গা মানে মা আসছেন, আমার মা হচ্ছেন দশভুজা, আমার মা নিজের মা, ঘরের মা, তো ওই ওনার চরণ ধরে আমি আছি মাকে নিয়ে, এবং মা আমার এই দশভুজা মা, আর ওই যে মাটির মূর্তি মা, হ্যাঁ তফাৎ কিন্তু মানে একই, কিন্তু ঘরের মাকে রেখে আর ওই দুর্গা মাটির মাকে, হ্যাঁ সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু আমাদের যে মানে জন্ম এবং বেড়ে ওঠা, এই যে দশভুজা মা ঘরের, এই মাকে কিন্তু স্মরণ করে তারপরে ওই দুর্গা মাকে নিয়ে আমরা আনন্দ করি, কিন্তু এই দুর্গা মায়ের সাথে যে আনন্দটা মানে আমরা করি সারা জীবন, মানে এই বছরে একবার, আর এই মানে সারা বছর আমার ঘরের মাকে নিয়ে যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু সব থেকে বড় আনন্দ দিদি ভাই, এবং জীবনের সব থেকে চড়াই উতরাইটাই হচ্ছে আমাদের ঘরের মাকে দিয়ে, এবং ঘরের মা যদি ঠিক থাকে তাহলেই কিন্তু জগৎ ভালো, তো সব ভালো, তো সেই জায়গা থেকে আমাদের কিছু পাওয়ার মায়ের কাছ থেকে, যখনই আমার মানে কোনো শরীর খারাপ হয় আমার ঘরের দশভুজা মা আমাকে পাশে বসে সেই রাত্রে জলপটি দেওয়া, মানে হাওয়া করা, পাখা দিয়ে, এবং বারেক বারেক তার কি খাবে কি না খাবে, এই যে দশভুজাকে আমার মা রূপে, আমার ঘরের জননী মা জননী, তাকে যে ভাবে রেখেছি এবং তার মানে রক্ষণাবেক্ষণে আমরা যে বড় হয়েছি, আর এই মা আমার এই বছরে একবার করে এসে আমার আনন্দ দেয়, কিন্তু এই মায়ের আনন্দ আর ওই মায়ের আনন্দের মধ্যে অনেকটা তফাৎ দিদি ভাই, এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদি ভাই।
1: একদম, আপনিও ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন।

0: নমস্কার।
1: হ্যালো দিদি, উনি যা বলেছে সব কথা ঠিক। আমার নাম দিলীপ কুমন্দার, বিদ্যানগর থেকে বলছি। এবার আর নাম বলিনি, উনি যা বলেছে। অনেকে গাড়ির মধ্যে লেখা থাকে বাপ মার আশীর্বাদ, লেখা থাকে গাড়ির মধ্যে, সব প্রায় গাড়ি মধ্যে শিখেছি, কিন্তু বাবা মার কথা কিন্তু শুনেনি। এ আমি নিজের চোখে অনেক প্রমাণ পাইছি, বহুত প্রমাণ পাইছি। এবার আপনি কিছু বলেন, আপনার অন্তরা না
0: একদম
1: নামও খুব সুন্দর, রিয়াকশন খুবই ভালো, খেয়েছিলাম এই পর্যন্ত।
0: ধন্যবাদ, ভালো থাকবেন।

0: নমস্কার,
1: হ্যালো,
0: হ্যালো।
1: নমস্কার।
0: হ্যাঁ, আপনি একটু স্পিকারের সামনে এসে আমার সাথে কথা বলুন, আপনার কথা অনেক দূর থেকে শোনা যাচ্ছে।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন
1: এবার ঠিক আছে তো?
0: বলুন, কে বলছিলেন, আপনার শুভ নাম?
1: আমার নাম দেবব্রত কর্মকার, আমি শ্যামলী বাজার থেকে বলছি।
0: বলুন।
1: ভালোই পূজা হবে, ভালোই হচ্ছে হচ্ছে বা মামা আসছেন, খুব ভালোই লাগলো। দুর্গাপূজা খুব ভালোই কাটে, সবার জীবনে ভালো কাটুক, আমিও চাই। আর সারা রাজ্যের সমস্ত জনগণ মিলে
0: আজকের বিষয় মা আসছেন শুধু মণ্ডপে নয়, আমাদের মনেও, এই বিষয় নিয়ে কিছু বলবেন?

আপনার কথা একেবারেই শুনতে পাচ্ছি না, আপনি চেষ্টা করুন একটু নেটওয়ার্কের ভালো নেটওয়ার্ক যেখানে রয়েছে সেখান থেকে ফোন করতে। অনেক দূর থেকে আপনার কথা খুব আস্তে করে শোনা যাচ্ছে। আজ আমরা রয়েছি, কথা বলছি, অবশ্যই মা চলে এসেছেন মাকে নিয়ে, আপনিও কথা বলুন।

0: নমস্কার। হ্যাঁ, হ্যালো।
1: বলতে পারছি না, বলতে পারছি তো।
0: আপনার কথা কোনোভাবে শোনা যাচ্ছে না, যেহেতু নেটওয়ার্কের কিছুটা সমস্যা রয়েছে। আপনি হয়তো আবারও ফোন করলে একই হবে, তাই আজকের আবার অন্য কোনো দিন আপনি ট্রাই করবেন। আমরা কথা বলবো আপনাদের সঙ্গে, আর অবশ্যই যে মা আসছেন শুধু মণ্ডপে নয়, আমি যেমনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক একইভাবে আপনাদের কথাগুলো ভীষণ মন দিয়ে শুনছি। এ কিছুক্ষণ আগে একজন বন্ধু বলছিলেন যে মা আসছেন বা থাকবেন, আবার যখন চলে যাবেন ঠিক চলে যাওয়ার মুহূর্তটাও ভীষণ কষ্টের। এই 3টি দিনের জন্য আমরা কতটা কষ্ট করি শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, আনন্দে দিনগুলো কাটানোর জন্য। একেবারেই তাই, আমরা সেই অপেক্ষায় দিন গুনছি। একেবারেই আমাদের আর মাত্র কয়টা দিন, খুব বেশি দিন আমাদের হাতেও নেই। হঠাৎ মনে হলো যে আপনাদের কাছে জানতে চাই যে আমরা মণ্ডপের মায়ের কাছে তো আমরা সবাই রাত জেগে ঠাকুর দেখি, বা অনেকেই রয়েছেন যে বাড়ির কাছে যদি কোনো পুজো থাকে সেখানেই সন্ধ্যে থেকে রাত কাটিয়ে দেন, কিন্তু মা কি শুধু মণ্ডপে আসেন না আমাদের মনে আসেন? সেই বিষয়টা নিয়ে যদি কথা বলি, সেখানে কিন্তু আমাদের পরিবারটাও উঠে আসে, যেখানে থাকে আমাদের একটা সুন্দর বাড়ি। পুজোর আগে যারা নিজের শহর ছেড়ে অন্য কোথাও থাকেন, তাদের কাছে এই সময়টার অর্থ ভীষণ আলাদা। অফিসের ছুটি কবে হবে, ট্রেনের টিকিট কবে পাওয়া যাবে, বাড়ি পৌঁছতে ঠিক কতটা সময় লাগবে, এই হিসেবগুলোর মধ্যে লুকিয়ে থাকে বাড়ি ফেরার আনন্দ। কারণ বাড়ি মানে তো শুধু একটা ঠিকানা নয়, বাড়ি মানে এমন কিছু মানুষ যাদের সামনে আপনাকে সব সময় শক্ত থাকার অভিনয় করতে হয় না। সারা বছর আপনি হয়তো অনেক দায়িত্ব সামলান, অফিসে আপনাকে কাজের মানুষ হতে হয়, সংসারে দায়িত্বশীল হতে হয়, বাইরের পৃথিবীতে নিজের অবস্থান সব সময় ধরে রাখতে হয়, কিন্তু বাড়িতে ফিরলে কেউ হয়তো জিজ্ঞেস করেন খেয়েছিস, কেউ বলেন এত শুকিয়ে গেছিস কেন, কেউ আবার আপনার পছন্দের খাবারটা বানিয়ে রাখেন। এই সাধারণ কথাগুলোর মধ্যে কত ভালোবাসা থাকে। আর ভাবুন তো, কোনো বাড়িতে যদি একজন মানুষ সারাক্ষণ অপেক্ষা করেন যে এই পুজোয় সবাই একসঙ্গে বসে খাবো, পুরনো গল্প হবে, বাড়িটা আবার হাসিতে ভরে উঠবে। তার কাছে পুজোর আনন্দ হয়তো নতুন পোশাকে নয়, কতটা মণ্ডপ ঘুরেছি তা দিয়ে নয়, আলোকসজ্জা কি নতুন চমক রয়েছে তা নিয়ে নয়, পরিবারের সবার একসঙ্গে থাকার মধ্যে। তাই যারা বাড়ি ফিরতে পারবেন তারা সময়টাকে যত্ন করে উপভোগ করুন, আর যারা এই পুজোয় বাড়ি ফিরতে পারছেন না তারা অন্তত একটা ভিডিও কল করুন, মায়ের সঙ্গে কথা বলুন, নিজের মায়ের মুখে সেই যে একটা শান্তির হাসি সেটা যদি আপনিও ফোটাতে পারেন, তাহলে আর এর থেকে বড় স্যাটিসফ্যাকশন বলে নিজের কাছে আর কিছু থাকে না। মামার খোঁজ নিন, পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে তার সাথেও কিন্তু একটু সময় কাটাবেন। সবসময় কাছে থাকা সম্ভব হয় না, কিন্তু ভালোবাসাটা যেন দূরে সরে না যায়।

রয়েছেন আমাদের সাথে। নমস্কার, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অবশ্যই কথা হবে আপনাদের সঙ্গে। ফোন করবেন 9485007172, এছাড়াও 0038123262533। নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার ম্যাডাম, আমি দীপক দাস,
0: কে বলছিলেন?
1: দীপক দাস।
0: হ্যাঁ, বলুন বলুন।
1: মা আসছেন মণ্ডপে মনে, মা অবশ্যই মণ্ডপেও থাকবেন, কিন্তু মনের মন্দিরে অলওয়েজ সর্বদা ও সব সময় থাকা প্রয়োজন। তা না হলে যে লোকে বলবে ধূপ ধুনো জ্বালিয়ে তুই পুজো দিলি কাকে, চিনলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। নমস্কার, সবাই ভালো থাকেন।
0: একদম, আপনিও ভালো থাকবেন। খুব কম শব্দে আপনি বিষয়টাকে তুলে ধরেছেন, ঠিক। নমস্কার, হ্যালো, আবার চেষ্টা করুন, কথা হয়ে যাবে আপনার সাথে। আজকের এই পর্ব শুনতে শুনতে এতক্ষণে নিশ্চয়ই আপনাদের অনেকের মনে পুরনো দিনের কথা ঘুরছে। কেউ ভাবছেন মায়ের কথা, কেউ ছোটবেলার পুজোর কথা, কেউ আবার এমন একজনের কথা হয়তো যার সঙ্গে আপনার অনেক দিন দেখা হয়নি। আমি চাই আজ আপনারা শুধু শ্রোতা হয়ে থাকবেন না, আপনাদের গল্প এই অনুষ্ঠানের আজকের পর্বের অংশ হয়ে উঠুক। ফোন করুন 03-8123-26253 এবং 9485-00-7172 এই নম্বরে। আপনার গল্প সুখের হোক কিংবা মন খারাপের, এখানে কোনো গল্পই ছোট নয়, কারণ প্রত্যেক মানুষের অনুভূতির নিজস্ব একটা মূল্য আছে। চলুন এবার একটা সুন্দর গান শোনা যাক মাকে নিয়ে। মা তো আমাদের বাড়ি আসছেন, গৌরীকে আমরা বাড়িতে নিয়ে আসছি, তাই গৌরী আসার আনন্দে আমরাও একটু মাতোয়ারা হই গানের ছন্দে।

শ্রোতা বন্ধুরা, আপনারা প্রত্যেকে টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে, শুনছেন এফএম উচ্চান্ত। আজকের আজ রাতের পর্বের বিষয়, মা আসছেন শুধু মণ্ডপে নয়, আমাদের মনেও। এই বিষয় নিয়ে যখন কথা বলছি, তখন আমাদের মায়েদের নিয়ে তো কথা বলতেই হয়। আমরা যখন বলি মা আসছেন, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে দেবী দুর্গার রূপ। শক্তি, সাহস, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা, এই সব কিছুর প্রতীক কিন্তু তিনি। কিন্তু আমাদের চারপাশেও তো কত দুর্গা রয়েছেন, যে মা একা হাতে সংসার সামলান, সন্তানকে বড় করেন, নিজের কষ্ট লুকিয়ে পরিবারের মুখে হাসি ফোটান। তার মধ্যে কি আমরা শক্তির রূপ দেখতে পাই না? যে মেয়ে প্রতিদিন নিজের কাজ, নিজের স্বপ্ন আর পরিবারের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছেন, যিনি অনেক সময় নিজের ইচ্ছেগুলো পেছনে সরিয়ে রাখেন, তার লড়াইকে কম গুরুত্বপূর্ণ?

0: যে নারী জীবনের কঠিন সময় পেরিয়ে আবার নতুন করে শুরু করেন, যিনি ব্যর্থতার পরও হাল ছাড়েন না, যিনি অন্যায়ের সামনে নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলেন না, তিনিও তো শক্তির এক রূপ। একজন বন্ধু রয়েছেন, বন্ধুর সাথে কথা।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: নমস্কার, আমি সোমা রায় বলছিলাম, যোগাযোগ।
0: একদম বলো সোমা।
1: বলছি যে আমি একটু ব্যতিক্রমী কথা বলবো। হ্যাঁ, মা আমাদের মণ্ডপে না মনে এই নিয়ে একটু ব্যতিক্রমী কথাই বলি। দেখো, আমি আমার যতদূর ধারণা বা আশেপাশে চারিপাশ দেখে যতদূর মনে হয়, মা বোধহয় বাহ্যিক আড়ম্বরটা নিয়ে মণ্ডপে বিরাজমান। হ্যাঁ, মনে একাংশের বাস করলেও অনেকাংশেরই বাস করে না। যদি বাস করতো তাহলে বোধহয় সবার মনেই যদি মা বাস করতো, একটা সময়ই হোক আর প্রতি সময়ই হোক, তাহলে বোধহয় এই ধরাটা আরো অনেকটা সুন্দর হতো না?

0: অনেকটাই সুন্দর হয়ে যেত। ঠিক আছে, তো এর জন্য বললাম প্রথমে যে আমি একটু ব্যতিক্রমী কথাই বলবো। খানিকক্ষণ আগেও এরকম একটা কথা শুনেছি, মানে খারাপ লেগেছে আমার, না মানে অন্য একজন আমার সঙ্গে ভাগ করে নিচ্ছিল ওনার মানে জীবনের একটা কথা, এতে সঙ্গে সঙ্গেই ভাবলাম বয়স্ক মানুষ তো, মানে এতটা খারাপ লাগলো আমার যে পূজার মৌসুম উনি অনেকটা রীতিমতো ভেঙেই পড়েছেন। মা পরে অনেক ওনাকে অনেকটা সান্ত্বনাও দিলাম যে না আপনি আপনার মতো চলুন, এইভাবে কিছু মনে করবেন না বর্ণের কথা। এই যে কথাগুলো না, তখন মনে হয় যে মা তোমার কথা শুনে ঘরে ঢুকে যখন শুনতে পেলাম, তখন ভাবলাম সত্যি কি মা মনে থাকে? মনে থাকে না তো, বা আজকাল আরো বড্ড বেশি যেন মনে হয় যে বাহ্যিক আড়ম্বরটা নিয়ে মা মণ্ডপেই বিরাজমান। ঠিক আছে, তো একটাই আকুতি থাকবে, তুমি যে টপিকটা এনেছো এটার সঙ্গে সাযুজ্য রেখে, যে মা মনে বিরাজ করুক প্রত্যেকের, আর এই পৃথিবীতে আরো একটু সুন্দর হোক। আমরা কিছু না পারি কারোর চোখে যেন জল না ছড়াই,
1: ঠিক আছে?
0: আমার কিছু করা দরকার নেই তো, দরকার নেই আমার কারোর জন্য হেল্প করার, কিছু কিচ্ছুটি করার দরকার নেই, তবে এতটুকুন আমরা যাতে বাক সংযমী হই, মনে ঈশ্বরকে বা মাকে কি বলবো প্রতিস্থাপিত করে বা রেখে, যে কারোর চোখে যেন আমার দুটি শব্দের জন্য জল না ছড়ে। তুমিও তো মানুষ, তো সেই কথাটাই রইলো একটা আকুল আকুতি, যে তোমার আজকের প্রসঙ্গে রেস ধরে মা মণ্ডপে বিরাজ করুক, সেই সাথে বিরাজ করুক আমাদের প্রত্যেকের মনে, এবং তা প্রতিনিয়ত, একটা সময়ের জন্য না, কোনো একটা নির্দিষ্ট কালে না। ঠিক আছে, রাখছি, ধন্যবাদ।
1: একদম ভালো থাকবে, ধন্যবাদ।

যে মায়েদের নিয়ে আমি কথা বলছিলাম, আবারও আমি সেই জায়গায় ফিরে যাব। আমি বলছিলাম যে যে নারী জীবনের কঠিন সময় পেরিয়ে আবারও নতুন করে শুরু করেন, যিনি ব্যর্থতার পরও হাল ছাড়েন না, তিনি কিন্তু শক্তির আরেক রূপ।

তবে একটা কথা আমাদের মনে রাখা দরকার, শক্তিশালী হওয়া মানে সব সময় একা সব কিছু সামলে যাওয়া নয়। কখনো ক্লান্ত হওয়াও স্বাভাবিক, সাহায্য চাওয়াও স্বাভাবিক, নিজের জন্য একটু সময় রাখাও কিন্তু দরকার। এই পুজোর আগে আমরা কি নিজেদের কাছে একটা প্রতিজ্ঞা করতে পারি না? আমরা আমাদের বাড়ির মায়েদের একটু বিশ্রাম দেব, যারা সারা বছর সবার জন্য করেন তাদের জন্য আমরা কিছু করব। পরিবারের নারীদের স্বপ্নের কথাও শুনব, আর নিজেদের মন খারাপ হলে সেটাকে অস্বীকার না করে একটু যত্ন নেব। দেবী দুর্গার আরাধনা যদি আমাদের মনে সাহস, সম্মান আর ভালোবাসা জাগিয়ে তোলে, তাহলে সেই আরাধনায় আমাদের জীবনের অর্থবহ হয়ে উঠবে।

মা আসছেন আমাদের মণ্ডপে, কিন্তু তার শক্তি, তার সাহস, তার মমতা যদি আমাদের ব্যবহারেও একটু করে প্রকাশ পায়, তাহলেই তো মা আমাদের মনেও এলেন। আপনাদের কি মনে হয়, উৎসবের সময় আমরা কি বাড়ির মানুষদের, বিশেষ করে যারা সবার জন্য কাজ করেন, তাদের প্রতি একটু বেশি যত্নশীল হতে পারি? ভাবুন তো, এই পুজোয় কাউকে একটু ফুল দেওয়ার পাশাপাশি যদি একটু বিশ্রাম, একটু সম্মান আর একটু ভালোবাসা দিতে পারি, সেটাও কি কম উপহার?

স্টুডিও ঘড়িতে সময় রাত 10:39 হয়ে 42 সেকেন্ড। আর আপনারা প্রত্যেকে শুনছেন আজ রাতে পর্ব, আজ রাতে পর্বে আজকের বিষয়, মা আসছেন শুধু মণ্ডপে নয়, আমাদের মনেও।

0: হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে
1: আমি
0: বলছিলেন?
1: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার
0: বলুন।
1: বেগানা থেকে পশ্চিমবঙ্গ। নিউজ অন এয়ার এর অনুষ্ঠানটি শুনছি। নিউজ অন এয়ার অত্যন্ত আস্তে আস্তে বলে একটু অসুবিধা হচ্ছে, সব চ্যানেল ভালো আছে কিন্তু এটা খারাপ আছে একটু। এবার দেখবেন কাইন্ডলি, বিষয়ের দিকে আসি দিদি। খুব সুন্দর বিষয় এবং ভালো বিষয় আপনি দিয়েছেন। দার্শনিক থেকে মনে করলে মা মা আমরা দেখছি, মা কিন্তু সবসময় মণ্ডপে আসেন, মন্দিরে আসেন, কিন্তু মা আমাদের অন্তরের মধ্যেও কিন্তু আসেন। আমাদের অন্তরের মধ্যে যখন সুচিতা, পবিত্রতা, চেতনার, বিশ্বাসের আধ্যাত্মিক আলো ফুটে উঠে, তখন অসত মা সৎ গময়, তমস মা জ্যোতি গময়, মৃত্যু মা অমৃত গময়। এ আমাদের ধীর স্থির বিশ্বস্ত অনুভূতি নিয়ে এগিয়ে চলার যে ধারণ ক্ষমতা, যে সতেজ আমরা ক্লোরোফিল পেতে পারি। এই ক্লোরোফিল মানে সবুজ কম শুধু নয়, মনের মধ্যে যে অনুভূতি, যে আবেগ, সততার বিশ্বাসীয়, অর্থাৎ সততার উত্তরীয় গায়ে দিয়ে আমরা যেন অবশ্যই বিশ্বাসের শাশ্বত অনুভূতিটা পেতে পারি। কারণ এই যে গরিব মানুষ যারা প্রচন্ডভাবে রাস্তায় বসে রয়েছেন, এবং আমি যেমন পূজা করি পাশাপাশি করে পাশাপাশি কর্মের পাশাপাশি পুজো করি, তো সেখানে আমি তো অনেক কাপড় চোপড় পাই। আমি করি কি, তখনই কিছু মানুষ যারা একটু রয়েছেন তারা আমি যতটা পারি দেওয়ার চেষ্টা করি। তাহলে কি হয়, মনে যেন এইটা একটা আমার মনের মধ্যে মা আসছেন, একটা শুদ্ধ কর্মের পরমান্নিবাধিকার আসতে মা ফরিস কথা আছে না, সত্যি তার শুদ্ধ কর্মের আর এক নামই তো জীবন। আর এখানেই আপনি শাশ্বত অনুভূতির ঠিকানা খুঁজে পাবেন অন্তরাদি। কারণ জানেন, কারণ জীবনের অনুভূতিগুলো সেখানে যেখানে আমি যখন সত্যি করি একটা ভালো জায়গা খুঁজে পাবো। তাই জীবনে কিছু করুন, ভালো কাজ করুন, এখন শুদ্ধ কর্মের মধ্যেই তিনি শুদ্ধ, এই হৃদয়টা তো মন্দির, এই হৃদয়ের মধ্যেই তিনি তো রয়েছেন, তাই না? কারণ নহি সদৃশম জ্ঞানম পবিত্রম ইহ বিদ্যতে, এই জগতের জ্ঞানের চেয়ে বড় কিচ্ছু নাই। তাই যখন আপনার মনের মধ্যে জ্ঞানটা আসবে, আলোটা আসবে, কিছু করবেন আপনি, তখনই সেটা সব থেকে হৃদয় তো মন্দির।
0: একদম ঠিক,
1: এটুকু বললাম।
0: ভালো থাকবেন, নমস্কার। নমস্কার
2: নমস্কার, আমি প্রতিভা দেব, শ্রীনগর থেকে বলছি।
0: বলুন বলুন প্রতিভা দেবী।
2: আপনার আপনার আওয়াজটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, শরীরটা বোধহয় বেশি ভালো যাচ্ছে। যাই হোক, একজন মায়ের অসুবিধার কথা বললাম, যাই হোক। তো আজকে বিষয় হচ্ছে মা মণ্ডপে না অন্তরে,
0: ঠিক আছে
2: না? তো আমরা মাকে মানে বাহ্যিক রূপটাতে আমার মনে হয় বেশি দেখি, কারণ আন্তরিক আন্তরিক দিকে যদি আমি দেখতে চাই, তাহলে আমার মা, আমার পরিবারের মা, আমার পাশের মা, আমার সমাজের মা, আমার সমাজের মেয়েরা যদি ভালো থাকে, তাইলে আমার আন্তরিক যে মাকে দেখা সেটা দেখা সার্থক হবে। আর যদি একটি মা বৃদ্ধাশ্রমে না যায়, যদি একটি মেয়ে বা নারী নির্যাতিত না হয়, যদি সুন্দরভাবে আমরা সেটা করতে পারি, তাহলে মনে হয় আন্তরিকভাবে মাকে পুজো দেওয়া হবে, আর মণ্ডপের মা তো মণ্ডপেই থাকবেন। এইটুকুই আশা রাখছি, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।
0: আর আপনারও পুজো খুব ভালো কাটুক, অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
2: আপনাকে
0: ধন্যবাদ। আজকের এই পর্বে আমরা পুজোকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করছি, শুধু আলো, সাজসজ্জা, কেনাকাটা নয়, পুজো আমাদের মনে কি নিয়ে আসে সেটাই কিন্তু আজকের কথা। এবারে আপনাদের কাছে জানতে চাই, এমন কোনো মানুষ কি আছেন যাকে আপনি এই পুজোয় বিশেষভাবে ধন্যবাদ জানাতে চান? হয়তো তিনি আপনার মা, যিনি নিজের ক্লান্তির কথা কোনো দিন বলেননি, হয়তো বাবা, যিনি নিজের ইচ্ছেগুলো সরিয়ে রেখে আপনার স্বপ্ন পূরণ করতে চেয়েছেন, হয়তো কোনো বন্ধু, যিনি আপনার খারাপ সময়ে আপনার পাশে ছিলেন, কিংবা এমন কেউ যিনি কোনো সম্পর্কের নাম ছাড়াই আপনাকে অনেকটা সাহস দিয়েছেন। সবসময় আমরা মনের কথাগুলো প্রকাশ করতে পারি না, কখনো লজ্জায়, কখনো ব্যস্ততায়, কখনো আবার মনে হয় পরে বলব।

কিন্তু সেই পরে আসবে কি না তা তো আমরা কেউ জানি না। আপনারাও আপনাদের গল্প বা এই বিষয়ের উপর ভাবনা শুনতে থেকে আমাদের সঙ্গে ভাগ করছেন, জানতে পারছি, বুঝতে পারছি এবং মানুষের কাছে সে বার্তাটা নিয়ে পৌঁছানোর চেষ্টা করছি যে মা শুধু মণ্ডপে নয়, আমাদের মনেও রয়েছেন। আর এই বিষয় নিয়ে নিজের মতামত লিখে পাঠিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপে বন্ধু অরুণ দত্ত। তিনি লিখেছেন, শুভ সন্ধ্যা দিদি, মা তো আমাদের মনের মধ্যে সব সময়ই বিরাজমান, কিন্তু যখন পূজোর সময় ঘনিয়ে আসে তখন এখানেই প্রথম উন্মাদনা জেগে ওঠে। মা আমাদের মাঝে আসছে শুনলেই সবার আগে মনটাই মাতোয়ারা হয়, আর মণ্ডপ তৈরি হয় শুধু মাকে পূজার্চনার জন্য। তবে শুধু প্রতিমাকে পুজো করলে হবে না, সমাজের প্রতিতে মাকে সম্মান মর্যাদা দিলে তবেই তো সার্থকতা লাভ হবে। আজ আমার ঘরের মাকে খুব মনে পড়ছে, কেননা এই সময়ে অনেক কাজে মায়ের সাথে হাত মেলাতাম, কিন্তু এখন মা আর নেই। লিখেছেন অরুণবাবু, তিনি হয়তো সশরীরে আপনার সাথে নেই, কিন্তু অবশ্যই তার আশীর্বাদ আপনার ভালো খারাপ সবসময় সঙ্গী হয়ে মা আপনার সাথে আজীবন থাকবেন। মায়েরা কখনো সন্তান থেকে দূরে থাকতে পারে না।

আর মাত্র কয়েকটা দিন, তারপর চারদিকে উৎসবের আলো জ্বলে উঠবে, মণ্ডপ সাজবে, প্রতিমা আসবে, ঢাক বাজবে। কিন্তু আজকের এই শেষ দিকের আলোচনায় আমি আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই। আমরা পুজোর আগে ঘর পরিষ্কার করি, নতুন পোশাক কিনি, বাড়ি সাজাই, কিন্তু নিজেদের মনটাকে একটু গুছিয়ে নেওয়ার সময় কি বের করি? সারা বছর হয়তো আমরা অনেক কষ্ট পেয়েছি, কোনো কাজ সফল হতে পারেনি, কারো কথায় আঘাত পেয়েছে, নিজের কিছু স্বপ্ন পূরণ হয়নি, আবার হয়তো এমন কিছু সিদ্ধান্ত নিয়েছি যেগুলো নিয়ে এখনও আমাদের আফসোস হয়।

কিন্তু নতুন একটা উৎসবের সামনে দাঁড়িয়ে আমরা কি নিজেদের আরেকটা সুযোগ দিতে পারি না? যা হয়ে গেছে তা বদলানো সম্ভব নয়, কিন্তু আগামী দিনগুলোতে আমরা কিভাবে বাঁচবো, কাদের সঙ্গে সময় কাটাবো, নিজের যত্ন কিভাবে নেব, এই সিদ্ধান্তগুলো এখনো আমাদের হাতে আছে। এই পুজোয় নিজের জন্য একটা ছোট্ট প্রতিজ্ঞা করুন, যাদের ভালোবাসেন তাদের সময় দেবেন, নিজের শরীর ও মনের যত্ন নেবেন, অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে অকারণে তুলনা করবেন না, আর কোনো কিছু আপনার পরিকল্পনা মতো না হলেও নিজেকে ব্যর্থ ভাববেন না। পুজোর আনন্দ সবার জীবনে একই রকম হবে না, কারো অনেক ঘোরাঘুরি হবে, কারো বাড়িতে কাটবে, কেউ কাজের দায়িত্বে থাকবে, তবু নিজের মতো করে একটু ভালো থাকা তো সম্ভব। আর মা আসছেন, এই বিশ্বাস যদি আমাদের মনে একটু সাহস জোগায়, তাহলে সেই সাহসকে সঙ্গে নিয়ে নতুন করে পথ চলা শুরু করি।

সামনে প্রদীপ জ্বালাবো, পাশাপাশি নিজেদের মনেও একটা আলো জ্বালাবো, যে আলো আমাদের আরও সহানুভূতিশীল করবে, আরও ধৈর্যশীল করবে, আর অন্য মানুষের কষ্ট বোঝার ক্ষমতা দেবে। কারণ উৎসবের সব থেকে সুন্দর উপহার সবসময় কোনো বস্তু নয়, কখনো সেই উপহার হলো কারো পাশে থাকা, কাউকে মন দিয়ে শোনা আর কাউকে অনুভব করানো। তুমি একা নও, এ পুজোয় আমরা কি একে অপরের জন্য তেমন একজন মানুষ হতে পারি না? চেষ্টা করব, আমিও চেষ্টা করব, আপনিও করবেন। স্টুডিও ঘড়িতে সময় বলছে, আমাদের অনুষ্ঠান এই পর্ব শেষ করার একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। সময় যে কীভাবে কেটে গেল তাই না? আজ রাতের এই বিশেষ পর্বে আজ আমরা অনেক কথা বলেছি। অনুষ্ঠানের শুরুতে আপনাদের একটা প্রশ্ন করেছিলাম, মা কি শুধু মণ্ডপে আসেন নাকি আমাদের মনেও আসেন? এবার অনুষ্ঠান শেষ করার আগে সেই প্রশ্নটার উত্তর আপনাদের হাতেই ছেড়ে দিতে চাই। হয়তো মা আসেন সেই মুহূর্তে যখন অনেক দিন পর সবাই বাড়ির প্রত্যেকে একসঙ্গে বসে খেতে পারে, হয়তো মা আসেন যখনও কোনো ক্লান্ত মানুষ বাড়ি ফিরে প্রিয়জনের মুখে হাসি দেখতে পান, হয়তো মা আসেন যখন কেউ নিজের কষ্ট ভুলে অন্য একজনের পাশে দাঁড়ান, হয়তো মা আসেন যখন দীর্ঘদিনের অভিমান সরিয়ে কেউ কাউকে বলে চলো আবার নতুন করে শুরু করি, আর হয়তো মা আসেন আমাদের মনের মধ্যে যখন আমরা নিজেরাই কঠিন সময়ের মধ্যেও একটু সাহস খুঁজে পাই। পুজো মানেই যে সব দুঃখ দূর হয়ে যাবে এমন নয়, জীবনের সব সমস্যার সমাধানও হয়তো এই কয়েকদিনে হবে না, কিন্তু উৎসব আমাদের একটু থামতে শেখায়, প্রিয়জনদের দিকে তাকাতে শেখায়, আর মনে করিয়ে দেয় ব্যস্ততার মধ্যেও ভালোবাসার জন্য জায়গা রাখা দরকার। এর মধ্যে একজন বন্ধু আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন, তার নাম অরবিন্দ বিশ্বাস। তিনি লিখেছেন, নমস্কার অন্তরাদি। নমস্কার, মা আসছেন শুধু মণ্ডপে নয় আমাদের মনেও, অবশ্যই। তবে বর্তমানে কয়জনের মনে মার জন্য অনুভব থাকে? আজ আর বলছি না, সেটাই প্রশ্নটা রয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। তাই এবারের পুজোয় শুধু মণ্ডপের আলো দেখবেন না, মানুষের চোখের আলোও দেখবেন, শুধু নতুন পোশাকের আনন্দ উপভোগ করবেন না, কাছের মানুষগুলোর সঙ্গে নতুন স্মৃতিও তৈরি করবেন, শুধু মায়ের কাছে নিজের চাওয়াগুলো জানাবেন না, নিজের সামর্থ্য অনুযায়ী অন্য কারো মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন। আর যারা এই পুজোয় মন খারাপ নিয়ে থাকবেন তাদের বলবো, নিজের অনুভূতিকে সময় দিন, আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে এমন কোনো নিয়ম নেই, ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজুন, প্রয়োজন হলে প্রিয় কারোর সঙ্গে কথা বলুন। আমাদের আজকের বিষয় ছিল মা আসছেন শুধু মণ্ডপে নয় আমাদের মনেও। আপনাদের প্রত্যেকের জীবনে শান্তি আসুক, সম্পর্কগুলো আরও সুন্দর হোক, আর এই পুজো নিয়ে আসুক নতুন আশা। আসুন মায়ের আগমনের অপেক্ষায় আমরা শুধু মণ্ডপ নয় নিজেদের মনটাকেও একটু ভালোবাসা দিয়ে সাজিয়ে তুলি। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলকে জানাচ্ছি আগাম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ রাতে পর্ব এখানে শেষ করছি, তবে অবশ্যই উৎসবের তালে, ঢাকের তালে আর গানের ছন্দে

জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান সূচি। 12ই অক্টোবর 2026 সোমবার 101.6 মেগাহার্সে FM উচ্চান্ততে এবং ওয়েবস OTT প্ল্যাটফর্মে আপনারা শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হবে সকাল 6:05 সালকামা পান্ডার মধ্য দিয়ে। হায়ুগ্নি খরাং 6:25, 6:55 সালকামা পান্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ, তারপর ককবরক সংবাদ, 7:45 সুপ্রভাত আগরতলা, 8:40 গান শোনাবো, 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 কি ভাবছেন, আর আগামীকাল থাকছে আপনাদের বন্ধু আর চে নিতাই, 10টায় নারীদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, 11টায় ককবরক অনুষ্ঠান খানি রচা বমুক, 2:30 বাইরের আকাশ বিকেল 3টায় সাফারনামা, 3:58 নিউজ হেডলাইন্স, আর সুরের আকাশে আগামীকালের পর্বে আপনাদের সঙ্গে থাকছে আপনাদের বন্ধু আর চে মহুয়া, বিকেল 5টায় শুনবেন গীত বাহার, 6:30 হৃদয়ের সুর, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র সম্প্রচারিত হবে, আর 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় সংবাদ, রাত 8:00

যে পাঁচ মিনিটে গান অন্তহীন, সমাচার সন্ধ্যা ঠিক রাত 8:45, নিউজ হেডলাইন্স রাত 9, শাম এ গজল রাত 9:02। শুনবেন অনুষ্ঠান আজ রাতে, আর আগামীকালের পর্বে আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু আর যে অম্বালিকা। রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি। আর এখন সময় আমার আজকের পর্ব থেকে বিদায় নেওয়ার। প্রত্যেকে ভালো থাকবেন। স্টুডিও ঘুরে দেয় এখন সময় রাত 11:04 হয়ে 20 সেকেন্ড। নমস্কার, শুভরাত্রি।